0: অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি মিরা আশফাক হোসাইন এবং ফাতেমা জেবুন্নেসা মুনিয়া।
1: প্রকৌশলী দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সুলেমান হোসেন খান, রাহাত তারফদার ও মোহাম্মদ রফিকুল ইসলাম।
0: এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন গোলাম সরোয়ার মির্জা।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা হিজরের 61 আয়াত থেকে 65 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারী মোহাম্মদ আব্দুল মান্নান।
3: أعوذ بالله من الشيطان الرجيم

0: এখন তর্জমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ সফিরুদ্দিন।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ পাক সূরা হিজরের 61 থেকে 65 আয়াতে ইরশাদ করেছেন, তারপর ফেরেশতারা যখন লুতের পরিবার বর্গের কাছে এল, তখন লুত বলল, তোমরা তো অপরিচিত লোক। তারা বলল, না, বরং আমরা আপনার কাছে সে বস্তু নিয়ে এসেছি যে সম্বন্ধে তারা সন্দেহ করত। আমরা আপনার কাছে সত্য বিষয় নিয়ে এসেছি এবং আমরা তো সত্যবাদী। সুতরাং আপনি নিজ পরিবার পরিজনকে নিয়ে রাতের কোনো এক সময়ে সরে পড়ুন এবং আপনি তাদের সকলের পেছনে চলুন, আর আপনাদের মধ্যে কেউ যেন পেছনে ফিরে না দেখে। আপনারা সেখানে যান যেখানে যেতে আদিষ্ট হয়েছেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় দুর্নীতির পরিণাম, এই সম্পর্কে বলছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। দুর্নীতি একটি মারাত্মক ব্যাধি। দুর্নীতি শব্দের আভিধানিক অর্থ হচ্ছে নীতিবিরুদ্ধ আচরণ, অসদাচরণ, নীতিহীনতা ইত্যাদি। সাধারণভাবে যা নীতিসিদ্ধ নয় তাই দুর্নীতি। এটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রয়োগ হতে পারে। সাধারণত ঘুষ, বল প্রয়োগ বা ভীতি প্রদর্শন, প্রভাব অথবা ব্যক্তিবিশেষকে সুবিধাদানের মাধ্যমে অফিস আদালতকে ব্যক্তিগত লাভের জন্য অপব্যবহার করাকে বুঝায়। দুর্নীতির পরিণতি অত্যন্ত ভয়াবহ। পরকালীন জীবনে তার জন্য রয়েছে অনাদি অনন্তকালের জাহান্নামের শাস্তি, যা পবিত্র কোরআন ও হাদিস দ্বারা স্বীকৃত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাত মিনাস সুত কানাতিন নারু আওলা বিহি। ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যা হারাম দ্বারা পুষ্ট, তার জন্য উত্তম হল জাহান্নাম। মিশকাত শরীফ হাদিস 2787। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুর্নীতিগ্রস্ত ব্যক্তির দোয়া পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না। মিশকাত শরীফের 1015 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির দোয়া কিভাবে আল্লাহর নিকট কবুল হবে যার খাদ্য হারাম, পোশাক হারাম, পানীয় হারাম এবং সে হারাম দ্বারা পুষ্ট। খাইবার যুদ্ধের সময় প্রিয় নবীজির কৃষ্ণাঙ্গ গোলাম মিদআম অজানা এক তীরের আঘাতে মৃত্যুবরণ করলে সবাই তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে প্রশংসা করতে থাকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি, গনিমতের মাল বণ্টন করার পূর্বেই সে যে চাদরটি নিয়েছিল সেটির জন্য তাকে অবশ্যই জাহান্নামে দগ্ধ করা হবে। মিশকাত হাদিস নম্বর 3997। ঘুষ, দুর্নীতি, নরহত্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎকারী ইত্যাদি হারাম কাজে যুক্ত ব্যক্তি কিয়ামতের দিন জাহান্নামের কঠিন শাস্তির মুখোমুখি হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে মুসলমানের কোনো দায়িত্বে নিযুক্ত করা হয় অতঃপর সে মৃত্যুবরণ করে খিয়ানতকারী অবস্থায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। মিশকাত হাদিস নম্বর 3686। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে আর কিয়ামতের দিন তোমরা পূর্ণ বদলা প্রাপ্ত হবে, অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাত প্রবেশ করানো হবে সেই হবে সফল কাম, বস্তুত দুনিয়ার জীবন ধোকার উপকরণ ব্যতীত আর কিছুই নয়। সূরা আলে ইমরান আয়াত 185। মহান রবের সতর্ক বাণী, যেখানে আল্লাহ তাআলা পরকাল দিবসকে ভয় করার কথা বলেছেন, সেখানে আল্লাহ বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আর তোমরা সেদিনের ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে, অতঃপর প্রত্যেক ব্যক্তিকে সে যা উপার্জন করেছে তা পুরোপুরি দেওয়া হবে আর তাদের প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করার তৌফিকে দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়, আজকের বিষয় ছিল দুর্নীতির পরিণাম। এই সম্পর্কে বললেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের।
3: অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন দুলাল চক্রবর্তী।
2: সুপ্রভাতং মঙ্গলাচরণং অতধ্যয়নং ওং পার্থায়া প্রতিপদিতাং ভগবত নারায়ণেন স্বয়ং ব্যাসনগ্রথিতাং পুরাণমুনিনাং মধ্যে মহাভারতম অদ্বৈত অমৃতবর্ষিণী ভগবতী অষ্টাদশাধ্যায়িনী অম্বতামুনসন্দধামী ভগবদ গীতে ভবদ্দেশিনী। হে মাতা, আপনি পুরুষোত্তম, ভগবান শ্রীকৃষ্ণ তার সখা ভক্ত কুন্তিপুত্র অর্জুনের কাছে যে অমৃতময় বাণী যা তিনি বলেছেন তাই আপনি প্রাচীন মুনি ব্যাসদেব এই গ্রন্থখানি লিপিবদ্ধ করেছেন। কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনের কাছে যা গীত হয়েছিল তাই শ্রীমৎ ভগবদ গীতা। এই গীতা অদ্বৈত স্বরূপ, অমৃত বর্ষণকারী এবং তা শ্রবণ করলে জন্ম মৃত্যুর কষ্ট ভোগ করতে হয় না। শ্রীমৎ ভগবদ গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগ পত্র পুষ্পং ফলং তুয়ং যোমে ভক্ত প্রযোজ্যতি তৎঅহমং ভক্তপরীতং অশ্নামি প্রযদাত্মনম। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যারা আমাকে নিবেদিত চিত্তে পূজা করে তাদের পূজা আমি গ্রহণ করি। আমার যে ভক্ত শুদ্ধ চিত্তে পত্র পুষ্প জল দিয়ে ভক্তিবরে পূজা করে আমি তাদের উপহার গ্রহণ করি। আমার পূজা অতি সহজেই করা যায়, এতে বহু উপকরণ এবং বহু ব্যয়ের প্রয়োজন নাই। ভক্তি সহকারে আমার ভক্ত আমাকে যা কিছু দান করে আমি প্রসন্ন চিত্তে তা গ্রহণ করি। আমি দ্রব্যের কাঙ্গাল নহি, আমি ভক্তির কাঙ্গাল। অতি দুরাচারী ভক্ত যদি আমার ভজনা করে সহজে সে ধার্মিক হয়ে যায় এবং এই জগতে পরম শান্তি লাভ করে। ভক্তির পরশমণি ছোঁয়ায় তার জীবন স্বর্ণ হয়ে যায়। হে অর্জুন, তুমি যা কিছু করো, যা কিছু ভোজন করো, যা কিছু হুম করো, সবকিছু আমাতে অর্পণ করো। শ্রীগীতা বলে, কায়মনোবাক্যে ইন্দ্রিয় বুদ্ধি আত্মা দ্বারা স্বভাববশতেও যে কর্ম করা হয় তা সবকিছু শ্রীগোবিন্দে সমর্পণ করবে। হে অর্জুন, অতএব তুমি আমার প্রতি ভক্তিমান হও, মন আমাতে সমর্পণ কর, আমাতে যুগযুক্ত হলে তুমি আমাকেই লাভ করবে। শ্রী ভগবান কৃষ্ণ তারই প্রিয় অর্জুনকে গোপনীয় জ্ঞানের কথা বললেন। এই জ্ঞান জানলে সংসার বন্ধন হয় না। ভক্তিপথের শ্রেষ্ঠ লক্ষণ হল উদারতা ও সার্বজনীনতা। ভক্তিমার্গের বা ভক্তিপথের প্রথম সোপান হল দাস্যভাব। দাস্যভাব কি? তুমি প্রভু, আমি দাস, তুমি যন্ত্রী, আমি যন্ত্র, তুমি কর্তা, আমি নিমিত্ত মাত্র। এই ভাব গ্রহণ করে কর্ম করতে পারলে সমস্ত কর্মই ঈশ্বর অর্পিত হয়। আমি কর্ম করি, ভোজন করি, তুমি করাও তাই আমি করি। জানামি ধর্মং ন চ মে প্রবৃত্তি, জানামি অধর্মং ন চ মে নিবৃত্তি, তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্ত হস্মি তথা করমি। সুতরাং আমি তোমার, তুমি আমার, সব অবস্থায় আমি তোমার, এই দাস্যভাবটি সবসময় বিদ্যমান থাকলে ভক্তিমার্গের উচ্চতর পথটি খুলে যায়। তখন জীবনে কোনো অহংকার থাকবে না, কোনো কুপ্রবৃত্তি থাকবে না, কোনো অন্যায় করার ইচ্ছা জাগবে না। তখন মনের ভেতর থেকে একটি সুর ভক্তের হৃদয়ে ধ্বনিত হবে। ভক্ত বলবেন, হে গোবিন্দ, হে জনার্দন, তুমি আমার, তুমি ছাড়া আমার পরম বান্ধব এই সংসারে আর কেউ নেই। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
1: এতক্ষণ পবিত্র গীতা থেকে পাঠ করলেন দুলাল চক্রবর্তী।
3: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সন্ধে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫:৩১ এবং অস্ত যাবে ৬:৩৭।
4: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম এফ 693 কিলোহার্টজ, এফ এম 90 মেগাহার্টজ, এফ এম 102 ও 106 মেগাহার্টজে।

0: দর্পণ।
1: স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান যুক্তিতে গড়ে বাংলাদেশ শুনতে পাবেন সকাল 9:05,
0: সকাল 10:35। ধারাবাহিক নাটক দিগন্তে সূর্য হাসে, রচনা ও প্রযোজনা মোহাম্মদ জোবায়দুল ইসলাম।
1: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল, বেলা 11:30।
0: বেলা 2:20 নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ।
1: নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ আয়োজন আমার গানের মালা, বেলা 2:45।
0: বেলা 3:35 সাহিত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ।

0: বিকেল 4:05 শুনতে পাবেন পবিত্র কুরআন শিক্ষার আসর।
1: বিকেল 4:25 সুর তরঙ্গ
0: বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অণু পরমাণু শুনবেন বিকেল 5:10।
1: সোনালী ফসল সন্ধে 6:05।
0: সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
1: সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30।
0: রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার।
1: রাত 9:05।
0: ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান শুনতে পাবেন রাত 10:00।
1: এবং রাত 10:20 শুনবেন শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান।

0: সবশেষে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান।
1: এফএম 106 মেগাহার্জে সকাল 6টা থেকে দুপুর 12টা বেজে 10 মিনিট এবং বেলা 2টা বেজে 15 মিনিট থেকে রাত 11টা বেজে 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান।
0: এফএম 90 মেগাহার্জে সকাল 6টা থেকে রাত 11টা বেজে 15 মিনিট পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান।
1: শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে, বলেছেন কাজী নজরুল ইসলাম। বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি ভোরের গান শুনবার। শিল্পী হুসনা ইয়াসমিন রহমান, গানের কথা লিখেছেন আবুল বাশার সিনহা এবং সুর করেছেন মীর কাসেম খান।

0: ভোরের গান শুনলেন হুসনা ইয়াসমিন রহমানের কণ্ঠে।
1: এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পরিবেশনায় এবারে রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রী।

0: স্টুডিও রেকর্ডেড ওখানে জুরি সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন বিজন চন্দ্র মিস্ত্রি।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পরিবেশনায় এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী লিলি ইসলাম।

0: রবীন্দ্র সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন লিলি ইসলাম।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং কৃষিকাজের সাথে আছেন। আজকের কৃষি সমাচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নওশিন ফারহান নূর। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি। দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ এখনও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। অনেক ধরনের প্রতিকূলতা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেও বাংলাদেশ বিগত ৫০ বছরে খাদ্য উৎপাদনে দৃষ্টান্তমূলক অগ্রগতি অর্জন করেছে। ক্রমবর্ধমান কৃষিজমি, ক্রমবর্ধমান জনসংখ্যা চাহিদার বিপরীতে জিডিপিতে ধারা অব্যাহত রেখে যেই গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি, তা বিশ্ব অঙ্গনে একটি বড় অর্জন। অন্যান্য দেশের তুলনায় মোট জমি কম হলেও সম্প্রতি কৃষিতে উল্লেখযোগ্য অগ্রগতির ফলে বাংলাদেশ আজ বিশ্ব পর্যায়ে ধান, পাট, কাঁঠাল, আম, পেয়ারা, আলু, সবজি ও মাছ উৎপাদনে দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, কৃষি সমাচারে এখন আমার বাংলা পর্বে শুনবেন কার্বন নিঃসরণ ও কার্বন ফুটপ্রিন্ট কমানোর উপায় নিয়ে সাক্ষাৎকার।
1: প্রিয় শ্রোতা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজ আমরা কথা বলবো কার্বন নিঃসরণ এবং কার্বন ফুটপ্রিন্ট কমানোর উপায় নিয়ে। কেননা আমরা জানি যে বৈশ্বিক জলবায়ুর যে পরিবর্তন, এর কারণে কার্বন নিঃসরণ যেমন বাড়ছে, ঠিক তেমনি কার্বন ফুটপ্রিন্টও বাড়ছে। এর কারণে আমরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছি সেই বিষয় নিয়ে আজ আমাদের সাথে কথা বলবেন কাজী নাজমুল মাহমুদ, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, ঢাকা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার
2: জন্য। আপনাকেও ধন্যবাদ।
1: প্রথমেই আপনার কাছে জানতে চাই কার্বন নিঃসরণ কি এবং কেন হয়।
2: কার্বন নিঃসরণ বলতে সাধারণত কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2 গ্যাস বায়ুমণ্ডলে নির্গমনের প্রক্রিয়াকে বোঝায়। যদিও মিথেন বা CH4 যেটা আমরা বলে থাকি, নাইট্রাস অক্সাইড প্রভৃতি অন্যান্য গ্রিনহাউস গ্যাসও এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রধানত জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস পোড়ানোর সময় এসব গ্যাস নির্গত হয়। শিল্পায়ন, নগরায়ন, পরিবহন ব্যবস্থার বিকাশ এবং কৃষিকাজে রাসায়নিক সার ও গবাদি পশুর ব্যবহারের এই নিঃসরণ ক্রমাগতভাবে বেড়েই চলেছে।
1: এরপরে আপনার কাছে জানতে চাই, এই যে কার্বন ফুটপ্রিন্টের কথা আমরা শুনি, এটা আসলে কি এবং এর গুরুত্ব কতটুকু?
2: কার্বন ফুটপ্রিন্ট একটা পরিমাপক যা জানায় সাধারণত আমাদের কোন কাজগুলো পরিবেশে কতটা গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ঘটিয়ে থাকে। এটি এককে প্রকাশ করা হয় টন হিসেবে, যেমন CO2 সমতুল্য টনস অব CO2 বলে হিসাবে। একটি ব্যক্তির, পরিবারের, কোম্পানির বা দেশের বার্ষিক কার্বন ফুটপ্রিন্ট হিসাব করে বোঝা যায় যে তারা পরিবেশ কতটা প্রভাব ফেলছে। এই বিশ্লেষণ আমাদের দূষণ হ্রাসে সচেতন করে তুলতে সাহায্য করে থাকে।
1: এবারে আপনার কাছে জানতে চাই কার্বন নিঃসরণের প্রধান উৎস সমূহ আসলে কি কি।
2: কার্বন নিঃসরণের অনেকগুলো উৎস আছে, আমরা মোটামুটি সবাই অবগত। তারপরে কয়েকটি বলি, যেমন বিদ্যুৎ উৎপাদন ও শিল্পায়ন অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্র, ফ্যাক্টরি, রিফাইনারি ইত্যাদিতে কয়লা, তেল ও গ্যাস পোড়ানো হয় যা থেকে বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়ে থাকে। পরিবহন সেক্টর অর্থাৎ বিশ্বব্যাপী প্রতিদিন লক্ষ লক্ষ গাড়ি, বাস, ট্রাক, বিমান ও জাহাজ চলাচল করে থাকে, যার ফলে জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয় এবং প্রচুর পরিমাণে গ্রিনহাউস গ্যাস নির্গত হয়। কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, যেমন হচ্ছে গবাদি পশু থেকে মিথেন গ্যাস নির্গত হয়, ধান চাষে পানির নিচে ফসল থাকায় অ্যানারোবিক অবস্থায় গ্যাস নির্গত হয়, পাশাপাশি রাসায়নিক সার ব্যবহারে নাইট্রাস অক্সাইড নির্গত হয়। বন উজাড় অন্যতম কারণ। বন উজাড় বা বনভূমি কার্বন শোষণের প্রাকৃতিক উৎস। বন ধ্বংস হলে একাধিক CO2 শোষণ কমে, অন্যদিকে কাঠ পোড়ালে তা আবার নিঃসরণ বাড়িয়ে থাকে।
1: এখন আপনার কাছে জানতে চাই যে কার্বন নিঃসরণ এবং ফুটপ্রিন্ট কমানোর আসলে উপায় কি কি।
2: কার্বন নিঃসরণ ও ফুটপ্রিন্ট কমানোর কিছু উপায় আছে, যেমন নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, জীবাশ্ম জ্বালানির পরিবর্তে সৌরবিদ্যুৎ, বায়ুশক্তি, জিওথার্মাল বা জলবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি করতে হবে, গ্রিন পরিবহন ও সচেতন যাতায়াত অর্থাৎ গণপরিবহন ব্যবহারে জ্বালানি সাশ্রয় করা, সাইকেল চালানো বা হাঁটার অভ্যাস গড়ে তোলা, বৈদ্যুতিক গাড়ি বা হাইব্রিড গাড়ি যেটা CO2 নির্গমন করিয়ে থাকে সেইটার চালু করা। তারপর ধরেন গাছ লাগানো, বন সংরক্ষণ। একটি পূর্ণ বয়স্ক গাছ বছরে প্রায় 21 কেজি CO2 শোষণ করতে পারে, তাই শহরে ও গ্রামের রাস্তাঘাটে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। শক্তি সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার, LED বাতি, ইনভার্টার, AC, ফ্রিজ ব্যবহার করতে হবে, অপ্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্র অবশ্যই বন্ধ রাখতে হবে। খাদ্যাভ্যাসে পরিবেশ বান্ধব পরিবর্তন অর্থাৎ গরুর মাংস, দুগ্ধজাত খাবার কম খেলে মিথেন নিঃসরণ কম হয়। স্থানীয় ও মৌসুমী ও অর্গানিক খাবার খাওয়ার অভ্যাস করা যেতে পারে এবং একটু আগে যেটা বলা হচ্ছিল, খাদ্য অপচয় অবশ্যই বন্ধ করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে বলতে গেলে যেটা বলতে হয় প্লাস্টিক কাঁচ কাগজ ইত্যাদি রিসাইকেল করতে হবে বা পুনর্ব্যবহার করা, জৈব বর্জ্যের কম্পোস্ট বা সার হিসেবে ব্যবহার করা। সামাজিক সচেতনতার কোনো বিকল্প নাই। স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব জায়গাতে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে এবং প্রযুক্তির সদ্ব্যবহার ও গবেষণা, কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ আমরা যেটা শর্টে CCS বলি, এই প্রযুক্তি ব্যবহার করে বায়ুমণ্ডলে নির্গত কার্বন জমা রাখা যায়। নতুন নতুন টেকসই ও কম নিঃসরণকারী প্রযুক্তির অবশ্যই উদ্ভাবনে উৎসাহিত করতে হবে।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য।
2: আপনাকে ধন্যবাদ।
0: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, কৃষি সমাচারে এখন থাকছে আপনাদের জন্য কৃষি নিয়ে একটি চমৎকার গান, নদীমাতৃক বাংলাদেশ শিরোনামের এই গানটি গেয়েছেন শিল্পী হালিমা খাতুন। গানটির গীতিকার মোজাম্মেল হক টিপু এবং সুরকার সুলতান বাবর।

0: প্রিয় শ্রোতা, একটু একটু করে চলে এসেছি আমাদের আজকের কৃষি সমাচারের একদম শেষের দিকে। যাবার আগে বলতে চাই, বাংলাদেশের কৃষিখাত জাতীয় অর্থনীতি, খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান এবং গ্রামীণ উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা যেন সবসময় কৃষিকাজের প্রতি মনোযোগী থাকি, এই শুভকামনায় আমি নওশিন ফারহানুর বিদায় নিচ্ছি আজকের মতো।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার এখানে শেষ হল। গ্রন্থনা উপস্থাপনা নওশিন ফারহানুর, সম্পাদনা মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধান করলেন খালেদা পারভিন এবং প্রযোজনা হরবিলাস রায়। বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন সকাল 7টার বাংলা সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ শনিবার, 24শে শ্রাবণ, 24শে সফর, 8ই আগস্ট। বাংলাদেশ বেতার, খবর পড়ছি শিরিন শিলা। শুরুতেই শিরোনাম। মুক্তিযুদ্ধ কোন একক রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না, বললেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম। গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে, জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। জুলাই গণ অভ্যুত্থান গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার এক অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করেছে, বলেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে গণহত্যা দায়ভার নিয়ে কারাগারে যাবেন, মন্তব্য আইনমন্ত্রীর। ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। অভিবাসী সংকট নিয়ে বিতর্ক তীব্র হওয়ায় ইতালির সঙ্গে সীমান্ত নিয়ন্ত্রণ আরোপ স্পেনের। এবং ডারউইনে 3 দিনের প্রস্তুতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 2 উইকেটে 19 রান নিয়ে বাংলাদেশের তৃতীয় শেষ দিনের ব্যাটিং শুরু। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ এবং মানুষের ভোটাধিকার, মানবিক মর্যাদা ও সম অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না, বরং জনগণের রায়কে অগ্রাহ্য করে গণতন্ত্রকে পদদলিত করার ফলেই মুক্তিযুদ্ধের সূচনা হয়। তিনি গতকাল ঢাকা ক্যান্টনমেন্টের কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ লিবারেশন ওয়ার ফোর্সেস ফাউন্ডেশন আয়োজিত বাংলাদেশ লিবারেশন ওয়ার ফোর্সেসের 54তম কমিশন ও ফেলোশিপ ডে উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত চিত্র এখনও সাধারণ মানুষের কাছে অজানা রয়ে গেছে এবং সেই ইতিহাসকে সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে ও জনগণের সামনে তুলে ধরতে হবে। এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ও বলিষ্ঠ নেতৃত্বের কথা উল্লেখ করে বলেন, বিশেষ করে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে উদ্দীপ্ত করেছে। বর্তমান ও আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান, বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাহুল আজিম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই। গতকাল রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটর্স কাউন্সিল আয়োজিত টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র শুধু নির্বাচন নির্ভর কোন ব্যবস্থা নয়, এটি একটি সংস্কৃতি। তাই টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় সহনশীলতা, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক চর্চা জোরদার করতে হবে।
2: আমরা যারা গণতন্ত্রকে টেকসই করতে চাই, আমার প্রথম কথা হচ্ছে সেই গণতন্ত্রকে টেকসই করার জন্য এটাকে আমাকে চর্চা করতে হবে। আমরা যারা গণতন্ত্রের জন্য কাজ করছি, গণতন্ত্রের জন্য লড়াই করছি, সংগ্রাম করছি, 3 মাস 4 মাস গেল না, আপনারা আমরা এখন রাস্তায় নেমে গেছি। রাস্তায় নেমে আমরা বলছি যে সরকার ব্যর্থ, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। আমরা বলছি যে 5 বছর যেতে দেবো না, একদম ফ্যাসিস্ট ভাষায়। আওয়ামী লীগের ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনা ভাষায়, যে পাঁচ বছর দিতে দেবো না, আগেই শেষ করে দেবো। এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা না। আপনি পার্লামেন্টে আসেন, পার্লামেন্টের কথাগুলো বলেন, বলা হয়েছে পার্লামেন্টের কথা, আপনার জুলাই সনদ নিয়ে কথা আছে, গণভোট নিয়ে কথা আছে।
0: মন্ত্রী আর বলেন, মত প্রকাশের স্বাধীনতা, সহনশীলতা ও দায়িত্বশীলতার চর্চা বাড়াতে পারলে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারবে। একই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সাংবাদিক ও গণমাধ্যমের স্বার্থ রক্ষা সরকার কাজ করছে। তিনি বলেন, গণমাধ্যমের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, বরং স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়তে সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে কাজ করছে।
3: যা আমরা খুব দ্রুত এরকম একটি টেকসই এবং গতিশীল, দায়িত্বশীল, সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু এই কাজ আমার একার না, আমি পারবো না। এই যে আমি এতক্ষণ যে স্টেক হোল্ডারদের কথা বললাম, অন্য কোন জায়গাতে কিন্তু এতগুলি স্টেক হোল্ডারদের কিন্তু অ্যাসেম্বল করতে হয় না, এতগুলি কম্পোনেন্টকে কিন্তু অ্যাসেম্বল করতে হয় না, এই জগতে কিন্তু এতগুলি কম্পোনেন্টকে অ্যাসেম্বল করতে হয়। এন্ড এভরিওয়ান ইজ পাওয়ারফুল, এভরিওয়ান ইজ প্রোডাক্টিভ, এন্ড এভরিওয়ান ইজ ইনএভিটেবল। ফলে এই কাজটা সরকারকে একটা ম্যানেজারিয়াল রোল থেকে করতে হবে, ম্যানেজমেন্টের জায়গা থেকে করতে হবে।
0: গণমাধ্যমকে কেবল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং রাষ্ট্র সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সাংবাদিকতা ও গণমাধ্যম শিল্প অন্য যে কোনো খাত থেকে ভিন্ন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের প্রকৃত কৃতিত্ব কোন একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়, বরং এই কৃতিত্ব দেশের জনগণের। তিনি গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বর্তমানে যারা জুলাই গণ অভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের করে নেওয়ার বিভ্রান্তিতে রয়েছেন, তাদের সে বিভ্রান্তি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তথ্য সম্প্রচার মন্ত্রী। তিনি বলেন, একটি গণ অভ্যুত্থান অসংখ্য মানুষের আত্মত্যাগ, পরবর্তীতে অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ে সরকার গঠন, কার্যকর সংসদ প্রতিষ্ঠার সম্ভাবনা এবং সরকার প্রধানের আন্তরিক নেতৃত্ব সব মিলিয়ে আজ বাংলাদেশের সামনে এক অনন্য সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে ব্যর্থ হলে এই মহান অর্জন আবারও হারিয়ে যাবে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরে আসবেন। তিনি ডিসেম্বরে দেশে ফিরে এসে গণহত্যার দায়ভার নিয়ে কারাগারে যাবেন। মন্ত্রী গতকাল ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আগামী শৈলকুপা শীর্ষক মত বিনিময় সভা ও প্রয়াত বরেণ্য শিল্পী মুস্তফা মনোয়ারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
4: উনি ডিসেম্বরে আসবেন, আমিও বিশ্বাস করে করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যাক, আইনের পথ ধরে হাঁটুক। আইনের পথ ধরে হাঁটলে আমরা একটা কথা বারবার বলি, অনেক ক্ষমতা মানুষের, কিন্তু আইনের ক্ষমতা তার থেকেও দীর্ঘ, আইন তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবেন।
0: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সমুদ্র সম্পদ এবং সমুদ্র বন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব আয় করতে সক্ষম হবে। ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। গতকাল কক্সবাজারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প একের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকৃতিকে সংরক্ষণ করে পর্যটনের উন্নয়নে সব ধরনের পরিকল্পনা গ্রহণ করতে হবে, শুধু উঁচু ইমারত নির্মাণই পর্যটন হতে পারে না। কক্সবাজার সমুদ্র সৈকতের সমগ্র 100 কিলোমিটার জুড়েই সমস্ত কর্মকাণ্ড হতে হবে। তিনি বলেন, কক্সবাজারকে ঘিরে উচ্চশিক্ষা ও সামুদ্রিক গবেষণার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে সরকার একটি মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে সামুদ্রিক শিক্ষা, গবেষণা ও দক্ষ মানব সম্পদ তৈরিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী পরে 500 শয্যার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, দেশের পর্যটন খাতকে জনপ্রিয় করতে কাজ শুরু করেছে সরকার। এই লক্ষ্যে দেশের 1498টি পর্যটন স্পট নিয়ে কাজ করা হচ্ছে। তিনি গতকাল নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন। নাটোরের উত্তরা গণভবনকে দেশের ঐতিহ্য হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উত্তরা গণভবনে মন্ত্রিসভার বৈঠক করেছিলেন। তিনি বলেন, ঈশ্বরদী বিমানবন্দর পুনরায় চালুর বিষয়টিও সরকার বিবেচনায় নিয়েছে। সম্ভাবনাময় সকল ক্ষেত্রের উন্নয়ন নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সংগ্রহের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিসিজিপি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়াল উপায়ে অনুষ্ঠিত সিসিজিপির অষ্টম বৈঠক গতকাল এই অনুমোদন দেওয়া হয়। এর আওতায় আগামী মঙ্গলবার আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি সংগ্রহ করা হবে। এই উদ্যোগ দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে সাহায্য করবে। সোশ্যাল মিডিয়া তথ্য পাওয়ার ধরন বদলে দিয়েছে, তবে এই ডিজিটাল বাস্তবতার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ভুয়া তথ্য, বিভ্রান্তিকর প্রচারণা এবং উদ্দেশ্য প্রণোদিত অপতথ্যের বিস্তার। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে সবচেয়ে কার্যকর উপায় হল গণসচেতনতা ও মিডিয়া লিটারেসি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: ডিজিটাল প্ল্যাটফর্ম এখন মানুষের তথ্য গ্রহণের অন্যতম প্রধান মাধ্যম, কিন্তু একই সঙ্গে বাড়ছে মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন ও ফেক নিউজের বিস্তার। বিশেষ করে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী এসব অপতথ্যকে প্রভাব বিস্তারের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ বেতারকে বলেন, ডিজিটাল ট্রান্সফরমেশনের কারণে অপতথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে।
6: মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন অনেক আগে থেকেই সক্রিয় ছিল, কিন্তু ডিজিটাল ট্রান্সফরমেশনের পরে যেটা ঘটেছে সেটা একটা ভয়ঙ্কর মহামারীর আকার ধারণ করে। এখন যেটা আমরা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়া বা এরকম প্ল্যাটফর্ম গুলো নিজেরা কিন্তু অ্যালাউ করে মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন। যখন ভিউ বেশি, তার সার্কুলেশন বেশি, পপুলার পার্টিসিপেশন বেশি, তারা এগুলো নিয়েই তো বিজনেস করে। ফলে হলো যে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য প্ল্যাটফর্ম এগুলোকে অ্যালাউ করে এবং প্রমোট করে ইন এ সেন্স।
5: বিশেষজ্ঞদের মতে, নতুন প্রযুক্তি সমাজে আসার শুরুতে এর অপব্যবহার বেশি হয়। সময়ের সঙ্গে মানুষ সচেতন হলে সত্য ও মিথ্যা তথ্য আলাদা করার সক্ষমতা তৈরি হয়। তাই প্রযুক্তি নির্ভর এই সময়ে মিডিয়া লিটারেসির বিকল্প নেই।
6: এটার জন্য মেজর কাজ হচ্ছে মিডিয়া লিটারেসি এবং অ্যাওয়ারনেস, যে কি কি ঘটতে পারে প্ল্যাটফর্মে এবং সোশ্যাল মিডিয়াতে, কিংবা ইভেন মেইনস্ট্রিম মিডিয়াতেও যেটা সারফেস করছে মিস ইনফরমেশন। তো এইগুলো সম্পর্কে অ্যাওয়ারনেস ডেভেলপ করা ছাড়া আর কোন বিকল্প আছে বলে আমার কাছে মনে হয় না।
5: বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি যেমন মানুষের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে, তেমনি ভুয়া তথ্যও বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তাই তথ্য যাচাইয়ের অভ্যাস গড়ে তোলা এবং ডিজিটাল সচেতনতা বাড়ানোই হতে পারে এই সংকট মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায়। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছে আফজাল হোসেন। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ আর ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই যাত্রা শুরু করেছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হওয়ায় সেখানে ভিড় করছেন দর্শনার্থীরা। তাদের মতে, এই জাদুঘর ইতিহাস সংরক্ষণের পাশাপাশি স্বৈর শাসনের পরিণতি সম্পর্কেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। বিস্তারিত প্রতিবেদনে।
5: জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভাবলেই মানুষপটে ভেসে ওঠে জুলাই মাসের বিভীষিকাময় ভয়াল দিন রাতের স্মৃতি। এতটা উৎকণ্ঠায় কখনো পড়তে হয়নি বাঙালি জাতিকে। ক্ষমতা কতটা বাজেভাবে উপভোগ করলে এমন পরিণতি হয় তা হয়তো এই জুলাই স্মৃতি জাদুঘর প্রদর্শনের সময় প্রতি মুহূর্তে আমাদের ভাবাবে। মূল ফটক পেরোলেই চোখে পড়বে জুলাই আন্দোলনে শহীদদের প্রতীকী গণকবর। আরো রয়েছে আওয়ামী লীগ সরকারের সময়কার বিভিন্ন ঘটনার প্রদর্শনী। 24 জুলাই রিকশাচালক সুজনের সেই অকুতোভয় সেলুটের প্রতিকৃতির সামনে গিয়ে থমকে যান অনেকেই। সেলুট জানান সুজনকে। গেল 17 বছর মুক্তির মন্দিরে বহু প্রাণ গেছে ঝরে, তাদের বেশিরভাগকেই এক করেছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। দর্শনার্থী সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। যে গণভবন থেকে নির্দেশনা আসত গুম খুন আর হত্যার, তা দেখতেও ব্যাপক আগ্রহ সাধারণের।
8: ভালো লাগছে এবং কি খারাপও লাগছে সেই দিনগুলোর কথা ভেবে, যে মানুষের সাথে কতটা অবিচার করা হয়েছে, হাসিনা যে কি করেছে আমাদের সাথে,
9: খুনি হাসিনা যে অপকর্ম, এই খুনি হাসিনা যে পেশিস ছিল, যদি আমরা এই
5: জাদুঘরের ভেতরে বিভিন্ন গ্যালারিতে ফুটে উঠেছে দীর্ঘ দেড় যুগের শাসনামলের নানা প্রদর্শনী। শেখ হাসিনার সেই লাল টেলিফোন, প্রতীকী টর্চার সেল, আয়নাঘর থেকে শুরু করে পুরো ভবনে স্থান পেয়েছে আন্দোলনকারীদের রক্তঝরা স্মৃতিচিহ্ন। পুরো জাদুঘরটি সাজানো হয়েছে দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে কেন্দ্র করে। জাদুঘরে রয়েছে শেখ হাসিনার কর্মকাণ্ডের নানা দলিল।
10: কেন মারা হয়েছে, আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক এই শেখ হাসিনার আমি বিচার চাই।
11: কিভাবে স্টুডেন্টদের মারা হয়েছে, কিভাবে মানুষকে বদ্ধ করে রাখা হয়েছে, গুম করা হয়েছে।
12: শুনতে পাচ্ছি যে তখন তাদের আর্তনাদটা কেমন ছিল, তাদের ভিতরের আওয়াজটা শুনতে পাচ্ছি। ভিআর দিয়ে আমরা এক্সপেরিয়েন্স করতে পারতেছি, যারা টর্চার সেলে বসেছিল ওইখানে আমরা নিজেকে রেখে ইমাজিন করতে পারতেছি।
5: জাদুঘরের দ্বিতীয় তলায় যে খাটে ঘুমাতেন শেখ হাসিনা, সেখানে রাখা হয়েছে প্রবাস ফেরত শহীদ রাজীবের রক্তে মাখা শার্ট, আরেক পাশে শহীদ মুগ্ধের সেই আর্তনাদ আর অন্যান্য শহীদদের ব্যবহার করা সামগ্রী। ক্ষমতার দাপট যে চিরস্থায়ী নয়, এই জাদুঘর হয়তো বর্তমান ও ভবিষ্যৎ শাসকদের সেই বার্তাই দেবে। যে গণভবন একটা সময় একটি জাতির ভাগ্য নির্ধারণ করত, তা এখন রূপ নিয়েছে গণমানুষের বিজয়ের প্রতীকে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
7: সরকার দেশের উন্নয়নে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণকারী তরুণদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। গতকাল রাজধানীতে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার কনসালটেশন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত 14তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে নিরাপদ বিনিয়োগ বান্ধব ও কর্মসংস্থানমুখী পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বিদেশে পড়াশোনা শেষে তরুণরা দেশে ফিরে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন এবং রাষ্ট্র গঠনে সরাসরি ভূমিকা রাখতে পারেন।
13: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
14: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
13: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবার আন্তর্জাতিক সংবাদ। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দুই প্রতিবেশী দেশের মধ্যে অভিবাসন নিয়ে উত্তেজনা বাড়তে থাকায় ইতালি থেকে আসা সব ধরনের বিমান ও সমুদ্রপথের যাত্রায় স্পেন তার সীমান্তে নিয়ন্ত্রণ আরোপ করেছে। এই পদক্ষেপ গত মধ্যরাত থেকে কার্যকর হয় এবং তা এক মাস বহাল থাকবে। ইতালি গত সপ্তাহে একই ধরনের সীমান্ত নিয়ন্ত্রণ চালুর সিদ্ধান্ত নেওয়ার পর স্পেনও এই পদক্ষেপ নেয়। এর আগে মরক্কো থেকে প্রায় 78,000 অভিবাসী স্পেনের উত্তর আফ্রিকান সেউতা ভূখণ্ডে প্রবেশ করে। স্পেন দাবি করে ইতালিকে রবিবারের মধ্যে তার সীমান্ত নিয়ন্ত্রণ তুলে নিতে হবে, তবে রোম জানায় এই ব্যবস্থা অন্তত 15 আগস্ট পর্যন্ত বহাল থাকবে, কেননা সেউতায় ওই সময় অভিবাসীদের নতুন ঢল আসতে পারে বলে তারা আশঙ্কা করছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কাছে একটি স্কুলে গুলিতে 8 জন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইন প্রয়োগের অঙ্গীকার করেছেন। থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্ন ভিরাকুল বলেন, সরকার জনসাধারণের মধ্যে অস্ত্র বহনে নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে। নতুন এই আইনের আওতায় শুধুমাত্র সরকারি কর্মকর্তারা দায়িত্ব পালনকালে অস্ত্র বহন করতে পারবেন। খেলার খবর ক্রিকেট। ডারউইনে তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচের আজ তৃতীয় ও শেষ দিনে স্বাগতিক অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে গতকালের দুই উইকেটে ১৯ রান নিয়ে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ চার উইকেটে ৪১ রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ ২৬৩ ও চার উইকেট ৪১ এবং অস্ট্রেলিয়া একাদশ ৩৫৫। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫:৩১ এবং সূর্য অস্ত যাবে ৬:৩৭। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। মুক্তিযুদ্ধ কোন একক রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না বললেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে জানালেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। জুলাই গণ অভ্যুত্থান গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার এক অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করেছে বলেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী। এবং ডারউইনে তিন দিনের প্রস্তুতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দুই উইকেটে ১৯ রান নিয়ে বাংলাদেশের তৃতীয় ও শেষ দিনের ব্যাটিং শুরু। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৮টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুপ্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতিময় শুভেচ্ছা। শুরু করছি আজকের সুখের ঠিকানা অনুষ্ঠানের আয়োজন। সুপ্রিয় শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয় মাতৃ মৃত্যু রোধে প্রাতিষ্ঠানিক প্রসবের গুরুত্ব। আর এ বিষয়ে আজ বলছেন জনাব মোহাম্মদ এনামুল হক, উপপরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর। ধন্যবাদ জনাব মোহাম্মদ এনামুল হক, আপনাকে এত ব্যস্ততার মাঝে আপনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে সাধারণত ডেলিভারি বা প্রসব বলতে আমরা কি বুঝি?
2: আমরা প্রায় সবাই জানি যে সাধারণত গর্ভ সঞ্চারের 37 সপ্তাহ থেকে 42 সপ্তাহ, গড়ভাবে বলা যায় 40 সপ্তাহ এর মধ্যে সন্তান ভূমিষ্ঠ হয় এবং এই ভূমিষ্ঠ বা জন্মগ্রহণ করাকে ডেলিভারি বা প্রসব বলা হয়ে থাকে। এই বিষয়টি আমরা মোটামুটি সবাই জানি।
1: অনেক ধন্যবাদ। এরপরেই আসছে যে প্রশ্নটি, সেটি হচ্ছে বাংলাদেশে প্রসবজনিত

0: গর্ভপাতজনিত এক ভাগ, অন্যান্য প্রত্যক্ষ কারণে পাঁচ ভাগ এবং পরোক্ষ কারণ থেকে ৩৫ ভাগ। উল্লিখিত কারণগুলো থেকে যদি প্রসূতি মাকে আমরা রক্ষা করতে পারি বা রক্ষা করতে চাই, তাহলে অবশ্যই ডেলিভারি বা প্রসব বাড়িতে না করে কোনো না কোনো প্রতিষ্ঠানে নিয়ে প্রসব করাতে হবে।
1: মাতৃ মৃত্যু রোধ বলতে আর মাতৃ মৃত্যু রোধ করতে কেন প্রাতিষ্ঠানিক প্রসব সেবা বাড়ানো দরকার আপনার মনে হয়?
0: অতিরিক্ত রক্তক্ষরণ ও খিঁচুনি, এই দুটো কারণে কিন্তু প্রায় ৫০ ভাগের উপর মা গর্ভজনিত কারণে মারা যাচ্ছেন। তো এই যে অসুবিধাগুলো, এই অসুবিধাগুলো যদি আমরা কোনো বাড়িতে যদি আমরা সেবা দিতে চাই বা প্রসব করাতে চাই, সেখানে কি এই অসুবিধাগুলো দূর করার কোনো সুযোগ আছে? প্রকৃতপক্ষে অধিকাংশ ক্ষেত্রেই এই সুযোগটি নেই। আর তাই প্রসবের ব্যথা শুরু হওয়ার সাথে সাথেই বা নির্দিষ্ট সময় হলেই কোনো না কোনো সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে গর্ভবতীকে নিয়ে যেতে হবে। সেখানে যদি স্বাভাবিক প্রসব করানো সম্ভব হয় তবে সেখানে তাই করা উচিত, নয়তো উচ্চতর সেবা কেন্দ্রে প্রেরণের মাধ্যমে প্রসব সেবা করানো হবে। যেমন ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, এখানে যদি স্বাভাবিক প্রসব করানো সম্ভব না হয় তাহলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা জেলা, উপজেলা এবং ইউনিয়ন লেভেলে আমাদের মা ও শিশু কল্যাণ কেন্দ্র রয়েছে, সেখানে রেফার করা অথবা জেলা সদর হাসপাতালে রেফার করার মাধ্যমে, সেখানে সিজারিয়ান অপারেশনের সুযোগ রয়েছে, এর মাধ্যমে অপারেশন প্রসব করানো উচিত। তাছাড়া অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করার কৌশল বা চিকিৎসা সাধারণত সেবা কেন্দ্রের সেবা প্রদানকারীগণ জানেন, বিধায় প্রাতিষ্ঠানিক প্রসবের কোনো বিকল্প নেই।
1: বিলম্বিত প্রসব, এই বিলম্বিত প্রসব কিভাবে বোঝা যায় এবং এর অসুবিধাগুলো কি কি?
0: প্রসব বেদনা শুরুর ১২ ঘন্টার অধিক সময় যদি হয় তাহলে এটাকেই বিলম্বিত প্রসব বলা হয়। আর এজন্যই আমরা ইতিপূর্বে বললাম যে প্রসব বেদনা শুরুর সাথে সাথে অপেক্ষা না করে অবশ্যই কোনো না কোনো সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে আমাদের নিয়ে যেতে হবে। আর যদি নিয়ে যাওয়া না হয়, এই বিলম্বিত প্রসব বেদনা নিয়ে যদি কোনো প্রসূতিকে ঘরের মধ্যে বা বাড়িতে রাখা হয় তাহলে অধিকক্ষণ পেশাবের থলিতে পেশাব বন্ধ হয়ে পেশাবের থলি ফুটো হয়ে পায়ুপথ বা পায়খানা রাস্তার সাথে সংযোগ সাধন ঘটে এবং পরবর্তীতে এই ডেলিভারির পরেও এই পেশাব ঝরাটা অব্যাহত থাকে, যার ফলে সেই প্রসূতির শরীরে সব সময় দুর্গন্ধ লেগেই থাকে। এই সংযোগ সাধনকে ভেসিকো রেকটাল ফিস্টুলা বা আমরা যে ফিস্টুলা বলে জানি এবং এটা অপারেশন ছাড়া ভালো করা যায় না। সুতরাং মাতৃমৃত্যু রোধ সহ প্রসব সংশ্লিষ্ট জটিলতা থেকে রক্ষা পেতে প্রাতিষ্ঠানিক প্রসব করাতে অঙ্গীকারাবদ্ধ হই এবং সুস্থ মা এবং সুস্থ শিশু পেতে আমরা ভূমিকা রাখি।
1: তা আমাদের দেশে কি পরিমাণ ডেলিভারি বা প্রসব প্রতিষ্ঠানে হয় এবং প্রাতিষ্ঠানিক প্রসব সেবা বাড়ানোর বিষয়ে আপনার পরামর্শ কি?
0: বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে প্রায় ৫০ ভাগের কাছাকাছি প্রসব বিভিন্ন প্রতিষ্ঠানে হয়, যদিও তা করোনাকালীন মহামারীর সময়ে বেশ কিছুটা কমে গেছে। এ বিষয়ে দু ধরনের পরামর্শ, একটা হলো যারা আমরা সেবা প্রতিষ্ঠানের সাথে জড়িত অর্থাৎ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, এই সব প্রতিষ্ঠানে সেটা হতে পারে সরকারি অথবা বেসরকারি বা এনজিও প্রতিষ্ঠান, সেখানে দক্ষ জনবল পদায়ন করতে হবে। আর যারা সেবা নিতে আসবেন সেই গর্ভবতী বা তার আত্মীয় স্বজনের প্রতি পরামর্শ, আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে যে প্রসব বেদনা শুরু হলে বা নির্ধারিত সময় হলে বাড়িতে না রেখে কোনো না কোনো প্রতিষ্ঠানে নিয়ে যেতে হবে, যা ইতিপূর্বে বলা হয়েছে। কারণ প্রতিষ্ঠান সমূহেতেই মাত্র বিভিন্ন জটিলতা রোধ করার চিকিৎসা এবং ব্যবস্থা রয়েছে। তো এ বিষয়ে অবশ্যই যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন তাদেরকে আমরা অনুরোধ করব, মা এবং শিশুর জীবন রক্ষার্থে অবশ্যই আমরা প্রতিষ্ঠানে ডেলিভারি বা প্রসব করানোর জন্য অঙ্গীকারাবদ্ধ হব।
1: ধন্যবাদ জনাব মোহাম্মদ এনামুল হক আপনাকে। বন্ধুরা, একটি সুস্থ মা মানেই হলো সুস্থ সন্তান, তাই এই বিষয়ে কোনোভাবেই অবহেলা না করে গুরুত্ব দিতে হবে আর প্রতিটি মুহূর্ত আপনাকে থাকতে হবে সচেতন। সুপ্রিয় শ্রোতা, জীবনের প্রতিটি ক্ষেত্রে একমাত্র সচেতনতাই দিতে পারে আপনার সুস্থ সুন্দর জীবনের সুখের ঠিকানা।
2: এডিস মশাবাহিত ভাইরাসজনিত রোগ ডেঙ্গু। এডিস মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো হল তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরের পেশি ও জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব, নাসিয়া গ্ল্যান্ড ফুলে যাওয়া, শরীরের র্যাশ ওঠা, শরীরে লালচে দানা, পাতলা পায়খানা। ডেঙ্গু জ্বর হলে স্বাভাবিক

0: খাবারের পাশাপাশি বেশি বেশি তরল খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যুপ খেতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ঘর, অফিস বা কর্মস্থলের জানালা সবসময় বন্ধ রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে এমন পোশাক পরিধান করতে হবে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। মশার প্রজনন রোধে ঘরে ও আশপাশের যে কোনো পাত্র, মাঠ অথবা রাস্তায় পানি জমতে দেওয়া যাবে না। সেবা নিন, সুস্থ থাকুন, ভয় বা আতঙ্ক নয়, সতর্ক ও সচেতন থাকুন। ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
1: আজ বিদায় নেব, তার আগে জানিয়ে দিচ্ছি আজকের সুখের ঠিকানা অনুষ্ঠানের গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি আমেনা বেগম লাবণী, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন এবং সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
2: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

এই অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শুরু হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া। অনুষ্ঠান উপস্থাপনায় শামীম আহমেদ।

0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের চেতনায় চিরঞ্জীব এক স্মারক। এদেশ এবং এদেশের জনগণের কল্যাণ নিশ্চিতে তিনি ছিলেন অসাধারণ একজন প্রাজ্ঞ সফল রাষ্ট্রনায়ক। দেশের সমৃদ্ধি, জনগণের ভাগ্য উন্নয়ন এবং প্রয়োজনীয় সব গুরুত্বপূর্ণ অনুষঙ্গকে তিনি তার রাষ্ট্র পরিচালনায় সর্বদিক দিয়ে গুরুত্ব দিয়েছিলেন। শ্রোতা বন্ধুরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, কর্ম এবং আদর্শ নিয়ে বাংলাদেশ বেতার ঢাকার নিয়মিত আয়োজন জনতার জিয়া অনুষ্ঠানে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ। স্যার, আমরা আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
1: আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।
0: শ্রোতা বন্ধুরা, জানিয়ে রাখি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন ভাবনা, পানি নিরাপত্তা এবং জলবায়ু চ্যালেঞ্জের সমাধান। মাত্র তিনটি বিষয় মনে হতে পারে, কিন্তু এর ব্যাপ্তি কিন্তু বিশাল, যা আমাদের জীবনের প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ এবং অতীব প্রাসঙ্গিক। স্যার, শুনতে চাই মূল্যায়ন, যে তিনটি বিষয়ের কথা বললাম, শুধু খাল খনন, শুধু পানি নয়, বরং এর সঙ্গে আরো অনেক কিছু জড়িত।
1: ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এই বিষয়টি শুধু যে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ তা না, এখন এই মুহূর্তে পুরো বিশ্বের জন্য এই পানিজনিত যে জলবায়ু এবং আদার্স পরিবেশগত ইস্যুগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি অবাক হই যে জিয়াউর রহমান আজ থেকে প্রায় 50 বছর আগে এই মিশন বিশন উনি কীভাবে দেখতে পেরেছেন। আমরা যদি একটু তাকাই, জাতিসংঘ কিন্তু পানির ক্রাইসিসটাকে অ্যাড্রেস করেছে 1972 সালে। তখন তারা ক্রাইসিস অ্যাড্রেস করেছে বিকজ পানি পলিউশন হচ্ছিল, অনেক জায়গায় পানির অভাব দেখা দিচ্ছিল, বিশেষ করে মরু অঞ্চলে। কিন্তু জিয়াউর রহমান কিভাবে বুঝতে পেরেছিলেন যে পানি নিরাপত্তা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমরা যে ডাউন স্ট্রিম কান্ট্রি, আমাদের এত পানি আছে, তারপরে উনি বুঝেছেন যে আমাদের যে স্নায়ু, আমাদের যে নার্ভ, এই নদী সিস্টেম যেটাকে আমরা স্যানেল বলে থাকি, ড্রেনেজ বলে থাকি, এবং এর সঙ্গে উনি খাল খনন কর্মসূচিকে হাতে নিয়েছিলেন। দেখেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশটা অনেক ঝড় ঝাপটার মধ্যে দিয়ে গিয়েছিল, এবং 74-এ দুর্ভিক্ষের পর বাংলাদেশের বলতে গেলে কিছুই ছিল না, মানুষ হত দরিদ্র, এর মধ্যে দিয়ে প্রোডাকশন বাড়ানো দরকার। উনি তখন জমিতে কিভাবে প্রোডাকশন বাড়বে, কিভাবে ন্যাচারালি পানির প্রবাহ বাড়ানো যায়, মানুষের খরচ কিভাবে কম হয়, যদি আমি উইথড্র করি পানি, সেচ দিই, তাহলে আমার খরচ বেড়ে যাবে, উনি ওই খরচটা কমিয়েছিলেন থ্রু যে পানি ন্যাচারালি যদি দিতে পারে কৃষক, তাহলে তার লাভ হবে বেশি। পাশাপাশি খাল খননের মাধ্যমে উনি এই যে গরিব দুঃখী যারা ছিল ওদেরকে সম্পৃক্ত করেছিলেন। এই সম্পৃক্ত করার মাধ্যমে বাংলাদেশে যে জনগণ, গ্রামীণ জনগণ বিশেষ করে, তাদের মধ্যে কিন্তু ঐক্যের বন্ধনটা আরো দৃঢ় হয়েছিল। খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু ছিল ওই মুহূর্তে। এখন ওর সঙ্গে আপনি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জড়িত, আপনারা জানেন যে উপরে যদি পানির সরবরাহ যদি নিশ্চিত করা যায়, তাহলে নিচে যে পানি, আমরা যেটা বলি ওয়াটার রিসার্স, যেটা আমরা ভূগর্ভস্থ পানির কথা বলি, সেই ভূগর্ভস্থ পানি কিন্তু তখন পর্যাপ্ত রিসার্স হয়ে থাকে। তিনি এটাও দেখতে পেয়েছিলেন। আমার মনে হচ্ছিল কি ওনার আরেকটা ইন্দ্রিয় ছিল, সেই ইন্দ্রিয় দিয়ে উনি বুঝতে পারতেন যে কোন জায়গায় কি হবে, সেটাও কিন্তু তিনি নিশ্চিত করেছিলেন। তখনকার সময় আমরা কিন্তু খাদ্য উৎপাদন আমরা স্বাবলম্বী হয়ে যাই, আমাদের কিন্তু খাদ্য আমরা বাইরে রপ্তানিও করেছিলাম। তো এত বড় একটা সাফল্য উনি অর্জন করেছিলেন বাংলাদেশের জন্য, বিশেষ করে খাল খনন মাধ্যমে। এই খাল খনন শুধুমাত্র যে পানি সরবরাহ নিশ্চিত করেছিল তা না, এর মধ্য দিয়ে আমরা জীববৈচিত্র্য সংরক্ষণ করেছি, খেয়াল করেন, এর মধ্য দিয়ে আমাদের পরিবেশ এনরিচ হয়েছিল। পাশাপাশি আমরা যদি আমাদের যারা মৎস্যজীবী মানুষ বলি, তারা যে পানি রিলেটেড যতগুলো যে জীবিকা আছে, সেই জীবিকাগুলো কিন্তু তারা সাস্টেইনেবল হলো। তার মানে আমাদের অর্থনীতি যতগুলো চালিকা আছে, সব চালিকাগুলো আমাদের ইন্টিগ্রেটেড হলো থ্রু জিয়াউর রহমানের খাল খননের মাধ্যমে। এই জন্য কিন্তু বর্তমান সরকারও এই খাল খননকে খুবই গুরুত্ব সহকারে চিন্তা করছে। পাশাপাশি আপনি যে জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলেছেন, জলবায়ু পরিবর্তন তো একটা বাস্তবতা, এটাকে অস্বীকার করার কারোর সুযোগ নাই, এবং সেই জলবায়ুর পরিবর্তনের ইম্প্যাক্ট ডাইরেক্টলি আমরা বেশি ভোগ করছি। কারণ হচ্ছে আমাদের দেশটা কিন্তু খুবই সমুদ্রের উপকূলে দেশ, যত ইম্প্যাক্ট হয় সব এসে কিন্তু আমাদের সমুদ্রের মধ্যে পড়ে। তো সেই জন্য আমাদের সাইক্লোন, পাশাপাশি আবার যখন এই যে এক্সেসিভ রেইনফল দেখতে পাচ্ছেন, একসময় আপনি যখন আপনার বয়স, আপনি একটু চিন্তা করে দেখেন, ছোটকালে কিন্তু বৃষ্টি হতো রেগুলার, কন্টিনিউয়াস হতেই থাকতো, কিন্তু এখন আপনি বৃষ্টির ধরন দেখেন যে হঠাৎ করে এত কনজুগেটিভ রেইনফল হচ্ছে যে আমরা যেটাকে বলি এক্সেসিভ রেইনফল, এক্সট্রিম টেম্পারেচার, চব্বিশে দেখেন ফেনি ডুবে গেল, যেটা জীবনে কখনো ঘটেনি,
0: জীবনেও হয়নি,
1: হ্যাঁ, পুরো পানি দেখেন যে সমস্ত বিল্ডিং ডুবে গেছে, কিন্তু ডুবে গেছে পানি কি নেমে গেছে, নেমে যায় নাই। এখানে আমি আবার আসছি জিয়াউর রহমানের সে খাল খননে, যদি খালগুলো অ্যাক্টিভ থাকতো, চ্যানেলগুলো যদি জীবিত থাকতো, তাহলে পানিটা আসলেও অফিস টিম থেকে যদি আসো পানিটা খুব দ্রুত নেমে যেত,
0: নেমে যেত।
1: কিন্তু আপনি দেখেন যে পানিটা কিন্তু নামতে পারে নাই, কারণটা কি, খালগুলো কিন্তু ভরাট হয়ে গেছে, দখল হয়ে গেছে, বাড়িঘর হয়ে গেছে। এটার মেন হলো এই প্রজেক্টটা যেহেতু জিয়াউর রহমান নিয়েছিল, পরবর্তীতে এরশাদ এসে এই প্রজেক্টটা আর সাস্টেনেবল রাখে নাই, এগুলো বন্ধ হয়ে গেছিল। এরশাদ শাসনামলে যদি এটাকে যদি সাস্টেনেবল রাখতো, তাহলে বাংলাদেশ এতদিনে অনেক দূর এগিয়ে যেত।
0: খাল খনন তো আপনি বললেন যে মূল ভাবনায় যদি আমরা নেই, তাহলে হয়তো মূল কথাটা আসবে সেচ সুবিধা প্রদান, কিন্তু তার পাশাপাশি আপনি আরো কিছু কথা বলেছেন, এগুলি বাস্তবতা যে মৎস্য চাষ করা, হাঁস পালন করা, বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হওয়া, খাদ্য উৎপাদন বৃদ্ধি পাওয়া, এর বাইরেও কিন্তু যোগাযোগ ব্যবস্থায়ও কিন্তু আমরা দেখেছি যে ভালো ভূমিকা রেখেছে, বিশেষ করে নৌপথে, কিন্তু পাশে যদি রাস্তা এবং বৃক্ষরোপণ, এই বিষয়গুলো আমরা
1: আপনি খুব চমৎকার যে আইডেন্টিফাই করতে পেরেছেন। আপনি একটু তাকান তো এই খালগুলো কি ছিল, এই খালগুলো আমি একটা শব্দ ইউজ করি, নাইউরি, নাইউরি মানে আমাদের নতুন বউ বা মেহমান, মহিলা যারা ছিল তারা প্রথমত হলো এই খালগুলোতে এই আমাদের মেহমানেরা নৌকা করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করত, তখন এটা একটা কালচার ছিল। আর একটা বড় আমাদের যত পণ্য পরিবহন ছিল সব বড় বড় নৌকা করে, যে আমরা যেরকম এখন দেখি যে আড়ত দেখি, আড়তের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেত, এটা ছিল সবচেয়ে সেফেস্ট কমিউনিকেশন সিস্টেম। এবং এতে আমাদের যে এখন যে ধরেন রাস্তাঘাটে প্রচুর জাম হচ্ছে, ট্রাক, আপনি দেখেন একটা বড় নৌকার মধ্যে কয়েক ট্রাকের মালামাল আপনি একাত্রে নিতে পারবেন এবং সেটা খুব সহজে আপনি কম খরচে বহন করতে পারবেন, যেহেতু এই চলাচল ব্যবস্থা পুরো নেটওয়ার্কটাই এখন ধ্বংস হয়ে গেছে। এখন আবার নতুন করে এটা আমাদেরকে শুরু করতে হবে, যদি আমরা শুরু করতে পারি তাহলে আমরা আবার আগের মতো করে আমরা এই নেটওয়ার্কটা ইউজ করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমি, জিয়াউর রহমানের যে কাজগুলো ছিল বিশনারি কাজ, এগুলা ওনারা 31 দফার মধ্যে বিভিন্ন দফার মধ্যে নিয়ে আসছেন এবং খাল খনন গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটি ওর মধ্যে, এবং এটা অলরেডি শুরু করেছেন, বেশ কাজ অগ্রগতিও হয়েছে। আমরা আশা করব বাংলাদেশে যতগুলো খাল দখল হয়ে গেছে এগুলো উদ্ধার করতে হবে এবং নতুন করে আমাদের আরো জালিকা তৈরি করতে হবে, আরো চ্যানেল তৈরি করতে হবে। তাহলে আপনি দেখেন আমাদের উত্তরবঙ্গে পানি নেই, আপনারা জানেন পানি নেই, কিন্তু ওইখানে যদি খাল থাকতো তাহলে ওয়াটার রিসার্চটা হতো, তাহলে আন্ডারগ্রাউন্ড পানিটা আমরা একটু পেতাম। এখন খালও নাই, সারফেসও নাই, তাহলে আপনি পানি পাবেন কোত্থেকে? ঠিক সিমিলারলি আমরা যদি আমাদের সাউদার্ন পার্টে যাই, আমাদের স্যালাইনিটি ইনট্রুশনটা দিন দিন বাড়ছে, কারণটা ফ্রেশ ওয়াটারের সাপ্লাই, যোগানটা কমে গেছে। তাহলে আগে ওই খালগুলো ছিল, ফ্রেশ ওয়াটার ছিল, সেই ফ্রেশ ওয়াটারের প্রচুর ফিশ পাওয়া যেত, মাছ, এখন সেই খালগুলো নাই, অ্যাক্টিভিটিগুলোও নাই, সেই ফিশও পাচ্ছে না, স্যালাইনিটি ইনট্রুশনটা বাড়ছে। তো এটা এই জন্য বলবো যে জিয়াউর রহমানের খাল খননকে জীবিত রাখতে হবে এবং এটাকে বাংলাদেশের জালিকার মধ্যে, যে আমাদের চ্যানেলের মধ্যে এটাকে নিয়ে আসতে হবে। পুরো পৃথিবী পানি ক্রাইসিসের মধ্যে আছে, এটা হবে ভবিষ্যতে, আমরা বলি পোভার্টি, আমরা বলি দারিদ্রতা। এখন কিন্তু আমরা বাংলাদেশে অনেক এলাকায় আছে যে পানি দারিদ্রতাতে আমরা আছি, তো আপনি যদি খাল খননটা এনশিওর করেন তাহলে পানির দারিদ্রতা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আমি দেখতে পাচ্ছি আপনার সামনে একটা পানির বোতল, তাহলে আপনি তো এই বোতলে পানি খাওয়া লাগতো না,
0: তা যদি আপনার খাইনি,
1: আপনার ছোটকালে আমরাও খাইনি, তো সেই জন্য ওই জায়গাটা আমাদের তৈরি করে নিতে হবে।
0: আরেকটি বিষয়ে, পরিবেশ সুরক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই একটি সামাজিক আন্দোলনে অভিযানে পরিণত করেছিলেন, সেটা হচ্ছে বৃক্ষরোপণ, আর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এটিকে একটি ভিশনারি হিসাবে গ্রহণ করেছেন এবং আগামী 5 বছরে দেশে প্রায় 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছেন এবং এর একটা উল্লেখযোগ্য অংশ কিন্তু তিনি শুরু করেছেন, সেটা হচ্ছে খালপাড়ে বৃক্ষরোপণ করা, এই সম্পর্কে আপনি যদি একটু বলেন।
1: আপনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটা তৈরি যখন করেছেন, তিনি পরিবেশটা তৈরি করে দিয়েছেন, সেই পরিবেশের দুটা গুরুত্বপূর্ণ উপাদান, এই যে গ্রিন কভারেজ আর একটা হলো ব্লু কভারেজ, ব্লুটা হলো ওয়াটার আর গ্রিনটা হলো আমাদের গাছগাছালি। তো স্বাস্থ্যটা ভালো কিনা, দেশের শরীরটা ভালো কিনা, সেটা হলো তার প্রায় 25% গ্রিন কভারেজ থাকতে হয়। তো সেক্ষেত্রে আমরা বাংলাদেশ আমাদের সব পরিবেশ নষ্ট করে ফেলেছি, জিয়াউর রহমান নিজ তখন দেখেছেন যে পরিবেশটাকে ঠিক করতে হবে, মেরামত করতে হবে। তখন এত খারাপ ছিল না, কিন্তু তখন উনি বুঝেছেন যে এই পরিবেশ মেরামত করতে হবে। পরিবেশ মেরামত করেছেন দুই কারণে। একটা হলো, দেখেন পরিবেশের একটা রিলেশনশিপ আছে। আপনার যদি পশু পাখি ঠিক থাকে, আপনার শরীর ঠিক থাকবে, একটার সঙ্গে একটা ফুড চেইন জড়িত। উনি এটা জানতেন। ওয়াটার তো উনি খাল খনন করে ঠিক করেছেন, তারপরে গাছগাছালি যদি আমি ঠিক করতে পারি তাহলে পরিবেশটা ঠিক হয়ে যাবে। পরিবেশ যদি ঠিক হয়, একটা তো অর্থনৈতিক উন্নতি হবেই, পাশাপাশি মানুষ যে অসুস্থ হয়, মানুষ অসুস্থ হবে না,
2: জীববৈচিত্র্য
1: ঠিক হয়ে যাবে। হ্যাঁ, জীববৈচিত্র্য ঠিক হলে মানুষ অসুস্থ হবে না। এই পৃথিবীতে বড় বড় যে ডিজিজগুলো হচ্ছে, সেই ডিজিজগুলোর মূল কারণ হচ্ছে, আপনারা দেখবেন যে বড় বড় সায়েন্টিস্টরা সেগুলোই বলছেন, আমরা মূলত জীববৈচিত্র্য ধ্বংস করে ফেলতেছি। এখন বর্তমান প্রধানমন্ত্রীকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি যে ওনাদের এজেন্ডা, যে 31 দফা এজেন্ডা, এর মধ্যে কিন্তু আমাদের এই যে সবুজায়নের কথা বলা আছে, বৃক্ষরোপণের কথা বলা আছে, এই যে 25 কোটি গাছ লাগানো হবে। অবশ্যই 25 কোটি গাছ লাগাতে তো হবেই, প্লাস এগুলোকে বড় করতে হবে।
2: একই সঙ্গে আরেকটা কথা, 20,000 কিলোমিটার খাল খনন করা হবে।
1: আগে আমাদের প্রায় 4,000 কিলোমিটার ছিল, এখন আরো 20,000 কিলোমিটার যদি যুক্ত হয়, তাহলে আমরা আশা করি যে আমাদের পানির প্রবাহ বেড়ে যাবে। গাছগুলো টিকে থাকতে হলে পানি লাগবে, মাস্ট। তাহলে উনিও খুব সাইন্টিফিকলি এগোচ্ছেন যে পানিও থাকবে, গাছগুলো কিন্তু টিকে থাকবে। গাছগুলো টিকে থাকা মানে কি, আমরা যে বলি যে কুলিং ফ্যাক্টর, দেখেন পৃথিবীতে তাপমাত্রা বেড়ে গেছে, এটা তো বাস্তব। তাহলে আপনি যদি প্রচুর গাছ লাগাতে পারেন এবং আপনি যদি পানি বাড়াতে পারেন, এই দুটো হলো কুলিং ফ্যাক্টর। এই কুলিং দুইটা ফ্যাক্টর যদি আপনি এনশিওর করতে পারেন, একসময় আমরা কিন্তু এসি রুমে থাকি নাই, একসময় আমাদের ফ্যান লাগে নাই, তখন পরিবেশ কুল ছিল, কারণ গাছ ছিল, পানি ছিল। এখন গাছও নাই, পানিও নাই, পরিবেশ কুল নাই। তাই এর গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কি, এই গাছগুলো বড় হলে আমরা এখান থেকে কিন্তু ইনকাম করতে পারবো। এই কারণে অনেকগুলো ফ্যাক্টর এখানে জড়িত। একটা হলো আমরা নিজেরা সুস্থ থাকা, পরিবেশ সুস্থ রাখা, জীবিকা এনশিওর করা, ফলের যোগান আসা। আপনি যদি অনেক গাছ লাগান, ওখানে অনেক ফলের গাছ থাকবে, তাহলে আপনার পশুরা খেতে পারবে, আপনি খেতে পারবেন। তারপরে কাঠের যোগান দেয়া, কাঠ তো কমে যাচ্ছে এখন, কাঠের যোগান দেয়া, পশু পাখি ঠিক থাকবে, পরিবেশ ঠিক থাকবে, মানুষও ঠিক থাকবে।
0: শেষের দিকে সে একটি কথা, খাল খনন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছেন, পরবর্তীতে এগুলো নানা কারণে অকেজো হয়েছে, এর মধ্যে কিছু তো আমরাই দায়ী, ভরাট করি কিংবা দখল করি, অথবা আমরা সেখানে পলিথিন কিংবা ময়লা আবর্জনা ফেলেও এখনো হচ্ছে। আপনি এই যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলবেন, কিভাবে এই খালগুলোকে রক্ষা করা উচিত আমাদের?
1: আমিও তো একজন সাধারণ মানুষ। প্রথমত হচ্ছে যে এই খালগুলো আমাদের শরীরের নার্ভের মতো, মনে রাখতে হবে যে পরিবেশটা আমাদেরই, আমরা হয়তো দেখি না, পরিবেশটাকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। খালগুলো যারা দখল করছে, খালগুলো যারা ভরাট করছে বা ময়লা আবর্জনা ফেলছে, আপনারা যারা দেখবেন, দয়া করে আপনারা ওনাদেরকে একটু না করবেন। সবাই মিলে সম্মিলিতভাবে, সামাজিকভাবে আমরা তাদেরকে বলি যে এটা করা ঠিক না, কারণ এই খালটি আমার পরিবেশের অংশ। এই গাছ লাগালে গাছও কিন্তু অনেকে উঠায় ফেলে দেয়, গাছগুলো যেন কেউ উঠিয়ে না ফেলে দেয়, সেদিকে খেয়াল রাখতে হবে। সবাইকে সচেতন করতে হবে যে এটা আমাদের দায়িত্ব। আমাদের প্রধানমন্ত্রী দেখবেন যে একটা টিস্যু পেপার নিয়ে উনি পকেটে রাখছেন বা বক্সে ফেলছেন, ঠিক তদ্রূপ আমি বলবো যে আমাদের অভ্যাসের মধ্যে এটা করতে হবে। আবারও অ্যাপিল করছি, আপনারা দয়া করে আমাদের এই পরিবেশটাকে বাঁচাবেন, সবাই এগিয়ে আসুন, আমরা আমাদের পরিবেশটাকে সুস্থ রাখি।
0: আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সম্মানিত অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ, আমরা আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি শত ব্যস্ততার মাঝেও আজ আমাদের মাঝে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিয়েছেন, এবং শ্রোতা বন্ধুরা আপনারা যারা শুনছেন সবাইকে ধন্যবাদ।

0: এতক্ষণ শুনলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া। উপস্থাপনায় ছিলেন শামীম আহমেদ, সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ।

0: শুভ সকাল সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আমরা আবার চলে এলাম নজরুল সঙ্গীতকে নিয়ে বিশেষ অনুষ্ঠান চির অন্যতম মসির। আপনারা জানেন 2026-27 নজরুল বর্ষ হিসাবে ঘোষিত হয়েছে। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন নজরুল বর্ষ। সেই নজরুল বর্ষকে আশ্রয় করে বাংলাদেশ বেতার ঢাকা চমৎকার সব অনুষ্ঠান তৈরি করছেন, তার মধ্যে অন্যতম একটি অনুষ্ঠান চির অন্যতম মসির। তো চির অন্যতম মসিরে আমাদের আজকের শিল্পী জান্নাতে রোমান তিথি। তিথি, কেমন আছো তুমি?
1: জি স্যার, অনেক ভালো আছি, আপনি কেমন আছেন?
0: আমি খুব ভালো আছি। তো এই নজরুল বর্ষের অনুষ্ঠানে চির অন্যতম মসিরে তুমি এসেছো, কেমন লাগছে?
1: এক কথায় যদি আমি বলি যে এত সুন্দর একটি চমৎকার আয়োজনে আমি আসতে পেরে নিজেকে অত্যন্ত আনন্দিত মনে করছি এবং খুবই ভালো লাগছে।
0: তো আজকের এই অনুষ্ঠানে প্রথমে তুমি কোন গানটি গাইবে?
1: প্রথমেই আমি গাইছি খুবই চমৎকার একটি গান, কেন মনোবনে, মালতী বল্লরী।
0: অনেক ধন্যবাদ তোমাকে, এটা একটি চমৎকার আধুনিক গান। শুধু মণ্ডলী, আপনারা শুনলেও দেখবেন যে এটা আমার কথার সঙ্গে মিলে যাচ্ছে। অসাধারণ একটি আধুনিক গান, তৎকালীন সময়ের গান, কত সুন্দর হতে পারে। শুনি আমরা গানটি।
1: জি।

0: খুব সুন্দর, ভারী সুন্দর হয়েছে। তো তোমার এই যে আধুনিক গানে, নজরুলের যে আধুনিক গানের যে আবেশটা, সেটা তুমি শ্রোতাদের সামনে উপস্থিত করতে পেরেছো। তো এই আধুনিক অঙ্গের গানের প্রতি তোমার কি বিশেষ কোনো ভালো লাগা আছে?
1: আসলে নজরুলের যে বৈচিত্র্য, সুরের যে বৈচিত্র্য, বিভিন্ন বিষয়ে যে তার রচনা, সবগুলোতেই তো ভালো লাগা আছে। তো আধুনিক অঙ্গের গানগুলো গাইতে তো খুবই ভালো লাগে, কারণ আধুনিক।
0: অনেক ধন্যবাদ তোমাকে। আমরা এরপরে কোন গানটি শুনবো?
1: জি স্যার, গাইছি তব গানেরও ভাষায় সুরে, বুঝেছি বুঝেছি,
0: আরেকটি চমৎকার আধুনিক গান। আমরা এই গানটি শুনবো। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আপনারা নজরুলের গানের সঙ্গে থাকবেন, নজরুল সৃষ্টিকর্মের সঙ্গে থাকবেন। আপনাদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আমরা বাংলাদেশ বেতারের চমৎকার চমৎকার অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে বারবার এসে পৌঁছব। আপনারা সবাই নজরুলের সঙ্গে থাকবেন। শুভ সকাল।

0: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং চির উন্নত মমশির অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার একটি পরে শুনবেন ইংরেজিতে খবর।

0: Meanwhile, the Information and Broadcasting Minister attended a discussion titled July Uprising and Bangladesh's Democratic Transition at Dhaka University yesterday. Speaking on the occasion, he said the historic July Uprising has created an unprecedented opportunity to establish and institutionalize true democratic values and structures in the country. The Information and Broadcasting Minister said a rare opportunity has emerged in Bangladesh today to structurally shape and institutionalize democratic values through a series of transformations, uprising, sacrifices, a spontaneous election, government formation, and an active parliament. He expressed optimism that all pro-democracy allies would utilize the parliamentary platform rather than reverting to street-level misgivings. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has said he wants to believe that Sheikh Hasina returns in December and goes to jail, taking responsibility for the genocide. He made the remarks while speaking as the chief guest at a views exchange meeting titled Future Shoilokupa and a memorial meeting for the late eminent artist Mustafa Manwar held at the Shoilokupa Upazila Parishad Auditorium in Chennai yesterday. The law minister said if Sheikh Hasina wants to face those truths, then she should certainly come. Home Minister Salahuddin Ahmed has said the government is moving forward with various plans to harness the potential of the blue economy. He said this in Cox's Bazar while addressing the inaugural ceremony of the Cox's Bazar Development Authority Residential Flat Development Project 1 as the chief guest yesterday. The Home Minister said Bangladesh will be able to generate substantial revenue for if its marine resources and seaports can be utilized properly. He said the government is working to further enrich the tourism industry in Cox's Bazar and elevate it to international standards. This is Bangladesh Petar giving you the news. Spain has imposed border controls on all air and sea travel from Italy as tensions between the two EU countries escalate over migration. The measures came into effect at midnight and will remain in place for 1 month. The move follows Italy's decision last week to introduce similar restrictions after around 78,000 migrants from Morocco entered Spain's North African territory of Ceuta. Spain demanded that Italy lift its border checks by Sunday. But Rome says the measures will remain in place until at least August 15, when it expects a new wave of migrants to arrive in Ceuta. Thailand's Prime Minister has vowed to introduce tougher gun control laws following a shooting near Bangkok that left 8 people dead and several others injured. Prime Minister Anutin Chernvirakul said the government plans to restrict the carrying of firearms in public. Under the proposed new rules, only government officials on duty would be allowed to carry guns. The Ebola outbreak in the Democratic Republic of Congo has surpassed 4,000 confirmed cases. Health experts describe it as the fastest spreading Ebola outbreak on record. According to the latest figures from the DRC Ministry of Health, 1,850 people have died since the outbreak was declared in mid-May. Meanwhile, the WHO yesterday recommended full-scale human trials of the Ervebo vaccine, the only licensed Ebola vaccine. Ervebo has been proven safe and effective against the more common Zaire strain of the Ebola virus. Cricket. And Australia 11 won by an innings and 38 runs against visiting Bangladesh in the three-day warm-up match in Darwin. Total scores, Bangladesh were 263 and 54 and Australia 11 were 355 in first innings. Meanwhile, the first test between Bangladesh and Australia will begin in Darwin on Thursday next. Finally, weather. And forecast valid till 1 this afternoon says there is no inland river port warning and no signal is to be hoisted. To end the news, the main points again. Liberation war was not war of any political party, says acting president Hafizuddin Ahmed Pir Bikram. Democracy will be strengthened if media is powerful, informs local government, rural development and cooperatives minister. July uprising opens unprecedented opportunity for institutionalizing democracy, says information and broadcasting minister. Sheikh Hasina will return to country in December and go to jail, taking responsibility of genocide, comments law minister. Government has taken plans to utilize potential of blue economy, informs Home Minister. Spain tightens border controls with Italy over Ceuta migrant influx. And Australia 11 won by innings and 38 runs against visiting Bangladesh in three-day warm-up match in Darwin. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: বৌমা,
3: জি আব্বা,
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেখো, তারপর না হয়।
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: হুন তো সি সাইড থেকে নাকি বাসা গো খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত হুনতাছ তত হয়তো না হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
2: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
3: ডাক্তারে কি বলছে আব্বা?
2: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
4: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
2: ডাক্তারের কাছে।
4: কেওর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চারের যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
3: আব্বা আব্বা, এসব কথা কই না, থাক।
4: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
2: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরিয়া দিতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহেরমান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেটি এমন হইলো কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
2: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
3: তাইলে তো দেরি না করে এই খবরটা সবারই পৌঁছায় দিতে হইব আব্বা।
2: হ্যাঁ।
5: বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 9 আগস্ট রবিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরকালীন হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বিকেল 5টায়। এই অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 মেগাহার্জে প্রচার করা হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
6: এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পরিবেশনায় এবারে রয়েছে আধুনিক গান। প্রথম গানটির শিল্পী, সুরকার ও গীতিকার আবু জাফর।

এতক্ষণ স্টুডিও রেকর্ডে আধুনিক গান শুনলেন, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

শ্রবণ তুমি বাতাসে কার আভাস পেলে, অনাবিল আনন্দে বৃষ্টিতে ভিজে দেহ মন শান্ত হল, সিক্ত হল ধরণী। এমনই সকালে কত ছন্দ মনের মাঝে খেলা করে, শব্দে শব্দে ঝংকার তুলে কথার পিঠে কথামালায়, আমরা তাই নতুন খেলায় মাতি। কানে বাজে বৃষ্টির নূপুর, বর্ষার আজকের দিনটি আনন্দমুখর হোক, ঝলমলে হোক প্রতিটি জীবন। এমনই দিনে ছুটির এই সকালে যেসব শ্রোতা বেতা শুনছেন, দর্পণে নিজেকে ফিরে দেখার জন্য, নিজ দেশকে জানার জন্য, সবাইকে একরাশ প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।

0: শ্রোতাবন্ধুরা, আজ দর্পণে উচ্চারিত হবে এমন অনেক বরেণ্য ব্যক্তির নাম যারা পৃথিবীকে আলোকিত করেছেন তাঁদের কর্মের মধ্য দিয়ে। আজ আপনাদের চিঠিপত্র খোলা হবে, পড়া হবে, জানা হবে দর্পণে আপনাদের ভাবনাগুলো। যত দূরেই থাকুন না কেন, এর মধ্যে দিয়ে আপনারা চলে আসবেন আমাদের কাছাকাছি দর্পণের। আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমরা দুজনা, আমি রণক চাহান
1: এবং আমি মোহাম্মদ শাহিনুর রহমান।

তো জানিয়ে দিই কি কি রয়েছে আজকে দর্পণে। সময়ের পাতে এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনা তথ্য নিয়ে রয়েছে এই দিনে বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের উৎস, বানান, অর্থ, উচ্চারণ, বাক্য গঠন, প্রয়োগ, অপপ্রয়োগ ইত্যাদি নিয়ে শুনবেন আমার বাংলা ভাষা। বাংলাদেশের বিভিন্ন জেলার বা এলাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জানবেন রসনার সাতকাহন। রয়েছে আপনাদেরই বহু প্রতীক্ষিত চিঠিপত্র নিয়ে পর্ব, পত্রালাপ, আরও শুনবেন একটি পুরনো চলচ্চিত্রের গান।

শ্রোতা বন্ধুরা, জেনে নিলেন আজকের দর্পণসূচি। সময় এগিয়ে চলে তার নিজস্ব গতিতে, সমৃদ্ধ হয় মানব সভ্যতা। ইতিহাসের এই দিনে পৃথিবীর দেশে দেশে ঘটেছিল নানা সাড়া জাগানো ঘটনা। জন্ম নিয়েছিলেন কিংবা মারা গিয়েছেন অনেকেই, যাদের কথা মানুষ আজও স্মরণ করে। এরকম কিছু নির্বাচিত তথ্য নিয়ে ঈশ্বর জাহানের কাছ থেকে শুনব এবারের পর্ব এই দিনে।

শ্রোতা বন্ধুরা, আজ 8 আগস্ট 2026 খ্রিস্টাব্দ শনিবার, গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের 220তম দিন, অর্থাৎ বছর শেষ হতে আর বাকি 145 দিন। আজ 24শে শ্রাবণ, 1433 বঙ্গাব্দ, 24শে সফর, 1448 হিজরি। 1220 সালের এই দিনে লিহুলার যুদ্ধে এস্টানিয়ান উপজাতির কাছে সুইডেন পরাজিত হয়। 1815 সালের এই দিনে নেপোলিয়ন বোনাপার্ট সেন্ট হেলেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। 1967 সালে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা আসিয়ান প্রতিষ্ঠিত হয়। এদিন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা ব্যাংককে আসিয়ান ডিক্লারেশনে স্বাক্ষর করেন। শ্রোতাবন্ধু, আপনাদের মধ্যে যাদের জন্ম আজকের এই দিনে, সবাইকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। আজকের এই দিনে জন্ম নিয়েছেন অনেক স্মরণীয় বরণীয় জ্ঞানী গুণীজন। জানিয়ে দেই এমন কয়েকজন ঘন জন্মার কথা। 1732 সালের এই দিনে জার্মান ব্যাকরণবিদ এবং ভাষা বিজ্ঞানী ইয়োহেন ক্রিস্টোফার অ্যাডলুং জন্মগ্রহণ করেন। 1901 সালের এই দিনে জন্মগ্রহণ করেন সাইক্লোট্রন উদ্ভাবনের জন্য নোবেল পুরস্কার প্রাপ্ত মার্কিন পদার্থবিজ্ঞানী আর্নেস্ট লরেন্স। 1931 সালের এই দিনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিতের ইমেরিটাস অধ্যাপক ও গাণিতিক পদার্থবিজ্ঞানী স্যার রজার পেনরোজ ইংল্যান্ডের কলচেস্টারে জন্মগ্রহণ করেন। কৃষ্ণ গহ্বর নিয়ে যুগান্তকারী আবিষ্কারের জন্য রজার 2020 সালে রাইনহার্ড গেরেৎসেল এবং অ্যান্ড্রিয়া গেজের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। ইতিহাসের সবচেয়ে সফল টেনিস খেলোয়াড়দের মধ্যে অন্যতম রজার ফেদারার 1981 সালের এই দিনে সুইজারল্যান্ডের বাজেল শহরে জন্মগ্রহণ করেন। ডানহাতি এই খেলোয়াড় ফেব্রুয়ারি 2004 থেকে 2008 সালের শেষ ভাগ পর্যন্ত টানা 237 সপ্তাহ বিশ্বের 1 নম্বর খেলোয়াড় হিসেবে ছিলেন, যা একটি রেকর্ড। 1990 সালের এই দিনে নিউজিল্যান্ডের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক কেন উইলিয়ামসন নিউজিল্যান্ডের টাউরাঙ্গায় জন্মগ্রহণ করেন। এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন অনেকে। 1824 সালের এই দিনে জার্মান ভাষাতাত্ত্বিক ও সমালোচক ফ্রিডরিখ আগস্ট ভলফ মারা যান। আধুনিক ফিলোলজি বা ভাষা ও সাহিত্য তত্ত্বের প্রতিষ্ঠাতা হিসেবে তাকে গণ্য করা হয়। 2022 সালের এই দিনে ব্রিটিশ ও অস্ট্রেলিয়ান গায়িকা, গীতিকার ও অভিনেত্রী অলিভিয়া নিউটন জন মারা যান। 100 মিলিয়নেরও বেশি বিক্রিত রেকর্ড করে নিউটন জন সর্বকালের অন্যতম সর্বাধিক বিক্রিত সঙ্গীত শিল্পী। 2024 সালের এই দিনে পুয়ের্তো রিকান পেশাদার গলফার হুয়ান আন্থনিও রড্রিগেজ মারা যান। চিচি নামেই তিনি বেশি পরিচিত ছিলেন। 8টি পিজিএ ট্যুর ইভেন্টের বিজয়ী রড্রিগেজকে তার অনন্য কৃতিত্বের জন্য ওয়ার্ল্ড গলফ হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়। বন্ধুরা, এই দিন পর্বে আজ এ পর্যন্তই।

0: শ্রোতার সঙ্গীরা, বাংলা ভাষার মাধুর্য লুকিয়ে আছে এর সুরময় উচ্চারণ, কোমল স্বরবর্ণ ও গভীর আবেগ প্রকাশের ক্ষমতায়। বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের উৎস, বানান, অর্থ, উচ্চারণ, বাক্য গঠন, প্রয়োগ, অপপ্রয়োগ নিয়ে আমাদের এবারে পর্ব আমার বাংলা ভাষা। পর্বটি গ্রন্থনা ও উপস্থাপনা করছেন ইকবাল খোরশেদ।
1: আমার বাংলা ভাষা পর্বে আজ আমরা কথা বলবো কথা শব্দটি নিয়ে। ধ্বনি থেকে হয় শব্দ, শব্দের পর শব্দের মালা গেঁথে বাক্য তৈরি হয়। কথা মানুষকে কাছে টানে, আবার কথাই মানুষকে দূরে ঠেলে দেয়। কথা সংস্কৃত ভাষার শব্দ, শব্দটি বিশেষ্যবাচক। বচন, ভাষা, উক্তি, বিবরণ, বৃত্তান্ত, প্রতিশ্রুতি, অনুনয়, চুক্তি প্রভৃতি নানা অর্থে কথা ব্যবহৃত। কথা শব্দটির পূর্বে অন্য শব্দ যুক্ত হয়ে বেশ কিছু শব্দ তৈরি করে, যেমন এক যোগ কথা, এক কথা অর্থাৎ যে কথার কোনো নড়চড় নেই, বড় যোগ কথা, বড় কথা অর্থাৎ অর্বাচীন উক্তি, দু যোগ কথা, দু কথা এর মানে হচ্ছে কিছু পরিমাণ কড়া কথা, পাঁচ যোগ কথা, পাঁচ কথা এর অর্থ নিন্দার কথা, দশ যোগ কথা, দশ কথা এর অর্থ বহু রকম কথা, পাকা যোগ কথা, পাকা কথা এর মানে হচ্ছে সঠিক কথা বা প্রতিশ্রুতি। এসবগুলো কিন্তু এক শব্দ, মানে একের সঙ্গে পরের শব্দটাকে জুড়ে লিখতে হয়। আবার কথা শব্দটির পরে অন্য শব্দ বসে নানা অর্থ প্রকাশ করে, যেমন কথা আসা অর্থাৎ প্রস্তাব উত্থাপিত হওয়া, কথা কাটাকাটি মানে তর্কাতর্কি, বাক বিতণ্ডা, বাক যুদ্ধ, কথা চালাচালি অর্থাৎ গোপন সংবাদের লেনদেন, কথা দেওয়া অঙ্গীকার করা, কথা পাড়া মানে প্রসঙ্গ উত্থাপন করা, কথার খেলাপ মানে প্রতিশ্রুতি ভঙ্গ, কথার নড়চড় প্রতিশ্রুতির ব্যতিক্রম, কথা শোনানো অপ্রিয় বাক্য বর্ষণ করা। এগুলো কিন্তু আবার আলাদা আলাদা লিখতে হবে, অর্থাৎ কথার সঙ্গে জুড়ে পরের শব্দটি বসবে না, আলাদা বসবে। এবারে বানান প্রসঙ্গে বলছি, বাংলা ভাষায় নিত্যদিন ব্যবহৃত শতকরা ৩০ ভাগ শব্দ বিদেশি ভাষা থেকে এসেছে, অর্থাৎ তৎসম, তদ্ভব এবং বাংলা শব্দ বাদ দিলে আর বাকি যে শব্দগুলো থাকে সেগুলো হচ্ছে শতকরা ৩০ ভাগ বিদেশি শব্দ। এগুলো এর মধ্যে রয়েছে আরবি, ফার্সি, ইংরেজি এবং অন্যান্য ভাষা। বিদেশি ভাষা থেকে আগত শব্দসমূহ হ্রস্ব ইকার দিয়ে লিখতে হয়, অর্থাৎ যেসব শব্দে ই ধ্বনি আছে সেগুলো হ্রস্ব ইকার দিয়ে লিখতে হবে, যেমন খলিফা, গরিব, মিছিল, মৌলবী, শরীফ, শহীদ। এই শব্দগুলো আরবি ভাষার শব্দ, এগুলো হ্রস্ব ইকার দিয়ে লিখতে হবে। আবার কাবিন, কারিগর, খরিদ, বিমা, রুজি, সিন্নি, সুপারিশ এগুলো ফার্সি ভাষার শব্দ, এগুলোও হ্রস্ব ইকার দিয়ে লিখতে হবে। কমিটি, ডিগ্রি, নোটিশ, মিটিং, স্পিকার এগুলো ইংরেজি ভাষার শব্দ। আলমারি, কেরানি, চাবি, মিস্ত্রি এগুলো পর্তুগিজ ভাষা থেকে বাংলায় এসেছে। এই সব শব্দ আমরা লিখব হ্রস্ব ইকার দিয়ে। আমরা প্রায় শুনি যে চলাকালীন সময়ে কিংবা থাকাকালীন সময়ে অনেক দিন ধরেই এরকম বলা হচ্ছে কিংবা লেখা হচ্ছে। কাল শব্দের বিশেষণ হল কালীন, এর অর্থ সময়ে। তাই চলাকালীন শব্দের অর্থ চলার সময়ে, থাকাকালীন শব্দ অর্থ থাকার সময়ে বা চালু থাকাকালে। ফলে চলাকালীন সময়ে মানে হবে চলার সময়ে সময়ে, তাই চলাকালীন লেখার পরে সময় শব্দটি অর্থহীন ও বাহুল্য। কিন্তু আমরা অনেকেই চলাকালীনের পরে, থাকাকালীনের পরে সময় শব্দটি প্রয়োগ করে থাকি, কিন্তু এটি প্রয়োগ করা ঠিক নয়। আমাদের লিখতে হবে চলাকালীন, থাকাকালীন। আমরা দুটো উদাহরণ দিতে পারি, যেমন সে শিক্ষাকালীন ভাতা পায়, অথবা পরীক্ষা চলাকালীন হল থেকে বের হওয়া নিষেধ। এরকম যদি আমরা লিখি তাহলে সেটি শুদ্ধ। শিক্ষাকালীন কিংবা চলাকালীনের পরে আবার সময়ে লেখার দরকার নেই, ওই কালীনটাই সময়ের ব্যাপারটি ব্যক্ত করে।
2: বাঙালি মাত্রই ভোজন রসিক, খেতে পছন্দ করে, পছন্দ করে খাওয়াতেও। বাংলাদেশের যে অঞ্চলেই যান না কেন, সেখানে আপনাকে আপ্যায়ন করতে কেউ পিছপা হবে না। আর আতিথেয়তার অংশ হিসেবে খাওয়ানো হবে ঐতিহ্যবাহী কোনো খাবার। আমাদের এবারের পর্ব রসনা সাতকাহন, গ্রন্থনা ও উপস্থাপনায় হাসিনা আনসার।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের সাথে সিলেট অঞ্চলের রেসিপির সাথে পরিচয় করিয়ে দিব। রেসিপির নাম সাতকরা দিয়ে গরুর মাংস। সাতকরা এক বিশেষ ধরনের টক মিষ্টি সাইট্রাস ফল যা মূলত সিলেট অঞ্চলে জন্মায়। সিলেটের ঘরোয়া রান্নায় এটি দীর্ঘদিন ধরে জনপ্রিয়। বিশেষ করে গরুর মাংসের সঙ্গে এর টক ঘ্রাণ অসাধারণ স্বাদ আনে। এই রেসিপির উৎপত্তি প্রায় শতাধিক বছর আগে সিলেটের গ্রামীণ পরিবারগুলোতে, যেখানে বর্ষাকালে মাংস সংরক্ষণ ও টক স্বাদ যুক্ত করতে সাতকরা ব্যবহার হতো। আজও এটি সিলেটিদের সাংস্কৃতিক খাবার হিসেবে ব্রিটেন সহ বিশ্বের নানা প্রবাসী পরিবারে বহুল প্রচলিত। তো শ্রোতা বন্ধুরা, আজকে আমি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। উপকরণ: গরুর মাংস 500 গ্রাম, সাতকরা একটি পাতলা করে কাটা, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, আদা ও রসুন বাটা 2 চা চামচ, হলুদ মরিচ ধনিয়া গুঁড়া পরিমাণ মতো, লবণ ও তেল পরিমাণ মতো। শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাই এবার প্রস্তুত প্রণালীতে। গরুর মাংস ধুয়ে আদা ও রসুন, লবণ ও সমস্ত মশলা মাখিয়ে 15 মিনিট রাখুন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ভেজে মাংস দিয়ে কষান। পানি দিয়ে ঢেকে নরম হওয়া পর্যন্ত রান্না করুন। শেষে সাতকরা টুকরো দিয়ে আরও 8 থেকে 10 মিনিট দমে রাখুন। ঝোল ঘন হয়ে আসলে নামিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করুন। শ্রোতা বন্ধুরা, এবার আপনাদেরকে জানাবো এই রেসিপির পুষ্টিগুণ। গরুর মাংসে উচ্চ প্রোটিন, লৌহ ও ভিটামিন B12 আছে, যা শরীরে শক্তি ও রক্ত গঠনে সাহায্য করে। সাতকরা সমৃদ্ধ ভিটামিন সি হজমে সাহায্য করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই পদটি ভারসাম্যপূর্ণ প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি সম্পূর্ণ খাবার। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ঐতিহ্যবাহী সাতকরা দিয়ে গরুর মাংস রেসিপিটি। অবশ্যই বাসায় তৈরি করবেন, রেসিপিটি অনেক মজাদার, ভালো লাগবে। আবারও নতুন কোন ঐতিহ্যবাহী পদ নিয়ে আপনাদের সবার মাঝে আমি আসব, হাসিনা আনসার নাহার। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।
2: প্রিয় শ্রোতা, আমরা জানি এ মুহূর্তে অনেকেই অধীর হয়ে আছেন নিজেদের লেখা চিঠির প্রতিক্রিয়া জানার জন্য, অন্য শ্রোতাদের সাথে কুশল বিনিময়ের জন্য। চিঠির মাধ্যমে বেতারের শ্রোতারা যেভাবে এর কলাকুশলীদের সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হন, এমনটা আর কোথাও দেখা যায় না।
0: চিঠির কথা ভাবতে চোখের সামনে ভেসে ওঠে কত শত অক্ষর। মনের মাধুরী মিশিয়ে শ্রোতারা চিঠি লিখেন প্রিয় দর্পণের কাছে। মনের ভাব প্রকাশের মাধ্যম চিঠি, যা পড়তে পড়তে একাত্ম হওয়া যায় শুধুই প্রিয়জনের সাথে।
2: তবে সেই চিঠির দিন বুঝি ফুরালো। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের এই সময়ে কে কবে চিঠি লিখেছেন মনেও পড়ে না অনেক সময়, তাই না? কিন্তু চিঠি লিখার পুরনো নেশাটা এখনও ধরে রেখেছেন আমাদের শ্রোতারা। অনুষ্ঠান শোনার পাশাপাশি চিঠি লিখে বেতারের সাথে এক অদ্ভুত মায়াজালে জড়িয়ে গেছেন তারা। কিন্তু নতুন নতুন শ্রোতাও পাই আজকাল, তবে নিয়মিত তাদের দেখা পাই না। কি জানি, হয়তোবা ব্যস্ততা, অনুষ্ঠান শুনলেও আর চিঠি লিখা হয় না হয়তোবা।
0: আপনাদের চিঠি পেলে আমরা উৎসাহিত হই, কিন্তু সচেষ্ট হই অনুষ্ঠানকে আরো ভালো করে পরিবেশন করতে। অপেক্ষার পালায় শেষ হতে চলল আজ এই সকালে শ্রোতা বন্ধুদের অনেক অনেক চিঠি নিয়ে হাজির হয়েছে আমরা। আর দেরি নয়, শুরু করি আপনাদের চিঠির জবাব আর প্রাপ্তি স্বীকারের পর্ব পত্রালাপ। শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন, যেমন আছেন, আশা করি ভালো আছেন। আমি যে চিঠিটি হাতে নিয়েছি, ওনার কথা আমি সব সময় মনে করি যখনই পুরনো দিনের চলচ্চিত্রে গান হয়, কারণ উনি সবসময় অনুরোধ করতেন, এই গানগুলো হারিয়ে যাচ্ছে, তোমরা এই গানগুলো বাজাও। এছাড়াও 10 আর 11 জুলাইয়ের অনুষ্ঠানও তার ভীষণ ভালো লেগেছে। ওনার বয়স এখন 70, বয়সের ভারে উনি অনেক সময় লিখতেও পারেন না, তবু যে কষ্ট করে লিখেছেন এটা আমাদের জন্য অনেক অনেক পাওয়া। যদি সম্ভব হয় আবার লিখবেন, আপনার মনের মতো চিঠি আমরা পরিবেশন করব।
2: এবার আমার হাতে একসাথে দুটো চিঠি পাঠিয়েছেন আমাদের শ্রোতা ফয়সাল আহমেদ শিপন, মধুমতি বেতার শ্রোতা সংঘ, ঘোড়াদায়ের সুলতান শাহী, গোপালগঞ্জ থেকে। আমাদের এই বন্ধু একটি চিঠি লিখেছেন 4/7/2026 তারিখে এবং অপর চিঠিটি 19/7/2026 তারিখে। 4 তারিখে যে চিঠিটি লিখেছেন সেটিতে লিখেছেন, প্রিয় গণেরা, 3রা জুলাই প্রচারিত নতুন পর্ব কালের যাত্রা পথে বাংলা শুনে বাংলার বিভিন্ন প্রাচীন ইতিহাস সম্পর্কে জানা হলো, তবে উপস্থাপনা আরও সহজবোধ্য হলে ভালো হবে। 4 জুলাই রসনা সাতকাহন পর্বে খুলনার ঐতিহ্যবাহী চিংড়ি মালাইকারি রেসিপিটি অসাধারণ ছিল। আর 19 তারিখে লেখা চিঠিতে লিখেছেন যে বিগত 18 জুলাই রসনা সাতকাহন পর্বে বরিশালের বিখ্যাত ডাব চিংড়ির রেসিপি সম্পর্কে জানা হল। ঐতিহ্যবাহী বাঙালি পদটি সম্পর্কে শ্রোতাদের জানানোর জন্য ধন্যবাদ। পত্রালাপ পর্বটি প্রতি সপ্তাহে প্রচারের জন্য অনুরোধ করছি।
0: আপনাদের অনুরোধ রইল, কর্তৃপক্ষ সেটা বিবেচনা করে দেখবেন। এবারে পরপর 3টি চিঠি এসেছে শিকদার ইসাক আলী, সভাপতি প্রগতি বেতার শ্রোতা সংঘ, আড়াইসিধা, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া থেকে। 11 তারিখে, 27 তারিখে আপনারা লিখেছেন, আর একটা আপনি তারিখে দেননি, এই জন্য এটা উল্লেখ করতে পারছি না। লিখেছেন যে ওই দিনগুলোর প্রত্যেকটা আইটেম আপনার খুব ভালো রেখেছে, তবে আপনি একটা অনুরোধ রেখেছেন, রূপালী সংস্কৃতি পর্বে রাজা সন্ন্যাসী ছবিটি পর্যালোচনা শুনতে চাই। অপেক্ষা করুন, কোনো না কোনো দিন হঠাৎ করে প্রচার হয়েও যেতে পারে।
2: আমার হাতে এবারে চিঠি মেহেদী হাসান মামুনের, আমাদের এই বন্ধু সভাপতি আপন বেতার শ্রোতা সংঘ, জীবনপুর চড়িডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে। আমাদের বন্ধু লিখেছেন, সালাম ও ভালোবাসা রইল। গত 12 জুলাই তারিখে রূপালী সংস্কৃতি পর্বে সাইদা জান্নাত বাঁধনের উচ্চারণে আবির্ভাব সিনেমার কাহিনী শুনলাম, বেশ ভালো লেগেছে। সেই সাথে ওই দিন অন্যান্য পর্বের সাথে গানটিও দুর্দান্ত ছিল। রূপালী সংস্কৃতি পর্বে ভাত দে সিনেমার কাহিনী সংলাপ শুনতে চাই। নিশ্চয়ই আমরা আগামীতে কোনো পর্বে জানিয়ে দেবার
0: চেষ্টা করব প্রচারের।
2: এবার আমার হাতে চিঠি, এটি পাঠিয়েছেন আমাদের বন্ধু,
0: তোমার সেই প্রিয় বন্ধু
2: প্রধান সম্রাট, সভাপতি রেডিও শ্রোতাবন্ধন ক্লাব কুকিবাজিত বড়িয়াহাট মোকামতলা বগুড়া থেকে। আমাদের এই বন্ধু লিখেছেন, আসসালামু আলাইকুম, আমাদের পক্ষ থেকে ওয়ালাইকুম
0: আসসালাম,
2: প্রীতিময় শুভেচ্ছা। রূপালী সংস্কৃতি বাংলা সিনেমার তথ্যমূলক বিশেষ পর্বটি শ্রোতানন্দিত পর্বটিতে গত 13/7/2026 তারিখ শুনলাম আবির্ভাব সিনেমার সংক্ষিপ্ত কাহিনী, ভালো লাগলো। সেদিনের জীবনের গল্প পর্বে একজন ছাতা মেরামতকারীর সাক্ষাৎকার শুনে 11/7/2026 তারিখে পত্রালাপে শফি ভাইয়ের শারীরিক অবস্থার আপডেট জানতে পারলাম, আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন বন্ধু। আমার হাতে আরো চিঠি পাঠিয়েছেন আমাদের বন্ধু মোহাম্মদ ওয়াসির রহমান মিন্টু, ওয়াসির রহমান মিন্টু সভাপতি বেলকুচি হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা সংঘ গাবগাছি চন্দনগাতি বেলকুচি সিরাজগঞ্জ থেকে। দেখো চমৎকার করে একটি ফুল, কিন্তু
0: সবসময় এরকম বিভিন্ন রকম ফুল, লতা পাতা বিভিন্ন
2: ধন্যবাদ বন্ধু। আর রঙিন কালিতে আমাদেরকে লিখেছেন প্রিয় রওনক জাহান আপু, শাহিনুর রহমান আপু, আমাকেও কিন্তু আপু বলেছেন,
0: এখন কি হবে?
2: আগামী চিঠিতে অবশ্যই আমাকে ভাইয়া বলে উল্লেখ করতে হবে। যাই হোক, লিখেছেন, ভোরের আলো আলোকিত করে সারা পৃথিবী, দর্পণ আলোকিত করে সারা বাংলাদেশের শ্রোতাদের। বা চমৎকার লিখেছেন কিন্তু, তাই না?
0: খুবই সুন্দর।
2: আলোর দিশারি আছে বলেই পথ হারায় না কোনো শ্রোতা বন্ধু, ঠিক ঠিক আপন গন্তব্যে চলে আসি আমরা। 27 জুলাই প্রচারিত রূপালী সংস্কৃতি পর্বে গহীন বালুচর ছায়াছবির সংলাপ, জীবনের গল্পে একজন জেলের সাক্ষাৎকার ও গান ভালো লাগল। তবে গত হয়ে যাওয়া ছুটির ঘণ্টা ছবির সংলাপ তথ্য জানতে চাই রূপালী সংস্কৃতি পর্বে। নিশ্চয়ই আগামীকাল অনুষ্ঠানে আমরা ছুটির ঘণ্টা ছায়াছবি সম্পর্কে রূপালী সংস্কৃতি পর্বে আপনাদের জানানোর চেষ্টা করব।
0: এবারে বেশ সুন্দর, পরিষ্কার, স্বচ্ছ লেখা, প্রতিটা লেখা গোটা গোটা করে খুব ভালো লাগছে। এবং আজকে আমার মনে হয় আপনার প্রিয় চিঠি, প্রথম চিঠি, ফয়সাল রহমান সুজন, 52-5 এনআরই মোড়। আচ্ছা, আপনি লিখেছেন, দর্পণ পরিবারের সবাইকে জানাচ্ছি বর্ষার কদম ফুল সুরভিত শুভেচ্ছা। আমি আপনাদের একজন মনোযোগী শ্রোতা কিংবা গার্জেন ছাত্র থাকা অবস্থায় আপনাদের শুনতাম। বর্তমানে আমার বয়স 42। তথ্য বিনোদনে ভান্ডার দর্পণ আমার জ্ঞানের সীমা বৃদ্ধি করেছে, চলতি বিশ্বের সাথে আমাকে করেছে আপ টু ডেট। আমার প্রিয় একজন বেতার ব্যক্তিত্ব দিলওয়ার হাসান, শুধু আপনার নয় আমাদের সবার। দর্পণ সূচনা ধ্বনিতে যার কণ্ঠ, শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। এই যে দরাজ কণ্ঠের আবৃত্তি, 2005 সালে প্রয়াত হন বর্তমান প্রজন্ম, ওনাকে কিন্তু ভুলতে বসেছে। দর্পণ কর্তৃপক্ষের কাছে নিবেদন, দিলওয়ার হাসানকে স্মরণ করে ওনার মৃত্যুবার্ষিকীতে কথিকা প্রচার করার, এতে তাঁর শিল্প

0: হবে। শেষ বর্তমান প্রজন্ম এই শিল্পীর গুণের কদর করা শিখবে। আমার চিঠি শেষ, এবার বিদায় নেবার পালা। আপনারা ভালো রইবেন। চমৎকার একটা কথা লিখেছেন, চমৎকার। আমরা অতীতকে যদি ভুলে যাই তাহলে কি করে চলবে? আমাদের তো বর্তমানকে মনে রাখতে হবে, অতীতকে মনে রাখতে হবে, আসছে ভবিষ্যৎ সেটাকেও মনে রাখতে হবে। আর দিলওয়ার হাসান, তার কথা তো বলে শেষ করা যাবে না। দর্পণটা চার ধার হাত ধরে এসেছে এবং তার সে কণ্ঠ, আপনি ঠিকই বলেছেন, তার সে কণ্ঠ অসাধারণ, অসাধারণ। আমরা চেষ্টা করব ওনার কোনো পুরনো সাক্ষাৎকার থাকলে সেটা প্রচার করার।
1: পত্রালাপ আমরা শেষ করব, তার আগে একটি কথা বলতে হয় যে তুমি প্রথমেই আজকে যে চিঠিটি পড়লে শ্রোতার অনেক কথা, অনেক মন দিয়ে দর্পণ শুনে, সেটা কিন্তু আমরা তার চিঠি থেকেই তুমি পড়ে শুনিয়েছ। আর এই চিঠিটি ছিল মোহাম্মদ বাদল শেখ, আমাদের বন্ধু, ক্ষেতের পাড়া লৌহজং মুন্সীগঞ্জের বন্ধু। আর বন্ধু লিখেছেন যে আমি সব সময় বেতার শুনি। হ্যাঁ, সেটি কিন্তু প্রমাণ পেয়েছে যে মন দিয়ে আমাদের ম্যাগাজিন দর্পণ। অনেক ধন্যবাদ বন্ধু, এখনো কষ্ট করে চিঠি লিখেন অনেকেই, চিঠির প্রতি এখনো আমাদের এই বন্ধুর ভালোবাসা রয়েছে, বেতারের প্রতি তার ভালোবাসা রয়েছে। এমনভাবে দর্পণ ম্যাগাজিনের সকল শ্রোতাদের কাছে চিঠি আশা করছি। আর পত্রালাপ শেষ করার পূর্বে জানিয়ে দিতে চাই পত্রালাপের ঠিকানা। লিখুন এই ঠিকানায়, পত্রালাপ, প্রযত্নে প্রযোজক, দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান, বাংলাদেশ বেতার, ঢাকা, 31 সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরেবাংলানগর, ঢাকা 1207।
0: আমি আরেকবার বলি, পত্রালাপ, প্রযত্নে প্রযোজক, দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান, বাংলাদেশ বেতার, ঢাকা, 31 সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরেবাংলানগর, ঢাকা 1207। বন্ধুরা, বাংলা সিনেমার গান অতীতের মতো আজও সবার মুখে মুখে চলচ্চিত্রের প্রাণ হয়েছে। আমাদের গান পর্বে এবারে শুনব 1986 সালে মুক্তিপ্রাপ্ত তালুকদার ছায়াছবি একটি রোম্যান্টিক গান। গানটি গীতিকার মাসুদ করিম, সুরকার সুবল দাস, আর গানটি গেয়েছেন শিল্পী আবিদা সুলতানা।

0: একই বাঁধনে বলো জড়ালে আমায়, আমাদের বাঁধন বন্ধুদের সাথে, বন্ধুদের বাঁধনও কিন্তু আমাদের সাথে দর্পণ ম্যাগাজিনের মাধ্যমে, তাই না? আর এই বন্ধুদের ছেড়ে যেতে ইচ্ছে করে না, তারপর ছেড়ে যেতে হবে, কারণ আজকে
1: সময় বলছে যে
0: একেবারে শেষের দিকে, তাই না?
1: সেটাই।
0: বিদায়ের আগে জানিয়ে দিই, আজকের দর্পণ গ্রন্থনে ছিলেন নুসরাত হাবিব, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম, আর দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
2: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আসমা বিনতে জাহান। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ এবং মানুষের ভোটাধিকার, মানবিক মর্যাদা ও সম অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না, বরং জনগণের রায়কে অগ্রাহ্য করে গণতন্ত্রকে পদদলিত করার ফলেই মুক্তিযুদ্ধের সূচনা হয়। তিনি গতকাল ঢাকা ক্যান্টনমেন্টের কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সেসের 54তম কমিশনিং ও ফেলোশিপ ডে উপলক্ষে উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত চিত্র এখনও সাধারণ মানুষের কাছে অজানা রয়ে গেছে এবং সেই ইতিহাসকে সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে ও জনগণের সামনে তুলে ধরতে হবে। এ সময় তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ও বলিষ্ঠ নেতৃত্বের কথা উল্লেখ করে বলেন, বিশেষ করে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে উদ্দীপ্ত করেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই। গতকাল রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটর্স কাউন্সিল আয়োজিত টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র শুধু নির্বাচন নির্ভর কোন ব্যবস্থা নয়, এটি একটি সংস্কৃতি। তাই টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় সহনশীলতা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক চর্চা জোরদার করতে হবে। একই অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিক ও গণমাধ্যমের স্বার্থ রক্ষায় সরকার কাজ করছে। তিনি বলেন, গণমাধ্যমের উপর সরকারের কোন নিয়ন্ত্রণ নেই, বরং স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়তে সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে কাজ করছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়, বরং এই কৃতিত্ব দেশের জনগণের। তিনি গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বর্তমানে যারা জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের করে নেয়ার বিভ্রান্তিতে রয়েছেন, তাদের সে বিভ্রান্তি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তিনি বলেন, একটি গণঅভ্যুত্থান অসংখ্য মানুষের আত্মত্যাগ, পরবর্তীতে অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ে সরকার গঠন, কার্যকর সংসদ প্রতিষ্ঠার সম্ভাবনা এবং সরকার প্রধানের আন্তরিক নেতৃত্ব সব মিলিয়ে আজ বাংলাদেশের সামনে এক অনন্য সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে ব্যর্থ হলে এই মহান অর্জন আবারও হারিয়ে যাবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বলেছেন, তিনি ডিসেম্বরে দেশে ফিরে আসবেন। তিনি ডিসেম্বরে দেশে ফিরে এসে গণহত্যার দায়ভার নিয়ে কারাগারে যাবেন। মন্ত্রী গতকাল ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আগামীর শৈলকুপা শীর্ষক মতবিনিময় সভা ও প্রয়াত বর্ণ শিল্পী মোস্তফা মনোয়ারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সমুদ্র সম্পদ এবং সমুদ্রকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব আয় করতে সক্ষম হবে। ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। গতকাল কক্সবাজারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প একের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকৃতিকে সংরক্ষণ করে পর্যটনের উন্নয়ন সব ধরনের পরিকল্পনা গ্রহণ করতে হবে, শুধু উঁচু ইমারত নির্মাণ পর্যটনই হতে পারে না। কক্সবাজার সমুদ্র সৈকতের সমগ্র 100 কিলোমিটার জুড়ে সমস্ত কর্মকাণ্ড হতে হবে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দুই প্রতিবেশী দেশের মধ্যে অভিবাসন নিয়ে উত্তেজনা বাড়তে থাকায় ইতালি থেকে আসা সব ধরনের বিমান ও সমুদ্রপথের যাত্রায় স্পেন তার সীমান্তে নিয়ন্ত্রণ আরোপ করেছে। এই পদক্ষেপ গত মধ্যরাত থেকে কার্যকর হয় এবং তা এক মাস বহাল থাকবে। ইতালি গত সপ্তাহে একই ধরনের সীমান্ত নিয়ন্ত্রণ চালু সিদ্ধান্ত নেওয়ার পর স্পেনও এই পদক্ষেপ নেয়। এর আগে মরক্কো থেকে প্রায় 78,000 অভিবাসী স্পেনের উত্তর আফ্রিকান সেউতা ভূখণ্ডে প্রবেশ করে। খেলার খবর, ক্রিকেট। ডারউইনে তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক অস্ট্রেলিয়া একাদশ এক ইনিংস ও 38 রানে জয়লাভ করেছে। আজ তৃতীয় ও শেষ দিনে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে গতকালের 2 উইকেটে 19 রান নিয়ে খেলতে নেমে সবকটি উইকেট হারিয়ে 54 রান করে। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ 263 ও 54 এবং অস্ট্রেলিয়া একাদশ 355। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026 যুক্তিতে গড়ি বাংলাদেশ। আজকের বিতর্কের বিষয়, ভবিষ্যতে এআই মানুষের জন্য সুযোগের চেয়ে চ্যালেঞ্জ বেশি সৃষ্টি করবে। অংশগ্রহণে পক্ষ দল মিরপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বিপক্ষ দল সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজ। সঞ্চালনায় মোহাম্মদ আলমগীর।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র আয়োজিত বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026-এ যুক্তিতে গড়ি বাংলাদেশ এই প্রতিপাদ্যকে উপজীব্য করে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় আজকে যে বিতর্কটি আপনারা উপভোগ করবেন তার বিষয়টি হচ্ছে AI মানুষের জন্য সুযোগের চেয়ে চ্যালেঞ্জই বেশি সৃষ্টি করবে। আজকের বিতর্কের পক্ষে যে দলটি অবস্থান নিয়েছে তারা হচ্ছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এবং বিপক্ষে আজকে তাদের যুক্তিগুলো তুলে ধরবে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আয়োজনের শুরুতেই আমি দুই পক্ষের বিতর্কিকদের আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। পক্ষ দল অর্থাৎ মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তার্কিকরা হচ্ছেন প্রথম বক্তা শেখ আরিনা সাজেদ, দ্বিতীয় বক্তা রুশাদ আরা জান্নাত সোহা এবং দলনেতা ত্রিদীপ সরকার। সহকারী বিতর্কিকরা হচ্ছেন হুমায়রা আনোয়ার এবং মারিয়াম আইভি। অন্যদিকে বিপক্ষ দল অর্থাৎ সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজের বিতর্কিকরা হচ্ছেন প্রথম বক্তা মেহেরিন ইসলাম, দ্বিতীয় বক্তা তাসনিম জারিন আনিফা এবং দলনেতা ফাবিহা হোসেন। সহকারী বিতর্কিকরা হচ্ছেন জান্নাতুল ফেরদৌস জান্নাত এবং তুলি কিউনিয়া। আজকের আয়োজনকে বিচারক হিসেবে যারা উদ্ভাসিত করছেন তারা হচ্ছেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের যুগ্ম সাংগঠনিক সম্পাদক জয় লালা, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চিটাগং ডিভিশনাল ক্লাবের প্রেসিডেন্ট অভিষেক বৈদ্য এবং ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের কো চেয়ারম্যান এবং বরিশাল জোনের দায়িত্বপ্রাপ্ত সাবিদুল ইসলাম সোহেল। আমরা তিনজন বিচারককে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই সানুগ্রহ উপস্থিতির জন্য। অভিজ্ঞতা শুধু এবারে একটুখানি আমরা বিতর্কের নিয়মগুলো আপনাদের সদ্যজ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি। গঠনমূলক পর্বে প্রত্যেক বক্তা ব্যক্তিগতভাবে তার বক্তব্য প্রদানের জন্য 4 মিনিট করে সময় পাবেন। সেক্ষেত্রে 3 মিনিটে সতর্ক সংকেত এবং 4 মিনিটে চূড়ান্ত সংকেত বাজানো হবে। আর অন্যদিকে প্রত্যেক দলের দলনেতা যুক্তিখণ্ডন পর্বে ব্যক্তিগতভাবে 2 মিনিট করে সময় পাবেন। সেক্ষেত্রে 1.5 মিনিটে সতর্ক সংকেত এবং 2 মিনিটে চূড়ান্ত সংকেত বাজানো হবে। আমরা প্রত্যেক বক্তারই সদয়জ্ঞাতার্থে জানাচ্ছি যখন এই চূড়ান্ত সংকেত বাজানো হবে আপনারা দয়া করে আপনাদের বক্তব্য শেষ করবেন। যে বিষয়টিকে উপজীব্য করে আজকের বিতর্কটি আবর্তিত হবে সে বিষয়টি আমি আবারও আপনাদের জানিয়ে দিচ্ছি। AI মানুষের জন্য সুযোগের চেয়ে চ্যালেঞ্জই বেশি সৃষ্টি করবে, এই বিষয়ের উপরে বক্তব্য প্রদানের জন্য পক্ষ দলের প্রথম বক্তা শেখ আরিনা সাজেদকে আমি আমন্ত্রণ জানাচ্ছি।
1: মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মন্ডলী এবং আমার প্রতিপক্ষ দলকে শুভেচ্ছা। আমাদের আজকের বিতর্কের বিষয় AI মানুষের জন্য সুযোগের চেয়ে বেশি চ্যালেঞ্জ সৃষ্টি করবে এবং সঙ্গত কারণে আমি এবং আমার দল এই বিষয়টির পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, বিতর্কের শুরুতেই আমরা বিতর্কের গুরুত্বপূর্ণ প্রপঞ্চগুলোর সংজ্ঞা নির্ধারণ করে দিতে চাই। আজকে AI বলতে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এমন প্রযুক্তিকে বোঝাচ্ছি যা মানুষের মতো তথ্য ধারণ, বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ করার পাশাপাশি কন্টেন্ট তৈরি ও পরিমার্জন ক্ষমতা রাখে। মানুষ বলতে সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থার অন্তর্গত সকল নাগরিক এবং 1954 সালের কনভেনশন অনুযায়ী নাগরিকত্বহীন সকল মানুষকে ইঙ্গিত করছি। সুযোগ বলতে এমন কোন ইতিবাচক সম্ভাবনাকে বোঝাচ্ছি যার মাধ্যমে রাষ্ট্র অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত অগ্রগতি নিশ্চিত করতে পারে। আজকে এই বিতর্কে সুবিধা এবং সুযোগ দুটি ধারণার মধ্যে পার্থক্য সুস্পষ্ট করতে চাই। সুবিধা হলো কোনো প্রযুক্তি বা কাজের মাধ্যমে পাওয়া তাৎক্ষণিক ইতিবাচক লাভ। অন্যদিকে সুযোগ হলো এমন একটি সম্ভাবনা বা পথ যা মানুষকে ভবিষ্যতে নতুন কিছু অর্জন, উন্নতি ও অগ্রগতির বাস্তব ধারণা দেয়। তাই মাননীয় সভাপতি, সুবিধা এবং সুযোগ দুটি ধারণা কখনোই এক নয়। চ্যালেঞ্জ বলতে আমরা বোঝাচ্ছি বাস্তবিক প্রেক্ষাপটে কোনো AI সুবিধাভোগ নিশ্চিত করতে রাষ্ট্রের সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত দিকে যে সকল সমস্যা মোকাবেলা বা সমাধান করতে হয় এবং বেশি সৃষ্টি করবে বলতে বোঝাচ্ছি একটি সুবিধা নিশ্চিত করতে বা টিকিয়ে রাখতে সৃষ্ট ইতিবাচক সম্ভাবনা বা চ্যালেঞ্জের মধ্যে কোনটি রাষ্ট্রকাঠামোতে অধিক মূল্যবান এবং দীর্ঘস্থায়ী ভূমিকা রাখছে। মাননীয় সভাপতি, আজকে বেশি প্রপঞ্চটিকে আমরা 3টি মানদণ্ডের ভিত্তিতে বিচার করব। প্রথমত ব্যাপ্তি, অর্থাৎ উক্ত চ্যালেঞ্জ বা সুযোগটি মানুষের জীবনে কতটা প্রভাব ফেলছে। দ্বিতীয়ত গভীরতা, অর্থাৎ উক্ত সুযোগ বা চ্যালেঞ্জটি তাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ বা ভয়াবহ। এবং তৃতীয়ত নিয়ন্ত্রণযোগ্যতা, অর্থাৎ উক্ত চ্যালেঞ্জ বা সুযোগটি মানুষ কতটা সহজে ভোগ বা সমাধান করতে পারবে। মাননীয় সভাপতি, আজকের এই বিতর্কে বিরোধী দলকে শুধু AI কিছু বাস্তবভিত্তিক সুবিধা প্রমাণ করলেই হবে না, তাদের প্রমাণ করে দিয়ে যেতে হবে যে AI ফলে সৃষ্ট হওয়া চ্যালেঞ্জের তুলনায় সুবিধা অধিক ব্যাপক, অধিক গুরুত্বপূর্ণ এবং অধিক গভীর। মাননীয় সভাপতি, আমাদের অবস্থান স্পষ্ট। এর কিছু ইতিবাচক সুযোগ থাকলেও সেই সম্ভাবনা বাস্তবায়নের পথে যে কর্মসংস্থান, নিরাপত্তা এবং সামাজিক চ্যালেঞ্জ ও মনস্তাত্ত্বিক কাঠামোর প্রতি হুমকি তৈরি হচ্ছে, তা ব্যক্তি গভীরতা ও নিয়ন্ত্রণ যোগ্যতার বিচারে বেশি প্রভাবশালী। বিতর্কে আমাদের অবস্থান প্রমাণে আমরা তিনটি ক্ষেত্রে উপস্থাপন করব। প্রথমত, কর্মক্ষেত্রে পর্যায়ক্রমে স্বয়ংক্রিয়করণ ও কৃত্রিম বুদ্ধিমত্তার দখলদারিত্র রাষ্ট্রের অর্থনৈতিক অনগ্রসরতা তৈরি করে। দ্বিতীয়ত, সামাজিক ও জাতীয় পর্যায়ে সাইবার অপরাধে উল্লেখযোগ্যভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ও ডিজিটাল নিরাপত্তাহীনতা। এবং তৃতীয়ত, অর্থাৎ সর্বশেষ, সৃজনশীলতার অবক্ষয় এবং অতিমাত্রায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে মনস্তাত্ত্বিক ঝুঁকি। প্রথম ক্ষেত্রটি আমি, দ্বিতীয় ক্ষেত্রটি আমার দলের দ্বিতীয় বক্তা এবং তৃতীয় ক্ষেত্রটি আমার দলের দলনেতা ব্যাখ্যা করবেন। মাননীয় সভাপতি, এখন আসি আমার প্রথম ক্ষেত্র বিশ্লেষণে। বিপক্ষ দল বলতে পারেন এআই নতুন চাকরি সৃষ্টি করছে, কিন্তু এখানেই আমাদের মূল প্রশ্ন। এআই যে নতুন চাকরি সৃষ্টি করছে, সেটা কি চাকরি হারানো সকল মানুষ করতে পারবে? ধরুন মাননীয় সভাপতি, একটা কারখানায় 100 জন শ্রমিক কাজ করে। আপনি এআই চালিত মেশিনের মাধ্যমে সহজে সেই কাজটি 5 জন দক্ষ শ্রমিককে দিয়ে করাতে পারবেন। কিন্তু এখানে এআই ইঞ্জিনিয়ারের চাকরি সৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু এর ফলে যে 95 জন চাকরি হারাচ্ছে, তারা কি রাতারাতি এআই ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারবে? প্রশ্ন রইল বিপক্ষ দলের কাছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফিউচার অব জবস রিপোর্ট 2025 অনুযায়ী 2030 সালের মধ্যে বিশ্বব্যাপী প্রায় 9,20,00,000 চাকরি বিলুপ্ত হবে, যেখানে নতুন চাকরি সম্পূর্ণ ভিন্ন দক্ষতা নির্ভর হবে। ব্যক্তির প্রশ্নে আসা যাক মাননীয় সভাপতি, এআই সুযোগ কি সবার জন্য সমান? শিক্ষা ও প্রযুক্তিতে অসীম প্রবেশাধিকার বৈষম্য বাড়াবে, সুযোগ পাবে অল্প মানুষ, চ্যালেঞ্জের প্রভাব পড়বে বৃহত্তর জনগোষ্ঠীর উপর। গভীরতার প্রশ্নে আসা যাক, চাকরি হারানো মানে শুধু বেতন বন্ধ হওয়া না, বরং পরিবারের খাবার, সন্তানের শিক্ষা, চিকিৎসা বিপন্ন হওয়া। ধন্যবাদ মাননীয় সভাপতি, এরই মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।
0: ধন্যবাদ জানাচ্ছি আমরা পক্ষ দলের প্রথম বক্তাকে। এবারে আমন্ত্রণ জানাবো বিপক্ষ দল অর্থাৎ সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজের বক্তা মেহেরিন ইসলামকে।
2: প্রত্যন্ত গ্রামের মেমু, পড়াশোনার প্রচন্ড মেধাবী হলেও তার স্কুলে ভালো শিক্ষক ছিল না, ছিল না কোচিং এর সামর্থ্য। তার ভাগ্য বদলে দিল এক এআই টিউটর অ্যাপ। এআই তার মেধা বুঝে তাকে জটিল অঙ্ক বুঝিয়ে দিল এবং নির্ভীকভাবে ইংরেজি বলা শিখালো। আজ এআই এর জন্য সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বড় বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে। হ্যাঁ মাননীয় সভাপতি, এআই চ্যালেঞ্জ নয়, বরং সুবিধা বঞ্চিত তরুণের জন্য শিক্ষার অধিকার ও সামাজিক বৈষম্য দূর করার এক বৈপ্লবিক সুযোগ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মন্ডলী ও উপস্থিত সকলকে আজকে আমাকে বিতর্কে এই মহামঞ্চে বিতর্ক করার সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আমাদের আজকের বিতর্কের বিষয়, এআই মানুষের জন্য সুযোগের চেয়ে চ্যালেঞ্জের বিষয় সৃষ্টি করবে, এবং অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। বিজ্ঞ প্রতিপক্ষ দলের বন্ধুর করা সংজ্ঞায়নটি আমার কাছে কিছুটা ত্রুটিপূর্ণ মনে হয়। আমি তিনটি শব্দের পুরনায় সংজ্ঞায়ন করছি, যার প্রথমটি এআই। বিজ্ঞ প্রতিপক্ষ দলের বন্ধু এআইকে একটি ধ্বংস কিংবা ভীতি হিসাবে সংজ্ঞায়িত করেছে, কিন্তু আমরা বলি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা হল এমন একটি প্রযুক্তি যা মানুষের শেখা, বিশ্লেষণ করা, সমাধান করা ইত্যাদি কাজে সহায়তা করে। এআই মানুষের বুদ্ধিমত্তারই একটি সম্প্রসারিত রূপ। চ্যালেঞ্জ বলতে বুঝাচ্ছি বাধা, ঝুঁকি বা সমস্যা যা সচেতনতার মাধ্যমে মোকাবেলা করা সম্ভব। পরিশেষে সুযোগ বলতে আমরা এমন সম্ভাবনা বা অনুকূল পরিবেশকে বুঝাচ্ছি যা ব্যক্তি ও সমাজের উন্নয়ন, ক্ষমতা বৃদ্ধি এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। এবার পুরো বিতর্কটিকে আমাদের পক্ষে পরিচালনা করার জন্য আমরা বিতর্কটিকে তিনটি ক্ষেত্রে দাঁড় করিয়েছি, যার প্রথমটি শিক্ষা, স্বাস্থ্য, বৈজ্ঞানিক গবেষণা ও কর্মসংস্থান, দ্বিতীয়টি ঝুঁকিপূর্ণ কাজ, দক্ষতা বৃদ্ধি ও কাজের ধরন বদলাতে এআই এর ব্যবহার, তৃতীয়টি সুযোগ সৃষ্টি, ইতিহাসের প্রমাণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এআই এর ভূমিকা। এবং প্রথমটি আমি, দ্বিতীয়টি আমার দলের দ্বিতীয় বক্তা এবং তৃতীয়টি আমার দলের তৃতীয় বক্তা বলার মাধ্যমে সমন্বয় করে দিয়ে যাবে। এবার মূল আলোচনায় প্রবেশ করার আগে আমি বলতে চাই, ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে প্রতিটি প্রযুক্তিগত বিপ্লবের সময় একদল মানুষ বলেছে এবার মানব সভ্যতা শেষ। কম্পিউটার এলো বলল যারা টাইপরাইটার চালায় তাদের চাকরি শেষ। চাকরি তো শেষ হলোই না, বরং নতুন নতুন কোটি কোটি চাকরি সৃষ্টি হলো। এই সেই ধারাবাহিকতারই সবচেয়ে শক্তিশালী অধ্যায়। প্রতিপক্ষ দলের বন্ধুরা এআই কে মানুষের বিকল্প বলল, আমরা বলি এআই মানুষের বিকল্প নয়, বরং এআই হলো মানব ক্ষমতার সহকারী। এবার যদি আমরা চিকিৎসার ক্ষেত্রে আসি, তাহলে দেখা যাবে গুগলের ডিপ মাইন্ড 2 কোটি মানব প্রোটিনের গঠন আবিষ্কার করেছে, যা মানুষের করতে 200 বছরও বেশি সময় লাগত। এর ফলে আজ নতুন ওষুধ আবিষ্কার হচ্ছে শতং শতাংশেরও বেশি। আজ একজন ডাক্তার একে 100টা এক্স-রে দেখতে ভুল করতে পারে, কিন্তু এর সাহায্যে তিনি 95% বেশি নির্ভুলতায় ক্যান্সার শনাক্ত করছে। এটা কি সুযোগ না চ্যালেঞ্জ? প্রশ্ন রয়ে যাবে বিপক্ষ দলের বন্ধুদের কাছে। এবার যদি আমরা শিক্ষার ক্ষেত্রে আসি, তাহলে দেখা যাবে সাধারণ বাংলাদেশি একজন ছাত্র যার ঢাকার বড় শিক্ষকের কাছে যাওয়ার সামর্থ্য নেই, সে আজ চ্যাট জিমিটি, জেমিনাই কিংবা এআই টিউটরের মাধ্যমে 24 ঘন্টা বিশ্বমানের শিক্ষক পাচ্ছেন বিনামূল্যে। এটাকে কি চ্যালেঞ্জ বলা যায়? এবার যদি আমরা কর্মসংস্থানের দিকে আসি, তাহলে দেখা যাবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এআই আশীর্বাদ। পাঠাও বিকাশের ফ্রড ডিটেকশন কিংবা গ্রামীণ ফোনের কাস্টমার সার্ভিস সবই আজ এআই এর মাধ্যমে চলছে। বিগু বিচারক মন্ডলী, বিশ্ব অর্থনৈতিক ফোরাম 2025 রিপোর্ট অনুযায়ী এআই 2027 সালের মধ্যে 8 কোটি 50 লক্ষ চাকরি বৃহত্ত করবে সত্যি, কিন্তু 9 কোটি 70 লক্ষ নতুন চাকরি আবিষ্কার করবে। তাহলে নিট লাভ দেখা যাচ্ছে 1 কোটি 20 লক্ষ চাকরি। তাহলে চ্যালেঞ্জ কোথায়? সুযোগই তো বেশি। বিগু বিচারক মন্ডলী, যে প্রযুক্তি আজ জীবন বাঁচায়, শিক্ষা দেয়, দরিদ্রতা কমায়, তাকে কি চ্যালেঞ্জ বলা অকৃতজ্ঞতা নয়? এবার যদি আমি আমার বিপক্ষ দলের বন্ধুদের যুক্তি খণ্ডনে আসি, তারা প্রথমেই বলেন যে এআই মানুষের চাকরি কেড়ে নিবে। এআই কখনোই আপনার চাকরি কেড়ে নিতে পারবে না, এআই আপনাকে কখনোই বেকার করবে না, এআই ব্যবহৃত একজন মানুষ আপনাকে বেকার করবে। সুতরাং সমাধান হলো একে ভয় পাওয়া নয়, বরং এআই শেখা। তারা আরো বললেন যে এআই মানুষের মতো তথ্য বিশ্লেষণ করে। মাননীয় সভাপতি, এআই কখনোই মানুষের মতো তথ্য বিশ্লেষণ করতে পারে না, এআই মানুষকে প্রতিস্থাপন কখনোই করে না, মানুষকে এআই শুধুমাত্র সাহায্য করে, কারণ এটি মানুষের বুদ্ধিমত্তার একটি সম্প্রসারিত রূপ মাত্র। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ।
0: আমরা ধন্যবাদ জানাচ্ছি বিপক্ষ দলের প্রথম বক্তাকে। আমরা দুদলের প্রথম বক্তার বক্তব্য শুনলাম। এবারে আমরা পক্ষ দলের দ্বিতীয় বক্তা রিসাদ আরা জান্নাত সোহাকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য।
3: ধন্যবাদ মাননীয় সভাপতি ফ্লোর প্রদানের জন্য। সরাসরি চলে যাচ্ছি যুক্তি খণ্ডনে। আজকে আমাদের বিপরীত পক্ষের বন্ধুরা বলে গেলেন যে এআই অনেক ধরনের সুবিধা রয়েছে, এআই মানুষকে সাহায্য করে, এআই মানুষের জীবনযাত্রাকে সহজ করে। তবে মাননীয় সভাপতি, আসলে কি আজকে বিতর্ক সুবিধা নিয়ে? না, আজকে বিতর্ক হচ্ছে যে এআই যে সুযোগগুলো রয়েছে সেই সুযোগকে সুবিধায় রূপান্তর করতে গেলে যে চ্যালেঞ্জ তৈরি হয় তা বেশি নাকি কম, সে জায়গাটায় তারা দেখাতে ব্যর্থ হয়েছে। এরপরে আসছি, তারা বলছে যে চাকরি মানুষ ঠিকই হারাচ্ছে এআই মাধ্যমে, তবে কর্মসংস্থান আরো বাড়ছে। এখন আমি তাদের কাছে প্রশ্ন করব, যে সকল মানুষ চাকরি হারিয়েছে তাদেরকে 100% মানুষ সেই নতুন কর্মসংস্থানে যোগ দিতে পারবে সমান যোগ্যতা এবং সমান দক্ষতায়? এখন মাননীয় সভাপতি, তারা যে চাকরি দেখিয়ে গেল, সে চাকরিতে মনে করেন একজন দিনমজুর বা একজন হচ্ছে যে তাঁতি বা একজন সেলাই করে যিনি, তিনি কি একজন এআই ইঞ্জিনিয়ার হতে পারবেন বা এআই এর মাধ্যমে তৈরি যে কর্মসংস্থান রয়েছে সেই কর্মসংস্থানে যোগদান দিতে পারবেন? অবশ্যই না, তাকে নতুন দক্ষতা অর্জন করতে হবে, নতুন যোগ্যতা অর্জন করতে হবে। এরপর আসছি, তারা বললেন কম্পিউটার আর এআই কে একসাথে তুলনা করলেন তারা, কিন্তু কম্পিউটার এআই কি একই জিনিস? না, কম্পিউটার হচ্ছে মানুষকে হিসাব নিকাশে সাহায্য করে, এমনকি অনেক ধরনের তথ্য সংরক্ষণে সাহায্য করে, কিন্তু এআই মানুষের মতো চিন্তা করতে পারে, এমনকি এআই মানুষকে একটু মতামত দিতে পারে, এআই মানুষকে রিপ্লেস করতে পারে। এর মাধ্যমে শেষ করছি আমার যুক্তি খণ্ডন পর্ব। এবার চলে যাচ্ছি সরাসরি আমার যুক্তি বিশ্লেষণে। ক্ষেত্র 2 ছিল সামাজিক ও জাতীয় পর্যায়ে সাইবার অপরাধ বৃদ্ধি ও রাষ্ট্রের ডিজিটাল নিরাপত্তার হুমকি। মাননীয় সভাপতি, বাংলাদেশের সামাজিক কাঠামো দাঁড়িয়ে আছে পারিবারিক আত্মসম্মান আর সমাজের গ্রহণযোগ্যতার উপর, এর সাথে ডিজিটাল নিরাপত্তা যুক্ত হলে পাওয়া যায় বর্তমান প্রজন্মের অন্যতম সংকট এআই ভিত্তিক সাইবার নিরাপত্তাহীনতা। দ্য ডেইলি সানের 22 এপ্রিল 2026 একটি প্রতিবেদনে উঠে আসে ফারজানের সিথির একটি গল্প। ফেসবুক ফেক অ্যাকাউন্ট ব্যবহার করে ছড়ানো হয় 133টি ডিপফেক কন্টেন্ট, যা পৌঁছায় 41 লক্ষ মানুষের কাছে। মামলার পর অ্যাকাউন্ট বন্ধ হলেও সিথির মনে গেঁথে যাওয়া সেই লাঞ্ছনার দাগ থেকে যায় আজীবন, ঠিক যেমন রয়ে যায় বাংলার লক্ষ লক্ষ তরুণীর মনে। বিবিএস ও ইউএনএফপিএর 2024 জরিপ বলছে 89% নারী সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অন্তত একবার হলেও অনলাইন সহিংসতার শিকার হয়েছেন, তবু 75% ভয়ে এবং লজ্জায় অভিযোগই করেননি। বিশ্বব্যাপী 2019 থেকে ডিপফেক কন্টেন্ট বেড়েছে 550%, আর এর প্রায় পুরাটাই নারীকে লক্ষ্য করে বানানো। ব্যক্তির বিচারে এই সমস্যাটা শুধু নারী সমাজে নয়, বরং যুব সমাজ, ব্যাংকিং খাত, রাজনৈতিক প্রতিহিংসা সবকিছু থেকে শিকড় ছড়িয়ে গেছে। গভীরতার বিচারে অপরাধীকে প্রশ্ন করে উঠে ভিকটিমকেই শুনতে হয়, নিজের সীমার মধ্যে থাকলে আজ আর এই দিন দেখতে হতো না, এই মানসিকতায় ধ্বংস করে নারী অগ্রগতি, বাল্যবিবাহ মতো ব্যাধি। আর এখানে আমাদের আসল প্রশ্ন, যখন একটা সমস্যা পরিবার সামলাতে পারে না, সমাজে পারে না, তখন সেটি আর ব্যক্তির সমস্যা থাকে না, সেটি পরিণত হয় রাষ্ট্রের কাঠামোগত ব্যর্থতায়। যে রাষ্ট্র তার নাগরিকের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, সেই রাষ্ট্রের আইন, বিচার ব্যবস্থার প্রতিনিধি সবকিছু প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তাই এটা নিছক অপরাধ বৃদ্ধি নয়, এটা রাষ্ট্রের সামগ্রিক নিরাপত্তা কাঠামোর উপর ছুঁয়ে দেওয়া চ্যালেঞ্জ, যা এআই সাময়িক সুবিধার চেয়ে ঢের বেশি গুরুতর ও দীর্ঘমেয়াদী। ক্ষেত্র তিনশো সৃজনশীলতার অবক্ষয় ও অতিমাত্রায় এআই ব্যবহারের মনস্তাত্ত্বিক ও দীর্ঘমেয়াদী ঝুঁকি। মাননীয় সভাপতি, মানুষ শেখে দেখা, শোনা ও অনুভবের মাধ্যমে। মস্তিষ্কে স্নায়ু সংযোগ ঘটিয়ে জ্ঞান অর্জন করে, এরপর সেটি প্রয়োগ করার মাধ্যমে সমস্যার সমাধান করতে শেখে। এই প্রক্রিয়াটা যখন শুরু থেকে শেষ পর্যন্ত এআই নির্ভর হয়ে যায়, তখন মানুষের বুদ্ধিভিত্তিক অবক্ষয় অনিবার্য। এর প্রমাণ মেলে এমআইটি মিডিয়া ল্যাবের 2025 গবেষণায়। 54 জন অংশগ্রহণকারীকে তিন দলে ভাগ করা হয়। ইইজি পরীক্ষায় দেখা যায় চ্যাট জিপিটি গ্রুপের মস্তিষ্ক সংযোগ ছিল সবচেয়ে দুর্বল, আর 24 ঘন্টা পর নিচে লেখা নিজেই মনে রাখতে পেরেছিল মাত্র 17%, যা ব্রেইন অনলি গ্রুপে ছিল 46%। অর্থাৎ এআই যত বেশি ব্যবহার হচ্ছে, মানুষের স্মৃতি আর চিন্তা শক্তি তত দ্রুত হয়ে যাচ্ছে। ব্যক্তির বিচারে এই নির্ভরশীলতা কেবল কোনো নির্দিষ্ট বয়স ও পেশার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি নানাভাবে হতেছে মানুষকে ধ্বংস করছে, এমনকি মানুষের নির্ভরযোগ্যতা কেড়ে নিচ্ছে, এবং গভীরতার বিচারে এটি মানুষের বুদ্ধিকে অনেক কমিয়ে দিচ্ছে। ব্যক্তির বিচারে এটি পুরো একটি সমাজকে ধ্বংস করছে। ধন্যবাদ মাননীয় সভাপতি।
0: আমরা ধন্যবাদ জানাচ্ছি পক্ষ দলের দ্বিতীয় বক্তাকে। ভীষণ সময়োপযোগী একটি বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে, কারণ আমাদের আগামের পৃথিবী ঠিক কীভাবে সামনে পরিচালিত হবে এবং আমাদের বেকারত্ব এবং কর্মক্ষেত্রের মাঝে যে স্পষ্ট একটি বিভাজন তৈরি হয়েছে, এটি কী করে সংকুচিত করা যায় এবং সেক্ষেত্রে এআই এর ভূমিকা কতটা থাকবে, সেটা ইতিবাচক হবে না নেতিবাচক, বা আমরা কীভাবে সেটাকে বিবেচনা করব, এমনই সামগ্রিক বিষয় নিয়ে আমাদের বিতার্কিকরা চেষ্টা করছেন তাদের যুক্তি রমীয় ধারা আমাদের সামনে উপস্থাপন করার জন্য। সেই পথ পরিক্রমে আমি এখন আমন্ত্রণ জানাব বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা তাসনিম জারিন আনিফাকে।
4: প্রথমেই আজ এই মঞ্চে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলী এবং মাননীয় সভাপতিকে। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় হলো এআই মানুষের জন্য সুযোগের চেয়ে বেশি চ্যালেঞ্জিং এর সৃষ্টি করবে। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল আজ এর বিপক্ষে অবস্থান করছি। ইতোমধ্যে আমাদের প্রতিপক্ষ দলের বন্ধুদের কথা শুনে মনে হলো যে তারা কেবল মুদ্রার এক পিঠের কথাই শুনেছেন, অন্য পিঠের কথা তারা জানেন না। আজ আমি এবং আমার দল যুক্তি সহকারে প্রমাণ করে দিয়ে যাব যে এআই মানুষের জন্য সুযোগের চেয়ে বেশি চ্যালেঞ্জিং নয়, বরং চ্যালেঞ্জিং এর চেয়ে বেশি সুযোগের সৃষ্টি করছে। প্রথমেই আমি আমার প্রতিপক্ষ বন্ধুদের যুক্তিগুলো খণ্ডন করে নিচ্ছি। আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা প্রথমে বলছেন যে একটি কারখানায় যদি 100 জন কর্মী থাকে এবং তাদের মধ্যে 5 জন যদি চাকরি পায়, তাহলে বাকি 95 জনের কি হবে, এবং সবাই তো এআই ইঞ্জিনিয়ার হতে পারবে না, তাহলে কি হবে তাদের? আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যখন প্রথম কম্পিউটার আবিষ্কার হয়েছিল, তখনও মানুষের মনে এই ভয় ছিল। তখনও অনেকেই বলেছিল যে কম্পিউটারের সবাই ব্যবহার করতে পারে না, তাহলে যারা কম্পিউটার ব্যবহার করতে পারে না তাদের কি হবে। কিন্তু এখন যে কম্পিউটার মানে বিশ্বে কতটা প্রভাব সৃষ্টি করেছে, এখন কি এই কম্পিউটারের মানুষ চাকরি চলে গেছে? প্রশ্ন হলো আমার বিপক্ষ দলের বন্ধুদের কাছে। আবার আমি বলতে চাই, মানুষের বৈশিষ্ট্য হলো পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া, যুগের সাথে সময়ের সাথে তাল মিলাতে পারে মানুষ। কাজেই যতই পরিবর্তন হোক না কেন, মানুষ সময়ের সাথে তাল মিলাতে পারবে। এছাড়া আমাদের প্রতিপক্ষ দলের বন্ধুরা বলে গেছেন যে সোশ্যাল মিডিয়া ব্যবহারের মাধ্যমে অনেকের ব্যাপারে অনেক গুজব ছড়াচ্ছে এবং ডিপফেকের মতো বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। এখন একটা ছুরির উদাহরণ দিয়ে আমি সেটি পরিষ্কার করে দিচ্ছি। আপনার হাতে যদি একটা ছুরি দেওয়া, মাননীয় সভাপতি, আপনার হাতে যদি একটা ছুরি দেওয়া হয়, সেটা দিয়ে কি আপনি একটি ফল কাটবেন নাকি সেটা দিয়ে আপনি এক মানুষকে মারবেন? এটি সম্পূর্ণ আপনার উপর ভিত্তি করে, এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। আর তারা বলছে যে এসব এআই এর জন্য এটা অনেক বেশি হচ্ছে, গুজব অনেক বেশি ছড়াচ্ছে। কিন্তু আগে যখন এআই ছিল না, তখন কি এসব গুজব ছড়াতো না? তখন

0: তুলবে। একজন কর্মীকে কোনো নতুন গবেষণার জন্য নতুন কোনো প্রজেক্টে কাজ করার জন্য পূর্বে শত শত পৃষ্ঠার রিপোর্ট এবং রিপোর্ট করতে হতো, ফলে কখনো কখনো দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, এমনকি মাসের পর মাস পরিশ্রম করতে হতো। এখন এআই এর ব্যবহারের ফলে এই মাসে এই পরিশ্রম কাজটি এখন কয়েক সেকেন্ডে সার সংক্ষেপে করা সম্ভব হচ্ছে। এছাড়া বিভিন্ন অফিসে পূর্বে বিভিন্ন বিষয় উপস্থাপন করার জন্য অনেক গবেষণা করতে হবে এবং অনেক লেখাপড়া করতে হতো শুধু প্রয়োজনীয় তথ্যের সন্ধানে, কিন্তু এআই এখন এই কাজটি খুব সহজে করে দিচ্ছে। পাশাপাশি প্রতিদিনের একে ডেটা এন্ট্রি বা ক্লারিকলের মতো একে কাজগুলো এআই এখন নিজের কাঁধে তুলে নিচ্ছে, ফলে মানুষের মূল্যবান সময় সাশ্রয়ী হচ্ছে। তাছাড়া একজন মানুষ ক্লান্তি, মানসিক চাপ বা অসক্ষতার কারণে ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, যেখানে এআই বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে এক সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। গবেষণা দেখা গেছে যে এআই ব্যবহারের ফলে অনেক ক্ষেত্রে উৎপাদনশীলতা 10% থেকে 70% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আন্তর্জাতিক প্রতিষ্ঠান মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ এর গবেষণায় দেখা যায় যে এআই এর ব্যবহারের ফলে কর্মীদের কাজের গতি 70% থেকে 35% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং মানুষের করা ভুল অর্থাৎ হিউম্যান এরর 80% পর্যন্ত হ্রাস পেতে পারে। এভাবে নতুন প্রযুক্তির সাথে খাপ খাইয়ে কাজে গতি বাড়ানো লাগে, কেন আপনারা ভয় পাচ্ছেন? প্রশ্ন হলো বিপদের বন্ধুদের কাছে, আমাদের বর্তমানে কারখানায় বিপজ্জনক কাজগুলো করতে গিয়ে অনেকে আহত এবং নিহত হচ্ছে, ফলে অনেকে মারা যাচ্ছে, ফলে নিঃস্ব হচ্ছে অসংখ্য পরিবার। কিন্তু এখন তাদের পরিবর্তে এআই এর বিভিন্ন স্বয়ংক্রিয় যন্ত্র ব্যবহার হচ্ছে, ফলে তাদের জীবন রক্ষা পাচ্ছে। কিন্তু আমাদের প্রতিপক্ষ দলের বন্ধুরা এই বিষয়টিকে একটি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন, তাহলে কি আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা জীবনকে চ্যালেঞ্জের বড় করে দেখছেন? প্রশ্ন হলো বিপক্ষ দলের বন্ধুদের কাছে। এখন আমি আমার সেই চুক্তিতে আসছি। মাননীয় সভাপতি, আমাদের প্রতিপক্ষ দলের বন্ধুরা বলছেন যে এআই এর ফলে বেকারত্বের হার বৃদ্ধি পাবে, তবে আমি আজকে পরিষ্কার করে বলতেছি এআই যেন বেকারত্বের হার বৃদ্ধি পাবে না, বরং কাজের ধরন পরিবর্তন হবে। বর্তমানে এআই বিপুল পরিমাণে কর্মক্ষেত্র সৃষ্টি করেছে, আমাদের প্রযুক্তির ক্ষেত্রে স্টার্ট আপ কোম্পানি হয়ে তথ্য বিজ্ঞান প্রম্পট ইঞ্জিনিয়ার তথ্য বিশ্লেষণ সম্পর্কে নতুন উচ্চ এক বিপুল পরিমাণে কর্মসংস্থান তৈরি হচ্ছে। আমার পর আমাদের দলের পরবর্তী নেতা বাকিগুলো বিশ্লেষণ করা যাবে। এখানে আমি আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ সবাই।
1: ধন্যবাদ জানাচ্ছি আমরা বিপক্ষ দলের দ্বিতীয় বক্তাকে। এবারে আমরা দুদলের দলনেতাদের বক্তব্য শুনবো। শুরুতে পক্ষ দল অর্থাৎ মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দলনেতা ত্রিদীপ সরকারকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য।
2: ধন্যবাদ মাননীয় সভাপতি প্রদানের জন্য। প্রথমে চলে যাচ্ছে যুক্তি খণ্ডনে। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, আজকে আমার দলের প্রথম বক্তা যখন আজকে দেখিয়ে যান সুযোগ এবং সুবিধার পার্থক্য, তখন আজকে বিপক্ষ দল পুরো সময়টাই আজকে এআই এর সুযোগ নিয়ে কথা বলেছে। আজকের বিতর্ক কিন্তু কখনোই ছিল না এআই এর সুযোগ বেশি নাকি কম, আজকের বিতর্ক ছিল এআই এর যে সুযোগ আছে সেই সুযোগ থেকে চ্যালেঞ্জ বেশি নাকি কম সেটা নিয়ে। সেখানে আজকের বিতর্কের মানদণ্ডই তারা বুঝতে ব্যর্থ হয়েছে। দ্বিতীয়ত, আজকে তারা বেশি চাকরি সৃষ্টি হওয়া নিয়ে কথা বলেছে। লক্ষ্য করুন, আমরা মানে বেশি চাকরি সৃষ্টি হবে, কিন্তু আজকে আপনি যখন একটা শ্রমিক মজুরের কথা ভাবেন, সে যে মিনিমাম রিকোয়ারমেন্টে একটা কাজ করত, সেখানে এআই আসার কারণে তার মিনিমাম রিকোয়ারমেন্ট অনেক বেশি পরিবর্তন হবে, ফলে আপনার বেকারত্বের হার বর্তমানে যা ছিল তার থেকে আরো বেশি বৃদ্ধি পাবে। আবার আপনি যদি মিনিমাম রিকোয়ারমেন্টের কথা বাদ দেনও, তাহলেও লক্ষ্য করুন যেখানে এতদিন কম্পিউটার ছিল বা যে শিল্প বিপ্লবের কথাই বলছেন সেগুলোর সাথে আপনারা তুলনা করছেন, লক্ষ্য করুন শিল্প বিপ্লব বা কম্পিউটারের ক্ষেত্রে মানুষ সময় পেয়েছিল এগুলোর সাথে খাপ খাওয়ানোর, কিন্তু আজকে এআই প্রতি 2-3 বছর পরপর বা 3-4 বছর পরপরই পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এই অভিযোজন সক্ষম, এত দ্রুত অভিযোজন সক্ষম এআই এর সাথে আজকে মানুষ কখনোই অভিযোজনের সক্ষমতা আনতে পারছে না। তার ফলে কি হচ্ছে? তার ফলে আজকের মানুষ যারা আজকে আপনি এআই এর জন্য কোনো কিছু কাজ শিখলেন, 2 দিন পরে দেখবেন সেই কাজের আজকে কোনো দাম নাই। তাহলে আপনি কিভাবে বলছেন এখানে চ্যালেঞ্জ বেশি সৃষ্টি হচ্ছে না বরং সুবিধা বেশি সৃষ্টি হচ্ছে? প্রশ্ন রেখে গেলাম, আশা করি উত্তর দিয়ে যাবেন। দ্বিতীয়ত, আজকে তারা ছুরি নিয়ে কথা বলেছেন। মাননীয় সভাপতি, ছুরি এবং এআই দুটো কিন্তু আজকে সমান তুল্য বিষয় না। কেন? আজকে ছুরি একজন মানুষকে ক্ষতি করতে পারে, যেখানে আজকে একটা এআই একসাথে 1 লক্ষ মানুষ ক্ষতি করতে পারে। কিভাবে? যখন আজকে আপনার এআই আসে তখন দেখা যায় আপনার এআই এর কারণে আপনার ডিপফেক বাড়ছে। ডিপফেকের অর্থাৎ তারা বলেছিল গুজব, এগুলো তো আগেও ছিল। মাননীয় সভাপতি, আজকে আমরা কখনোই বলছি না এগুলো উৎপত্তি করছে এই সমস্যাগুলোর, কিন্তু এআই এর কারণে ডিপফেক, গুজব বা এরকম হয়রানির শিকার হওয়ার সম্ভাবনা এবং এর সুযোগ আরো বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আমাদের এইসব সমস্যার সমাধান করতে আমাদের আবার স্কোয়ার 1 থেকে সকল কাজ শুরু করতে হচ্ছে, এবং এটাই আজকে আমাদের দেশের, রাষ্ট্রের এবং ব্যক্তির জন্য সবচেয়ে বড় সমস্যা হিসেবে দাঁড়াচ্ছে। আজকে তারা সময় বাঁচানো নিয়ে কথা বলেছে, যে মাননীয় সময় বাঁচছে এআই ব্যবহারের কারণে। মাননীয় সভাপতি, আজকে আপনি যখন একজন মানুষের সময় বাঁচানো এবং এআই এর কারণে চাকরি যাওয়া, একজন মানুষের জীবিকা নিয়ে দুইটাকে আপনি যদি সমান হিসেবে বিচার করেন, তাহলে আজকে বিতর্কের কোনো মানদণ্ডই থাকে না। মাননীয় সভাপতি, এখন আমি চলে যাচ্ছি আমার উপর অর্পিত দায়িত্ব। এখন মাননীয় সভাপতি লক্ষ্য করুন, আজকে বিতর্কে তারা যেখানে বারবার প্রমাণের চেষ্টা করেছিল যে এআই মানুষের জন্য অনেক সুযোগ সৃষ্টি করে, আমার দলীয় প্রথম বক্তা প্রথমে কিন্তু এটা স্বীকার করেছিলেন, আমরা মানুষ এআই সুযোগ সৃষ্টি করে, কিন্তু আজকে প্রধান বিষয় ছিল বা প্রধান বার্ডেন ছিল এটা প্রমাণ করা যে আজকে এআই সুযোগের চেয়ে চ্যালেঞ্জই বেশি সৃষ্টি করে। এখন আমি চলে যাচ্ছি আমাদের, আমরা যে আজকে 3টা মানদণ্ড দেখিয়ে গিয়েছিলাম, যথা ব্যাপ্তি, গভীরতা এবং নিয়ন্ত্রণযোগ্যতা, এই 3টার বিচারে আজকে আমরা বিতর্কটাকে আবার বিশ্লেষণ করতে চাই। লক্ষ্য করুন, আজকে ব্যাপ্তির বিচারে কী লক্ষ্য করা যায়? আজকে সুযোগ কারা পাচ্ছে এআই এর? যাদের কাছে দক্ষ কম্পিউটার আছে, যাদের কাছে ইন্টারনেট সুবিধা আছে, এইসব ব্যক্তি কিন্তু আজকে এআই এর সুবিধাটা পাচ্ছে। কিন্তু আজকে আমরা যে সমস্যা বা আমরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি।

0: হচ্ছে সেটা কিন্তু আজকে তৃণমূল পর্যায় থেকে শুরু করে অনেক বড়লোক মানুষরাও আজকে এই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে। দ্বিতীয়ত, গভীরতার বিচারে আজকে বিরোধী দল বলছে এআই সময় বাঁচানোর কথা, যেখানে আজকে আমরা দেখিয়ে যাই যে এআই সময় বাঁচালেও আপনার যে একজন মানুষের চাকরি চলে যায়, জীবিকা চলে যায়, অর্থাৎ সামাজিক আস্থা বা স্বাধীন চিন্তা শক্তি চলে যায়, সেটা আজকে কত বড় বেশি গুরুতর। তৃতীয়ত, আজকে নিয়ন্ত্রণযোগ্যতার বিচারে আমরা দেখিয়ে যাই কেন আজকে এআই কোনো সমস্যার সমাধান করলেও এআই এর যে অভিযোজন সক্ষমতা এত বেশি সেটা থাকার কারণে আজকে কোনো মানুষ এই এআই এর পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারে না। তাই এখানেই আজকে চ্যালেঞ্জই বেশি দেখা যাচ্ছে। মানব সভাপতি এখন আজকে যদি আমরা বিশ্বাসও করি তাদের পৃথিবী সঠিক, তাহলে আমরা কি দেখব? তাদের পৃথিবীতে চিকিৎসা উন্নত হয়, তাদের পৃথিবীতে কর্মসংস্থান সৃষ্টি হয়, তাদের পৃথিবীতে সুযোগও তৈরি হয়, আমরা এগুলো স্বীকার করছি। কিন্তু তাদের পৃথিবীতে আমরা কি দেখতে পাবো? তাদের পৃথিবীতে আমরা দেখতে পাবো কর্মসংস্থানে অনিশ্চয়তা থাকে, ডিপফেকের মাধ্যমে মানুষের মধ্যে সমস্যা তৈরি হয়, ডিজিটাল নিরাপত্তা নতুন ঝুঁকির মধ্যে পড়ে। অর্থাৎ তাদের বেস্ট কেস সিনারিওতে আমরা যে সমস্যা দেখেছি সেগুলো কিন্তু তাও বর্তমান থাকে। অর্থাৎ মানব সভাপতি আমরা দেখিয়ে যাই তাদের সুযোগের চেয়ে আমাদের চ্যালেঞ্জে এআই এর কারণে বেশি সৃষ্টি হচ্ছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।
1: আমরা ধন্যবাদ জানাচ্ছি পক্ষ দলের দলনেতাকে। বিতর্ক কিছুটা হলেও এখন জমে উঠেছে, কারণ যুক্তি প্রতিযুক্তি এবং শাব্দিক আলাপনটা যখন অনেক বেশি হৃদয়গ্রাহী হয় অথবা বাস্তবতা সমর্থিত হয় সেটা অবশ্যই উপভোগ্য হয়। আমরা চেষ্টা করছি সেই বিতর্কের ধারাটি আপনাদের উপহার দিতে। গঠনমূলক পর্বের সর্বশেষ বক্তা হিসেবে আমরা এখন বিরোধী দলের দলনেতা ফাবিহা হোসেনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আলোকিত করার জন্য তার বক্তব্যের মাধ্যমে।
2: ধন্যবাদ মাননীয় সভাপতিকে আজকে এই বিতর্কের মহামঞ্চে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আমাদের আজকে বিতর্কের বিষয় এই মানুষের জন্য সুযোগের চেয়ে চ্যালেঞ্জ বেশি সৃষ্টি করবে, অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমি এবং আমার দলের বিপক্ষে অবস্থান করছি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, অর্থাৎ জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিকে ভয় নয় সঠিকভাবে গ্রহণ করাই কিন্তু উন্নত জাতির পরিচয়। মাননীয় সভাপতি, আমার দলের পূর্ববর্তী দুই বক্তা ইতিমধ্যে প্রমাণ করেছেন এই মানুষের জন্য অসংখ্য সম্ভাবনা দ্বার খুলে দিচ্ছে, কিন্তু পক্ষ দলের বক্তব্য শুনে মনে হলো তারা এর অপব্যবহারকে এর আসল পরিচয় হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন, আর সেখানেই তাদের সবচেয়ে বড় যুক্তিগত দুর্বলতা। মাননীয় সভাপতি, আমি যদি প্রতিপক্ষ দলের যুক্তি খণ্ডনের দিকে আসি, তারা বারবার বলছে এই মানুষের চাকরি কেড়ে নেবে, এই মানুষকে প্রতিস্থাপন করছে। কিন্তু মাননীয় সভাপতি, আমরা যদি বাস্তবতার দিকে আসি, তাহলে এই মানুষের চাকরি কেড়ে নিচ্ছে, কিন্তু এর বিপরীতে কিন্তু এই মানুষের জন্য অসংখ্য চাকরি সৃষ্টি করছে, যা আমার দলের পূর্ববর্তী দুই বক্তা ইতিমধ্যেই বলে গিয়েছিলেন। কিন্তু তারা হয়তো শুনতে পাননি যে আজকের বিষয়টি ছিল এই মানুষের জন্য চ্যালেঞ্জের চেয়ে সুযোগ বেশি সৃষ্টি করবে। কিন্তু বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি বলতে চাই, এই মোটেই সুযোগের চেয়ে চ্যালেঞ্জ বেশি সৃষ্টি করছে না। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এআই মানুষকে কিন্তু প্রতিস্থাপন করছে না। হাসপাতালের চিকিৎসক, আদালতের বিচারক কিংবা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক, তারাই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন, সেই সিদ্ধান্তগুলো নিচ্ছেন মানুষ। এআই কেবল কিন্তু তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্তকে আরো নির্ভুল করতে সাহায্য করছে। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দল এআই কে সমস্যার উৎস বলেছেন, কিন্তু বেকারত্ব, ভুয়া খবরের অপরাধ এসব কি এআই আসার আগে ছিল না? তাহলে পুরনো সমস্যার জন্য নতুন প্রযুক্তিকে দোষ দেওয়া কতটা যুক্তি? মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দল যে যুক্তি দিয়েছে তা আজ আমি ভুল প্রমাণ করে দিয়ে যাব, তারা বারবার এআই ক্ষতিকর ব্যবহারকে এর স্বাভাবিক ব্যবহার হিসেবে দেখাচ্ছেন, কিন্তু কোন প্রযুক্তির মূল্যায়ন তার অপব্যবহার দিয়ে নয়, তার সামগ্রিক উপকারিতা দিয়ে করা উচিত। আমি পক্ষ দলের উদ্দেশ্যে বলতে চাই, বন্ধুরা, প্রযুক্তি কখনো অগ্রগতির শত্রু নয়, প্রযুক্তিকে সঠিকভাবে গ্রহণ করতে না পারাই অগ্রগতির শত্রু। মাননীয় সভাপতি, আজ প্রশ্ন এই ভালো কি খারাপ এটি নয়, আজ প্রশ্ন হলো এই থাকবে কি থাকবে না, এবং উত্তর হলো এই অবশ্যই থাকবে। তাই বুদ্ধিমানের কাজ কিন্তু একে ভয় পাওয়া নয়, একে দায়িত্বশীলভাবে ব্যবহার করতে শেখা। মাননীয় সভাপতি, আমার দলের পূর্ববর্তী দুই বক্তা ইতিমধ্যেই কিন্তু বলে গিয়েছিলেন তিনটি ক্ষেত্রের মাধ্যমে আমাদের যুক্তিটি আরো দৃঢ় করেছেন। আমি শেষের যুক্তিটি যদি একটু যাই, তাহলে প্রথমে বাস্তবতার দিকে তাকালে প্রথমে এআই চ্যালেঞ্জের চেয়ে বেশি সুযোগ সৃষ্টি করছে সেই বিষয়টি উঠে আসছে। মাননীয় সভাপতি, পক্ষ দল বারবার চ্যালেঞ্জের কথা বলছেন, যার সঠিক সংজ্ঞা ইতিমধ্যেই আমার দলের প্রথম বক্তা করে গিয়েছেন। আমরা যদি দেখতে পাই, বর্তমানে এই এমন সব সুযোগ তৈরি করছে যা অসংখ্য মানুষের সুবিধা করে দিচ্ছে। উদাহরণ হিসেবে, আমরা একজন গ্রামের শিক্ষার্থী এআই এর মাধ্যমে বিশ্বমানের পড়াশোনা করার সুযোগ পাচ্ছে, ছোট ব্যবসায়ীরা এআই দিয়ে ডিজাইন, মার্কেটিং ও কাস্টমার সার্ভিস পরিচালনা করছেন, একজন ফ্রিল্যান্সারও আজ ঘরে বসে এআই ব্যবহার করে কম সময়ে অধিক কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। যেখানে একটি প্রযুক্তি মানুষের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে, সেখানে তাকে কিন্তু চ্যালেঞ্জের চেয়ে বড় সুযোগ বলাই কিন্তু যুক্তি। দ্বিতীয়ত, সে ইতিহাস প্রমাণ করছে, প্রথমে যদি নতুন প্রযুক্তি ভয় সৃষ্টি করে থাকেও, পরে কিন্তু সেটি সবচেয়ে বেশি সুফল এনে দেয়। মাননীয় সভাপতি, ইতিহাসের দিকে তাকালে পক্ষ দলের যুক্তি একদমই ভেঙে পড়ছে। তারপর যখন প্রথম বিদ্যুৎ এসেছিল তখন অনেকে বলেছিল এবার ক্ষতি হবে, যখন প্রথম কম্পিউটার এসেছিল তখন অনেক বলেছিল এবার চাকরি শেষ, চাকরি শেষ, যখন প্রথম ইন্টারনেট এসেছিল অনেক বলেছিল এবার সমাজ ধ্বংস হয়ে যাবে। কিন্তু আজ আজকে আমরা বিদ্যুৎ ছাড়া এক মিনিট চলতে পারছি, পারছি না। কম্পিউটার ছাড়া আমাদের অফিসগুলো চলতে পারছে, পারছে না। ইন্টারনেট ছাড়া আমরা দৈনন্দিন জীবন অতিবাহিত করতে পারছি, পারছি না। তাহলে প্রশ্ন হলো, ইতিহাস যদি প্রতিটি প্রযুক্তির ক্ষেত্রে পক্ষদলের আশঙ্কাকে ভুল প্রমাণ করে থাকে তাহলে এর ক্ষেত্রে তারা এত নিশ্চিত কিভাবে? গুরুত্বপূর্ণ বিষয় হলো এ কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধিও করছে। মাননীয় সভাপতি, আমি শেষ করতে চাই একটি কথায়। পক্ষদলে এর ঝুঁকি দেখিয়েছেন কিন্তু আমরা এর সম্ভাবনা দেখিয়েছি। তারা ভয়ের কথা বলেছেন, আমরা উন্নয়নের কথা বলেছি। তাই দৃঢ়তার সঙ্গে বলছি, এই মানুষের জন্য সুযোগের চেয়ে চ্যালেঞ্জ বেশি সৃষ্টি করবে এই প্রস্তাব বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই এই যুক্তিতে আমার প্রস্তাব এখানে আমি শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।
1: বিপক্ষ দলের দলনেতা ফাবিয়া হোসেনের বক্তব্যের মাধ্যমেই আমাদের গঠনমূলক পর্বের বক্তব্যের পরিসমাপ্তি ঘটল। এবার আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যুক্তি খণ্ডন পর্বে। শুরুতে বিপক্ষ দলের দলনেতা ত্রিদীপ সরকারকে আমন্ত্রণ জানাচ্ছি।
0: ধন্যবাদ মাননীয় সভাপতি পুনরায় ফ্লোর প্রদানের জন্য। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজকে বিতর্কে আমরা যখন প্রথমে সুবিধার সুযোগের পার্থক্য দেখিয়ে যাই, আমরা বলেছিলাম সুবিধা হলো কোনো প্রযুক্তি বা কাজের মাধ্যমে পাওয়া তাৎক্ষণিক ইতিবাচক লাভ, এবং আমরা সুযোগ বলতে আজকে বুঝিয়ে যাই এমন একটা সম্ভাবনা বা পথ যা মানুষকে ভবিষ্যতে নতুন কিছু অর্জন, উন্নতি বা অগ্রগতির বাস্তব সম্ভাবনা দেয়। তাই আজকে দুটি ধারণা কখনোই সমান না, সেটা আমরা আজকে প্রথম থেকেই দেখিয়ে যাই। সেখানে আজকে তারা এআই এর সুযোগের জায়গায় এআই সুবিধা নিয়ে আজকে পুরো বিষয়টা বিতর্কটা করে গেল। মাননীয় সভাপতি, আজকে বিপক্ষ দলের প্রথম বক্তা প্রথম থেকে শিক্ষা নিয়ে অনেক কথা বলেছে, যে শিক্ষা, একজন শিক্ষার্থী, গ্রামের শিক্ষার্থী, সে যখন শিক্ষক থেকে কিছু বুঝতে পারে না, সে এআই দিয়ে বুঝছে। লক্ষ্য করুন, আজকে এআই ব্যবহার করতে পারছে কারা? যাদের কাছে ইন্টারনেট সুবিধা, প্রযুক্তি সুবিধা, এই সকল সুবিধা আগে প্রি এক্সিস্টিং থাকে। অর্থাৎ এই সুবিধাগুলো না থাকলে আপনি কোনোভাবেই নিশ্চিত করতে পারবেন না কেউ এআই দিয়ে কোনো কিছু উন্নত বা কোনো সুযোগ সুবিধা লাভ করতে পারছে। অর্থাৎ আপনার যদি এইসব, অর্থাৎ আজকে আমরা দেখতে পাই আপনার গ্রামের ক্ষেত্র, গ্রামের কোনো সাধারণ মানুষের ক্ষেত্র, তার কাছে যদি মোবাইল ফোন না থাকে, আপনি কীভাবে তার কাছে এআই সুবিধা নিশ্চিত করবেন? তার কোনো যুক্তিযুক্ত প্রমাণ আজকে তারা দিয়ে যেতে পারেনি। মাননীয় সভাপতি, আজকে যেখানে আমরা দেখিয়ে যাই, আমার প্রথম বক্তা দেখিয়ে যান এআই কীভাবে অর্থনৈতিক নিরাপত্তাকে চ্যালেঞ্জ করে। আমার দ্বিতীয় বক্তা আজকে যেখানে দেখিয়ে যান এআই সামাজিক আস্থা আর রাষ্ট্রের ডিজিটাল নিরাপত্তাকে চ্যালেঞ্জ করে। অর্থাৎ আজকে আমরা সামগ্রিকভাবে যেখানে দেখিয়ে যাই এআই মানুষের চিন্তা শক্তি আর ভবিষ্যৎ মানব সম্পদের ভিত্তিকে যেখানে চ্যালেঞ্জ করে, সেখানে আজকে বিপক্ষ দল শুধুমাত্র এআই কেন সুযোগ, এআই এর কী কী সুযোগ আছে সেটা একটা লিস্ট বানিয়ে দিয়ে গেছেন, যেখানে এআই এর সুযোগ এবং চ্যালেঞ্জের যে কম্পেয়ার বা পার্থক্য, সেই পার্থক্যমূলক বিতর্কে আমরা আজকে পৌঁছাতেই পারিনি। মাননীয় সভাপতি, আজকে বিপক্ষ দল প্রথম থেকে কম্পিউটার এবং এআইকে একই হিসাবে গণ্য করেছেন, বলেছেন কম্পিউটার বিপ্লবের কারণে এই হয়েছিল, এআই বিপ্লবে এই হবে। আমরা আজকে আপনাকে দেখিয়ে যাই কম্পিউটার বিপ্লবে যেখানে মানুষ একটা পরিবর্তনের সুযোগ পেয়েছিল, সময় পেয়েছিল, সেখানে এআই এর ক্ষেত্রে সেই সুযোগ পাবে না, কারণ এআই এর যে দ্রুত গতি বা দ্রুত অভিযোজন সক্ষমতা সেটা কম্পিউটারের সাথে এক নয়। আজকে যেখানে তারা বলে যায় চাকরি সৃষ্টি করবে, তারা আজকে চাকরি সৃষ্টিটাকে মাহাত্ম্য হিসেবে দেখছে। যেখানে আমরা দেখেছি চাকরি সৃষ্টি হলো, সেই চাকরি যদি মানুষ নিতে না পারে তাহলে আপনার সেই চাকরির কোনো দাম নেই। তাই আজকে মাননীয় সভাপতি বিশ্বাস করে প্রস্তাবটি গৃহীত হওয়ার যোগ্য দাবি রাখে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।
1: আমরা শুনছিলাম পক্ষ দলের দলনেতার বক্তব্য, তাকে ধন্যবাদ জানাচ্ছি তার বক্তব্যের জন্য। এ পর্যায়ে এই বিতর্কের সর্বশেষ বক্তা অর্থাৎ আমাদের বিপক্ষ দলের দলনেতাকে যুক্তিখণ্ডন পর্বে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি।
2: ধন্যবাদ মাননীয় সভাপতিকে আমাকে পুনরায় বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। কবি বলেছেন, সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, আজ সেই কঠিন সত্য বলতেই আমি এখানে দাঁড়িয়েছি। মাননীয় সভাপতি, আজকে বিতর্কে যুক্তি ধোয়া যত সরে যাচ্ছে দুটি বিষয় তত স্পষ্ট হয়ে যাচ্ছে। প্রথমত, প্রতিপক্ষ আজকের প্রস্তাব প্রমাণে ব্যর্থ হয়েছে। দ্বিতীয়ত, কেন এই প্রস্তাব প্রত্যাখ্যান করা উচিত সেটি আজ পরিষ্কার হয়ে উঠে এসেছে। মাননীয় সভাপতি, এখন আমার প্রতিপক্ষ দলের বন্ধু বলে গেলেন প্রত্যন্ত গ্রামাঞ্চলে ইন্টারনেট থাকে না, কিন্তু এখন প্রায় সবারই ইন্টারনেট আছে, অল্প কিছু প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট নেই। যদি আমরা সংখ্যাগরিষ্ঠ সুবিধা না দেখি তাহলে উন্নতি হবে কিভাবে? আপনারা কি দেশকে উন্নতি করতে চান না? আপনারা কি নিজেরা উন্নতি হতে চান না? মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের বন্ধুরা পুরো বিতর্ক জুড়েই তারা ভয়ের সংজ্ঞা শুনিয়ে গেলেন, তারা কোনো যুক্তি উপস্থাপন করেনি, তারা আশঙ্কার তালিকা পড়ে শুনিয়েছেন, আর আশঙ্কা কখনো প্রমাণ হতে পারে না। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের পুরো বক্তব্যের সবচেয়ে বড় দুর্বলতা হলো তারা একটি চ্যালেঞ্জ প্রমাণ করতে পারেনি যা সুযোগের চেয়ে বড়। তারা শুধু বলেছেন হয়তো হবে কিংবা ভবিষ্যতে হবে, কিন্তু বিতর্কে হতে পারে দিয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত হয় না। মাননীয় সভাপতি, বিতর্ক হয় তথ্য, যুক্তি ও বাস্তবতা দিয়ে। আজ তারা এর ঝুঁকির কথা বলেছেন, কিছু আশঙ্কার কথা বলেছেন, কিন্তু কোথাও দেখাতে পারেনি যে সেই চ্যালেঞ্জ গুলো সুযোগের চেয়ে বেশি। কিন্তু একটি প্রযুক্তির ঝুঁকি থাকা আর সেই প্রযুক্তির ক্ষতি তার উপকারের চেয়ে বেশি হওয়া, এই দুটি কখনো এক বিষয় নয়। এই পার্থক্যটি প্রতিষ্ঠা করতে আজ প্রতিপক্ষ দল ব্যর্থ হয়েছে। তারা অপব্যবহারের উদাহরণ দিয়েছেন, কিন্তু অপব্যবহারের উদাহরণ দিয়ে কখনো প্রযুক্তির সামগ্রিক মূল্য নির্ধারণ করা যায় না, কারণ একই যুক্তিতে কিন্তু ইন্টারনেট, বিদ্যুৎ কিংবা মোবাইল ফোনও এসেছিল, তারা এগুলোর জন্য খাপ খাওয়ার জন্য সময় পেয়েছিল, এবং এখনো কিন্তু মানুষ এই এর সাথে খাপ খাওয়ার জন্য সময় পাচ্ছে। তাহলে একটা প্রযুক্তি যদি ঝুঁকি থাকে, সেই প্রযুক্তিটি ভয় পাওয়া না, বরং সঠিকভাবে ব্যবহার করাই কিন্তু সেটির বড় পরিচয়। মাননীয় সভাপতি, আজ যদি তাদের বক্তব্য সত্যি এত শক্তিশালী হতো তাহলে আজ তারা অনুমান নয় তুলনা দেখাতেন, আশঙ্কা নয় প্রমাণ দেখাতেন, কিন্তু তারা তা করতে পারেনি। মাননীয় সভাপতি, আমি আমার বক্তব্য শেষ করতে চাই। তারা আমাদের প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি যা আমরা বলেছিলাম, এবং আজকে বিতর্কে যাতে আমাদের এআই মানুষের জন্য সুযোগের চেয়ে চ্যালেঞ্জ বেশি সৃষ্টি করছে তার বিপক্ষে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই।
1: আমরা ধন্যবাদ জানাচ্ছি বিপক্ষ দলের দলনেতা সহ সকল বিতর্কিকদের। উপগতি সুধি, বিতর্কের এই পর্যায়ে আমরা আমাদের বিচারকদের বক্তব্য শুনব। সংক্ষিপ্ত পরিসরে আমি ন্যাশনাল লিবার্ট ফেডারেশন বাংলাদেশের যুগ্ম সাংগঠনিক সম্পাদক জয়লালাকে আমন্ত্রণ জানাচ্ছি তার অনুভূতিগুলো এবং এই বিতর্ক বিষয়ে অবজারভেশনটি জানানোর জন্য।
3: আমাদের আজকের বিতর্কের বিষয়টি ছিল এআই মানুষের জন্য সুযোগের চেয়ে চ্যালেঞ্জই বেশি সৃষ্টি করবে। এখানে আমাদের আরেকটু বোধহয় চিন্তা করবার জায়গা ছিল। জায়গাটি হচ্ছে এআইটা আসলে কোন প্রেক্ষাপটে আসলো, এটার সাথে আমার শিল্প বিপ্লবের একটা কতটা যোগসূত্রতা আছে। আমরা জানি যে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের দিকে যাচ্ছি, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের জন্য সুযোগটা দিচ্ছে কতখানি, তার থেকে চ্যালেঞ্জটা বেশি নাকি কম, এই প্রেক্ষাপটে দুইটি দল কথা বলবার চেষ্টা করেছে। দুই দলই দুই জায়গা থেকে একটা তত্ত্বভিত্তিক আলোচনা করবার চেষ্টা করেছে এবং তারা অনেকটা সফল হয়েছে। আমাদের দলগতভাবে যে পরামর্শটা সেটা হচ্ছে যে আমার প্রতিপক্ষ কোন কথাটা বলছে এটা না আগে থেকে নির্ধারণ করা যায় না। আমাদের কাছে অনেক বক্তৃতা মনে হয়েছে আপনারা আগে থেকে নির্ধারণ করে এসছেন যে প্রতিপক্ষটা বলে গিয়েছে, আমরা হচ্ছে সেই অনুযায়ী উত্তরটা দেব। এই প্রবণতা থেকে বের হতে হবে। আমাদের বক্তৃতা খানিকটা শুনতে হবে, কি বলছে সেই অনুযায়ী আমাকে উত্তরটা দিতে হবে। এমনি এমনি যদি আমি কোনো উত্তর দেই তাহলে সেটা বিচারকদের কাছে খুব সহজেই ধরা পড়ে এবং সেটা খুব ভালোভাবে হয়তো তারা নেয় না। আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমরা আলোচনা করছিলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে বিতর্কগুলো, এই বিতর্কগুলো আরেকটু প্রেক্ষাপট নির্ভর হতে পারত। শুরুটা আরেকটু সুন্দর কোনো প্রেক্ষাপট, একটু প্রাসঙ্গিক প্রেক্ষাপট দিয়ে শুরু হলে হয়তো আরেকটু ভালো জায়গায় আমরা যেতে পারতাম। তারপরও এআই মানুষের জন্য যে সুযোগগুলো সৃষ্টি করছে সেই কথাগুলো আমরা দুই দল থেকেই পেয়েছি এবং কেউই একেবারেই অস্বীকার করেনি, এটা সবচেয়ে ভালো দিক ছিল। এবং চ্যালেঞ্জের যে জায়গাটা, সেই চ্যালেঞ্জের জায়গাটাই বোধহয় আরেকটু দরকার ছিল। বাংলাদেশ কতটা প্রস্তুত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য, পৃথিবী কতটা প্রস্তুত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য, আমাদের শিক্ষাক্ষেত্র কতটা প্রস্তুত, চ্যালেঞ্জগুলো আমরা দেখিয়েছি, চ্যালেঞ্জের সমাধানগুলো আরেকটু করে দিয়ে যেতে পারলে হয়তো আরেকটু স্পষ্ট হতো। বিতর্ক অনেক ভালো হয়েছে, দু দলের জন্য অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা।
1: ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্নেহাশ্রদ বিচারককে। দু দলের বক্তারা চেষ্টা করেছে তাদের মনোগভীরের সবটুকু যৌক্তিক সৌন্দর্যকে আমাদের সামনে উপস্থাপন করার জন্য। তোমরা ভালো করেছো, ডেফিনেটলি তোমাদের জন্য আমাদের আশীর্বাদ, শুভকামনা, ভালোবাসা, স্নেহ সবই রইল। কিন্তু ওই যে একটা কথা রয়েছে, নাথিং ইজ পারফেক্ট ইন দ্য ওয়ার্ল্ড, আমরা সবাই চেষ্টা করি যতটা নিখুঁত হওয়া যায়, সর্বোচ্চ হওয়া তো অসম্ভব, তাই না? তো আমরা যত চেষ্টা করব তত বেশি নিজেদের সমৃদ্ধ করতে পারবো। তোমরা যত বেশি পড়বে তত বেশি জানবে। এই পড়াটা শুধুমাত্র বই কেন্দ্রিক হবে বিষয়টা এমন নয়, মানুষের জীবনের প্রত্যেকটি অঙ্গন থেকে শেখার সুযোগ আছে, প্রতিটি মানুষের যে কোনো ধরনের কার্যক্রম থেকে শেখার সুযোগ আছে। সুতরাং যদি দৃষ্টিভঙ্গির ভিন্নতা তোমরা নিয়ে আসতে পারো, অন্য অনেকের চেয়ে নিজেকে একটুখানি আলাদা করে ইনশাল্লাহ গড়ে তুলতেই পারবে। বিষয়টি তো ছিল এআই, ভীষণ জনগুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রেক্ষাপটটি যদি তোমরা শুরুতেই নির্ধারণ করে দিতে যে তোমরা কি এক্স্যাক্টলি বাংলাদেশ নিয়ে ভাবছো না পুরো বিশ্ব নিয়ে ভাবছো, তাহলে বিতর্কের প্রেক্ষাপটটাই একটুখানি কি ভিন্নতা পেত। দ্বিতীয়ত, এটি একটি সুযোগ, অবশ্যম্ভাবীভাবে বলাই যায় এটি একটি সুযোগ, কিন্তু এই সুযোগটাকে সুযোগ হিসেবে আমরা নেয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারছি, বা এই সুযোগকে সত্যিকার অর্থে বাস্তবে রূপায়িত করতে গেলে যে যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে সেই চ্যালেঞ্জ মোকাবেলার স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী আমাদের কোনো পরিকল্পনা আছে কিনা। আমরা এই তিনটা ভাগে ভাগ করতে পারতাম না, এটা তো চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে আমাদের অবশ্যই পরিকল্পনাগুলো ধাপে ধাপে হতে হবে, তাই না? এই একটা প্রেক্ষাপট এখানে আসতে পারত। আর এই সুযোগটা এক্স্যাক্টলি কাদের জন্য, এই সুযোগটার বেনিফিশিয়ারি কারা হচ্ছেন, এই সুযোগটা কি সার্বজনীন নাকি ব্যক্তি বিশেষের, এটা কি শুধুমাত্র একটি আমাদের হতদরিদ্র দেশের জন্য প্রযোজ্য নাকি পৃথিবীর ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রির জন্য প্রযোজ্য। প্রেক্ষাপটের তুলনামূলক বিশ্লেষণটা আমাদের মনশ্চক্ষুকে আরো বেশি উন্মোচিত করতে পারত। তো তোমরা বয়সে ছোট হয়ে চেষ্টা করেছি, যেন তোমাদের জন্য সাধুবাদ, ভালোবাসা, শুভকামনা রইল। ইনশাল্লাহ ভবিষ্যতে তোমাদের কাছ থেকে আমাদের আবারও শেখার সুযোগ হবে। জয় পরাজয় জীবনের অতি অবশ্যম্ভাবী দুটি শব্দ, এটিকে হৃদয়ে রেখে কখনো হীনমন্যতায় ভুগবে না, কখনো পিছিয়ে পড়বে না, কারণ মনে রাখবে পরাজয় হচ্ছে জয়ের সোপানে প্রথম পদক্ষেপ, এটা মাথায় রেখো। তো আজকের সম্মানিত বিচারকদের রায়ে বিজয়ী দল হচ্ছে মেহেরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পক্ষ দল, আর শ্রেষ্ঠ বক্তা হচ্ছেন বিপক্ষ দলের তৃতীয় বক্তা ফাবিহা হোসেন এবং পক্ষ দলের তৃতীয় বক্তা ত্রিদীপ সরকার। আপনাদের দুজনের জন্যই আমাদের অভিনন্দন ভালোবাসা রইল। সম্মানিত উপস্থিতি, আপনাদের সানুগ্রহ উপস্থিতি এবং আমাদের এই বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্র আয়োজিত মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026-এর সারথি হওয়ায় আপনাদের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল। আমরা আপনাদের সবাইকে আবার কৃতজ্ঞতা জানিয়ে আমি এম আলমগীর আজকের বিতর্কের সভাপতি হিসেবে আজকের এই আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন আর মন থেকে প্রত্যাশা করবেন যাতে শুদ্ধ এবং সুন্দর যুক্তির জয় সবসময় হয়। সবার জন্য শুভকামনা।

0: স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026 যুক্তিতে করি বাংলাদেশ এখানেই শেষ হল। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠান নির্দেশনায় এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ আতিকুর রহমান।
1: বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহায়তা একান্ত প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টাই পারে বন্যার্থদের কষ্ট লাঘব করতে। আপনার যেটুকু সামর্থ্য আছে তা নিয়েই বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। আপনার ক্ষুদ্র প্রচেষ্টাই একজন বন্যা পীড়িতকে নতুন জীবন দিতে পারে। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন পল্লীগীতি, আমাদের স্টুডিও রেকর্ডে শিল্পী নিনা হামিদ, প্রথম গানের গীতিকার ও সুরকার মোহাম্মদ ওসমান খান।

পরপর দুখানি পল্লীগীতি শুনলেন নিনা হামিদের কণ্ঠে। অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন খাল খননের গান, মনির খান, রিজিয়া পারভীন এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে। গানের কথা এবং সুর আবু বকর সিদ্দিক।

শুনলেন খাল খননের গান মনির খান, রিজা পারভীন এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি গাউসুল আজম। ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে চিকিৎসকদের এক সমাবেশ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ এবং মানুষের ভোটাধিকার, মানবিক মর্যাদা ও সম অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। এটি কোন রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না, বরং জনগণের রায়কে অগ্রাহ্য করে গণতন্ত্রকে পদদলিত করার ফলেই মুক্তিযুদ্ধের সূচনা হয়। তিনি গতকাল ঢাকা ক্যান্টনমেন্টের কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ লিবারেশন ওয়ার ফোর্সেসের ৫৪তম কমিশনিং অব ফেলোশিপ ডে উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত চিত্র এখনও সাধারণ মানুষের কাছে অজানা রয়ে গেছে এবং সেই ইতিহাসকে সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে ও জনগণের সামনে তুলে ধরতে হবে। এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ও বলিষ্ঠ নেতৃত্বের কথা উল্লেখ করে বলেন, বিশেষ করে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে উদ্দীপ্ত করেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই। গতকাল রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটর্স কাউন্সিল আয়োজিত টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র শুধু নির্বাচন নির্ভর কোন ব্যবস্থা নয়, এটি একটি সংস্কৃতি। তাই টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় সহনশীলতা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক চর্চা জোরদার করতে হবে। একই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সাংবাদিক ও গণমাধ্যমের স্বার্থ রক্ষায় সরকার কাজ করছে। তিনি বলেন, গণমাধ্যমের উপর সরকারের কোন নিয়ন্ত্রণ নেই, বরং স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়তে সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে কাজ করছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের প্রকৃত কৃতিত্ব কোন একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়, বরং এই কৃতিত্ব দেশের জনগণের। তিনি গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বর্তমানে যারা জুলাই গণ অভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের করে নেওয়ার বিভ্রান্তিতে রয়েছেন, তাদেরকে সেই বিভ্রান্তি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তিনি বলেন, এটি গণ অভ্যুত্থান অসংখ্য মানুষের আত্মত্যাগ, পরবর্তীতে অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ে সরকার গঠন, কার্যকর সংসদ প্রতিষ্ঠার সম্ভাবনা এবং সরকার প্রধানের আন্তরিক নেতৃত্ব সব মিলিয়ে আজ বাংলাদেশের সামনে এক অনন্য সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে ব্যর্থ হলে এই মহান অর্জন আবারও হারিয়ে যাবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরে আসবেন। তিনি ডিসেম্বরে দেশে ফিরে এসে গণহত্যার দায়ভার নিয়ে কারাগারে যাবেন। মন্ত্রী গতকাল ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আগামীর শৈলকুপা শীর্ষক মতবিনিময় সভা ও প্রয়াত বরেণ্য শিল্পী মুস্তাফা মানোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সমুদ্র সম্পদ এবং সমুদ্র বন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব আয় করতে সক্ষম হবে। ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। গতকাল কক্সবাজারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প ১ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকৃতিকে সংরক্ষণ করে পর্যটনের উন্নয়নে সব ধরনের পরিকল্পনা গ্রহণ করতে হবে। শুধু উঁচু ইমারত নির্মাণই পর্যটন হতে পারে না। কক্সবাজার সমুদ্র সৈকতের সমগ্র ১০০ কিলোমিটার জুড়েই সমস্ত কর্মকাণ্ড হতে হবে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দুই প্রতিবেশী দেশের মধ্যে অভিবাসন নিয়ে উত্তেজনা বাড়তে থাকায় ইতালি থেকে আসা সব ধরনের বিমান ও সমুদ্রপথের যাত্রায় স্পেন তার সীমান্তে নিয়ন্ত্রণ আরোপ করেছে। এই পদক্ষেপ গত মধ্যরাত থেকে কার্যকর হয় এবং তা এক মাস বহাল থাকবে। ইতালি গত সপ্তাহে একই ধরনের সীমান্ত নিয়ন্ত্রণ চালুর সিদ্ধান্ত নেওয়ার পর স্পেনও একই পদক্ষেপ নেয়। এর আগে মরক্কো থেকে প্রায় ৭৮,০০০ অভিবাসী স্পেনের উত্তর আফ্রিকান সেউতা ভূখণ্ডে প্রবেশ করে। খেলার খবর, ক্রিকেট। ডারউইনে তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক অস্ট্রেলিয়া একাদশ এক ইনিংস ও ৩৮ রানে জয়লাভ করেছে। আজ তৃতীয় ও শেষ দিনে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে গতকালের দুই উইকেটে ১৯ রান নিয়ে খেলতে নেমে সবকটি উইকেট হারিয়ে ৫৪ রান করে। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ ২৬৩ ও ৫৪ এবং অস্ট্রেলিয়া একাদশ ৩৫৫। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন গিটারে নজরুল সঙ্গীতের সুর শুনবেন, বাজিয়েছেন তপন কুমার সাহা।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 ও FM 106 মেগাহার্জে। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ, FM 90 মেগাহার্জে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এনডি হল প্রাঙ্গণ জাতীয় সংসদ ভবন ঢাকায় আয়োজিত চিকিৎসক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। শ্রোতাদের এখন আমরা সরাসরি অনুষ্ঠান স্থলে নিয়ে যাচ্ছি।
1: আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুভ সময়। আজ জাতীয় সংসদ ভবন ঢাকায় ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ বেতার থেকে এই অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচারে স্বাগত জানাচ্ছি আমি ফাতিমা আফরোজ সোহেলি। শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন। 1989 সালে চিকিৎসকদের সমন্বয়ে পেশাজীবী সংগঠন হিসেবে ড্যাব শুরু করে তার অগ্রযাত্রা। এর মূল উদ্দেশ্য ছিল চিকিৎসকদের পেশাগত অধিকার রক্ষা, চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যখাতে সুশাসন প্রতিষ্ঠা। শ্রোতাবন্ধু, এই সংগঠনের বর্তমান সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ এবং মহাসচিব ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকির এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। সামাজিক ও রাজনৈতিক ভূমিকার ক্ষেত্রে এই সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে দেশের প্রতিটি দুর্যোগ যেমন কোভিড-19, ডেঙ্গু প্রাদুর্ভাব এবং রাজনৈতিক ক্রান্তিকালে ফ্রি চিকিৎসা, রিলিফ ও পেশাগত অধিকারের আন্দোলনে ড্যাব মূলধারায় সক্রিয় ভূমিকা রেখে আসছে। সুপ্রিয় শ্রোতাবন্ধু, আজ 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ড্যাবের এই আয়োজনে কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত হবেন এবং ভাষণ প্রদান করবেন। তার ভাষণ শুরু হলে আমরা সরাসরি তা সম্প্রচার করব। চলুন ততক্ষণ শোনা যাক দেশের গান।

0: শ্রোতা বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান।
1: বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সারা বাংলাদেশ থেকে আগত ড্যাব সহ বিভিন্ন চিকিৎসক বৃন্দ এবং সকল উপস্থিতি বৃন্দ, আসসালাম আলাইকুম। আজ এখানে আমরা আপনাদের সামনে যারা উপস্থিত রয়েছেন, বলা যায় আমরা হাতে গোনা কিছু মানুষ ছাড়া খুব সম্ভবত অধিকাংশ মানুষই, বলা যায় 90% মানুষই কোনো চিকিৎসক। আমি নিজে চিকিৎসক নই, যদিও আমার ঘরে একজন চিকিৎসক আছেন, তবে একজন অচিকিৎসক ব্যক্তির একটি উক্তি আমি আপনাদের সামনে, মানে চিকিৎসক নন আমি, যেহেতু চিকিৎসক নই, তারপরে আমার মতনই একজন ব্যক্তি যিনি চিকিৎসক ছিলেন না, তার একটি কথা আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাই। আপনারা অনেকে হয়তো তার নামের সাথে পরিচিত আছেন। এই ব্যক্তিটির নাম হচ্ছে টমাস এডিসন। তিনি একজন মার্কিন বিজনেসম্যান ছিলেন, একই সাথে উদ্ভাবকও ছিলেন। উনি একটি কথা বলেছিলেন, কথাটি হচ্ছে, ভবিষ্যৎ চিকিৎসক কোনো ওষুধ দেবে না, বরং তিনি রোগীদের মানব দেহের যত্ন এবং খাদ্যাভ্যাস এবং রোগের কারণ ও প্রতিরোধের বিষয় আগ্রহী করে তুলবেন। উপস্থিতবৃন্দ, টমাস এডিসনের এই চিন্তার সঙ্গে বর্তমান সরকারের স্বাস্থ্যসেবা নীতির একটি মিল হয়তো আপনারা খুঁজে পাবেন। চিকিৎসা সেবার ক্ষেত্রে বর্তমান সরকারের নীতি হচ্ছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা মনে করি, বর্তমান সরকার মনে করে, মানুষকে যদি শুরুতেই রোগের উৎপত্তির কারণ এবং প্রতিকার সম্পর্কে সচেতন করা যায়, তাহলে খুব সম্ভবত সহজেই রোগের, অনেক রোগেরই নিরাময় করা সম্ভব। এই প্র্যাকটিসটি ইউরোপে এখন ধীরে ধীরে শুরু হয়েছে। বর্তমান সরকার নতুন করে, আপনি এর মধ্যেই শুনেছেন যে এই যে এই ব্যবস্থাটা, রোগ যাতে প্রতিরোধ করা সম্ভব হয় সেই লক্ষ্যে বর্তমান সরকার আরো 100,000 হেলথ ওয়ার্কার বা স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছে, যারা নাগরিকদেরকে প্রাথমিক স্বাস্থ্য সেবা সম্পর্কে সচেতন এবং সতর্ক করবেন। তবে হেলথ ওয়ার্কার বা স্বাস্থ্যকর্মীদেরকে যথাযথভাবে প্রশিক্ষণ করার ক্ষেত্রে অবশ্যই চিকিৎসক বৃন্দকে নেতৃত্ব দিতে হবে। সম্মানিত সামনে গেলে তো টোকা খাবো আমি, বেশি সামনে হয়ে যাচ্ছে। এনিওয়ে, সম্মানিত উপস্থিত বৃন্দ, সকল চিকিৎসক বৃন্দ, আপনাদের সাথে আমি আমার একটি উপলব্ধির কথা শেয়ার করতে চাই। কি সেটি? সেটি হচ্ছে, শিক্ষার্থী কিংবা পেশাজীবীগণ রাজনীতিতে সংশ্লিষ্ট থাকবেন কিংবা কতটা থাকবেন, এটা নিয়ে বিভিন্ন মহলে একটি আলোচনা আছে। এর পক্ষে বিপক্ষে নানা মত রয়েছে, তবে আমার মতটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত প্রায় সকল কাজকেই প্রভাবিত করে, সেহেতু শিক্ষার্থী, শিক্ষক কিংবা পেশাজীবী সবাই যার যার মতাদর্শ অনুসারে রাজনৈতিকভাবে সুসংগঠিত থাকবেন বা সচেতন থাকবেন, এটা কোনো অযৌক্তিক বা অযৌক্তিক কোনো বিষয় নয়। তবে হাততালিটি একটু পরে দিন, পরের লাইনটা বলে নেই, পরের কথাটা বলে নেই, তারপরে হাততালি দিয়ে। তবে এই তবেটাই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। তবে রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্বে পালনে বিঘ্ন না ঘটায় বা বিঘ্ন ঘটার কারণ না হয়, সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই ব্যাপারে এখানে উপস্থিত ড্যাবের সকল চিকিৎসক বৃন্দকে আমি সতর্ক থাকার জন্য আহ্বান জানাব। প্রথাগত রাজনীতির বাইরে এসে রাজনীতির গুণগত পরিবর্তন খুব সম্ভবত প্রত্যেকটি সেক্টরে সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশে এখন সময়ের একটি কঠিন দাবি বা খুব স্ট্রং ডিমান্ড, এটা আমরা সকলেই সেটি অনুভব করতে পারি, বিশেষ করে 5ই আগস্টের পর থেকে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, দেশের স্বাস্থ্য ব্যবস্থা এবং চিকিৎসা সেবাকে আরও কার্যকর এবং জনবান্ধব করার লক্ষ্যে আপনাদের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। এছাড়াও সুমন, ডক্টর সুমন আমাদেরকে খুব সুন্দরভাবে একটি প্রেজেন্টেশন দিয়েছে। যে প্রস্তাবগুলো যতটুকু আমি জেনেছি বা যতটুকু আমি জানি, এর মধ্যে হয়তো কিছু বাদ যেতে পারে। যেমন 1 নম্বর, স্বল্পতম সময়ের মধ্যে বিশেষ বিসিএস এর মাধ্যমে 5,000 চিকিৎসক নিয়োগ। এরপরে আছে সরকারি, আসতে এখনো এটা বাস্তবায়ন হয়নি, আপনারা শুনে যান আমি একটু বলি আগে। এরপরে যেটি আছে সরকারি চাকরিতে চিকিৎসকদের বয়সসীমা আপনাদের যেটি দাবি আছে 32 থেকে 34 বছরে উন্নীত করা, চিকিৎসকদের অবসরের যে বয়সসীমা সেটিও 61 থেকে 65 বছরে উন্নীত করা, চিকিৎসক এবং রোগী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সময় উপযোগী স্বাস্থ্য সেবা সুরক্ষা আইন প্রণয়ন, এরপরে উপজেলা এবং প্রত্যন্ত অঞ্চলে কর্মরত চিকিৎসকদের জন্য বিশেষ ভাতা প্রণোদনার ব্যবস্থা, এরপরে যেটি আমার মনে আছে সেটি হচ্ছে বেসরকারি খাতে কর্মরত লক্ষাধিক চিকিৎসকদের জন্য একটি সুনির্দিষ্ট ও ন্যায্য বেতন কাঠামো প্রয়োজন, এবং খুব সম্ভবত আরেকটি দাবি আছে শুধুমাত্র রাজনীতি কেন্দ্রিক না রেখে বিভাগ জেলা উপজেলা পর্যায়ে বিশেষিত হাসপাতাল প্রতিষ্ঠা। সকল উপস্থিত সকল চিকিৎসক বৃন্দ, আপনাদের অবস্থান থেকে যদি আমরা চিন্তা করি তাহলে এই দাবিগুলো হয়তো বা খুব একটি অযৌক্তিক নয়। তবে এই ব্যাপারটিও কিন্তু আমাদের সকলের একটু বিবেচনার মধ্যে থাকা উচিত। সেটি হচ্ছে বর্তমান সরকার যখন দায়িত্বভার গ্রহণ করেছে আমরা একটি ভঙ্গুর রাষ্ট্র পেয়েছি বলা যায়। আমরা পেয়েছি একটি দুর্বল অর্থনীতি, বিভাজিত প্রশাসন, ভঙ্গুর শিক্ষা বা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা। সেই অবস্থা থেকে সরকার চেষ্টা করছে সমগ্র দেশকে সফলভাবে ঘুরে যাতে দাঁড় করাতে পারে। সকল উপস্থিতিবৃন্দ, চিকিৎসক ভাই ও বোনেরা, এমন পরিস্থিতিতেও রাষ্ট্র রাজনীতি শাসন প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা কিন্তু বসে নেই। সাম্প্রতিক সময়ে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়, বেশ সক্রিয় তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। সরকার কিন্তু একবারও অস্বীকার করেনি যে বহু মানুষ, বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ আর গ্যাস সংক্রান্ত বিষয় অনেক কষ্ট ভোগ করছে, আমরা জানি এটি। তবে আমি মাত্র উল্লেখ করেছি আমরা সামগ্রিকভাবে একটি ভঙ্গুর অবস্থা বা ব্যবস্থা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। গ্যাস বা জ্বালানি বা পেট্রোল, সামগ্রিকভাবে জ্বালানি খাতে যেই অপরিকল্পিতভাবে প্ল্যান প্রোগ্রামগুলো গ্রহণ করা হয়েছিল অথবা বিগত দিনগুলোতে কোনো নির্দিষ্ট মহলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে সকল নীতি গ্রহণ করা হয়েছিল তার খেসারত সমগ্র দেশ, দেশের মানুষ এবং বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। সেজন্যই আমরা এর মধ্যে কাজ শুরু করেছি, আমরা কাজ করেছি যে এই যে অপরিকল্পিত প্ল্যান যেগুলো ছিল যা আমাদের জ্বালানি খাতকে একটি বিপদের মুখে ফেলে দিয়েছে, কিভাবে সেটিকে সঠিক করে নিয়ে আসতে পারি আমরা, কিভাবে এমন একটি পরিকল্পনা আমরা উপস্থাপন করতে পারি যা বাস্তবায়নের মাধ্যমে এই পেট্রোল বলুন, গ্যাস বলুন বা সামগ্রিকভাবে জ্বালানি খাত বলুন, এর থেকে দেশ এবং দেশের মানুষকে ধীরে ধীরে আমরা সংকট থেকে ধীরে ধীরে আমরা বের করতে পারি, বের করে নিয়ে আসতে পারি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সরকার শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি সহ প্রতিটি সেক্টরকে স্বয়ংসম্পূর্ণ এবং স্বনির্ভর করতে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নের কাজ এরই ভিতরে শুরু করেছে। বাংলাদেশের স্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক করতে এবং স্বয়ংসম্পূর্ণ করতে সরকার ইতিমধ্যেই প্রথমবারের মতন স্বাস্থ্য খাতে দ্বিতীয় সর্বোচ্চ বাজেটকেও বরাদ্দ করেছে। তবে অবশ্যই তবে অবশ্যই এখানে শুধু সরকার না, সরকারের পাশাপাশি সরকারের সাথে সমগ্র বাংলাদেশে আপনারা যা চিকিৎসক আছেন, সেটি উপজেলা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, ঢাকা বা বিভাগ যে কোনো পর্যায়ে হোক না কেন, সকল চিকিৎসককে, সরকারি বেসরকারি সকল চিকিৎসক বৃন্দ, আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। আপনাদের সহযোগিতা, সমর্থন, সাহায্য ছাড়া অবশ্যই সরকারের পক্ষে এগুলোকে বাস্তবায়ন করা সম্ভব হবে না। আমাদের সকলের মিলিত প্রচেষ্টার মাধ্যমে যে জিডিপির যে 5% আমরা নিয়ে যেতে চাচ্ছি স্বাস্থ্য খাতে, এটিকে যদি সঠিকভাবে প্রয়োগ করতে হয়, এর মাধ্যমে যদি দেশ এবং মানুষকে বেনিফিট দিতে হয়, তাহলে অবশ্যই আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। এর বাইরেও যত দ্রুত সম্ভব ই হেলথ কার্ড চালু করার কাজ আমরা চেষ্টা করছি বাস্তবায়ন করতে। এর বাইরে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 101 বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্ত এরই ভিতরে নেওয়া আছে, যা আপনারা সকলেই অবগত আছেন। তবে যেটি আমি দৃঢ়ভাবে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, চিকিৎসকগণ যদি সেবার মানসিকতা নিয়ে নিজেদেরকে নিবেদিত না রাখেন, তাহলে এই অবকাঠামোগত উন্নয়ন দিয়ে কিন্তু আমাদের সফলতা আসবে না। উপস্থিত চিকিৎসকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সকল উপস্থিতিবৃন্দ, আমি জানি দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদেরকে নানা সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়, তারপরেও কিছু কিছু ক্ষেত্রে অনিচ্ছাকৃত অবহেলা বা দায়িত্ব পালনে শৈথিল্য একদিকে সরকারের সামগ্রিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে, অপরদিকে চিকিৎসক কিংবা চিকিৎসা ব্যবস্থা সম্পর্কেও জনমনে অনাস্থা তৈরি করে। এক্ষেত্রে দেশের মানুষ চিকিৎসকদের কাছ থেকে আরো দায়িত্বশীল এবং মানবিক ভূমিকা প্রত্যাশা করে। আসুন প্রিয় চিকিৎসক বৃন্দ, সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আসুন আমরা সকলে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি, যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না আর ইনশাআল্লাহ। এই প্রত্যাশা করে এবং ড্যাবের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের এনডি হলে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ প্রদান করলেন। এই অনুষ্ঠানের ধারাবর্ণনায় ছিলাম ফাতিমা আফরোজ সোহেলি, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ শহীদুল্লাহ ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রকৌশল নির্দেশনায় মোহাম্মদ আবু মাসুদ, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এএসএম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার। সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ রবিউল আউয়াল মারুফ। আপনাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছে জাতীয় বেতার ভবন স্টুডিওতে।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদ ভবনের এনডি হল প্রাঙ্গণে আয়োজিত চিকিৎসক সমাবেশে প্রদত্ত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমানের ভাষণ সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হল ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলো হার্টস ও FM 90 মেগা হার্টসে এবং বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bt ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। এখন থেকে ঢাকা ক 693 কিলো হার্টস ও FM 90 মেগা হার্টসে অনুষ্ঠান প্রচার বিরতি। আমাদের পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন বেলা 2:15 মিনিটে। অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: বাংলাদেশ বেতার ঢাকা। বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 90 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজে।
1: বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। ঢাকা ও এর আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। বেলা 2:20 নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ আয়োজন আমার গানের মালা বেলা 2:45। বেলা 3:35 শুনবেন সাহিত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ। পবিত্র কোরআন শিক্ষার আসর শুনবেন বিকেল 4:05। সুর তরঙ্গ বিকেল 4:25। বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অনুপরমাণু শুনবেন বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার সমী পেশু শুনবেন রাত 9:00। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান শুনবেন রাত 10:00। শ্রোতাদের অনুরোধের পল্লীগানের অনুষ্ঠান পৌরাণিক গান শুনবেন রাত 10:20। এবারে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান পরিচিতি। এফএম 92 MHz সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 9 আগস্ট রবিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরকালীন বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন স্থানে বেলা 12:20 এবং হাটহাজারী সরকারি কলেজ মাঠের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বিকেল 5:00। এই অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 kHz, এফএম 90 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ এবং সংশ্লিষ্ট এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম 102 ও এফএম 106 MHz প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় লাইলা আরিয়ানি হোসেন। আজকের নারী পরিবার, কর্মজীবন এবং নিজের স্বপ্ন সবকিছুর মধ্যে একটি ভারসাম্য তৈরি করতে শিখছেন। এই ভারসাম্য রক্ষায় সুস্থ শরীর, প্রশান্ত মন এবং আত্মবিশ্বাসী দৃষ্টিভঙ্গি সবচেয়ে বড় শক্তি। সময়ের সাথে নারী নিয়েছেন দায়িত্ব ঘরে বাইরে, এখন নিজের জন্য নিজের প্রতি কিছু দায়িত্ব পালনের গুরুত্ব নিয়েও সচেতন নারী। নারীর শারীরিক মানসিক ভালো থাকা সবার জন্যই জরুরি। নারী সক্ষমতা সামর্থ্য সবকিছুর পূর্ণতা দিতে সুস্থ সুন্দর থাকতেই হয়। আমন্ত্রণ সবাইকে আজকের নারী কণ্ঠ অনুষ্ঠান থেকে। আজ আয়োজনে থাকছে 40 ঊর্ধ্ব নারীদের শারীরিক ও মানসিক যত্ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, একজন সফল নারীর অনুপ্রেরণার গল্প, গানের পালায় রবীন্দ্রসঙ্গীত এবং নারীদের শিক্ষা ও ক্যারিয়ারের সাম্প্রতিক অগ্রগতির খবর। প্রিয় শ্রোতা বন্ধু, জীবনের প্রতিটি বয়সের নিজস্ব সৌন্দর্য আছে। 20 বছর শেখায় স্বপ্ন দেখতে, 30 শেখায় দায়িত্ব নিতে, আর 40-এর পর মানুষ নিজের অভিজ্ঞতার শক্তিকে চিনতে শেখে। এই সময়টুকু শুধু বয়সের হিসাব নয়, নিজেকে নতুনভাবে জানারও সময়। জীবনের জন্য জানা পর্বে আজ জানতে পারবেন 40 ঊর্ধ্ব নারীর শারীরিক ও মানসিক যত্ন। এ সম্পর্কে বলছেন ডাক্তার মালিহা শিফা।
3: আমাদের সমাজে একটি বিষয় খুবই সাধারণ, একজন নারী সারা জীবন সবার যত্ন নিতে নিতে অনেক সময় নিজের যত্ন নেওয়াটাই ভুলে যান। সন্তান, পরিবার, সংসার, চাকরি সব কিছুর দায়িত্ব পালন করতে করতে তিনি ভাবেন আমার কথা না হয় পরেই হবে। কিন্তু সত্য হল, যিনি পুরো পরিবারকে আগলে রাখেন তার সুস্থ থাকাটাই পুরো পরিবারের জন্য সবচেয়ে জরুরি। ৪০ বছরের পর অনেক নারী শরীরে একটি স্বাভাবিক পরিবর্তনের সময় শুরু হয়, যাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি পেরিমেনোপজ। পেরিমেনোপজ মানে মেনোপজের ঠিক আগের কয়েক বছরের সময়, যখন ডিম্বাশয় ধীরে ধীরে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন কম তৈরি করতে শুরু করে। এই হরমোনের ওঠানামার কারণেই শরীর ও মনে নানা পরিবর্তন দেখা দেয়। অনেকে মাসিক অনিয়মিত হয়ে যায়, কারো ওজন বাড়তে শুরু করে, রাতে ঠিক মতো ঘুম হয় না, শরীর সব সময় ক্লান্ত লাগে, হঠাৎ গরম অনুভব হয় বা অতিরিক্ত ঘাম হয়। আবার অনেকেই বলেন আগের মতো আমার আর ধৈর্য নেই, ছোট ছোট বিষয়েই রাগ হয়ে যায় অথবা অকারণেই কান্না পেয়ে যায়। এসব পরিবর্তন সবসময় বড় কোনো রোগের লক্ষণ নয়, অনেক ক্ষেত্রেই এগুলো পেরিমেনোপজের স্বাভাবিক একটি অংশ। তবে তাই বলে এগুলোকে অবহেলা করাও ঠিক নয়, কারণ একই সময়ে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাড় ক্ষয়, হৃদরোগ, থাইরয়েডের সমস্যা বা মানসিক স্বাস্থ্যের সমস্যারও ঝুঁকি ধীরে ধীরে বাড়তে শুরু করে। তাই কোনটি স্বাভাবিক হরমোনজনিত পরিবর্তন আর কোনটি চিকিৎসার প্রয়োজন তা একজন চিকিৎসকের মাধ্যমে মূল্যায়ন করাটা গুরুত্বপূর্ণ। যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, থাইরয়েডের সমস্যা, কোলেস্টেরল বৃদ্ধি, ফ্যাটি লিভার, অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়, এমনকি কিছু ক্যান্সারের ঝুঁকিও বয়সের সঙ্গে বাড়ে। তাই অসুস্থ হওয়ার অপেক্ষা না করে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো খুবই গুরুত্বপূর্ণ। রক্তচাপ, রক্তে শর্করা, কোলেস্টেরল, থাইরয়েড, কিডনি ও লিভারের কার্যকারিতা, ভিটামিন ডি এবং ভিটামিন B12, প্রয়োজনীয় হিমোগ্লোবিন পরীক্ষা সবই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করাতে পারেন। এছাড়া স্তন ক্যান্সার ও জরায়ুমুখের ক্যান্সারের স্ক্রিনিং নিয়েও এই সময়টাতে সচেতন হওয়াটা জরুরি। কিন্তু শুধু কি শরীরের যত্ন নিলেই হবে? ৪০ বছরের পর অনেক নারী আরেকটি নীরব চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যান, যেটি হচ্ছে মানসিক চাপ। সন্তান বড় হয়ে যায়, মা বাবা অসুস্থ হতে শুরু করেন, কর্মজীবনের চাপ বাড়ে, আবার অনেকেই নিজের পরিচয় নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন। কেউ কেউ একাকিত্ব অনুভব করেন, কেউ মনে করেন এখন আর আমাকে আগের মতো কারো প্রয়োজন হয় না। আবার অনেকেই সবকিছু সামলাতে সামলাতে ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে পড়েন, কিন্তু কাউকেই কিছু বলেন না। মনে রাখবেন, সারাক্ষণ ক্লান্ত লাগা, আগের মতো কোনো কিছুতে আনন্দ না পাওয়া, মানুষের সঙ্গে মিশতে ইচ্ছা না করা, অতিরিক্ত দুশ্চিন্তা, ঘুমের সমস্যা বা দীর্ঘদিন মন খারাপ থাকা, এসব শুধু বয়সের সমস্যা বলে এড়িয়ে দেওয়া উচিত নয়। প্রয়োজনে একজন মনোরোগ বিশেষজ্ঞ বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সঙ্গে কথা বলুন। মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হল, নিজের যত্ন কিভাবে নেবেন? প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটার চেষ্টা করুন। খাবারের তালিকায় শাকসবজি, ফল, ডাল, মাছ, ডিম ও পর্যাপ্ত প্রোটিন রাখুন। চিনি, অতিরিক্ত লবণ ও অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার কম খান। পর্যাপ্ত পানি পান করুন। ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকুন। প্রতিদিন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, নিজের জন্য কিছু সময় রাখুন। বই পড়ুন, নামাজ পড়ুন, ব্যায়াম করুন কিংবা বাগান করতে পারেন, কিছু নতুন শিখুন এবং এমন কারো সঙ্গে কথা বলুন যার সঙ্গে কথা বললে আপনার মন ভালো লাগে। নিজের আনন্দেরও মূল্য আছে। সবশেষে একটি কথা বলতে চাই, 40 বছর মানে জীবনের শেষ নয়, বরং এটি এমন একটি সময় যখন নিজের অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং আত্মবিশ্বাস দিয়ে নতুনভাবে জীবনকে সাজানো যায়। নিজের যত্ন নেওয়াটা কোনো বিলাসিতা নয়, এটি আপনার প্রতি নিজের দায়িত্ব এবং আপনার পরিবারের প্রতিও একটি বড় দায়িত্ব। আজ থেকেই নিজের শরীরের খোঁজ নিন, নিজের মনের খোঁজ নিন, কারণ একজন সুস্থ নারী মানেই একটি সুস্থ পরিবার, আর একটি সুস্থ পরিবারই গড়ে তোলে একটি সুস্থ সমাজ।
2: জীবনের সাফল্য কখনো একটি বয়সের মধ্যে সীমাবদ্ধ থাকে না। নতুন পথচলা শুরু করার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। অনেক নারী আছেন সংসার সামলানোর পাশাপাশি নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। তাঁদের অভিজ্ঞতা অন্যদের জন্য সাহস হয়ে ওঠে। প্রায় প্রতিটি সাফল্যের পেছনে থাকে এক একটি অদৃশ্য গল্প। সেই গল্পে থাকে স্বপ্ন, অপেক্ষা, ভুল থেকে শেখা, আবার নতুন করে শুরু করার সাহস। পথ সবসময় সহজ হয় না, তবু যারা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে থাকেন, আত্মবিশ্বাসী, তারাই ধীরে ধীরে নিজেদের জায়গা তৈরি করেন। এখন আমরা শুনব একজন নারী উদ্যোক্তার বাস্তব অভিজ্ঞতা, তার সংগ্রাম এবং সাফল্যের গল্প। আমি নারী আমি পারি, নারী সাফল্য গাথা নিয়ে সাক্ষাৎকার আমাদের এবারের নিবেদন। সাক্ষাৎকার প্রদানে আয়েশা তাসনিম রুইতা, সাক্ষাৎকার গ্রহণে আয়েশা সিদ্দিকা মনি।

0: প্রিয় শ্রোতা বন্ধু, আমি নারী আমি পারি এই পর্বে আজ বাংলাদেশ বেতারের স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন সফল নারী উদ্যোক্তা। তিনি পিগজি বেকিং কর্নারের স্বত্বাধিকারী আয়শা তাসনিম রইতা। কেমন আছেন?
1: আলহামদুলিল্লাহ ভালো।
0: আপনার কাছে প্রথমেই জানতে চাইবো, পিগজি বেকিং কর্নারের শুরুটা কিভাবে হলো?
1: এটা শুরু হয়েছিল মেইনলি হচ্ছে কি করোনার সময় আর কি। করোনার সময় সবাই বাসায় বসেছিল, তো তখন আমি দেখলাম যে অনেকেই কাজটা করছে বা ইউটিউবে অনেক রেসিপি। তো তখন যেহেতু সবাই বাসায় বসে আছে, তো আমি ভাবলাম যে আমি কেন একটু চেষ্টা করি না। তো চেষ্টা করতে করতে একদিন হচ্ছে গিয়ে আমার ভাই বললো, বড় ভাই যিনি, উনি বললো যে

0: তো সেক্ষেত্রে নিজেকে আরো অনেক বেশি দক্ষ করা বা এই যে বেকিং এর কাজগুলো শেখা, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি কি মনে করেন?
1: হ্যাঁ, তা তো অবশ্যই, কারণ নিজের জায়গা করে নেওয়ার জন্য আসলে যেটা করা লাগবে সেটা হলো গিয়ে যে নিজেকে একটা চ্যালেঞ্জ দেওয়া যে অন্যর চেয়ে আমারটা টেস্ট অবশ্যই বেটার হতে হবে, যেন কোনো কাস্টমার নিলে সে যেন সেকেন্ড টাইম অবশ্যই আমার কাছেই আসে, সে যেন অন্য কারোর কাছে না যায়। তো সেই ক্ষেত্রে নিজের টেস্টটা বেটার করা, নিজের প্রোডাক্টের কোয়ালিটি গুলা বেটার করা, যেমন অনেক টাইপের অনেক কোয়ালিটির চকলেট, অনেক কোয়ালিটির ক্রিম বাজারে অ্যাভেলেবেল আছে, তা আমরা হচ্ছে গিয়ে নর্মাল বাজার থেকে যেগুলো হয় সেগুলো নিই না, আমরা অনলাইন পেজ থেকে যে আপুরা মালয়েশিয়া থেকে বা জার্মানি থেকে যারা ইম্পোর্ট করে আনেন উনাদের সাথে কমিউনিকেট করে উনাদের প্রোডাক্টগুলো নিই, যেগুলার কোয়ালিটি অনেক ভালো, হয়তো বা প্রাইস একটু বেশি, বাট হচ্ছে গিয়ে কোয়ালিটি সম্পর্কে আমি মানে যথেষ্ট মানে কনফিডেন্ট আর কি।
0: কেক দিয়ে শুরু করেছিলেন, এখন এর পাশাপাশি অন্য কিছু কি করছেন?
1: না, কেকের পাশাপাশি অন্য কিছু আমি তেমন করছি না, কেকটার মধ্যেই ফোকাস করছি। কেকের মধ্যে বেকিং আইটেম যেমন ব্রাউনি, কুকিজ, এগুলা টুকটাক করার চেষ্টা করছি, তার মধ্যে ব্রাউনিটা আছে, বাট বাকি সব কেকের মধ্যেই।
0: নতুন কেউ যদি বেকিং শিখতে চায় এবং শিখে এই বিজনেসে তারা সফল হতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
1: নতুন কেউ যদি শিখতে চায়, আমি তাদেরকে প্রথমেই বলবো যে ইউটিউবে বাংলাদেশে যে রেসিপিগুলো আছে সেগুলাকে ফলো না করে বাইরের দেশের মানুষজন যেটা মানে আসল বেকিং, যেটা মানে বাংলাদেশের নিয়ম অনুযায়ী একটা সহজ শর্টকাট রেসিপি না শিখে, মানে এটা গুগল টুগল করে বা পিন্টারেস্ট থেকে মানে আরো বেশি পরিমাণে জেনে তারপরে যদি কাজ করে তাহলে সেটা আমার মনে হয় ভালো হবে। কারণ নর্মাল ইউটিউবে এখন যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে অনেক শর্টকাট, বেকিং এ এত শর্টকাট নাই। চকলেট কেক হতে হবে কোকো পাউডার চকলেট কেক, চকলেট কেকে কেন আমি চকলেট কালার মিশাই, চকলেট ফ্লেভার মিশাই, কেন সেটাকে চকলেট কেক বানাবো? সো আমার মনে হয় যারা নতুন শিখতে চায় তারা যদি ফার্স্ট থেকে যে এই ধারণাগুলো রাখে যে চকলেট কেক হবে চকলেট দিয়ে, অন্য কিছু দিয়ে না, ইমালশন বলতে কিছু নাই, এই জিনিসগুলো যদি তারা বাংলাদেশি চ্যানেলগুলো ফলো না করে বা হচ্ছে গিয়ে বিদেশি ভালো ভালো বেকারদের যদি চ্যানেলগুলো ফলো করে যদি শিখতে পারে তাহলে আমার মনে হয় তাদের জন্য সেটা বেটার হবে।
0: একজন নারী হিসেবে আপনাকে আসলে কি কি প্রবলেম ফেস করতে হয়েছে বা কোন কোন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি শুরুতে হয়েছিলেন এবং এখন হচ্ছেন?
1: আমি একজন মেয়ে, তার উপর হচ্ছে কি আমার পেজ আছে, তো আমি আমার ফেসবুক আইডিটা পাবলিকই করে রেখেছিলাম। সেই ক্ষেত্রে আমি বিভিন্ন গ্রুপ গ্রুপে কেকের পোস্ট করতাম, বিভিন্ন ট্যালেন্টের গ্রুপ সহ যে কোনো গ্রুপে পোস্ট করতাম, তো যখন মানুষজন দেখতো গ্রুপগুলোতে পোস্ট করলে তো নিজের পার্সোনাল আইডি থেকেই পোস্ট করা লাগতো, তখন মানুষজন যখন দেখতো মেয়ে মানুষ পোস্ট করতেছে, অনেকে ইনবক্সে নক দিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বা হচ্ছে গিয়ে কেক ভালো না, পচা কেক দেয়, বাসি কেক দেয়, মানে উল্টাপাল্টা। পরবর্তীতে আমি কোনো স্টেপ নিইনি, আমি এটা কাউকে ওভাবে বলাও হয়নি, আমি জাস্ট ওনাদেরকে ব্লক করে দিয়েছি এটাই।
0: অর্থাৎ অনলাইনে যে মানুষের সঙ্গে যোগাযোগ বা কমিউনিকেশনের জায়গা, সেখানে আমাদেরকে আরো অনেক বেশি সচেতন হতে হবে। এবং আমি বলবো শুধু এটা আমরা মেয়ে বলে তাই না, যারা নারী পুরুষ প্রত্যেককেই আসলে এই ব্যাপারে অনেক বেশি সচেতন হওয়া উচিত, আরো অনেক বেশি সকলের প্রতি সহমর্মিতা দেখানো উচিত। আপনি কি একমত কিনা?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই একমত এখানে।
0: আমরা আমাদের এই কথোপকথনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। শেষে আসলে খুব ছোট্ট করে একটু জানতে চাইবো, যখন কাজটা শুরু করেছিলেন তখন পরিবারের সাপোর্ট কেমন ছিল এবং এখন সাপোর্টটা কিভাবে পাচ্ছেন, বা পরিবার পড়াশোনা এবং সবকিছু সামলে কিভাবে নিজের বিজনেসটাকে বড় করছেন?
1: যখন শুরু করেছিলাম তখন আমি কলেজে ছিলাম, আর এর মাঝখানে বাবার বাড়িতেও ছিলাম, তখন মাঝখানে বিয়ে হয়ে যায়, শ্বশুর বাড়িতে এসে পড়েছি, এখানে এসে সংসার আছে, ইয়ে আছে, প্লাস আমার একটা বেবিও আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে বেবিকে সামলে সংসার সামলে কাজটা করা আমার জন্য একটু কঠিন, কিন্তু তাও আমি চেষ্টা করছি আর কি, অল্প কিছু অর্ডার হলেও মানে আগের মতো এত বেশি করে না করলে অল্প কিছু করে হলেও আবার পেজটাকে দাঁড় করানোর চেষ্টা করছি।
0: সবশেষ প্রশ্ন, আপনার এই বিজনেস নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি?
1: অফলাইনে দেওয়ার ইন্টেনশন আমার নাই, অনলাইনেই ভালো, কিন্তু মানে একদম যে এটাকে ক্যারিয়ার হিসাবে নেওয়া বা এরকম কিছু না, এটা জাস্ট হচ্ছে গিয়ে মানে আমার পাশাপাশি কাজ হিসেবে থাকবে, আমি নতুন কিছু শিখছি সেগুলা মানুষের সামনে প্রেজেন্ট করা, এটুকুই।
0: অর্থাৎ একজন নারী হিসেবে নিজের যে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স খুবই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আপনাকে এই বিজনেস হেল্প করছে কিনা?
1: হ্যাঁ, ওটার জন্যই আমার যতটুকু নিড ততটুকু ফুলফিল করার জন্য আমার মনে হয় এই বিজনেসটা ইনাফ, তো আমি সেই পর্যন্তই কাজ করব, এর বেশি হয়তো বা করবো না, কারণ আমার পরিবারকেও সময় দেওয়া লাগবে।
0: বাংলাদেশ বেতারের অসংখ্য শ্রোতা বন্ধু এই মুহূর্তে আপনার কথা শুনছেন, অনেক নারী আছেন যারা আসলে আপনার কথা শুনে ইন্সপায়ার্ড হচ্ছেন কিংবা তারাও নতুন কিছু শুরু করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন?
1: তাদের উদ্দেশ্যে বলবো যে যদি শুরু করতে চান তাহলে শুরু করে ফেলেন, নিজে শেখা শুরু করেন, মানে শেখার মানে আমি 5 বছর ধরে করছি, এখনো আমি শিখছি, অনেক কিছু আমি এখনো জানি না যেগুলো আমি এখন এক্সপ্লোর করতে পারতেছি না, হয়তোবা আমি সেগুলা এখনো শেখার চেষ্টা করছি।

0: শুরু করতে চান শুরু করে ফেলেন, তারপর আস্তে আস্তে যখন নিজের কোয়ালিটি বেটার হবে তখন দেখবেন মানুষই আপনার কাছে আসবে যে আমাকে এটা করে দাও, কোনো এক জায়গায় দাঁড়া করাতে পারবেন আর কি।
1: আপনি অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: আপনাকেও ধন্যবাদ।
1: প্রিয় শ্রোতা বন্ধু, কথা হবে নারী কণ্ঠের আমি নারী আমি পারির আগামী পর্বে। অন্য কোন সফল উদ্যোক্তার সঙ্গে কথা বলবো, জানতে চেষ্টা করব তার সফলতার গল্পগুলো কেমন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের স্বপ্ন পূরণের পথে থাকুন এবং অবশ্যই বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।

জীবনের কিছু স্মৃতি সময়ের সঙ্গে পুরনো হয় না। কিছু মানুষের জন্য আমাদের অপেক্ষা, চিন্তা, ভালোবাসা মনের ভেতরে অনুভূতিতে পূর্ণ করে দেয়। সেই অনুভূতির ভাষা কখনো কথায় ধরা যায় না, অথচ গান তাকে সহজেই প্রকাশ করে। রবীন্দ্রনাথের প্রেমের গান শুধু ভালোবাসার কথা বলে না, বলে অপেক্ষা, স্মৃতি, মুগ্ধতা আর হৃদয়ের গভীর আলোড়নের কথাও। এখন শুনব রবীন্দ্রসঙ্গীত মিতা হকের কণ্ঠে, যখন এসেছিলে।

0: রবীন্দ্রসঙ্গীতটি শুনলেন। গানের মাঝে সুরের মায়া দিয়ে অনুভব করি চিরন্তন ভালো লাগার গল্প। আজ দেশের নারীরা শিক্ষা, গবেষণা, প্রযুক্তি, প্রশাসন, উদ্যোক্তা উন্নয়ন এবং সৃজনশীল নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের অর্জন আগামী প্রজন্মকে আরও বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করছে। এখন থাকছে নারীদের খবর, শিক্ষা ও ক্যারিয়ার। নারীদের সাম্প্রতিক সফলতার খবর, শিক্ষা ও ক্যারিয়ারের সম্ভাবনা নিয়ে নিবন্ধ সংগ্রহ ও পাঠে বিদিতা রহমান।
1: বাংলাদেশি সাংবাদিক উম্মে মারুফাকে ভারতের কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। গত 27 জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্বব্যাপী 1 আগস্ট পালিত হয় বিশ্ব মাতৃদুগ্ধ দিবস। শিশু স্বাস্থ্য সুরক্ষা, মায়ের দুধের উপকারিতা তুলে ধরা, অপুষ্টি প্রতিরোধ এবং স্তন্যদান বিষয়ে জনসচেতনতা বাড়াতে বিশ্বের 170টিরও বেশি দেশে 1-7 আগস্ট পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে সপ্তাহটি পালিত হয়। বাংলাদেশেও দিবসটি উপলক্ষে বিভিন্ন আয়োজন করেছে বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন। 2010 সাল থেকে বাংলাদেশে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়ে আসছে। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ 2026-এর প্রতিপাদ্য হচ্ছে জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করেই বেগবান। 1990 সালে ইতালির ফ্লোরেন্সে ইনোসেন্টি গবেষণা কেন্দ্রের ঘোষণার সম্মানে 1992 সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এবং ইউনিসেফ যৌথভাবে এই দিবসটি উদযাপন শুরু করে। পরবর্তীতে 1-7 আগস্ট পর্যন্ত বিশ্ব স্তন্যদান সপ্তাহ হিসেবে সারা বিশ্বে দিবসটি পালন করা হয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে মায়ের দুধ নবজাতকের জন্য আদর্শ পুষ্টিকর খাবার। এতে সংক্রামক ব্যাধির আক্রমণ অনেকটা কমে যায়। মাতৃদুগ্ধ পানকারী শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটে পরিপূর্ণভাবে। এতে মায়েদের স্তন ও ডিম্বাশয় ক্যান্সারের ঝুঁকিও কমে। জন্মের পর থেকে 6 মাস বয়স পর্যন্ত শুধু মায়ের দুধই শিশুর একমাত্র পূর্ণাঙ্গ খাবার হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। ন্যাশনাল ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল হেলথ সায়েন্সেস এর গবেষণা অনুযায়ী মাতৃদুগ্ধ পান শিশু মৃত্যুর হার 20% কমায়। বিভিন্ন গবেষণায় আরও দেখা গেছে মাতৃদুগ্ধ পানকারী শিশুর ডায়রিয়া, নিউমোনিয়া, কান ও বুকের ইনফেকশন, কোষ্ঠকাঠিন্য, এক্সিমা, অ্যালার্জি এবং পূর্ণবয়স্ক অবস্থায় ওবিসিটি ও টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা মাতৃদুগ্ধ না পানকারী শিশুর তুলনায় অনেক কম। তাছাড়া মাতৃদুগ্ধ পানকারী শিশুর বুদ্ধির বিকাশও সঠিক হয়। বিশ্ব সাহিত্য ও সংস্কৃতিতে সারি, এই প্রতিপাদ্য নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেল 2-দিনব্যাপী 4th রকল্যান্ড রিট্রিট ও বইমেলা 2026। বেঙ্গলি ইন্টারন্যাশনাল লিটারেরি সোসাইটি বিলস আয়োজিত এ মেলায় বিশ্বের নানা ভাষা ও সংস্কৃতির মেলবন্ধন ঘটে। অংশ নেন আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, তুরস্ক, গায়ানা ও ডোমিনিকান রিপাবলিকান সহ আর দেশের লেখক ও সংস্কৃতিকর্মীরা। এ আয়োজনে বিশ্ব সাহিত্যে বাংলা ভাষা ও সংস্কৃতির অবদান এবং ঐতিহ্যের প্রতীক হিসেবে সারির বৈশ্বিক গুরুত্ব আলোচিত হয়। গাজায় প্রতিদিনই চলছে বোমা হামলা, ধ্বংস আর অনিশ্চয়তা। তখনও নিজের শিক্ষার স্বপ্ন ধরে রেখেছিলেন 18 বছর বয়সী সাবা রাবাহ। চূড়ান্ত পরীক্ষার আগে আশ্রয় নেওয়া এলাকার কাছেই ভয়াবহ হামলা হলেও দমে যাননি তিনি। পরিবারকে নিয়ে বারবার স্থান পরিবর্তনের কঠিন পরিস্থিতির মধ্যেও চালিয়ে গেছেন পড়াশোনা। সব প্রতিকূলতাকে পেছনে ফেলে ফিলিস্তিনের জাতীয় মাধ্যমিক পরীক্ষা তাওজিহিতে বিজ্ঞান বিভাগে অসাধারণ ফল করেছেন সাবা। তিনি 99.9% নম্বর পেয়ে দেশসেরা শিক্ষার্থীর একজন হিসেবে স্বীকৃতি পেয়েছেন। 2023 সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর এবারই প্রথম তাওজিহি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত জুনে গাজা অধিকৃত পশ্চিম তীর, মিশর সহ বিভিন্ন অঞ্চলে একযোগে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রায় 89,000 শিক্ষার্থী অংশ নেন। বিশ্ব স্কোয়াশের আঙ্গিনায় নতুন এক ইতিহাস লিখলেন ভারতের তরুণ স্কোয়াশ তারকা অনাহাত সিং। কানাডার নায়াগ্রা অন দ্য লেকে অনুষ্ঠিত ওয়ার্ল্ড জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের নারী একক ফাইনালে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে প্রথমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরেছেন এই ১৮ বছর বয়সী তরুণী। পুরো টুর্নামেন্ট জুড়েই শীর্ষ বাছাইয়ের যোগ্য মর্যাদা জিতেছেন অনাহাত। কোয়ার্টার ফাইনালে মিশরের হাবিব রিজককে হারানোর পর সেমিফাইনালে আরেক মিশরীয় খেলোয়াড় বার্ব সামহেকে ৩-১ গেমে পরাজিত করে ফাইনালে পা রাখেন তিনি। ইতিমধ্যেই ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর শীর্ষ ২০ জায়গা করে নেওয়া অনাহাত জিতেছেন একাধিক পিএসএ খেতাব।
0: জীবনের প্রতিটি অভিজ্ঞতা নতুন কিছু শেখায়, মানুষকে আরও পরিণত করে, আর প্রতিটি সচেতন সিদ্ধান্ত আগামী দিনের পথকে আরও সুন্দর করে তোলে। নিজের শরীরের যত্ন নিন, নিজের মনের কথাও শুনুন, আর নতুন কিছু শেখার আগ্রহ ধরে রাখুন। অন্যের সাফল্যে অনুপ্রাণিত হন, নিজের সাফল্যের পথটিও তৈরি করুন। জীবনের পথে জয়যাত্রা হোক অদম্য, সাফল্যের প্রাপ্তিতে ভরপুর, এই প্রত্যাশা নিয়েই শেষ করছি আজকের নারীকণ্ঠ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের আলোয় আলোকিত থাকুন। আজকের নারীকণ্ঠ গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ আবুল কালাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফাতেমাতুজ জোহরা।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন নজরুল বর্ষে উপলক্ষে শুনবেন আমার গানের মালা।

গান শুনছিলাম এ কে এম শহীদ কবিরের কণ্ঠে। বন্ধুরা, বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য নজরুল চিরদিন বাঙালি হৃদয়ে জাগ্রত রবে। তিনি বলেছেন, বাঙালি সেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে বাঙালির বাংলা, সেদিন তারা অসাধ্য সাধন করবে। গান শুনছেন নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজনে। এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন তানজিনা করিম স্বরলিপি।

হেথা সবে সমপাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। কাজী নজরুল ইসলাম। বন্ধুরা, আপনারা শুনছেন নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন আমার গানের মালা। শেষ গানটিতে কণ্ঠ দিয়েছেন সুমন মোহাম্মদ হাফিজ।

0: এতক্ষণ নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন আমার গানের মালা অনুষ্ঠানটি শুনলেন, আর এর সাথে শেষ হয়ে গেল আমাদের আজকে নজরুল সঙ্গীতের অনুষ্ঠান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন বেলা ৩টার সংবাদ।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাকিলা পারভিন। প্রধানমন্ত্রী তারিক রহমান বলেছেন, সকলে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না। তিনি আজ জাতীয় সংসদ ভবনের এলটি হলে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ট্যাব এর 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে একথা বলেন। সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাদারিত্বে ব্যাঘাত সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে তারিক রহমান বলেন, একটি চক্র বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় রয়েছে। তিনি বলেন, জ্বালানি সমস্যা সমাধানে সরকার পরিকল্পনা করছে। এর আগে প্রধানমন্ত্রী চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন এবং জাতীয় সংসদ প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণ করেন। এ সময় তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমানও একটি গাছের চারা রোপণ করেন। এরপর জাতীয় সঙ্গীত এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী। চিকিৎসক সমাবেশ শুরুর আগে তারা শান্তির প্রতীক দুটি পায়রা উড়িয়ে দেন। প্রধানমন্ত্রী তারিক রহমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল দিনব্যাপী সফরে কক্সবাজার ও চট্টগ্রাম যাচ্ছেন। তিনি সকালে কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন। পরে প্রধানমন্ত্রী দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত 100টি পরিবারকে নতুন ঘর উপহার দেবেন। এরপর তিনি ফটিকছড়ি যাবেন, সেখানে তিনি হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে তারিক রহমান হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত 30টি পরিবারকে ঘর নির্মাণের সহায়তা হিসেবে 1,00,000 টাকা করে অনুদান দেবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী চট্টগ্রাম নগরীর একটি হোটেলে চট্টগ্রাম বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। এদিকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারিক রহমানের প্রথম চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে চট্টগ্রামবাসী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে এখন ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ ঝিনাইদহের শুল্কোপায় পাট ও পেঁয়াজের পাইকারি হাট ও আড়ত পরিদর্শন শেষে একথা জানান। আইনমন্ত্রী বলেন, বাজারগুলোতে সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষকদের লাভবান করতে কাজ করছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, নাটোরের পাশাপাশি দেশের সম্ভাবনাময় পর্যটন স্থানগুলোকে জনপ্রিয় করতে কাজ শুরু করেছে সরকার। তিনি আজ নাটোরের রানী ভবানী রাজবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান। মন্ত্রী বলেন, দেশের 1,498টি পর্যটন স্পটকে চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে এসব স্পটকে পর্যটন হাব হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, পর্যটন স্পটের উন্নয়ন উন্নয়নের পাশাপাশি পর্যটন হাবগুলোতে পর্যটকদের আবাসন ও চিকিৎসার মতো কিছু সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে ভুয়া এবং অপতথ্য ছড়ানো রোধ করতে নানা পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। তিনি আজ সকালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ কথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে যে কোনো গুজব বন্ধে সরকার বদ্ধপরিকর। এরই অংশ হিসেবে জেলা এবং উপজেলা পর্যায়ে সংবাদকর্মীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সচেতন করা হবে। এছাড়া সফটওয়্যার সহ বিভিন্ন টুলসের মাধ্যমে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের সচেতন করার কাজও চলছে বলে জানান তিনি। এ সময় কালুরঘাট বেতার কেন্দ্রের আরও সম্প্রসারণ এবং এর ঐতিহ্যবাহী স্থাপনাগুলো সংরক্ষণে সরকার পদক্ষেপ নিচ্ছে বলেও জানান ইয়াসের খান চৌধুরী। ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে উত্তর পূর্বাঞ্চলীয় একটি জেলায় রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় একটি শিশুসহ তিনজন নিহত হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকটি বাড়ি ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়, সেই সাথে শহরের কিছু অংশে আগুন ধরে যায়। এদিকে কিয়েভ কর্তৃপক্ষ বিমান হামলার সতর্কতা জারি করে বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: দিস ইজ বাংলাদেশ বেতার ঢাকা। You are tuned to World Music.

বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন সাহিত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ। গ্রন্থনা উপস্থাপনায় মনিরুজ্জামান পলাশ।

0: শহরে অনন্য। এর মধ্যে বর্ষা যেন বাংলার প্রাণ, বাংলার হৃদস্পন্দন। আষাঢ় শ্রাবণের ঘনকালো মেঘ, অবিরাম বৃষ্টিধারা, নদীর উচ্ছ্বাস, সবুজে মোড়া মাঠ, কদম ফুলের সুবাস এবং ব্যাঙের ডাক, সব মিলিয়ে বর্ষা বাংলার প্রকৃতিকে এক অপরূপ সৌন্দর্যে সাজিয়ে তোলে। তাই যুগে যুগে কবি সাহিত্যিকদের ভাবনা, অনুভূতি ও সৃষ্টিশীলতার অন্যতম প্রধান অনুষঙ্গ যেন বর্ষা। বর্ষার দিনে সৃজনশীল মানুষের মন সত্যিই সৃষ্টিশীলতার আবর্তে আবর্তিত হয়, আর এই আবর্তনের ধারাবাহিকতাই আসে বর্ষা বিদায়ের মুহূর্ত। তাই বর্ষার বিদায়ও তাদের হৃদয়ে এক গভীর বিষাদ ও শূন্যতার জন্ম দিয়ে যায়। প্রকৃতির অমোঘ নিয়মে বর্ষার বিদায় ক্ষণে আকাশ ধীরে ধীরে মেঘমুক্ত হয়, নদীর জল কমতে থাকে, বৃষ্টির সুর স্তব্ধ হয়ে আসে। তখন প্রকৃতিতে নেমে আসে এক মধুর বিষণ্নতা। কবি সাহিত্যিকেরা এই বিদায়কে শুধু ঋতুর পরিবর্তন হিসেবে দেখেননি, তারা একে প্রিয়জনের বিচ্ছেদ, সময়ের অনিবার্য গতি এবং জীবনের ক্ষণস্থায়িত্বের প্রতীক হিসেবে উপলব্ধি করেছেন। বর্ষা বিদায়ের এই বেদনায় যেমন বিষণ্ণতা রয়েছে, তেমনি রয়েছে নতুন ঋতুকে বরণ করার প্রস্তুতিও। প্রকৃতি শেখায় প্রতিটি বিদায়ের মধ্যেই একটি নতুন সূচনার সম্ভাবনা লুকিয়ে থাকে। তাই বর্ষার বিদায় মানুষকে স্মৃতিমেদুর করে তুললেও সেই স্মৃতির ভেতরেই ভবিষ্যতের নতুন আশার বীজ রোপিত হয়। প্রিয় শ্রোতা, আর কয়েকটা দিন পরেই উর্বরতার ঋতু, সৃজনশীলতার ঋতু, সৃষ্টিশীলতার ঋতু বর্ষা বিদায় নেবে। কিন্তু এই দুটি মাস বর্ষা আমাদের যে সৃজনশীলতার মানসিকতা গড়ে দিয়েছে, তার স্মৃতি সম্ভারটুকু নিয়েই যেন সাজাতে পারি আগামী জীবনের নতুন কাব্য। এই শুভ প্রত্যাশাই শুরু করছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের সাহিত্য প্রসঙ্গ অনুষ্ঠানের কবিতা আবৃত্তির পর্ব সুরঞ্জনা। বিদ্রোহী কবি, প্রেমের কবি, মানবতার কবি, আমাদের প্রিয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। নজরুল ছিলেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মূর্তমান প্রতীক। ঔপনিবেশিক শোষণ, সামাজিক বৈষম্য, সকল গোড়ামির বিরুদ্ধে তিনি সর্বদা সোচ্চার। নজরুলের বিদ্রোহ ছিল কেবল নিজের জন্য নয়, বরং সকল মানুষের জন্য। তিনি বিশ্বাস করতেন সকল মানুষ সমান এবং সকলের উচিত ন্যায্য ও সমতাপূর্ণ জীবন যাপন করা। তাই তো তিনি মানবতার জয়গান গেয়েছেন। কোনো অন্যায় এবং বৈষম্যের কাছে মাথা নত করেননি কখনো। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই শুনব কবি কাজী নজরুল ইসলামের কবিতা প্রবর্তকের ঘুরচাকায়। কবিতাটির অংশবিশেষ আবৃত্তি করছেন নাসিম আহমেদ।
1: জয় মহাকাল মূর্ছা যায় প্রবর্তকের ঘুরচাকায়, যায় অতীত কৃষ্ণকায়, যায় অতীত রক্ত পায়, জয় মহাকাল মূর্ছা যায় প্রবর্তকের ঘুরচাকায়, যায় প্রাচীন চৈতবায়, আয় নবীন শক্তি আয়, যায় অতীত যায় পতীত, আয় অতীত আয় রে আয়, বৈশাখী ঝড় সুর হাঁকায় প্রবর্তকের ঘুরচাকায়, প্রবর্তকের ঘুরচাকায়, ওই রে দিকে চক্রে কার বক্র পথ ঘুরচাকার, ছুটছে রথ চক্র যায় দিক বিদিক মূর্ছা যায়, কোটি রবি শশী ঘুরপাকায় প্রবর্তকের ঘুরচাকায়, প্রবর্তকের ঘুরচাকায়, ঘোরে গ্রহ তারা পথ বিভোল কাল কোলে আজ খায় রে দোল, আজ প্রভাত আনছে কায় দূর পাহাড় চূড় তাকায়, জয় কেতন উড়ছে কার কিংশুকের ফুল শাখায়, ঘুরছে রথ রথ চাকায় রক্ত লাল পথ আঁকায়, জয় তোরণ রোচ্ছে কার ওই উষার লালা ভাই প্রবর্তকের ঘুরচাকায়, প্রবর্তকের ঘুরচাকায়, গর্জে ঘোর ঝড় তুফান, আয় কঠোর বর্তমান, আয় তরুণ আয় অরুণ, আয় দারুণ দৈন্যতায়, ভয় কি আয় ওই মা অভয় হাত দেখায় রামধনুর লাল শাখায়, প্রবর্তকের ঘুর চাকায়, প্রবর্তকের ঘুর চাকায়, বর্ষ সতে স্কন্ধে ওই নাচছে কাল থই তা থই, কই সে কই চক্রধর ওই মায়ায় খণ্ড কর, সব মায়ায় শিব যে যায় ছিন্ন কর ওই মায়ায়, প্রবর্তকের ঘুর চাকায়, প্রবর্তকের ঘুর চাকায়।
0: প্রকৃতিতে এখন বর্ষাকাল, বর্ষার এই গভীর মুহূর্তে যখন আকাশ জুড়ে ঝরে পড়ে অন্ধকার মেঘের নোনা কান্না, টুপটাপ রিমঝিম শব্দের সুরে মন হয়ে যায় উদাস, আর তখনই উদাস মনের গভীর থেকে যেন বলতে ইচ্ছে করে, এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশাই। বর্ষার এমন মনোমুগ্ধকর রূপের বর্ণনা বাংলা সাহিত্যে প্রায় সব কবির কবিতাতেই পাওয়া যায়, তবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষার এই মাধুর্যময় রূপকে তুলে ধরেছেন বোধহয় সবচেয়ে বেশি এবং ভিন্নতায়। প্রিয়শ্রোতা, এবার রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বর্ষার দিনে শোনাব, আবৃত্তি করছেন ফারহানা ত্রিনা।

0: এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝরে তপনহীন ঘন তমসায়, সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার। দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পেয়ে, হৃদয় দিয়ে হৃদয় অনুভব, আধারে মিশে গেছে আর সব। বলিতে বাজিবে না নিজ কান, চমকে লাগিবে না নিজ প্রাণ, যে কথা আঁখি নিরে মিশিয়া যাবে ধীরে, বাদল বাই তার অবসান, সে কথা মিশে যাবে দুটি প্রাণ। তাহাতে জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহ কোণে, দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কিবাকার। আছে তো তার পর বারো মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনখানে পাবে নাশ, জগৎ চলে যাবে বারো মাস। ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজুলি থেকে থেকে চমকায়, যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়। এমনও ঘন ঘোর বরিশায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও ঘন ঘোর বরিশায়।
1: বাংলা সাহিত্যের অন্যতম কবি আল মাহমুদ, আল মাহমুদের কবিতায় জীবন ঘনিষ্ঠভাবে উঠে এসেছে মাটি মানুষের কথা, নাগরিক জীবন থেকে গ্রামীণ জীবন এবং লোক ঐতিহ্যের চমৎকার রূপায়ণ। তিনি যেমন কবিতায় সাবলীল গদ্যশৈলীর মনোমুগ্ধকর ব্যবহার করেছেন, তেমনি গতিশীল ছন্দের কারুকার্য ও রূপকে ফুটিয়ে তুলেছেন তুলনাহীনভাবে। ছান্দসিক এবং আমাদের মানুষ গঠনে ভূমিকা রাখা তেমনি একটি জনপ্রিয় কবিতা নোলক, যে কবিতায় তিনি মায়ের ছবি এঁকেছেন দেশমাতৃকার প্রতিচ্ছায়। প্রিয় শ্রোতা, আল মাহমুদের নোলক কবিতাটির আবৃত্তি শুনব এবার হুরে জান্নাতের উচ্চারণে।
2: আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে, নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে? হাত দিও না, আমার শরীর ভরা বোয়াল মাছে। বন্য কেঁদে তিতাস নদী, হরিণ বেরের বাঁকে সাদা পালক বকরা যেথায় পাখ ছড়িয়ে থাকে। জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক, সবুজ বনের হরিত টিয়ে করের ঝিকমিক, বনের কাছে এই মিনতি, ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে, ঘরে যেতে চাই, কোথায় পাব তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন? আমরা তো সব পাখ পাখালি বনের সাধারণ, সবুজ চুলে ফুল পিঁধেছি নোলক পরিণত, ফুলের গন্ধ চাও যদি নাও, হাত পাতো হাত পাতো। বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক, হাজার হরিণ পাতার ফাঁকে বাকি রাখে মুখ, এলিয়ে খোঁপা রাত্রি এলে ফের বাড়ালাম পা, আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না, আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না।
1: আধুনিক বাংলা কবিতার অন্যতম কবি জীবনানন্দ দাশ, রূপসী বাংলার কবি হিসাবে যিনি খ্যাতিমান। প্রকৃতির অপরূপ বর্ণনা জীবনানন্দ এমন মাধুর্যময় ব্যঞ্জনায় চিত্রায়িত করেছেন কবিতায় যা সত্যিই বিস্ময়কর। শুধু নিসর্গকেন্দ্রিকতায় নয়, প্রেম, বিরহ, বিষণ্নতাও জীবনানন্দের কবিতাকে করেছে অন্যরকম সুন্দর। তেমনি একটি সুন্দর কবিতা বোধ। প্রিয় শ্রোতা, জীবনানন্দ দাশের কবিতা বোধের আবৃত্তি শুনব এবার। আবৃত্তি করছেন আমিনা রহমান।

আলো অন্ধকারে যায়, মাথার ভিতরে স্বপ্ন নয় কোনেক বোধ কাজ করে, স্বপ্ন নয় শান্তি নয় ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়। আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে, সব কাজ তুচ্ছ হয় পণ্ড মনে হয়, সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। সহজ লোকের মতো কে চলিতে পারে, কে থামিতে পারে এই আলোয় আঁধারে, সহজ লোকের মতো তাদের মতন ভাষা কথা কে বলিতে পারে, আর কোন নিশ্চয়তা কে জানিতে পারে, আর শরীরের স্বাদ কে বুঝিতে চায়, আর প্রাণের আহ্লাদ সকল লোকের মতো কে পাবে আবার, সকল লোকের মতো বীজ বনে আর স্বাদ কই, ফসলের আকাঙ্ক্ষায় থেকে শরীরে মাটির গন্ধ মেখে, শরীরে জলের গন্ধ মেখে উৎসাহে আলোর দিকে চেয়ে, চাষার মতন প্রাণ পেয়ে কে আর রহিবে জেগে পৃথিবীর পরে, স্বপ্ন নয় শান্তি নয় কোন এক বোধ কাজ করে মাথার ভিতরে, পথে চলে পারে পারা পারে উপেক্ষা করিতে চাই তারে, মরার খুলির মতো ধরে আছাড় বাড়িতে চাই, জীবন্ত মাথার মতো ঘোরে তবু সে মাথার চারিপাশে, তবু সে চোখের চারিপাশে, তবু সে বুকের চারিপাশে, আমি চলি সাথে সাথে সেও চলে আসে, আমি থামি সেও থেমে যাই, মাথার ভিতরে স্বপ্ন নয় প্রেম নয় কোন এক বোধ কাজ করে, আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়ের সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয়, অবসাদ নাই তার নাই তার শান্তির সময়, কোনোদিন ঘুমাবে না ধীরে শুয়ে থাকিবার স্বাদ, পাবে না কি পাবে না আহ্লাদ, মানুষের মুখ দেখে কোনোদিন শিশুদের মুখ দেখে কোনোদিন, এই বোধ শুধু এই স্বাদ পাই সে কি অগাধ অগাধ, পৃথিবীর পথ ছেড়ে আকাশের নক্ষত্রের পথ চায় না সে করেছে শপথ, দেখিবে সে মানুষের মুখ দেখিবে সে শিশুদের মুখ, চোখে কালো শিরার অসুখ কানে যেই বধিরতা আছে, যেই কুঁজ গলগণ্ড মাংসে ফলিয়াছে, নষ্ট শশা পচা চাল কুমড়ার ছাঁচে যেসব হৃদয়ে ফলিয়াছে,

0: বাংলা কবিতার এক শক্তিমান কবি ফররুক আহমদ। ফররুক আহমদের কবিতায় সুন্দর সমাজ বিনির্মাণ এবং মানবিক চেতনার রূপ ফুটে উঠেছে, প্রকৃতির নানা উপাদানের রূপক হয়ে। জীবনবোধকে তিনি কাব্যের ভাষায় তুলে ধরেছেন অনন্য ভাষাশৈলীতে। তার বিখ্যাত ডাহুক কবিতাটি এক গভীর নৈঃশব্দময় স্বপ্নমগ্ন রাত্রির চিত্র তুলে ধরে, যেখানে প্রকৃতি ও চেতনা, নিঃসঙ্গতা ও অনুসন্ধান এক আত্মদর্শী ধ্যানের মতো মিশে আছে। শ্রোতাবন্ধু, ফররুক আহমদের ডাহুক কবিতাটি শোনাব এবার। আবৃত্তি করছেন নাজমুল আহসান।
1: রাত্রিভর ডাহুকের ডাক, এখানে ঘুমের পাড়া, স্তব্ধ দিঘি, অতল সুপ্তির, দীর্ঘ রাত্রি একা জেগে আছি, ছলনার পাশে।

0: বর্ষার বৃষ্টি দেখতে কার না ভালো লাগে, আর সেই বৃষ্টির সাথে যদি জড়িয়ে থাকে প্রিয় মানুষের স্মৃতির প্রলেপ, বৃষ্টির শীতল ধারার সাথে বুকের মাঝে জমে থাকা সেই স্মৃতির টুকরোগুলো মনকে করে তোলে স্মৃতিকাতর। প্রিয় শ্রোতা, এখন শোনাব কবি হাসান হাফিজের এমন একটি কবিতা, বৃষ্টি তোমার ভালো মন্দ। কবিতাটি আবৃত্তি করছেন রাহনুমা তাহসিন তানি।
1: বৃষ্টি কি ঘোর বৃষ্টি, তীব্র ফোঁটার হুল ফোটানো ঝাপসা চোখের দৃষ্টি, বৃষ্টি নূপুর টুপ টুনটুনি তার ছোট্ট বাসায় ছানা আগলে চুপ, বৃষ্টি ঝমর ঝম গামছা মাথায় গাড়োয়ান জি চালাচ্ছে টম টম, দিন রাত্রির সেতারে বাজায় ঋণ ঝিন ঋণ বৃষ্টি, লেপ গায়ে খাই ঝাল খিচুড়ি ধুম জাকালো ফিষ্টি, মুসল ধারায় বৃষ্টি বাড়াই অনা সৃষ্টি, বৃষ্টির দিন বিছড়ি যাতা দিন মজুরের উদম মাথা, কোথায় পাবে মাথলা ছাতা থই থই বান ঢল, আউশ আমন পাটির চারা অথই পানির তল।
0: শ্রোতা বন্ধু, সময়ের সাথে সাথে ফুরিয়ে এলো বাদল ঝরার দিন। একটি ঋতু থেকে পরিবর্তন হয়ে আমরা আরেকটি ঋতুকে আবার বরণ করে নেব, এটাই জীবনের ধারা। পরিবর্তনের এই ধারাকে আমরা সাদরে গ্রহণ করব এবং নতুন স্বপ্ন নিয়ে সাজিয়ে তুলব সামনের দিনগুলো। এই প্রত্যাশাই শেষ করছি আজকের সাহিত্য প্রসঙ্গের সুরঞ্জনা পর্ব। আজকের অনুষ্ঠান গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি মনিরুজ্জামান পলাশ, সম্পাদনায় মোহাম্মদ নিজামউদ্দিন, তত্ত্বাবধানে ছিলেন কানিস কুলসুম, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন নাদিয়া ফেরদৌস। ভালো থাকুন সকলে, থাকুন সুস্থতায়।

বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 9ই আগস্ট রবিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরকালীন বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন স্থানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বেলা 12:20। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরকালীন হাটাজারি সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বিকেল 5টায়। অনুষ্ঠানের শুনতে পাবেন সরাসরি সম্প্রচার করা হবে অনুষ্ঠানটি ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bt এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। সুপ্রিয় বন্ধুরা, এই অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 ও FM 106 MHz। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রীনা মমতাজ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা এখন রাষ্ট্র, রাজনীতি ও প্রশাসনে সক্রিয় রয়েছে। তিনি আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের অপরিকল্পিত প্রকল্প এ বিশেষ গোষ্ঠীকে দেওয়া সুবিধার কারণেই আজ দেশজুড়ে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সংকট তৈরি হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার এই ভঙ্গুর পরিস্থিতিতে উত্তরাধিকার সূত্রে পেয়েছে, তবে এই বহুমাত্রিক সংকট থেকে জনগণকে ধাপে ধাপে বের করে আনতে ইতিমধ্যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণ করছে। এ সময় চিকিৎসা খাত সম্পর্কে তারেক রহমান বলেন, সকলে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত

0: রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাদারিত্বে ব্যাঘাত সৃষ্টি না করে সেদিকে খেয়াল রাখতে হবে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডক্টর জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন। পরে তারা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল দিনব্যাপী সফরে কক্সবাজার ও চট্টগ্রাম যাচ্ছেন। তিনি সকালে কক্সবাজারের মহেশখালীতে মাতার বাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন। পরে প্রধানমন্ত্রী দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারকে নতুন ঘর উপহার দেবেন। এরপর তিনি ফটিকছড়ি যাবেন এবং সেখানে তিনি হেফাজত ইসলামের আমিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে তারেক রহমান হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে ঘর নির্মাণের সহায়তা হিসাবে ১,০০,০০০ টাকা করে অনুদান দেবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী চট্টগ্রাম নগরীর একটি হোটেলে চট্টগ্রাম বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। এদিকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে চট্টগ্রামবাসী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে এখন ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। বাজার সিন্ডিকেট ও মজুদদারি করলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের পাইকারি হাট ও আড়ত পরিদর্শন শেষে একথা জানান। আইনমন্ত্রী বলেন, বাজারগুলোতে সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষকদের লাভবান করতে কাজ করছে সরকার। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে ভুয়া ও অপতথ্য ছড়ানো রোধ করতে নানা পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। তিনি আজ সকালে চট্টগ্রাম কালুরহাট বেতার কেন্দ্র পরিদর্শনকালে একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে যে কোনো গুজব বন্ধে সরকার বদ্ধপরিকর। এরই অংশ হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সচেতন করা হবে। এছাড়া সফটওয়্যার সহ বিভিন্ন টুলসের মাধ্যমে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের সচেতন করার কাজও চলছে বলে জানান তিনি। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত কালুরহাট বেতার কেন্দ্রের স্থাপনাগুলো সংরক্ষণে সরকার পদক্ষেপ নিচ্ছে বলেও জানান ইয়াসের খান চৌধুরী। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে পবিত্র কোরআন শিক্ষার আসর। আজ অনুশীলন হবে সূরা কুরাইশ। পরিচালনা করছেন কারি মোহাম্মদ গোলাম মোস্তফা।
2: দূরের ও কাছের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র কোরআন শিক্ষার আসর। মহান রব্বুল আলামিন কোরআনে করিমের একখানা মশহুর সূরার মধ্যে তিনি ইরশাদ করছেন যে, তোমরা কোরআনে করিমকে ধীরস্থিরভাবে সুললা কণ্ঠে তেলাওয়াত করো। মহান রব্বুল আলামিনের এই আদেশ মোতাবেক আমরা যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক বাণীর কথা স্মরণ করি, তিনিও বলেছেন, খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে এবং অপরকে শিখায়। অতএব প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা আজকে সূরা কুরাইশ, কোরআনে কারিমের শেষ দিকের ছোট্ট ছোট্ট সূরাগুলির মধ্যে অন্যতম সূরা সূরা কুরাইশ, আজকে আমরা সেই সূরা কুরাইশ শিখব। আসো আমরা শুরু করি।
3: أعوذ بالله من الشيطان الرجيم.

0: আমার ছোট্ট বন্ধুরা, তোমরা যারা এই অনুষ্ঠানে আসছো, তোমরা একজন একজন করে এখন আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহর সাথে এক দুই আয়াত করে শোনাও। আমাদের দূরের বন্ধুরা তোমাদের কাছ থেকে শুনে তারা যেন শিখতে পারে, এবং অসংখ্য অগণিত শ্রোতা বৃন্দ এই অনুষ্ঠান শুনে থাকে, কোরআনে করিমের শুদ্ধ এবং সুলোলা সুরে তারা কোরআন শিখবে সে অপেক্ষায় থাকে। অতএব তোমরাও সুন্দর এবং সুলভাবে পড়ার চেষ্টা করবে, যাতে তোমাদের তেলাওয়াত শুনে দূরের বন্ধুরা খুশি হয় এবং প্রিয় শ্রোতাবৃন্দ তারাও যেন তোমাদের পড়া শুনে যাতে তৃপ্তি লাভ করতে পারে। বলো।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।

0: রিহলাত শীতাই এখানে কয় আলিফ হবে?
1: চার আলিফ।
0: তোমার হয়েছে তিন আলিফ। আমরা এটার জন্যই আমরা এখানে একত্রিত হই, এই জন্যই এই অনুষ্ঠানটির নাম হলো কোরআন শিক্ষার আসর। আমার দূরের বন্ধুরা, তোমরা খেয়াল করেছ আমাদের এখনই তোমাদেরকে যে তেলাওয়াত করে শোনালো সে আড়াই আলিফ কি তিন আলিফ বলেছে, কিন্তু আমি প্রথমেই বলেছি যে এখানে মদটি হবে মদ্দে মুত্তাসিল এবং এটি হবে চার আলিফ। কয় আলিফ হবে?
1: চার আলিফ।
0: হ্যাঁ, তুমি আবার বলো।

0: সাইফ।
1: সিতাই, তুমি কাছাকাছি বলেছো, সুন্দর হয়েছে। আমি চাচ্ছি যে আমরা যে কোরআনে কারিমের আয়াত প্রথমে উপস্থাপনা করেছি, সেখানে আল্লাহ বলেছেন তোমরা ধীরস্থির ভাবে সুললা কণ্ঠে তেলাওয়াত করো। সিতাই চার আলিফ, কিন্তু আমরা এখানে চারটা আলিফকে আমার কানে যাতে সুন্দর লাগে, শ্রোতাবৃন্দ যাতে শুনে খুশি হয়, এবং সবচেয়ে বড় কথা হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মধ্যে পাঁচ সাতজন তো এমন ছিলেন যে তাদের তেলাওয়াত শুনে তৎকালীন সময় যারা অমুসলিম ছিল তারাও রাতের অন্ধকারে সেই বাইতুল্লাহ শরীফের ঘরের সাথে এসে, কাবা ঘরের সাথে, মক্কা মুআজ্জামার সেই বাইতুল্লাহ ঘরের সাথে তারা কান লাগিয়ে কোরআন তেলাওয়াত শুনত। অতএব কারণে তার মধ্যে অন্যতম ছিলেন হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের সুন্দর করে পড়তে হবে, আমাদের ছোট বন্ধু তোমার কণ্ঠ খুবই সুন্দর। এই চারটা আলিফকে চারটা ভাগে সুরটাকে ভাগ করে দিতে হবে। হ্যাঁ, ইলাফিহিম রিহলাতাশ শিতাই, আর এটা তো স্বাভাবিক সবাই পারবে, কিন্তু তুমি যেহেতু একটি হেফজখানের ছাত্র এবং তুমি কিছুদিন পরেই হাফেজ হয়ে যাবে, তোমার তেলাওয়াত হতে হবে অসাধারণ। আমি বলে দিচ্ছি, তুমি এরকম করে বলার চেষ্টা করবে।

0: হ্যাঁ, এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শিখার জন্য। এখানে প্রথম শব্দের মধ্যেই হলো আল্লাযী আতআমা, এখানে মধ্যে মুনফাসিল, তিন আলিফ মদ, কয় আলিফ মদ,
1: তিন আলিফ।
0: এখানে আমরা আবার তিনটা আলিফকে তিনটা ভাগ করে দেব, আতআমাহুম মিন জু, এখানে দুইটা গুণ না, আতআমাহুম মিন এখানে হলো এতকামে বাগুণ না, মিন জু এখানে হলো একফা গুণ না। মনে রাখতে হবে গুণনাগুলো আমরা করব দেড় আলিফ, আর যেটার সাথে খারাজ জবর থাকে একটি আলিফ থাকে সেখানে আমরা করব এক আলিফ। গুণনাগুলো সবসময় কিন্তু এক আলিফের চেয়ে একটু বেশি হবে এবং সেখানেই পড়াটাকে সুন্দর করার একটি সুযোগ আমরা পেয়ে থাকি। অতএব এখানে পড়াটাকে সুন্দর করার জন্য একটি বিশাল সুযোগ, এই জন্য এটাকে আরো সুন্দর করে বলতে হবে। আমি একবার বলে দিচ্ছি, তোমরা সেইভাবে বলার চেষ্টা করবে।

0: মাশাল্লাহ, সবাই বলো মাশাল্লাহ। খুব চমৎকার হয়েছে মাশাল্লাহ, অত্যন্ত সুন্দর। আসো, এবার তুমি আমাদের অনুষ্ঠানে খুব ছোট্ট বন্ধু, মাত্র 6 বছর বয়স, তোমার কি নাম?
1: রাশেদুল ইসলাম।
0: রাশেদুল ইসলাম এখন বলবে, হ্যাঁ তুমি বলো। আউযু বিল্লাহি, তুমি বলো।
1: আউযু বিল্লাহি মিনা

রেহেলাতে সিতাই, এটা চার আলিফ হয়ে গেছে, সাড়ে তিন আলিফ, আর একটু লম্বা করতে হবে। এবং চারটা আলিফকে চার রকম সুর দিয়ে বলতে হবে, প্রথমটা একটু মিডিয়াম, তারপর একটু জোরে, তারপরে আর একটু আস্তে, তারপর একটু আর একটু আস্তে, চার আলিফ পুরো করে বড়। এই

0: ওয়ামানাহুম মিন খৌফ, মিন খৌফ এখানে কিন্তু এজহার, এখানে তাড়াতাড়ি বলতে হবে। নুন সাকিনের পরে যদি এজহারের কয়েকটি অক্ষর আছে, এখানে সেই এজহারের অক্ষরটি আসছে খা, এইটা আসলে তাড়াতাড়ি করে দাও, ওয়ামানাহুম মিন খৌফ, তাড়াতাড়ি বলতে হবে। মিন খৌফ দেরি করলে কিন্তু একফা হয়ে যাবে। আবার বলো ওয়ামানা,
1: ওয়ামানাহুম মিন খৌফ।
0: মাশাআল্লাহ, সবাই বলো মাশাআল্লাহ। হ্যাঁ, তুমি বলো।

0: الصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع.
1: الذي أطعم، এখানে কিন্তু তিন আলিফ মল, তোমার হয়েছে মাত্র এক আলিফ, আরো দুই আলিফ করে বলতে হবে।

0: صدق الله العظيم عربي اكرر হলো 29টি কয়টি
1: 29টি
0: আর মাখরাজ কয়টি
1: 17টি
0: 17টি আমরা এগুলিও কেও শিখে নিব আমরা যদি এক নম্বর মাখরাজ বলি তাহলে হামজাহা এটা হলো হলকের শুরু হইতে হামজাহা দুই নম্বর মাখরাজ হলো হলকের মধ্য হইতে আইন হা তিন নম্বর মাখরাজ হলো হলকের শেষ হইতে গাইন খা চার নম্বর মাখরাজ হলো জিব্বার গোড়া তার বুরোর উপরে তালুর সাথে লাগিয়ে দুই নক্তাওয়ালা কফ উচ্চারণ আক আমরা এগুলিকে সুন্দর এবং সুলভ ভাবে শিখব প্রিয় শ্রোতা বৃন্দ এবং দূরের বন্ধুরা মনে রাখতে হবে যে আমরা সুরায় ফিল থেকে সুরায় নাস পর্যন্ত এই সমস্ত সুরাগুলোকে আমরা শুদ্ধ এবং সুলভ ভাবে শেখার জন্য চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
2: এতক্ষণ প্রচারিত হল পবিত্র কোরআন শিক্ষার আসর পরিচালনায় ছিলেন কারি মোহাম্মদ গোলাম মুস্তাফা
3: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুর তরঙ্গ গ্রন্থনা শামসাদ পারভিন উপস্থাপনায় নাকিবুন্নাহার ও চমচমি দেওয়ান

0: বন্ধুরা, অনেক সময় নীরবতা দিয়েও অনেক কিছু প্রকাশ করা যায়। আমাদের এই পৃথিবীতে যোগাযোগের যত ভাষা রয়েছে সবার উপরে হলো নীরবতার ভাষা। নীরবতাই অনেক সময় সবচেয়ে গভীর ভাষা, যা শব্দের চেয়েও স্পষ্ট করে হৃদয়ের কথা বলে, কি বলো তুমি?
1: একদম ঠিক বলেছ। নীরবতাই অনেক সময় সবচেয়ে গভীর ভাষা, যা শব্দের চেয়েও স্পষ্ট করে হৃদয়ের কথা বলে। নীরবতা কখনো কখনো সেই গান যা কেবল হৃদয়ের অন্তর্গত সুরে বাজে। নীরবতা হলো আত্মার ভাষা, যখন সব শব্দ ফুরিয়ে যায় তখন নীরবতাই সত্য প্রকাশ করে। সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না, কিছু প্রশ্নের জবাবে শুধু নীরব থাকতে হয়। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ আয়োজন বিষয়ভিত্তিক গানের অনুষ্ঠান সুর তরঙ্গ অনুষ্ঠানে। আজকের বিষয় নীরব বা নীরবতা। উপস্থাপনায় আছি আমরা দুজনা, আমি নকিবুন নাহার এবং চমচমি দেওয়ান।

নিরবতাই হল সেই গভীরতার প্রতীক যা মহাবিশ্বের সমস্ত রহস্যকেও প্রকাশ করতে পারে। নিরবতা হল সেই শক্তি যা সমস্ত অস্থিরতাকে প্রশমিত করে এবং মনে শান্তি ছোঁয়া আনে। নিরবতা সেই বন্ধু যে কখনোই প্রতারণা করে না। নিরবতার মাঝে লুকিয়ে থাকে শান্তি ও জ্ঞানের সম্ভাবনা। জীবনের গভীরতম অনুভূতিগুলো প্রায় সময়ই নিরবতার মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। কবিগুরু তার প্রেম পর্বের গানে লিখেছেন, তুমি রবে নীরবে হৃদয় মম, নিবিড় নিভৃত পূর্ণিমা নিশিথিনী সম। অনুষ্ঠানের প্রথম গান শিল্পী ফাহিম হোসেন চৌধুরী।

নীরবতা অনেক কথাই বলে, সে কথা কান দিয়ে নয় মন দিয়ে শুনতে হয়। নীরবতা হচ্ছে অনন্তকালের মতো গভীর, আর বক্তৃতা হচ্ছে সময়ের মতো অগভীর। মহাবিশ্বেরও রয়েছে বিশাল নীরবতা। যখন আমরা নীরবতাকে অনুভব করি, তখন আমরা মনে করি আমরা কে। যদি একজন ভালো শ্রোতা হতে হয়, তাহলে অবশ্যই নীরবতাকে, এই নীরবতা কাকে বলে, শিখতে হবে। হ্যাঁ বন্ধু, কবি নজরুল বলেছেন, নীরবতা কখনো কখনো সেই গান যা কেবল হৃদয়ের অন্তর্গত সুরে বাজে। নজরুলের গানে বিরহিণীর সেই নীরব থাকার হাহাকার ফুটে উঠেছে এই গানটির মধ্য দিয়ে। শিল্পী ফিরোজা বেগম।

বন্ধুরা, ছবি যেমন নীরব কবিতা, তেমনি নীরবতা খুব সহজে মুখর কবিতার জন্ম দিতে পারে, এটাই স্বাভাবিক। এই পৃথিবীতে নীরবতাই হল প্রকৃত বন্ধু, যে কখনোই বিশ্বাসঘাতকতা করতে পারে না। তুমি যদি মেঘের কাছে নীরবতা আশা করো, তাহলে সে তোমাকে কান্না উপহার দেবে। আর যদি মেঘের কাছে গর্জন মুখরতা চাও, তাহলে সে তোমায় বজ্র বিদ্যুৎ উপহার দেবে। তাই কখনোই মুখরতা বা নীরবতা অন্যের কাছে চাইবে না, নিজের কাজে লাগাবে। নীরবতা অনেকটা প্রিয় মানুষের হাসির মতো। তোমার হাসি আলো হয়ে আসে আমার মনের আকাশে, পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পকলা তোমার হাসিয়েই, কবির শ্রেষ্ঠ কবিতা তোমার হাসি, শিল্পীর গানের পালে হাওয়া লাগে যখন তুমি হেসে ওঠো, প্রেমিকের শ্রেষ্ঠ অনুভূতি তোমার ওই অনন্য অসাধারণ হাসি। শ্রাবণের অঝোর ধারার বৃষ্টি আমার মতো তাকেও স্মৃতিকাতর করে তোলে। অফিস ছুটির সময় অনেক মানুষের ভিড়ে তার মাথায় ছাতা রেখেছিলাম, খুব লজ্জা পেয়েছিল সে। গীতিকবির ভাষায় বলতে হয়, নীরবে অভিমানী নিভৃতে করেছ তিলে তিলে নিজেকে শেষ। এবারে শুনবেন ব্যান্ডের গান।

জেমসের পরিবেশনে আমরা গানটি শুনছিলাম। বন্ধুরা, জীবন চলতে চলতে যখন সফলতার শীর্ষ পর্যায়ে চলে যাবে, তখন বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে চুপ করে থাকাই শ্রেয়। কেননা এটাই আমাদের জীবনে কল্যাণ বয়ে আনে। নিজের নিরাপত্তার ভিতরেই কষ্ট বেঁধে রাখতে হয়। যদি বলি ততই ভুল বোঝার পালা, যত বলি ততই ভুল বোঝার পালা, তাই চুপ করে থাকি। নিরবতাই আমার যন্ত্রণার মুখপাত্র, কারণ কিছু কষ্ট এমন যা প্রকাশ করার মতো শব্দ আমার নেই। আমার নিরবতাই চিৎকার, যা নিজেই শুনি যেন প্রতিটি শব্দে নিঃশ্বাসে সেই কষ্ট গভীরে বয়ে যায়।

0: আধুনিক গানটি শুনছিলেন বন্ধুরা সুব্রত পালের লেখা, আর গানটির শিল্পী এবং সুরকার সুমন রাহাত।
1: বন্ধুরা, বিষয়ভিত্তিক গানের অনুষ্ঠান সুর তরঙ্গ এখানে শেষ করছি। আজকের বিষয় ছিল নীরব বা নীরবতা। গানগুলো আপনাদের কেমন লাগলো জানালে খুব খুশি হব। জানাতে চিঠি লিখুন, চিঠি পাঠার নোট ঠিকানা সুর তরঙ্গ, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, ঢাকা 1207।

0: এতক্ষণ শুনলেন বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুর তরঙ্গ। গ্রন্থনা শামসাদ পারভীন, উপস্থাপনায় চমচমি দেওয়ান ও নকিবুল নাহার, সম্পাদনায় মহিমা আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান। সুর তরঙ্গ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও গরিয়ান। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন। এখন পবিত্র আসরের নামাজের আজান প্রচারিত হবে।
1: Allah

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার, ঢাকা।

অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন বৃক্ষরোপণের গান। গানটি লিখেছেন, সুর করেছেন এবং কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার।

0: এতক্ষণ মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদারের কণ্ঠে বৃক্ষরোপণের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: Assalamu alaikum, 5 p.m. This is Bangladesh Better, the news read by Tasnova Bashar. Prime Minister Tariq Rahman has said the beneficiaries of fascism remained active in the state politics, governance and administration and ought to destabilize the country's power and energy sector by spreading misleading information and creating confusion. He said this while addressing a doctors' rally marking the 37th founding anniversary of the Doctors Association of Bangladesh, DAB, at the LD Hall of the Jatiya Shanshad Bhavan today. The Prime Minister said previous governments and planned projects and decisions placed the country's power and energy sector at risk, and the present government is working to protect the country and its people from its consequences. He further said the government had inherited a fragile state, a weak economy, a divided administration, and fragile education and healthcare systems, and has been working to successfully overcome the situation. Regarding healthcare sector, Tariq Rahman said the government has decided to recruit 1 lakh new health workers across the country to raise public awareness about primary healthcare. He urged all to work united to build a medical-friendly Bangladesh where every person in the country will receive quality healthcare and will not have to go abroad for better treatment, stating that improving the quality of medical care is not possible without a service-providing mentality, the Premier said. Everyone needs to remain cautious so that the excessive political involvement does not interfere with the discharge of their professional responsibilities. Earlier, Prime Minister Tariq Rahman and his wife and Vice Chairman of the Zia Rahman Foundation, Dr. Zubaida Rahman, formally inaugurated the doctors' rally by hosting the national and party flags and releasing balloons and pigeons. They planted saplings of neem and urgent trees on the premises of the Jatiya Shanshad Bhavan. Prime Minister Tariq Rahman is going to Cox's Bazar and Chattogram tomorrow on a day-long visit to participate in various programs, including the rehabilitation of flood victims. He will inspect the Mathabari Deep Sea Port Coal Power Project and the activities of the Moish Kali Integrated Development Authority in Cox's Bazar in the morning. Later, the Prime Minister will attend a program organized for the rehabilitation of those affected by the recent floods in Bashkali Upazila of Chattogram in the afternoon and will present new houses to 100 flood-affected families. After that, he will go to Fatehchori. There, he will pay a courtesy call on the Amir of Hifazat-e-Islam. Later, Tariq Rahman will attend a program organized on the occasion of the rehabilitation of those affected by the recent floods at the Hat Hazari Government College ground and will present a donation of 1 lakh taka each to 30 flood-affected families as assistance for the construction of houses. In the evening, the Prime Minister will attend an organizational meeting of the Chattogram BNP at a hotel in the Chattogram city. Meanwhile, great enthusiasm and excitement are now prevailing among the people of Chattogram and party leaders and activists regarding Tariq Rahman's first visit to Chattogram after assuming office as the Prime Minister. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has warned of stern action against market syndicates and hoarding and said the government is working on dismantling such syndicates. He made the remarks after inspecting the wholesale markets for jute and onions at Shoaib Kupa in Jhinaidah today. The law minister said instructions have already been issued to all the local retail and wholesale markets to dismantle the syndicates. State Minister for Information and Broadcasting Yasir Khan Chaudhary has said the government has taken various initiatives to prevent the spread of fake news or misinformation through various media, including social media. He made the remarks while visiting the Kalukat Beta Kendra in Chattogram this morning. The State Minister for Information and Broadcasting said the government is committed to stopping any rumors through the Cyber Security Act. He said the government is taking steps to further expand the Kalukat Beta Beta Kendro and preserve its traditional structures. Thailand's Prime Minister has vowed to introduce tougher gun control laws following a shooting in a school near Bangkok that left 8 people dead and several others injured. Prime Minister Anuttin Charnivarakul said the government plans to restrict the carrying of firearms in public. Under the proposed new rules, only government officials on duty would be allowed to carry guns. Three people, including a child, were killed and three others injured in a Russian ballistic missile strike in northeastern district near the Ukrainian capital Kyiv. Several houses and vehicles were damaged by missile. In addition, fires broke out across parts of the city. Meanwhile, Kyiv authorities have issued a warning of airstrike and ordered residents to take shelter in safe places. Finally, weather and forecast by Lead Wanted. I says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Jashur, Kushtia, Pabna, Kumila, Chattogram, and Mymensingh. Reports in these areas are to host cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum, Bangladesh Betar. বাণিজ্যিক সংবাদ পড়ছে সালমা সুলতানা। বাজার সিন্ডিকেট ও মজুদারি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের পাইকারি হাট ও আড়ত পরিদর্শন শেষে একথা জানান। আইনমন্ত্রী বলেন, বাজারগুলোতে সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষকদের লাভবান করতে কাজ করছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, নাটোরের ঐতিহ্যকে সারা বিশ্বে তুলে ধরার লক্ষ্যে সরকারের পর্যটন বিভাগ কাজ শুরু করবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আজ নাটোরের রানী ভবানী রাজবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। তিনি বলেন, নাটোরের পাশাপাশি দেশের সম্ভাবনাময় প্রতিটি স্থানের পর্যটনকে জনপ্রিয় করতে কাজ শুরু করেছে সরকার। এই লক্ষ্যে দেশের 1498টি পর্যটন স্পটকে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল গত অর্থ বছরে রেকর্ড পরিমাণ 19,197 জন বাংলাদেশি কর্মী বিদেশে পাঠিয়েছে। এটি প্রতিষ্ঠানটির ইতিহাসে এক বছরে সর্বোচ্চ কর্মী প্রেরণ এবং আগের অর্থ বছরের তুলনায় 3,131 জন বেশি। বৈসেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে জানান, পূর্ববর্তী 2024-25 অর্থ বছরে প্রতিষ্ঠানটির মাধ্যমে 16,066 জন কর্মী বিদেশে কর্মসংস্থান লাভ করেন। এক বছরের ব্যবধানে এ সংখ্যা বেড়ে 19,197 জনে পৌঁছেছে। বৈসেলের তথ্য অনুযায়ী 1984 সালে প্রতিষ্ঠার পর থেকে চলতি বছরের 30 জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির মাধ্যমে বিশ্বের প্রায় 36টি দেশে মোট 1,95,438 জন বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এখন ভ্যাটসহ সর্বোচ্চ ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 4,376 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2,34,038 টাকা। এছাড়া 21 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 4,199 টাকা বাড়িয়ে 2,23,541 টাকা, 18 ক্যারেটের এক ভরিতে 3,557 টাকা বাড়িয়ে 1,91,931 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 2,974 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 1,56,822 টাকা। আজ সকাল থেকে এই দাম কার্যকর হয়েছে। সাপ্তাহিক পুঁজিবাজার। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে গত সপ্তাহে সূচকের পতন হলেও বেড়েছে বাজার মূলধন ও লেনদেনের পরিমাণ। সপ্তাহ জুড়ে ডিএসইতে 389টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 188টির, কমেছে 179টির এবং অপরিবর্তিত ছিল 22টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসএক্স সপ্তাহ জুড়ে কমেছে 34 পয়েন্ট। সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে 7,07,914 কোটি টাকা। জাগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল 7,05,133 কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে 2,781 কোটি টাকা। ঢাকার মুদ্রা বাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.95 টাকা, ক্রয় 122.95 টাকা। ইউরো বিক্রয় 144.60 টাকা, ক্রয় 141.99 টাকা। পাউন্ড স্টার্লিং বিক্রয় 168.51 টাকা, ক্রয় 165.50 টাকা। দিরহাম বিক্রয় 33.91 টাকা, ক্রয় 33.30 টাকা। এবং থাই বাত বিক্রয় 3.78 টাকা, ক্রয় 3.70 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অনু পরমাণু। অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ফারহানা পারভিন হক।
3: প্রিয় শ্রোতা বন্ধুরা, মানুষের জ্ঞান চর্চার ইতিহাসে প্রতিটি নতুন আবিষ্কার এক একটি নতুন দিগন্তের সূচনা করেছে। একসময় তথ্য সংরক্ষিত থাকত কাগজের পাতায়, আর আজ সেই তথ্য মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছে। প্রযুক্তি আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি তৈরি করেছে নতুন কিছু চ্যালেঞ্জও। তাই আধুনিক বিশ্বে প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি প্রযুক্তিকে নিরাপদ রাখার জ্ঞানও সমান গুরুত্বপূর্ণ। আজ আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে আমাদের ব্যক্তিগত ছবি, গুরুত্বপূর্ণ নথি, ব্যাংকিং তথ্য, এমনকি দৈনন্দিন যোগাযোগও ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হচ্ছে। এই বিশাল ডিজিটাল জগৎকে নিরাপদ রাখতে সাইবার নিরাপত্তা আজ শুধু প্রযুক্তিবিদদের বিষয় নয়, বরং প্রতিটি সচেতন নাগরিকের প্রয়োজনীয় জ্ঞান। বিজ্ঞান ও প্রযুক্তির নানা তথ্য, নতুন ভাবনা, সমকালীন গবেষণা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সাজানো আমাদের নিয়মিত আয়োজন অনু ও পরমাণুতে আপনাদের আন্তরিক স্বাগত জানাচ্ছি আমি ফারহানা ত্রিনা। আজকের পর্বে থাকছে সাইবার নিরাপত্তা বিষয়ক একটি তথ্য সমৃদ্ধ কথিকা, আপনাদের জন্য একটি ছোট্ট বিজ্ঞান কুইজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বের সাম্প্রতিক কিছু সংবাদ। অনুষ্ঠানের শুরুতেই একটি প্রশ্ন রেখে দিচ্ছি, বলুন তো ইন্টারনেটে নিরাপদ তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত HTTPS এর এস অক্ষরটি দ্বারা কি বোঝায়? উত্তরটি জানিয়ে দেব অনুষ্ঠানের শেষে। চলুন এবার শুরু করা যাক আজকের এই আয়োজন। শ্রোতা বন্ধুরা, প্রযুক্তির সুবিধা যত বাড়ছে ততই বাড়ছে তথ্য সুরক্ষার গুরুত্ব। একটি অসতর্ক ক্লিক, দুর্বল পাসওয়ার্ড কিংবা অপরিচিত কোনো লিঙ্কে প্রবেশ অনেক সময় ব্যক্তিগত তথ্যকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। তাই ডিজিটাল নিরাপত্তা এখন কেবল প্রযুক্তিগত বিষয় নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। সাইবার নিরাপত্তা সচেতনতা সম্পর্কে আমাদের পরিচয় তথ্য এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, দ্বিস্তর নিরাপত্তা ব্যবস্থা চালু রাখা এবং সন্দেহজনক বার্তা এড়িয়ে চলার মতো ছোট ছোট অভ্যাসও বড় ধরনের সাইবার ঝুঁকি থেকে আমাদের সুরক্ষা দিতে পারে। এ বিষয়ে এবার শুনব একটি তথ্যবহুল কথিকা। সাইবার নিরাপত্তা বিষয়ক কথিকাটি গবেষণা ও গ্রন্থনা করেছেন মুসাম্মদ মমিতা ইয়াসমিন, সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ, ইডেন মহিলা কলেজ। পাঠ করবেন কে এম মনির হোসাইন। চলুন শুনে নেওয়া যাক কথিকাটি।
4: বর্তমান পৃথিবী হচ্ছে প্রযুক্তি নির্ভর যুগ। প্রযুক্তির সঙ্গে দৈনন্দিন জীবন ওতপ্রোতভাবে জড়িত। একদিকে তৈরি হয়েছে গভীর নির্ভরতা, অপরদিকে বাড়ছে তথ্য নিরাপত্তার ঝুঁকি। আধুনিক বিশ্বে প্রযুক্তি ব্যবহারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সাইবার ক্রাইম মোকাবেলা করা। সাইবার ক্রাইমকে মোকাবেলা করার জন্য প্রয়োজন সাইবার নিরাপত্তা। সাইবার নিরাপত্তা হল কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক, প্রোগ্রাম ও গুরুত্বপূর্ণ ডেটাকে বিভিন্ন রকম ডিজিটাল আক্রমণ বা অবৈধ প্রবেশ থেকে রক্ষা করার একটি সুরক্ষা ব্যবস্থা। এটি মূলত গোপনীয়তা বজায় রাখছে, নির্দিষ্ট তথ্য শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিদের কাছে রাখে। ডেটা বা সিস্টেমের কোনো অননুমোদিত পরিবর্তন না ঘটে তা নিশ্চিত করে। ব্যবহারকারীরা যেন প্রয়োজন অনুযায়ী তথ্য পায় তার ব্যবস্থা করে। সুরক্ষার সাধারণ উপায় হিসেবে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা উচিত। নিয়মিত সফটওয়্যার চালু রাখতে হবে। অজানা লিঙ্ক বা সন্দেহজনক ইমেল অ্যাটাচমেন্ট এড়িয়ে চলতে হবে। সাইবার নিরাপত্তা বিভিন্ন রকম ডিভাইস এবং সার্ভিসের সুরক্ষার জন্য ব্যবহৃত প্রসেস এবং টেকনোলজি। সাইবার সিকিউরিটি বিভিন্ন ধরনের হয়ে থাকে। নেটওয়ার্ক সিকিউরিটি হল সুবিধাবাদী ম্যালওয়্যার ও হ্যাকারের কাছ থেকে কম্পিউটার নেটওয়ার্ককে রক্ষা করে। অ্যাপ্লিকেশন সিকিউরিটি হল সফটওয়্যার এবং ডিভাইসগুলোকে মুক্ত রাখার সিকিউরিটি সিস্টেম। ইন্টারনেট সিকিউরিটি ব্রাউজারগুলোর মাধ্যমে প্রেরিত তথ্যের সুরক্ষা প্রদান করে। ইনফরমেশন সিকিউরিটিতে স্টোরেজ এবং ট্রানজিট উভয় ডেটার অখণ্ডতা এবং গোপনীয়তা বজায় থাকে। অপারেশনাল সিকিউরিটি হল ডেটা পরিচালনা এবং সুরক্ষার জন্য ব্যবস্থা। ক্লাউড সিকিউরিটি সরাসরি ইন্টারনেট সংযোগের মাধ্যমে ব্যবহারকারীর অ্যাপ্লিকেশন ডেটা এবং তাদের পরিচয় ক্লাউডে ট্রান্সফার করে থাকে। এন্ড পয়েন্টে সিকিউরিটির মাধ্যমে সেলফোন, ট্যাবলেট, ল্যাপটপ, ডেস্কটপ ইত্যাদি সুরক্ষিত থাকে। ডেটা সিকিউরিটি হল ডিজিটাল তথ্যকে পুরো জীবনের সব অননুমোদিত প্রবেশ, দুর্নীতি বা চুরি থেকে রক্ষা করে এবং তার ব্যবহারের উপর নজর রাখে। বিভিন্ন ধরনের সাইবার হুমকির মাধ্যমে সাইবার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, যেমন কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য চুরিকে এক্সন কনফিডেন্সিয়ালি আক্রমণকারী তথ্য সংগ্রহ করে ডার্ক ওয়েবে বিক্রি করে। কোনো কোড বা সার্ভারে সমস্যা থাকলে হ্যাকারদের জন্য চুরি করার রাস্তা সহজ হয়ে যায়, একে ভালনারেবিলিটি বলে। এছাড়া ফিশিং এবং ব্যাকডোর হল দুই ধরনের সাইবার হুমকি, যার মাধ্যমে হ্যাকাররা ব্যবহারকারীর ইমেল, পাসওয়ার্ড ও ফ্রি সফটওয়্যারের মাধ্যমে সমস্ত তথ্য পেয়ে যায়। সাইবার সিকিউরিটির অভাবে বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম হতে পারে। কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীর ইন্টারনেটের অপব্যবহারের ফলে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হতে পারে। সাইবার নিরাপত্তার জন্য তৈরি হয়েছে নতুন আইন। এই আইনে রয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা ও সাইবার অপরাধ প্রতিকার, প্রতিরোধ, দমন, শনাক্তকরণ, তদন্ত ও বিচারের প্রয়োজনীয় ব্যবস্থা করা। বাংলাদেশ সংবিধানের ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর কিছু ধারায় উল্লেখ আছে, কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ সংস্থার অতি গোপনীয় উপাত্ত যদি কম্পিউটার, ডিজিটাল ডিভাইস, ডিজিটাল নেটওয়ার্ক বা অন্য কোনো ইলেকট্রনিক মাধ্যম প্রেরণ বা সংরক্ষণ করা হয়, তাহলে তা গুপ্তচর বৃত্তি বলে গণ্য হবে। এজন্য 5 বছরের কারাদণ্ড বা 10,00,000 টাকা জরিমানা হতে পারে। ডিজিটাল তথ্য ব্যবহার করে প্রতারণা করলে অনধিক 5 বছরের কারাদণ্ড বা 5,00,000 টাকা জরিমানা হতে পারে। ছবি বিকৃতি বা অসৎ উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে কারো ব্যক্তিগত ছবি তোলা, প্রকাশ, বিকৃতি বা ধারণ করার মতো অপরাধ করলে 5 বছরের কারাদণ্ড হতে পারে। জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে সার্কভুক্ত দেশের মধ্যে বাংলাদেশ প্রথম। 160 দেশের সাইবার নিরাপত্তা ও ডিজিটাল উন্নয়ন পরিস্থিতি বিবেচনার সূচকে বাংলাদেশ 38তম স্থানে উঠে এসেছে। একবিংশ শতাব্দীতে সবচেয়ে লাভজনক বস্তুতে পরিণত হয়েছে ইন্টারনেট। অনেকেই প্রযুক্তি ব্যবহার করতে গিয়ে নিজেই প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। ব্যক্তিগত সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। বিশ্বস্ত ওয়েবসাইট ব্যবহার করতে হবে, অজানা কোনো লিঙ্ক থেকে ইমেল ওপেন করা বা পাসওয়ার্ড দেওয়া যাবে না, ডিভাইস সর্বদা আপডেট রাখতে হবে, ওয়েব ব্রাউজারে কখনো পাসওয়ার্ড সংরক্ষণ করা ঠিক নয়, সর্বদা হালনাগাদ অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে। দিন দিন প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে সাইবার সিকিউরিটি নিয়ে সচেতনতা বাড়াতে হবে। সরকারি ও বেসরকারি নানা কর্মসূচি বাস্তবায়ন ও সবার সাবধানতা এবং সচেতনতাই নিরাপদ সাইবার পরিবেশ নিশ্চিত করতে পারে।
3: আপনারা শুনছিলেন সাইবার নিরাপত্তা বিষয়ক কথিকা। প্রযুক্তির এই যুগে তথ্যই এক ধরনের সম্পদ, তাই নিজের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করাও এক ধরনের দায়িত্ব। সচেতনতার মাধ্যমেই আমরা একটি নিরাপদ ডিজিটাল সমাজ গড়ে তুলতে পারি। এবার আবার মনে করিয়ে দিই আজকের প্রশ্নটি, ইন্টারনেটে নিরাপদ তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত HTTPS এর S অক্ষরটি কি বোঝায়? ভাবুন তো, উত্তরটি কি আপনার জানা আছে? অনুষ্ঠানের শেষেই জানিয়ে দেব সঠিক উত্তর। শ্রোতা বন্ধুরা, গবেষণার জগৎ প্রতিদিনই আমাদের সামনে নিয়ে আসছে নতুন নতুন সম্ভাবনা। কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ অনুসন্ধান, চিকিৎসা প্রযুক্তি, পরিবেশ সংরক্ষণ কিংবা যোগাযোগ ব্যবস্থা, প্রতিটি ক্ষেত্রেই বিজ্ঞান এগিয়ে চলছে বিস্ময়কর গতিতে। এই পরিবর্তন শুধু প্রযুক্তির নয়, এটি মানুষের জীবনমান উন্নয়নেরও এক অবিরাম প্রচেষ্টা। তাই বিশ্বের নানা প্রান্তে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক অগ্রগতির সঙ্গে পরিচিত থাকাও আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে। এবারে থাকছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক খবরাখবর। সংকলন, সম্পাদনা ও পাঠে আছেন আতিকুর রহমান আতিক। চলুন জেনে নেওয়া যাক সাম্প্রতিক বিজ্ঞান সংবাদ।
5: কৃত্রিম বুদ্ধিমত্তার মতো দ্রুত বিকাশমান প্রযুক্তিতে আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশন অর্গানাইজেশন WAICOতে পর্যবেক্ষক হিসেবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। চীনের সাংহাই ভিত্তিক এই সংস্থাটি বৈশ্বিক এআই সহযোগিতা বৃদ্ধি, ডিজিটাল বৈষম্য কমানো এবং নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক এআই ব্যবহারে কাজ করছে। পাশাপাশি চীন আগামী 5 বছরে উন্নয়নশীল দেশগুলোর জন্য 5,000 কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণের সুযোগ তৈরির ঘোষণা দিয়েছে। ভ্রমণে হোটেলের ফ্রি ওয়াইফাই ব্যবহার করছেন, তাহলে একটি ভুল ক্লিকেই হারাতে পারেন ব্যক্তিগত তথ্য, এমনকি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে আপনার স্মার্টফোন বা ল্যাপটপ। নতুন ধরনের ক্যাপটিভ ক্রাঞ্চ সাইবার হামলার বিষয়ে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের সতর্ক করেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির থ্রেট ইন্টেলিজেন্স বিভাগের তথ্য অনুযায়ী, হ্যাকাররা হোটেল ও হসপিটালিটি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়াইফাই নেটওয়ার্কে অনুপ্রবেশ করে ভুয়া সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম আপডেটের পপ আপ দেখাচ্ছে। আপডেটের নামে সেই ফাইলে ক্লিক করলে ডিভাইসে ইনস্টল হচ্ছে ক্ষতিকর সফটওয়্যার। এরপর ব্যবহারকারীর স্ক্রিনশট সংগ্রহ, কিবোর্ডে টাইপ করা তথ্য নজরদারি, পাসওয়ার্ড ও আর্থিক তথ্য চুরি, এমনকি দূর থেকেই ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারছে হ্যাকাররা। তাই হোটেলের ওয়াইফাই ব্যবহারের সময় অপ্রত্যাশিত কোনো পপ আপ ক্লিক না করার পরামর্শ দিয়েছে মাইক্রোসফট। পাশাপাশি সাইবার ঝুঁকি এড়াতে সম্ভব হলে পাবলিক ওয়াইফাই এর পরিবর্তে নিজের মোবাইল হটস্পট বা নিরাপদ ইন্টারনেট সংযোগ ব্যবহারের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি মার্কিন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেস এক্সের একটি পরিত্যক্ত রকেটের অংশ চাঁদের বুকে আছড়ে পড়েছে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। এতে চাঁদের বিখ্যাত আইনস্টাইন ক্রেটারের কাছাকাছি একটি নতুন গর্ত বা ক্রেটার তৈরি করেছে বলে ধারণা করা হচ্ছে। গবেষকদের মতে এটি শুধু একটি মহাকাশ দুর্ঘটনা নয়, বরং চাঁদের ভূপ্রকৃতি ও অভ্যন্তরীণ গঠন সম্পর্কে নতুন তথ্য জানার একটি বিরল সুযোগ। রকেটের আঘাতে চাঁদের পৃষ্ঠে কি ধরনের পরিবর্তন হয়েছে, কতদূর পর্যন্ত ধুলাবালি ছড়িয়ে পড়েছে এবং অভ্যন্তরে কি ধরনের কম্পন সৃষ্টি হয়েছে, এইসব তথ্য বিশ্লেষণ করে ভবিষ্যতের চন্দ্র অভিযান আরও নিরাপদ ও কার্যকর করার পাশাপাশি চাঁদে মানব বসতি স্থাপনের পরিকল্পনাতেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। মহাবিশ্বে এতদিন লুকিয়ে থাকা 4টি নতুন শ্বেত বামন বা হোয়াইট ডোয়ার্ফ নক্ষত্র শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। সঙ্গী লাল বামন বা রেড ডোয়ার্ফ নক্ষত্রের তীব্র আলোর কারণে এতদিন এগুলো টেলিস্কোপেও ধরা পড়েনি। হাবল স্পেস টেলিস্কোপের অতিবেগুনি রশ্মি পর্যবেক্ষণের মাধ্যমে প্রথমবারের মতো নক্ষত্রগুলো শনাক্ত করা সম্ভব হয়েছে। অক্সফোর্ড একাডেমির প্রকাশিত গবেষণার তথ্য অনুযায়ী, তুলনামূলক কম তাপমাত্রার কারণে প্রচলিত পর্যবেক্ষণ পদ্ধতিতে এগুলো শনাক্ত করা কঠিন ছিল। নতুন আবিষ্কারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ G-203-47 নক্ষত্র, যা পৃথিবী থেকে মাত্র 7.6% দূরে অবস্থিত এবং আমাদের সৌরজগতের সবচেয়ে কাছের শ্বেত বামন নক্ষত্রগুলোর একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিজ্ঞানীদের ধারণা, আশপাশের লাল বামন নক্ষত্রগুলোতে আরও অনুসন্ধান চালালে এই ধরনের আরও কয়েকটি লুকিয়ে থাকা শ্বেত বামন নক্ষত্রের সন্ধান মিলতে পারে।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আয়োজনে আমরা জানালাম সাইবার নিরাপত্তার গুরুত্ব এবং প্রযুক্তি ব্যবহারে সচেতন থাকার প্রয়োজনীয়তা। বর্তমান পৃথিবীতে প্রযুক্তি যত উন্নত হচ্ছে, নিরাপদ ব্যবহারের অভ্যাসও তত বেশি জরুরি হয়ে উঠছে। আজকের সমাপনীতে একটি চমৎকার বৈজ্ঞানিক তথ্য শেয়ার করি। আপনি কি জানেন, পৃথিবীতে প্রতিদিন প্রায় 30 কোটিরও বেশি সাইবার আক্রমণের চেষ্টা শনাক্ত করা হয়। এর বেশিরভাগই স্বয়ংক্রিয় কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে পরিচালিত হয়। তাই নিয়মিত সফটওয়্যার হালনাগাদ রাখা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা এবং অপরিচিত লিঙ্কে ক্লিক না করাই ডিজিটাল নিরাপত্তার প্রথম ধাপ। আর অনুষ্ঠানের শুরুতে যে প্রশ্নটি রেখেছিলাম তার উত্তর হল HTTPS। এর এস অক্ষরটি অর্থ হল সোর্স, অর্থাৎ এটি এমন একটি নিরাপদ সংযোগ ব্যবস্থা যা ব্যবহারকারীর তথ্যকে এনক্রিপ্ট করে নিরাপদভাবে আদান প্রদান করতে সাহায্য করে। এই ছিল আজকের অণু ও পরমাণু। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি ফারহানা ত্রিনা, তত্ত্বাবধানে ছিলেন ইয়াসমিন আক্তার, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম এবং প্রযোজনায় ছিলেন ইশরাত শারমিন। সকলকে আন্তরিক ধন্যবাদ। আবারও কথা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো বৈজ্ঞানিক আবিষ্কার, নতুন প্রযুক্তি আর নতুন জ্ঞানের আলো নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সচেতন থাকুন, প্রযুক্তিকে ব্যবহার করুন দায়িত্বশীলভাবে এবং গড়ে তুলুন একটি নিরাপদ বিজ্ঞান মনস্ক সমাজ।

0: অনু পরমাণু, গ্রন্থনা ও উপস্থাপনায় ফারহানা পারভীন হক, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, প্রযোজনায় ইশরাত শারমিন।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
2: হয় ইমাম সাহেব, হয়।
1: তাইলে একটা জরুরি কথা বলি।
3: বলেন। কোন বলেন?
1: শুনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শুনেন, সরকার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা। টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
3: জি অবশ্যই।
2: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইল, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
3: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
3: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি?
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাই রে হেফাজত করুন।
4: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
5: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, দ্বিতীয় পালার আয়োজন শেষে আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি তৃতীয় পালায়। এই পালায় যারা আছি আপনাদের সাথে, উপস্থাপনায় আন্না ইসলাম এবং আমি মোহাম্মদ আলমগীর হোসেন, প্রকৌশল দায়িত্বে আছেন মেজবা চৌধুরী ও তাহিদা আফরোজ, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি।
6: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমাদের এখনকার নিবেদন ভক্তিমূলক গান, গীতিকার সুরকার ও শিল্পী শেখ জমির উদ্দিন।

আপনারা শুনছেন ভক্তিমূলক গান। এবারের গানের শিল্পী আঞ্জু মানারা বেগম, কথাগুলো সাজিয়েছেন নুরুল ইসলাম মানিক, সুর করেছেন নিজামুল হক চৌধুরী।

0: দুখানি ভক্তিমূলক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন
2: নারীর জন্য গাড়ি। উন্নত, সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন দেশের গান সমবেত কণ্ঠে। গানের কথাগুলো লিখেছেন আশরাফ বাবু, সুরারোপ করেছেন শেখ মিলন।

0: এতক্ষণ দেশের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: হাসান, আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।

0: পরপর দুখানি লালন গীতি শুনলেন, শিল্পী ছিলেন বিপুল ভট্টাচার্য।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে আমাদের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরে সৌন্দর্য বাড়ায়। তাই বেশি বেশি করে গাছ লাগান।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি উর্মি আহসান। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যেক মানুষের জন্য স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং উন্নত চিকিৎসার আশায় বিদেশমুখিতা হ্রাসে বাংলাদেশকে একটি চিকিৎসা বান্ধব দেশ হিসেবে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে একথা বলেন। সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসকদের রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাদারিত্বে ব্যাঘাত সৃষ্টি না করে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ভবিষ্যতে চিকিৎসকরা কোনো ঔষধ দেবেন না, বরং তারা রোগীদের শরীরচর্চা, সুষম খাদ্য এবং রোগ প্রতিরোধের কারণ ও উপায় সম্পর্কে সচেতন করবেন। মার্কিন উদ্ভাবক ও ব্যবসায়ী টমাস আলভা এডিসনের এই উক্তির উদাহরণ দিয়ে তারেক রহমান বলেন, তার এই নীতির সঙ্গে বর্তমান সরকারের স্বাস্থ্যনীতির মিল আছে। তারেক রহমান বলেন, কোন বিশেষ প্রতিষ্ঠানকে সুবিধা দিতে পূর্বের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে। বর্তমান সরকার দেশ ও দেশের মানুষকে এই সংকট থেকে রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন। প্রধানমন্ত্রী পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ অভ্যুত্থানের দুই যোদ্ধাসহ তিন ব্যক্তির আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে একটি সিএনজি চালিত অটোরিকশা, দুটি ব্যাটারি চালিত রিকশা ও দুটি প্যাডেল রিকশা উপহার দিয়েছেন। তিনি আজ তার তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার তুলে দেন। নড়াইলের লোহাগাড়া উপজেলার বাসিন্দা এবং মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ সিএনজি অটোরিকশা পেয়েছেন। মোহাম্মদ আজিজ শেখ জুলাই গণ অভ্যুত্থানে মিরপুর ১০ এলাকায় অংশ নিয়ে গুলিবিদ্ধ হন। তার শরীরে গুলির ৩৬টি স্প্লিন্টার বিদ্ধ হয়। কুষ্টিয়ার মোহাম্মদ গফ্ফারকে দুটি প্যাডেল চালিত রিকশা উপহার দেওয়া হয়। জুলাই গণ অভ্যুত্থানের সময় তিনি রাজধানীর মহাখালী এলাকায় আন্দোলনকারীদের নিয়মিত পানি সরবরাহ করেন এবং নিজের রিকশায় আহতদের হাসপাতালে পৌঁছে দেন। এছাড়া বগুড়ার গাবতলী উপজেলার বাসিন্দা ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ে শহীদ ও আহতদের ১০টি পরিবারের সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন। তিনি আজ তেজগাঁওয়ে তার কার্যালয়ে এ সকল নিয়োগপত্র প্রদান করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই আন্দোলন পর্যন্ত বিভিন্ন সময়ে মানুষের আত্মত্যাগের কথা তুলে ধরে বলেন, এসব আত্মত্যাগের মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলা, যেখানে দেশের মানুষ আরও ভালোভাবে বসবাস করতে পারবে। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, প্রান্তিক কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে বাজার সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে। তিনি আজ ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের পাইকারি হাট ও আড়ত পরিদর্শন শেষে একথা বলেন। মজুতদারদের সতর্ক করে আইনমন্ত্রী বলেন, বিশেষ ক্ষমতা আইনে মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে ভুয়া এবং অপতথ্য ছড়ানোর প্রবণতা রোধ করতে নানা পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। তিনি আজ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বিধায় তার স্মৃতি বিজড়িত এই বেতার কেন্দ্রের আরও সম্প্রসারণ এবং এর ঐতিহ্যবাহী স্থাপনাগুলো সংরক্ষণে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইয়াসির খান চৌধুরী বলেন, তিনি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বাজেট বৃদ্ধির চেষ্টা করবেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সোশ্যাল মিডিয়া সম্পর্কে আরও বলেন, নিউ মিডিয়ার জন্য একটি বড় প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানের মান উন্নয়নেও ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে চট্টগ্রামের আঞ্চলিক তথ্য অফিস পরিদর্শনকালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সরকার ও জনগণের মধ্যে তথ্যের সেতুবন্ধন তৈরিতে তথ্য অধিদপ্তর পিআইডির ভূমিকা গুরুত্বপূর্ণ। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, পাবনা, কুমিল্লা, টাঙ্গাইল, চট্টগ্রাম এবং ময়মনসিংহ অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান

0: আসসালামু আলাইকুম।
1: ওয়া আলাইকুম সালাম।
0: তোমরা সবাই কেমন আছো?
1: ভালোই আছি।
2: আমি ভালোই আছি।
0: হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তোমরা ভালো আছো, আমি ভালো আছি। ভালো থাকতে আমরা জানি।
2: হ্যাঁ,
0: কি কারণে জানি?
2: নিজে ভালো যদি না থাকা যায় তো কোনো কিছুই তো করতে পারবো না।
0: কারণ আমরা পরিশ্রমী মানুষ,
2: পরিশ্রমী মানুষ,
0: আমরা কাজ করি,
2: আমাদের সুস্থ থাকতেই হবে।
0: গুরুত্ব, আমরা ফসল ফলাই, আমরা ফল চাষ, ফল ফলাদি চাষ করি, মাছ চাষ করি। হ্যাঁ, আজকে অনেকগুলো বিষয় তোমাদেরকে শেখাবো।
2: কিরকম?
0: যেমন ধরো, প্রথমে আমি তোমাদেরকে আজকে জানাবো যে আমরা তো মাছ লাগাই, মাছ খাই, পুকুরে মাছ চাষ করি, তাই না?
2: ভাতে মাছ বাঙালি,
1: মাছ না হইলে তো ভাত খাইতে পারি না।
0: তো এখন সবার তো পুকুর নাই,
1: না
0: হয়তো ছোটখাটো, মানে কি বলবো, ডোবা জাতীয় পুকুর,
2: ডোবা জাতীয় খাল বিল, ছোটখাটো
0: ছোটখাটো। তো যাই হোক, তা আজকে তোমাদেরকে প্রথমেই শেখাবো খাঁচায় মাছ চাষ।
1: বাহ, এত সুন্দর কথাটা কইলা,
2: খাঁচায় মাছ চাষ,
0: মাছ চাষ। হ্যাঁ, তো এটা তো আমরা তো খাঁচা তো পশু পাখি, মানে
2: খাঁচা দিয়ে মাছ ধরা যায়, কিন্তু তার মধ্যে কেমনে চাষ করে?
0: হ্যাঁ, আসো আমরা প্রথমে একটু খাঁচায় মাছ চাষ কিভাবে করব এই ব্যাপারে একটু শিখে নেই। হ্যাঁ,
2: আচ্ছা
1: আচ্ছা।
3: কৃষি অর্থনীতিকে এগিয়ে নিয়ে চলেছে মৎস্য সম্পদ। মৎস্য চাষে আমাদের চাষিরা যতটা আগ্রহী হচ্ছেন, পাশাপাশি সরকারিভাবেও মৎস্য চাষিদেরকে মৎস্য চাষে উৎসাহিত করা এবং সঠিকভাবে মৎস্য চাষ কিভাবে করলে অনেক বেশি চাষ করা সম্ভব, দ্রুত সময়ে কিভাবে মৎস্য চাষ করা সম্ভব, এই বিষয়গুলোকে আমরা নিয়েই কাজ করছি। খাঁচায় মাছ চাষ, এটি আমাদের অনেকেরই জানা। আর সেই মাছ চাষের ক্ষেত্রে কি করণীয়, কিভাবে করা যেতে পারে, ব্যবস্থাপনাটা কিভাবে হলে আরো অনেক বেশি সফলভাবে খাঁচায় মাছ চাষ করা যেতে পারে, আর এই বিষয়গুলো বলবার জন্য আমাদের আসরে আজ উপস্থিত হয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তরের তথ্য কর্মকর্তা মৎস্য মাহবুবা খানম। আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের আয়োজনে। প্রথমেই আমরা আপনার কাছে জেনে নিব যে খাঁচায় আসলে মাছ চাষ, এই ব্যাপারটি কি আমাদের মৎস্যজীবীদের জন্য যদি বলেন।
4: খাঁচায় মাছ চাষ হলো প্রাকৃতিক জলাশয়ে, যেমন নদী, পুকুর, হ্রদ বা সমুদ্রে জালের তৈরি খাঁচার মধ্যে মাছ চাষের একটি আধুনিক পদ্ধতি। এই পদ্ধতিতে খাঁচার মধ্যে মাছ রাখা হয়, যা মাছের খাদ্য গ্রহণ, পর্যবেক্ষণ এবং সংরক্ষণে সহায়তা করে। এটি কম পুঁজিতে লাভজনক এবং বেকারত্ব দূরীকরণে একটি কার্যকর উপায়।
3: জানা হলো খাঁচায় মাছ চাষ সম্পর্কে, এবারে জানবো খাঁচায় মাছ চাষের কি কি সুবিধা রয়েছে।
4: খাঁচায় মাছ চাষের আসলে অনেকগুলো সুবিধা আছে। যেমন নদীতে খাঁচায় মাছ চাষ করলে সহজেই প্রবাহমান নদীর পানি পাওয়ার পাশাপাশি প্রাকৃতিক উৎস থেকেও অনেকটা খাবার পাওয়া যায়। এক্ষেত্রে পুকুর খনন ও তৈরির অতিরিক্ত খরচ কমে যায়। যে কোনো সময়ই খাঁচার সংখ্যা বৃদ্ধি করে খামার সম্প্রসারণ করা সম্ভব। নদীর প্রবাহমান পানিতে প্রচুর অক্সিজেন থাকায় মাছের উৎপাদন বৃদ্ধি পায়। এছাড়া খাঁচার মাছের বর্জ্য পানির স্রোতে অন্যত্র চলে যায়, ফলে পানি দূষিত হয় না। এই হলো খাঁচায় মাছের সংক্ষিপ্ত সুবিধাগুলো।
3: তো খাঁচা কোথায় বসাতে হবে কিংবা খাঁচা তৈরির পদ্ধতি কেমন হলে সেটা ভালো হয়, সে বিষয়টি বিস্তারিত আপনার কাছে জানবো।
4: বর্ষা মৌসুমে যে সমস্ত এলাকা ডুবে যায় সেখানে অথবা নদীর বাঁকে যেখানে স্রোত থাকে খুব কম, সেখানে খাঁচা বসানো ভালো। খাঁচা বসাতে পানির গভীরতা থাকতে হবে সর্বনিম্ন 1.2 মিটার বা 46 ইঞ্চি। তবে সর্বত্র পানির উচ্চতায় কোনো হিসাব নেই, পানি যতই বৃদ্ধি পাক খাঁচার কোনো অসুবিধা নেই। খাঁচা বসাতে খাঁচার মাপের উপরে একটা বাঁশের ফ্রেম তৈরি করতে হবে এবং চার কোনায় বাঁশ পুঁতে শক্ত করে বেঁধে দিতে হবে। পানি বাড়লে খাঁচা তুলে উপরে করে দিতে হবে আর পানি কমলে খাঁচা নিচু করে দিতে হবে। খাঁচার উপরে খোলা এবং পাঁচ দিকে জাল এবং পানির উপরে 1 ফুট উঁচু রাখতে হবে।
3: আমরা কি কি ধরনের মাছ চাষ করা যায় সেটি যদি আমরা আমাদের যারা মৎস্যজীবী রয়েছেন তাদেরকে যদি জানাতে পারি, তাহলে তারা সেই মাছগুলোকে গুরুত্ব দিয়ে চাষ করতে পারেন। তো খাঁচায় কি কি মাছের চাষ করা যেতে পারে?
4: খাঁচায় আসলে সব ধরনের মাছই চাষ করা যায়। তবে যেসব মাছ চাষ করা যায় না বা চাষ করলেও ভালো উৎপাদন পাওয়া যায় না, সেগুলো হলো বিদেশি ঘাওর, নাইলোটিকা, রাজপুটি, কার্প প্রজাতি, পাঙ্গাস, এই মাছগুলো চাষ না করাই ভালো। এই সমস্ত মাছের উৎপাদন খাঁচায় চার থেকে পাঁচ মাসে প্রতি ঘনমিটারে পাঁচ থেকে পনেরো কেজি।
3: মৎস্য চাষের জন্য মৎস্য খাবারের গুরুত্ব অপরিসীম। বিভিন্নভাবে মাছের খাবার মাছের বৃদ্ধিতে যেমন সহযোগিতা করে, মাছের রোগ বালাইও নিয়ন্ত্রণ করে। তো এই খাঁচায় মাছের কি কি খাবার আসলে দেয়া যেতে পারে?
4: যেসব বিল বা খাল এলাকায় প্রচুর উদ্ভিদ কণা জন্ম হয়, সেখানে অল্প ঘনত্বে মাছ ছেড়ে বিনা খাদ্যেই প্রতি ঘনমিটারে চার থেকে পাঁচ মাসে পাঁচ থেকে সাত কেজি মাছ উৎপাদন করা যায়। তবে সুষম খাদ্য হিসাবে মাছ খেয়ে দৈনিক দুই থেকে তিনবার খাবার দিতে হবে। এখানে থাকবে প্রাণীজ আমিষ, যেমন শুটকি মাছ, শামুকের মাংস অথবা গরু ছাগলের রক্ত অথবা মাংসের ছাটি বা গরু ছাগলের নাড়ি ভুড়ি ইত্যাদি। দ্বিতীয়ত খৈল, যে কোনো খৈল যেমন সরিষা, তিল, নারকেল বাদাম, সয়াবিন, তিসি, তুলা ইত্যাদি।
3: খাঁচাই যে মৎস্য চাষ, এটি একটি সম্ভাবনাময় খাত এবং এই সম্ভাবনাকে আমাদের কাজে লাগাতে হবে। কি কি সম্ভাবনা রয়েছে বাংলাদেশে খাঁচাই মাছ চাষের, সে বিষয়ে যদি বলেন।
4: পতিত জমিতে যেমন নদী, হাওর, বিল ইত্যাদিতে মাছের উৎপাদন সাধারণত জমিতে স্থাপিত খামারের তুলনায় প্রায় ১৩ গুণ বেশি। সাধারণ পুকুরে বা খামারে এক একরে যে পরিমাণ মাছ চাষ করা যায়, সে পরিমাণ মাছ উৎপাদনের জন্য খাঁচাই মাত্র ১৮০ ঘনমিটার জায়গায় যথেষ্ট। খাঁচাই যেখানে প্রতি হেক্টরে ৩ লাখ কেজি মাছ উৎপাদন সম্ভব, সেখানে পুকুরে বা খামারে প্রতি হেক্টরে মাত্র ২৩ হাজার কেজি মাছ উৎপাদন হয়ে থাকে। বর্তমানে দেশে মাছের চাহিদা প্রতি বছরে ৩০ লাখ টন প্রায়। খাঁচাই মাছ চাষ করলে এই লক্ষ্যমাত্রা অর্জন করতে মাত্র ১০ হাজার হেক্টর জমি যথেষ্ট, যা আমাদের দেশের পতিত মোট নদ নদীর পানির মাত্র ০.২৫ ভাগ প্রায়।
3: আমরা শুনছিলাম খাঁচায় কিভাবে মাছ চাষ করা যায় এবং কিভাবে ব্যবস্থাপনা রাখলে খাঁচায় মাছ চাষের মধ্য দিয়ে মৎস্য চাষীরা মৎস্য চাষকে আরো এগিয়ে নিয়ে যেতে পারেন। এই জানা এবং বোঝার মধ্য দিয়ে আমাদের মৎস্যজীবীরা আরো অনেক বেশি মৎস্য চাষে উৎসাহিত হবেন, মৎস্য সম্পদ কৃষি অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে। এমন শুভকামনায় আসর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।
0: আমরাও এগিয়ে যাবো, তাই না? রূপালীর জন্য বেশি ভালো হয়েছে। রূপালী এখন পুকুরও করবে, খাঁচাও করবে, বাসায়ও করবে।
2: আমরাও করুন।
1: শোনো, আমগুলো সহজ হয়েছে, খাঁচা যেহেতু কইছে, খাঁচার মধ্যে করা অনেকটাই সহজ মনে হয়। তবে নিয়ম কানুন দিয়ে আরো জানতে হবে তোমার থেকে।
0: ঠিক আছে। আচ্ছা, তুমি যে বাসায় করবো বললাম, তুমি ভুট করে রাজি হয়ে গেলে বাসায় কেমনে করবে?
1: আমরা
0: খাঁচায় মাছ চাষ শুনলাম, এবার একটা কৃষি বিষয়ক গান শুনি।
1: আচ্ছা।

0: কথাগুলো কিন্তু একেবারেই কি বলে মনোমুগ্ধ করে। আমাদের
1: কথাই কইছি, কাদের কথাই কইছি,
0: নদী তো বাঁচাতে হবে, কারণ নদী বাঁচতে তো আমরা বাঁচবো। এখন মনে কর যাদের নদীর পাড়ে ফসলের ক্ষেত আছে, তাহলে যদি নদী বেঁচে থাকে, পানি থাকে, সেখান থেকে আমরা সেচের ব্যবস্থা করতে পারবো, আমাদের বাড়তি যে সেচ খরচ লাগবে না। তো এই ফসল উৎপাদনে বীজের তো প্রয়োজন নাকি?
1: বীজ ছাড়া ফসল হবে কেমনে?
0: বীজ ছাড়া তো ফসল হবে না, কিন্তু মানসম্পন্ন বীজ, এটার গুরুত্ব কি তোমরা কতটুকু জানো?
1: ভালো, অনেক গুণই আছে, কিন্তু কি কি গুণ এইটা তো আবার পুরোপুরি জানি।
0: হ্যাঁ, তো এই গুণ কি, গুণের গুরুত্ব কি, এবং এ বিষয়ে আমরা যারা কৃষক আছি তাদের কি করণীয়, এ বিষয়ে একটা সাক্ষাৎকার শুনবো।
2: আচ্ছা,
0: চলো শুনলে আমরা বুঝবো যে আমাদের ফসল উৎপাদনে মানসম্পন্ন বীজ ব্যবহারের গুরুত্ব এবং আমাদের কি করণীয়।
2: আচ্ছা আচ্ছা,
3: সঠিক বীজের নির্বাচন আমাদের কৃষির মৌলিক দিক, যা ফসলের ফলন ও গুণগত মান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকে আমরা জানব কিভাবে মানসম্পন্ন বীজ ব্যবহার কৃষকের জন্য লাভজনক হতে পারে এবং তারা কিভাবে এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারেন। কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ আমাদের আজকের আসরে। আজকের সাক্ষাৎকারমূলক আলোচনায় সাথে আছি আমি আফরোজ আক্তার পাপি। আর যে বিষয়ে কথা বলবো তা ইতিমধ্যে বলেছি, ফসল উৎপাদনে মানসম্পন্ন বীজ ব্যবহারের গুরুত্ব ও কৃষক ভাইদের করণীয়। আজকে আমাদের এই আসরে অতিথি হিসেবে যুক্ত আছেন মোহাম্মদ নাজমুল হক, বীজ বিশ্লেষক, বীজ প্রত্যয়ন এজেন্সি গাজীপুর। আমন্ত্রণ আমাদের আজকের আসরে। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, বীজ আসলে কি এবং মানসম্পন্ন বীজ বলতে আসলে আমরা কি বুঝি, সংক্ষেপে যদি বলতে?
4: সহজ ভাষায় বীজ হচ্ছে এমন এক জীবন্ত উপাদান যা থেকে নতুন গাছের জন্ম নেয়, এবং মানসম্পন্ন বীজ বলতে এমন বীজকে বোঝায় যার অঙ্কুরোদ্গম ক্ষমতা বেশি, সাধারণত 80-90%, বিশুদ্ধতা বেশি, সাধারণত 95%, উপরে সঠিক আর্দ্রতায় সংরক্ষিত এবং জাতটি নির্ভরযোগ্য।
3: আচ্ছা, মানসম্পন্ন বীজ ব্যবহার করলে কৃষক ভাইরা কি কি উপকার পান?
4: মানসম্পন্ন বীজ ব্যবহারের উপকার অনেক। প্রথমেই বলতে হয় যে ফলন 20-30% পর্যন্ত বেড়ে যায়। জমিতে একই রূপ গাছ জন্মায়, ফলে পরিচর্যা করা সহজ হয়, রোগ পোকার আক্রমণ কম হয়, সার, কীটনাশক, পানি সবকিছুর অপচয় কমে যায়, এবং সবশেষে কৃষক আর্থিকভাবে লাভবান।
3: চমৎকার তথ্য দিয়েছেন। কিন্তু আমাদের দেশের অনেক কৃষকই তো নিজের ফসলের বীজ পরের মৌসুমে আবার ব্যবহার করেন, এতে কি কোনো ধরনের সমস্যা হতে পারে?
4: ঠিক বলেছেন, এটা আমাদের গ্রামের সাধারণ চর্চা। কিন্তু নিজের উৎপাদিত বীজ কয়েক বছর ধরে ব্যবহারের ফলে সেটি ডিজেনারেশন হয়, অর্থাৎ বীজের মান কমে যায়, ফলে অঙ্কুরোদ্গম কমে, গাছ দুর্বল হয়, রোগবালাইয়ের আক্রমণ বেড়ে যায় এবং ফলন কমে যায়। তাই প্রতি 2-3 মৌসুম পরপর নতুন সার্টিফাইড বীজ ব্যবহার করা দরকার। এগুলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, BADC এবং অনুমোদিত বীজ ডিলার কোম্পানি থেকে পাওয়া যায়।
3: তো কৃষক ভাইরা কিভাবে বুঝবেন যে এটি একটি মানসম্পন্ন বীজ?
4: বীজ কেনার আগে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। বীজ প্যাকেটে ছিদ্র থাকা যাবে না। প্যাকেটের গায়ে জাতের নাম, অঙ্কুরোদ্গম শতাংশ, বিশুদ্ধতা শতাংশ, আর্দ্রতা, বীজের পরিমাণ, লট নাম্বার, প্যাকেজিং এর তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং প্রস্তুতকারকের নাম লেখা আছে কিনা দেখে নিতে হবে। বীজটি যেন পরিষ্কার ও রোগমুক্ত হয়, বীজের রং হবে উজ্জ্বল, সব বীজ এক আকারের হতে হবে, দানাগুলো পুষ্ট হতে হবে এবং দানা ভাঙ্গা হবে না। প্যাকেটের গায়ে মান নিয়ন্ত্রণ লেভেল দেখেও নিশ্চিত হওয়া যায়, যা সাধারণত বীজ প্রত্যয়ন এজেন্সি কর্তৃক প্রদান করা হয়।
3: বীজ সংরক্ষণের ব্যাপারেও কৃষক ভাইদের কিন্তু অনেক প্রশ্ন থাকে, ভালো বীজ কিভাবে তারা সংরক্ষণ করবেন? এমন
4: বীজ সংরক্ষণ একেবারেই গুরুত্বপূর্ণ একটা ধাপ। প্রথমে বীজ ভালোভাবে শুকিয়ে নিতে হবে। যেমন যদি আমরা ধানের ক্ষেত্রে বলি, সর্বোচ্চ 12% আর্দ্রতা রাখা ভালো। তারপর বাতাস চলাচল করে এমন ঠান্ডা জায়গায় রাখতে হবে। যদি সম্ভব হয় বীজ সংরক্ষণের জন্য প্লাস্টিক ড্রাম, টিনের বাক্স বা বাতাস রোধী পাত্র ব্যবহার করতে হবে। এভাবে রাখলে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা দীর্ঘদিন অক্ষুণ্ণ থাকে।
3: এখন যদি বলি কৃষক ভাইদের করণীয় কি হওয়া উচিত এই বীজ ব্যবহারের ক্ষেত্রে?
4: করণীয়গুলো যদি আমি সংক্ষেপে বলি, প্রতি মৌসুমে স্থানীয় কৃষি অফিসারের পরামর্শে জমির ধরন অনুযায়ী উপযুক্ত জাত বেছে নিতে হবে। সার্টিফাইড বীজ ব্যবহার করতে হবে। এক্ষেত্রে বীজ প্রত্যয়ন এজেন্সির প্রদত্ত ট্যাগ দেখে নিশ্চিত হতে হবে যে বীজটি সঠিক কিনা। বীজ বপনের আগে বীজ শোধন করুন, যেমন থিয়াম বা বেবিস্টিন জাতীয় ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করা যায়। পানি নিষ্কাশন ও সেচ দেওয়ার ব্যবস্থা আছে, এরকম বীজতলা প্রস্তুত করতে হবে এবং সঠিকভাবে পরিচর্যা করতে হবে।
3: সবশেষে জানতে চাই, কৃষক ভাইদের জন্য আপনার কোনো পরামর্শ, বিশেষ কোনো বার্তা আছে কিনা?
4: বীজের প্রতি অবহেলা মানে আমাদের অস্তিত্বের প্রতি অবহেলা। ভালো বীজ মানেই ভালো ফসল, আর ভালো ফসল মানেই সমৃদ্ধ বাংলাদেশ। আমাদের কৃষক ভাইদের হাতে আছে দেশের খাদ্য নিরাপত্তা, তাই তারা যেন বীজ নির্বাচন ও সংরক্ষণে সচেতন হন।
3: অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, ফসলের উৎপাদন বৃদ্ধি ও গুণগত মানের জন্য মানসম্পন্ন বীজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষক ভাইদের উচিত সঠিক বীজ নির্বাচন এবং তার পরিচর্যা সম্পর্কে সচেতন হওয়া। শ্রোতা, আজ পর্যন্ত কথা হবে অন্য কোন আয়োজনে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
0: আমরা শুনলাম এবং বুঝলাম,
2: অনেক কিছু বুঝলাম।
0: একটা কথা কিন্তু খুব দামি কথা বলেছি, খেয়াল করেছো, যে বীজের প্রতি অন্যায় করা মানে আমাদের অস্তিত্বের উপর আঘাত হানা। কারণ বীজটা এখন যদি ভালো না হয়,
2: বীজ ভালো না হলে তো ফসলই হবে না।
0: কষ্ট করলাম, বীজের যত্ন নিলাম, মানে তারপরে গাছ হলো,
1: কিন্তু ফসল ভালো পাইলাম,
0: ফসল ভালো পাইলাম।
1: আমার কাছে ভালো বীজে ভালো ফলন তোমরাই তো কও।
0: হ্যাঁ, অতএব এই জন্যই যে কোনো ফসল ফলানোর আগে বীজের প্রতি যত্ন বেশি নিতে হবে। তবে এই ফাঁকে আমি রূপালি তোমাকে একটু স্মরণ করিয়ে দিই।
1: কি স্মরণ করাই?
0: তোমাকে আমি তোমার যারা বন্ধু বান্ধব, যারা মানে মৎস্যজীবী,
1: আমার মতো মৎস্যজীবী ভাই বোন,
0: তাদেরকে উদ্দেশ্যে আমি একটু মানে বলতে চাচ্ছি যে আমরা তো এই যে একটা বন্যা আমাদের
1: হয়ে গেল,
0: তো এই বন্যা পরবর্তী কিছু কাজ আছে, যেমন ধরো পুকুর বা জলাশয়ের পার ভেঙে গেলে দ্রুত মেরামত করতে হবে, ভাঙা অংশের জাল দিয়ে বাঁধ দিতে হবে, তারপরে ধরো বন্যার পানির সাথে বাহির থেকে ভেসে আসা অনাকাঙ্ক্ষিত মাছ, মানে কিছু রাক্ষসী মাছ আছে না, যদি সেগুলি তোমার পুকুরে চলে আসে
1: একবারে
0: মানে ভালো অন্য মাছ রেখে ফেলবে,
1: ক্ষতি করবে।
0: হ্যাঁ, তারপর বন্যার পানি নেমে গেলে স্থানীয় মৎস্য অফিসের সাথে পরামর্শ করে পুকুরে পরিমাণ মতো চুন এবং লবণ প্রয়োগ করবে। এটা এই মুহূর্তে এখন যাদের
1: বন্যা পর্ব,
0: হ্যাঁ এইটা কিন্তু খুব জরুরি। এই কাজগুলো আরো কিছু কাজ আছে, ওই কৃষি অফিসের সাথে যোগাযোগ করলে তারা কিন্তু বলবে যে এই কাজগুলি করতে হবে,
1: পরামর্শ দিব।
0: আচ্ছা, এবার চলো আরেকটা অন্য বিষয় তোমাদেরকে শোনাবো। শুনি, তারপর কথা বলি।
5: এই যে তুমি মন খারাপ করে আছো কেন?
6: আরে এত কিছু থাকতে, তোমাগো বাড়ি থেকে রকমারি লেবু পাঠাইছে,
5: তাই
6: শুন না, আমার বন্ধুরা আশাশি করতেছে।
5: আরে খালি লেবুর কথা কইলা কেন? গত সপ্তাহে যে বড় রুই মাছ পাঠাইছিল তার কথা তো কও নাই।
6: না, রুই পাঠাইছে ভালো কথা, তাই বললে হরেক রকম লেবু
5: আর ধুর পাঠাইছে, যখন বন্ধুকে দিয়া দাও, যাও।
6: এরা কি তোমাগো বাড়ি লেবু খাওয়ানোর লেগে পয়সা রয়েছে? হ্যাঁ, তোমাগো বাড়ির লেবু তুমি ফেরত দিয়ে আসো।
7: তোমাগো বাড়িতে লেবু পাঠানোর কারণে তুমি যে মন খারাপ করবা সেটা আমি জানি মজিদ।
5: আরে ভাইজান, আসেন আসেন ভাইজান।
6: ভাইজান আপনি আসবেন আগে কোন নাই তো?
7: আরে ছোট বোনের বাড়িতে আসুন, বইলা কই আসতে হবো নাকি?
6: না মাইনে, আমি তাহলে বাজারে যাইতাম।
7: বাজার করতে হবো না?
6: যে এত লেবু কেন পাঠাইছেন ভাইজান? আমরা তো কেউ লেবু খাই না।
7: আরে খাও না বলেই তো নিজের গাছের লেবু পাঠাইছি। লেবুর পুষ্টিগুণ সম্পর্কে অনেকেই জানে, তবে পুরোপুরি গুণের কথা সবার জানা নাই।
6: কি রকম?
7: সারা বছর বাজারে নানান রকমের লেবু পাওয়া যায়, যেমন ধরো এই পাতি লেবু, কমলা লেবু, মুসাম্বি লেবু, গন্ধরাজ লেবু, বাতাবি লেবু, কাগজি লেবু, আরো ছোট বড় অনেক রকম লেবু।
5: ও ভাইজান, এইসব লেবুর নাম অনেকেই জানে।
7: নাম জানে কিন্তু লেবুর গুণাগুণ সম্পর্কে কিছুই জানে না।
6: লেবুর কোন গুণের কথা কইতেছেন ভাইজান?
7: 100 গ্রাম কাগজি লেবু বা পাতি লেবু টিকা ভিটামিন সি 63 গ্রাম পাওয়া যায়, যা আপেলের 32 গুণ আর আঙুরের 2 গুণ, মাইনে হইল গিয়া ডাবল ডাবল।
6: কোন কি ভাইজান, লেবুর এত গুণ?
7: আরে শুধু ভিটামিন সি নয়, ভিটামিন বি, ফসফরাস, লৌহ জাতীয় উপাদান লেবু থেকে পাওয়া যায়।
5: শুনলা তো লেবুর কত রকম পুষ্টি গুণ!
7: এছাড়াও টাটকা লেবুর খোসাতেও পুষ্টি রয়েছে, প্রচন্ড গরমে বুঝলা এক গ্লাস লেবুর শরবত দেহের জন্য অত্যন্ত উপকারী। এই শিশু থেকে বৃদ্ধ সবাইকে প্রতিদিন ভিটামিন সি জাতীয় খাবার প্রচুর পরিমাণে খাওয়ানো দরকার, যা লেবু থেকে পাওয়া সম্ভব।
6: আর কি কি উপকার লেবুতে?
7: জ্বর, সর্দি, কাশি আর ঠান্ডা জনিত সমস্যায় লেবু অত্যন্ত কার্যকর। লেবুতে থাকা প্রচুর ভিটামিন সি, যা রোগ প্রতিরোধে সাহায্য করে, রক্তের জমাট বাঁধার ক্ষমতা বাড়ায়। লেবুতে পর্যাপ্ত ভিটামিন সি থাকায় অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, দেহকে ক্যান্সার সহ নানা ঘাত প্রতিঘাতের হাত থেকে রক্ষা করে।
6: কোন কি ভাইজান, ভাইজান আমি না বুঝা আপনার পাঠানো লেবু নিয়ে কত যে কত কইছি।
7: আরে হনো হনো, শিশুদের দৈনিক 20 মিলিগ্রাম ভিটামিন সি আবশ্যক। ভিটামিন সি এর অভাব হইলে শিশুর উপর প্রভাব পড়ে, ফলে শিশুর দাঁত মাড়ি পেশি মজবুত হয় না।
6: অহন ঠিক আমাগো মাইয়ারে আমি লেবুই খাওয়ানো,
7: সে কারণেই ওই লেবু পাঠানোর উদ্দেশ্য। এখন থেকে প্রতিদিন খাবারের সঙ্গে লেবু রাখবা।
6: আমি কালি ওই লেবুর চারা বাড়িতে লাগামুই।
7: সেটাই হবে লেবুর পুষ্টিগুণ পাবার সহজ উপায়।
5: হ্যাঁ, প্রতিদিন পরিমাণ মতো লেবু খান,
6: পুষ্টিগুণে শরীরকে ভালো রাখুন।
0: আমরা লেবুর
2: গুণাগুণ জানলাম,
0: কি বুঝলাম,
2: ভিটামিন সি।
0: আর এত মানে এত ধরনের লেবু আছে,
2: এটা জানা ছিল না, কত রকম
0: লেবু,
2: বিচি ছাড়া আছে, বিচি সহ আছে, রস বেশি আছে, বড় লেবু, ছোট লেবু, কত রকম কাগজি লেবু।
0: তবে প্রত্যেকটা লেবুর কিন্তু আলাদা আলাদা গুণ, কোনটাতে ভিটামিন সি, কোনটাতে ভিটামিন ই,
1: এই গুণাবলী জানতে।
0: আর আমরা এই যে থালা বাসন পরিষ্কার করি, ধুই, যে সাবান ব্যবহার করি, বা অনেকে ওই কি জাতীয় আর কি কি ব্যবহার করো না, ডিটারজেন্ট ব্যবহার করে, এই প্রত্যেকটা কিন্তু লেবু দিয়ে তৈরি,
2: লেবু দিয়ে তৈরি। হ্যাঁ,
0: এই লেবু কিন্তু যেহেতু ময়লা পরিষ্কার করে, তার মানে আমরা যখন লেবু খাবো আমাদের ভিতরে ময়লা কিন্তু
2: পরিষ্কার,
0: লেবু খাওয়া কিন্তু প্রত্যেকের দরকার।
2: দেখছো, লেবু কাটলে লেবুর যে রস সেটা তো হাতে নকে টকে গেলে পরিষ্কার হয়ে যায়,
0: পরিষ্কার হয়ে যায়। আর লেবুর ঘ্রাণটা তো অন্যরকম। তা আজকে আমরা বিশেষ করে রূপালীর দায়িত্ব হল, রূপালী এখন থেকে মাছের ফলন আরো অনেক বেশি বাড়াবে, তারপরে ফসল উৎপাদনে মানসম্পন্ন বীজ, এটা কিন্তু খুব জরুরি একটা বিষয়,
2: এটা আমরা সবাই করুন,
0: এটা এটার কোন বিকল্প কিছু নেই, এটা করতেই হবে,
2: করতেই হবে, বীজ ভালো না হলে ফসল ভালো হইবে না।
0: আর তোমরা তো মোটামুটি, তুমি তো অনেক পরে মাঝখানে তো অনেকদিন ছিল না, পরে আসছো, তুমি কি কৃষি কাজ করছো? তুমি ন্যায্য মূল্যে কৃষি পণ্য পাবা,
2: শুনছি, কিন্তু
0: বীজ সার এগুলো তুমি কিনতে পারবা,
2: ওই কার্ডটা দেখে,
0: কার্ডটা দিয়ে ন্যায্য মূল্যে পাবা। তারপরে আমার কৃষি বীমাও আছে, কৃষি বীমা আছে, তোমার বিপদে
1: কিন্তু

0: ঠিকই কইছো।
1: এখন হয়তো আমি জানি না, ওই ধর নয়নতার হয়তো একটা নতুন একটা ফসলের চাষ করে ফেললো, হ্যাঁ এখন মনে করো তুমি জানো না, এখন তুমি যদি মনে করো জানো তাহলে জিনিসটা করবা, এইভাবে জানতে জানতে কিন্তু আমাদের ফসলের প্রকাশ ছড়াবে।
2: এই জন্যই জানার খুব দরকার,
1: হ্যাঁ জানার কোনো শেষ নেই।
3: এই জন্য যেটা করতো নিজের মধ্যে আলোচনা বাড়াইতো,
1: হ্যাঁ বললাম না তো যে আমি যে দাওয়াতের কথা যদি তুললাম, বললাম না তো যে দাওয়াতে আসো,
0: অবশ্যই জানো মানে আগে থেকে করে এলাম,
1: তুমি সে আমার সেই কোন আমলে কি কি বরবটি খাইবা সেই তোমার তিন হাত লম্বা বরবটি এখন বুঝো তো সেটা আমি চোখে দেখলাম।
0: আসো না আমরা কইলে হইব না,
1: শুনছো রূপালি এই যে আস্তে ফাঁকি দিয়ে চলে গেলে পারবো, আসলে তুমি এই
2: ফাঁকি দিয়ে কইও না, শুনো তুমিও তো যাইতে পারো বইনের বাড়ি, তুমি ভাই না
1: আর না হে তো স্টেশন নাই হ্যাঁ হুট করে হারাই যায়, এখন
0: আসলে গেলে আবার কিছু তো নিতে হইব বুঝছো না,
1: আমি গেলাম দেখা গেলে গড়তলা ওই যে পরে আবার গান দেখাইতে হবে বন্ধু, তুই তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না,
0: যোগাযোগ করে যাবা, হ্যাঁ
1: আচ্ছা ঠিক আছে যাবনি, দাওয়াত না দিলেও যাবো, দাওয়াত দিলেও যাবো, তবে যোগাযোগ একে অন্যের সাথে যোগাযোগ রাখাটা খুবই জরুরি, আমাদের যোগাযোগ যত বেশি হবে আলোচনা হবে, আলোচনা হলে আমাদের মাথা থেকে নতুন নতুন তো ঠিক আছে। আজকে অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম, এই এত কিছু আমাদেরকে যিনি শিখতে সহযোগিতা করেছেন তিনি হচ্ছেন আমাদের সোনালী ফসল আসরের প্রযোজক রনিয়া সুলতানা, তাকে ধন্যবাদ, তোমাদেরকে ধন্যবাদ এবং সর্বোপরি আমাদের শ্রোতাদেরকে ধন্যবাদ জানিয়ে চলো আজকে বাড়ি যাই,
2: চলো যাই চলো।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমাদের এখনকার নিবেদন আধুনিক গান। গানের শিল্পী রুমানা ইসলাম, কথাগুলো সাজিয়েছেন খন্দকার আব্দুল মোতালেব, সুর করেছেন ফরিদ আহমেদ।

আপনারা শুনছেন আধুনিক গান রুমানা ইসলামের কণ্ঠে। এবারের গীতিকার হোসনে আরা বেগম জলি, সুরকার মোহাম্মদ ইসহাক।

0: বন্ধুখানি আধুনিক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষক কার্ডের গানের অনুষ্ঠান।

0: এতক্ষণ দ্বৈত কণ্ঠে কৃষক কার্ডের গান শুনলেন কে এম আবদুল্লাহ আল মোর্তজা মহিন ও নাসরিন আক্তার বিউটির কণ্ঠে। গানের কথাগুলো সাজিয়েছেন মনিরুজ্জামান মনির, সুরারোপ করেছেন মকসুদ জামিল মিন্টু।
1: বাংলাদেশ বেতার, রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। যশোর, কুষ্টিয়া, পাবনা, কুমিল্লা, চট্টগ্রাম এবং ময়মনসিংহ অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ময়মনসিংহে 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুমারখালী 24.2 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 85%, সন্ধে 6টায় 69%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে 5টা 31 মিনিটে, অস্ত যাবে 6টা 36 মিনিটে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস।
2: This is Bangladesh Weather giving you the weather report read by Zubair Hamid Qureshi. Dhaka Met Office forecast for the inland river post well until 1 a.m. says that rain or thundershower accompanied by temporary south-southeasterly gusty or squall wind at the velocity of 45 to 60 kilometers per hour may occur over the regions of Jashor, Kushtia, Pabna, Kumilla, Chattogram and Mymensingh. Reports of these areas are to highest cautionary signal number 1. Repeat. Cautionary signal number 1. Now, forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Many places of Rangpur, Mymensingh, Khulna, Chattogram and Sylhet divisions and some places of Rajshahi, Dhaka and Borishal divisions may experience light to moderate rain or thundershower accompanied by temporary gusty wind. Moderately heavy to heavy shower is also expected at places of the country. Slight fall in day temperature is expected and night temperature may remain nearly unchanged over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Mymensingh 35.5 degrees Celsius and the minimum was at Kumarkhali 24.2 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 33.5 degrees Celsius and minimum 27 degrees. Humidity recorded in air at 9 a.m. was 85% and at 6 p.m. 69%. Sunrise over Dhaka tomorrow at 5:31 a.m. and sunset at 6:36 p.m. And that's all for weather for this time.
1: অনুষ্ঠান একযোগে প্রচার হল ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা।
0: এখন জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। তার পূর্বে শুনব আমরা কিছু হামনীয় করণীয়।

0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30 শুনবেন। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। শ্রোতাদের পাঠানো চিঠিপত্র জবাবের অনুষ্ঠান সমীবেশে শুনবেন রাত 9:05। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান শুনবেন রাত 10:00। শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরনের গান শুনবেন রাত 10:20। এছাড়াও FM 92 MHz সন্ধ্যা 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এতক্ষণ শুনলেন পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।
1: মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন। এরা দেশ ও জাতির শত্রু, এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। অবৈধ পথে বিদেশে যাওয়া থেকে বিরত থাকুন। মানব পাচারকারীদের হাত থেকে বাঁচুন। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে।

বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে আমাদের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়ি ঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, তার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগায়।

0: বাংলাদেশ বেতার ঢাকা, অল্প সময়ের মধ্যেই শুনবেন স্থানীয় সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি মরিয়ম আক্তার। ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশ আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবেশের প্রধান অতিথি ছিলেন। সমাবেশে চিকিৎসা খাত সম্পর্কে তারেক রহমান বলেন, সকলে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না। সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাদারিত্বে ব্যাঘাত সৃষ্টি না করে সেদিকে খেয়াল রাখতে হবে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহধর্মিনী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ অভ্যুত্থানের অংশ নেওয়া দুই যোদ্ধার আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহের সহায়তার লক্ষ্যে একটি সিএনজি অটোরিকশা ও দুটি প্যাডেল চালিত রিকশা উপহার দিয়েছেন। আজ প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এসব উপহার তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী প্রত্যেকের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা, পরিবার ও জীবিকা সম্পর্কে খোঁজ খবর নেন। নরসিংদীর মনোহরদীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর পক্ষ থেকে মৎস্যচাষী, দুস্থ, নারী, প্রতিবন্ধী ও শিক্ষার্থীদের মাঝে সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার পাঁচটি ইউনিয়নের নির্বাচিত পাঁচজন মৎস্যচাষীর মাঝে আধুনিক প্রযুক্তিতে মৎস্যচাষের বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়। এ সময় উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে 100 দুস্থ নারী ও প্রতিবন্ধীর মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ারও বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে স্থানীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের জন্য রক্তচাপ মাপার বিপি মেশিন, গ্লুকোমিটার ও স্ট্যাথিস্কোপ হস্তান্তর করেন। আগামী 16 আগস্ট প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ আজ কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ব্রহ্মপুত্র নদ এবং কটিয়াদি উপজেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন। এ সময় মন্ত্রী সাংবাদিকদের বলেন, হাওড় বিল নদী ও জলাশয়ে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে মিঠাপানির মাছের অভয়াশ্রম নামে আগামী মৌসুম থেকে একটি কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু হবে। রাজবাড়ী পৌরসভায় 2025 সালের এসএসসি ও এইচএসসি সমমানের 91 জন কৃতী শিক্ষার্থীকে আজ বৃত্তি প্রদান করা হয়েছে। জেলা পরিষদ প্রশাসকের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে এই বৃত্তি প্রদান করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও জ্ঞান চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ব্লকে সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, প্রাথমিকভাবে প্রতিটি উপজেলা থেকে একটি করে ব্লক নির্বাচন করে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই কার্যক্রম সফলভাবে সম্পূর্ণ হলে পর্যায়ক্রমে জেলার সব ব্লকে তা সম্প্রসারণ করা হবে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আজ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং অপর দুইজন আহত হয়েছে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আজ ভোরে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস পাকুন্দিয়ার বড়াটিয়া এলাকার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত দুইজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবহাওয়া। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৫% এবং সন্ধ্যে ৬টায় ৬৯%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫:৩১ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৩৬ মিনিটে। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে ৮:০৫ মিনিটে।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: আমাদের ওই যে করোনা হওয়ার পর থেকে আমরা কিন্তু মোটামুটি আমরা কিন্তু একজন থেকে একজন একটু দূরত্ব রেখে কাজ করি, তাই না? তো যাই হোক, এইটা তো ভালোই হয়েছে। তুমি জানি কি বলতেছিলে ইয়ে জরিনাবু?
4: আরে বলতেছিলাম, আমার যে ফসল হয়েছে না, ফসল আমি তো আমার একার খাস জানি না, আমাকে বিক্রি করতে হবে, বাজারে নিয়ে গেছি, বাজারে কিন্তু আমি যেভাবে খরচ হয়েছে আমার, আমি দাম পাচ্ছি না, কি করবো কদিনে। আমার
5: কে নিয়ে গেল? তুমি নিয়ে গেলা নাকি?
4: আমিও গেছি সাথে।
3: মানে ব্যাপারটা হলো দুজন মিলেই
4: গেছি।
3: আচ্ছা, বুঝতে পারিছি। তুমি ব্যাপারটা হলো যে তুমি এত জিনিস তোমার উৎপাদন হয়েছে কিন্তু সেই পরিমাণ তুমি
4: দাম পাইছো।
6: হারুন ভাই, আমারও সেই দশা।
3: আচ্ছা, ভালো ভালো, সব একই অবস্থা হলে তো হবে না। কিন্তু রাজা ভাই তো ঠিকই দাম ইয়ে করেছে। কারণ হচ্ছে যে কি কও দেখিনি,
5: আমি তো নিয়ে যাই ওই যে ভাব বুঝা।
3: আচ্ছা, ঘটনা হচ্ছে
4: ভাবটা আমাদের একটু বুঝাই দিও।
3: আচ্ছা, যাই হোক, বোঝানোর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আসলে এখন তোমার সবকিছু একটা ডিজিটাল ডিজিটাল ব্যাপার, বুঝতে, যান্ত্রিকীকরণ। তো এই ডিজিটাল ব্যাপারে তোমার আমার এটা জানা লাগবে
5: অবশ্যই।
3: আধুনিক বাজার ব্যবস্থাপনা কিভাবে কি হচ্ছে এটা আমার জানা উচিত। তো চলো আমরা আধুনিক বাজার ব্যবস্থাপনা সম্পর্কে জানি নি।
5: আচ্ছা,
3: এই বিষয়ে বলতেছেন সুলতানান নাসিরা, সহকারী পরিচালক কৃষি বিপণন অধিদপ্তর, খামার বাড়ি, ঢাকা। চলো ভালো করে শোনো, পরে যাতে আর বলতে না পারো যে তোমার লস হচ্ছে।
5: ঠিক আছে, ভালো করে শোনো। কিন্তু
7: আধুনিক বাজার ব্যবস্থাপনা বলতে একটি পরিকল্পিত, তথ্য নির্ভর, যুক্তি নির্ভর ও দক্ষ বাজার পরিচালনা ব্যবস্থা বোঝায়, যেখানে উৎপাদক, ব্যবসায়ী ও ভোক্তার মধ্যে পণ্য, তথ্য ও তথ্যের প্রবাহ কার্যকরভাবে পরিচালিত হয়। সহজভাবে বলতে গেলে আধুনিক বাজার ব্যবস্থাপনা হল প্রযুক্তি, তথ্য, পরিকল্পনা ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি পণ্যের উৎপাদন থেকে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত পুরো বিপণন প্রক্রিয়াকে আরও কার্যকর, স্বচ্ছ ও লাভজনক করা। আধুনিক বাজার ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা হল কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য ও ভোক্তার নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা অপরিহার্য। একথা সর্বজন স্বীকৃত যে কার্যকর ও দক্ষ বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা ছাড়া কৃষিকে লাভজনক বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করা বেশ কঠিন। উন্নত বাজার ব্যবস্থাপনা ও অবকাঠামো নিরাপদ খাদ্য নিশ্চিতের অন্যতম নিয়ামক। বাংলাদেশের বাজারেও এরই মধ্যে ব্যবস্থাপনার ব্যাপক আধুনিকায়ন ঘটেছে। উৎপাদিত পণ্য বা খাদ্য খামার থেকে ভোক্তা পর্যন্ত সঠিক তাপমাত্রায় সংরক্ষণ, পরিবহন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণের অন্যতম অনুশীলনের অভাবে সংক্রামক ও খাদ্যবাহিত রোগের ঝুঁকি বাড়িয়ে তোলে। এ কারণে বাজার ব্যবস্থাপনার উন্নতি ও অবকাঠামোগত উন্নয়ন জরুরি, যাতে ভোক্তারা নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে পারে। আধুনিক বাজার ব্যবস্থাপনা ও খাদ্যের নিরাপদতা রক্ষার গুরুত্বপূর্ণ বিষয়গুলো হল মডেল মার্কেট ব্যবস্থাপনা গড়ে তোলা। এতে প্রাকৃতিক আলোবাতাস সমৃদ্ধ বহুতল ভবন নির্মাণ, পর্যাপ্ত প্রাকৃতিক আলো ও বায়ু চলাচলের জন্য আড়াআড়ি জানালা এবং সূর্যের আলো প্রবেশে উলম্বিমুখী ব্যবস্থা রাখা, পর্যাপ্ত কৃত্রিম আলো ও বাতাস প্রবেশের সুবিধা রক্ষা করা, মেঝেগুলো শুকনো ও জীবাণুমুক্ত রাখতে স্বাস্থ্যকর পরিবেশ ও সঠিক তাপমাত্রা বজায় রাখা, পণ্য লোড এবং আনলোড করার জন্য মার্কেটের নিকটবর্তী পর্যাপ্ত স্থানের ব্যবস্থা রাখা, প্রয়োজনীয় গাড়ি পার্কিংয়ের স্থান রাখা, কৃষি ও অন্যান্য পণ্য স্থানান্তর ও উঠানামা করার জন্য পর্যাপ্ত কারিগরি সুবিধা নিশ্চিতকরণ, বহুতল বিশিষ্ট বাজারে মানুষ ও পণ্য উঠানামা করার জন্য পর্যাপ্ত প্রশস্ত এবং বহুমুখী ব্যবস্থা রাখা, বাজারের অভ্যন্তরে ক্রেতা এবং বিক্রেতাদের হাঁটার জন্য পর্যাপ্ত জায়গা নিশ্চিত করা, শাকসবজি ফলমূল মাছ মাংস এ ধরনের বাজারে দূষণ রোধে উন্মুক্ত পানির নিষ্কাশন অর্থাৎ ড্রেনেজ ব্যবস্থার পরিবর্তে আবদ্ধ নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতকরণ, শাকসবজি ফলমূল মাছ মাংস সহ ধোয়া ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি পরিপালনে নিরাপদ ও প্রবাহমান পানি সরবরাহ নিশ্চিতকরণ, নিরাপদ ও জীবাণুমুক্ত উপায়ে স্বল্পমেয়াদী সংরক্ষণ ও বিক্রির জন্য শীতলীকরণ কক্ষ বা চিলিং চেম্বার রাখা, কর্মী ও বিক্রেতাদের পানির জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা, তরল সাবান দ্বারা হাত ধোয়ার ব্যবস্থা এবং মহিলা ও পুরুষ স্টক হোল্ডারদের জন্য উন্নত টয়লেট সুবিধা রাখা, যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা, এই বিষয়গুলো আধুনিক বাজার ব্যবস্থাপনা ও খাদ্যের নিরাপদতা রক্ষার জন্য খুবই জরুরি। আধুনিক বাজার ব্যবস্থাপনায় কৃষি বিপণন অধিদপ্তর যে সকল কাজ করে যাচ্ছে তা হল ডিজিটাল বাজার তথ্য ব্যবস্থা ও বাজার দর প্রচার করা, চাহিদা ও সরবরাহ ভিত্তিতে বাজার বিশ্লেষণ করা, কৃষক ও ক্রেতাদের মধ্যে সরাসরি বাজার সংযোগ সৃষ্টি, কৃষিপণ্য গ্রেডিং প্যাকেজিং ও মান নিয়ন্ত্রণের লক্ষ্যে অ্যাসেম্বল সেন্টার নির্মাণ, ডিজিটালাইজড সুবিধা সমৃদ্ধ আধুনিক শস্য গুদাম ব্যবস্থাপনা, বাজার অবকাঠামো নির্মাণ, এই কাজগুলো কৃষি বিপণন অধিদপ্তর করে যাচ্ছে। আধুনিক বাজার সতর্কতামূলক ব্যবস্থাপনার জন্য কিছু জিনিস আমাদের সতর্ক থাকতে হবে, যেমন বাজারে বহুমুখী অগ্নি নির্বাপক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে, বাজার চত্বরে পানির রিজার্ভ নিশ্চিত করতে হবে, জরুরি চিকিৎসা সহায়তা সুবিধা নিশ্চিতে প্রাথমিক চিকিৎসা সরঞ্জামাদি রাখা এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, দুর্গন্ধযুক্ত স্থানে খাদ্য পণ্য সংরক্ষণ ও ক্রয় বিক্রয় প্রতিহত করতে হবে, বাজারে দূষণ ও দুর্গন্ধ মুক্ত রাখতে দ্রুত বর্জ্য অপসারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাহলেই আধুনিক বাজার ব্যবস্থাপনা নিশ্চিত হবে। ধন্যবাদ।
3: কি জানতে পারলে তো আধুনিক বাজার ব্যবস্থাপনা কিভাবে কি করলে পারে জানা যাবি করা যাবি, তাহলে দুটো পয়সাও পাওয়া যাবে,
6: তাই না? ওই যে আমি অন ঘরে বইয়া জানুম কোন নানা বাজারের সরা দাম, ওইখানে আমার জিনিসপত্র নিয়ে আমি নিয়ে যাব।
3: আমি তুমি কি আবার এই কথা কইছো?
6: আমার একটা গানের ব্যবস্থা করো।
3: ওই দেখো এই কথা সে কথা দেবে একটু আল্লাহ পাতা। যাই হোক, আল্লাহ পাতা এখন বেশি খায়ও না, তাহলে কিন্তু ওই দাঁত মাছ
5: আলু পাতা
6: না,
5: এই
6: কথা সে কথা দেব বুবু আলু পাতা।
3: আলু পাতা মানে হচ্ছে যে তোমার যে আর কলাম না,
4: ওই তোমার
3: বোঝো ঠিকই, ওই যে ধরো যেটা ওই যেটা খাওয়া নিষেধ, ওই যে ধক পাতা, ধক পাতা ওইটা না খাওয়াই ভালো। তো সেটা কথা হচ্ছে যে আগেকার দিনের মানুষেরা ওই গপ্প টপ্প করে লাস্টে একটু পান খাওয়ার জন্য বলে যে একটু দে গবু একটু পাতা দাও, তো পানের সাথে আলু পাতা নিয়ে চাবাতে চাবাতে যাও। তো ঘটনা হইলো তাই, আইসে কিন্তু আলু পাতার জন্য, পরে গপ্প করে অন্যটা নাকি জানি বাবু।
4: ঠিকই তো,
3: চলো যাই আমরা একটা গানটা শুনে আসি, কৃষি বিষয়ক গান, কৃষি নির্ভর দেশ, শিল্পী সেজুতি আশরাফি নদী, গীতিকার খন্দকার আব্দুল মোতালেব, সুরকার এস এম আব্দুল আওয়াল। চলো গানটা শুনি সবাই মিলে।
6: আচ্ছা শুনি।

0: কি গানটা কেমন লাগলো?
1: মন দিয়া শুনছি,
0: শুনবা তো তা তো বটেই। আচ্ছা তুমি যে পেয়ারা নিয়ে আইসো এটা তো কারো বললে না?
1: এটা আমার গাছের পেয়ারা, কত মিষ্টি দেখছো।
0: ওই যে ব্যাগে নিয়ে আইসো, ব্যাগের মধ্যে আমি একটু টিপ মেরে দেখলাম, গোল গন্ধ পাই দেখলাম যে কাশুন্দির একটা ইয়া নিছে। পরে ভালো করে ব্যাগটা ফাঁক করে দেখলাম আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের ভাইরা
1: সমাধানের কথা জানা,
0: তো তাদের চিঠিপত্র গুলো তো কি ভাল লাগে না? কত চিঠি আসে, তো সেখান থেকে বাছাই করে আমাদের কিছু চিঠি আমাদের কিন্তু বলতে হয় যে কার কি সমস্যা।
2: গাছপালার অসুখ বিসুখের কথা লেখে,
0: হ্যাঁ গাছপালার মাছের ব্যাপার লেখে, মুরগির খামার, হাঁস মুরগির খামার এইসব নিয়ে লেখে, গরুর খামার নিয়ে লেখে, যার যে সমস্যা। কিন্তু ব্যাপারটা হইলো যে সবার চিঠি তো আর আমরা একবার উত্তর দিতে পারবো
3: না,
0: সম্ভব না। তো সেখান থেকে কিছু চিঠি আমরা বাসাই করে, বাসাই মানে কি লটারি করতে হয় বুঝতে পারছেন আপনারা তো, এই যে শুনতেছেন তো, এই দেখো আবার দেখো ছোট মেয়ে আবার বলবি নাকি যে আমাকে তো শুনাইলে না,
2: সাজুবাবে একটা কথা কানা একজনের সমস্যা
1: দশজনের সমাধান।
0: তো ওইভাবেই আমরা চিঠিপত্র যা লটারি করে পাই, আপনাদের সমস্যা একজনের কিন্তু আমরা উত্তর হয় সবার, তো সেই রকমই আমরা আজকে কিছু চিঠি আমরা বের করে নিয়ে আপনাদের জন্য রাখছি। যেমন কৃষি বিষয়ক সমস্যার সমাধান নিয়ে আপনাদেরই চিঠিপত্রে জবাব দিচ্ছেন আজকে কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা, খামারবাড়ি, ঢাকা। তো চলো আমরা আজকে শুনিনি সবাই, আপনারা কিন্তু শোনেন।
4: শ্রোতা বন্ধুরা, শুরু করছি আপনাদেরই পাঠানো চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান। আজ আপনাদের চিঠিপত্রের জবাবদানে উপস্থিত আছি আমি কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আজকের প্রথম চিঠিটি পাঠিয়েছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, ঘাটাইল, টাঙ্গাইল থেকে। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম জানতে চেয়েছেন তার বাগানের বেশ কিছু লেবু গাছের পাতার উপরে আঁকাবাঁকা দাগের সৃষ্টি হয়েছে, কিছু পাতার কিনারা কুকড়ে যাচ্ছে, তিনি কি ব্যবস্থা নেবেন জানতে চেয়েছেন। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, আপনার বাগানের লেবু গাছ খুব সম্ভবত লিফ মাইনার বা পাতা সুরঙ্গকারী পোকা দ্বারা আক্রান্ত হয়েছে। লিফ মাইনার বা পাতা সুরঙ্গকারী পোকা লেবু জাতীয় ফসলের অন্যতম এবং মারাত্মক একটা শত্রু পোকা। সাধারণত গ্রীষ্ম এবং শরৎকালে গাছে নতুন পাতা গজালে এই পোকার আক্রমণ লক্ষ্য করা যায়। এই পোকার কীড়াগুলো পাতার উপত্যকের ঠিক নিচের সবুজ অংশ খেয়ে আঁকাবাঁকা সুরঙ্গের মতো সৃষ্টি করে, পরবর্তী সময়ে পাতার কিনারার দিক মুড়ে পুত্তলিতে পরিণত হয়। আক্রমণের মাত্রা তীব্র হলে গাছের পাতা কুকড়ে যায় এবং বিবর্ণ হয়ে শুকিয়ে ঝরে পড়ে। আক্রান্ত পাতায় ক্যাঙ্কার রোগ দেখা দেয়, গাছ দুর্বল হয়ে যায় এবং গাছের বৃদ্ধি ব্যাহত হয়। প্রতিকার হিসাবে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ পদ্ধতি গ্রহণ করতে হবে। প্রাথমিক অবস্থায় লার্ভাসহ আক্রান্ত পোকা সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে। প্রতি লিটার পানিতে 0.25 মিলিলিটার অ্যাডমায়ার 250 SL, 2 মিলিলিটার অথবা কিনালাক্স 25 EC মিশিয়ে 10-15 দিন পরপর 3-4 বার কচি পাতায় স্প্রে করতে হবে। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, আশা করি আপনার লেবু গাছের পাতার সমস্যা বিষয়ে আপনি বুঝতে পেরেছেন। আজকের দ্বিতীয় চিঠিটি পাঠিয়েছেন জনাব মোহাম্মদ শফিক আহমেদ, কালীগঞ্জ, গাজীপুর থেকে। জনাব মোহাম্মদ শফিক আহমেদ জানিয়েছেন তার বেগুন ক্ষেতের অনেকগুলো গাছের কচি ডগা ছিদ্র হয়ে ভেঙে পড়েছে, ফল কম ধরছে, দুই একটি যা ধরছে তাও ছিদ্রযুক্ত, তিনি কি ব্যবস্থা নেবেন পরামর্শ চেয়েছেন। জনাব মোহাম্মদ শফিক আহমেদ, বর্ণনা মোতাবেক বোঝা যাচ্ছে আপনার ক্ষেতের বেগুন গাছ ডোগা এবং ফল ছিদ্রকারী পোকা দ্বারা আক্রান্ত হয়েছে। বেগুনের ডোগা এবং ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারেন। চারা রোপণের 1 সপ্তাহের মধ্যে ফেরোমন ফাঁদ স্থাপন করতে হবে। জমিতে 20 হাত দূরে দূরে বর্গাকারে ফেরোমন ফাঁদ স্থাপন করতে হবে। প্রতি 2.5% জমির জন্য 1টি ফাঁদ ব্যবহার করতে হবে। ফাঁদের প্রতিটি টোপ 45 থেকে 60 দিন পর্যন্ত কার্যকর থাকে। কাজেই এক মৌসুমে দুটি টোপ ব্যবহার করতে হবে। পোকা আক্রমণের মাত্রা খুব বেশি হলে কীটনাশকও ব্যবহার করা যেতে পারে। তবে কীটনাশক ব্যবহারের আগে সংগ্রহযোগ্য সকল বেগুন সংগ্রহ করে কীটনাশক স্প্রে করতে হবে। 10 দিনের আগে স্প্রেকৃত জমির বেগুন সংগ্রহ করা বা বাজারজাত করা যাবে না। জনাব মোহাম্মদ শফিক আহমেদ, আপনি আশা করি বুঝতে পারছেন আপনার বেগুনের ডোগা এবং ফল ছিদ্রকারী পোকা কিভাবে দমন করতে হয়। আজকের তৃতীয় চিঠিটি পাঠিয়েছেন জনাব আবুল কাশেম গজারিয়া মুন্সীগঞ্জ থেকে। জনাব আবুল কাশেম জানিয়েছেন তার লাউয়ের মাচার বেশিরভাগ লাউয়ে পোকা ছিদ্র করে এবং পচে যায়, কি ব্যবস্থা নেবেন পরামর্শ চেয়েছেন। জনাব আবুল কাশেম, বর্ণনা মোতাবেক বোঝা যাচ্ছে আপনার মাচার লাউ মাছি পোকায় আক্রান্ত হয়েছে। পূর্ণবয়স্ক মাছি পোকা কচি লাউয়ের চামড়ার নিচে ডিম পারে, ডিম থেকে কীড়া বের হয়ে ফলের ভিতরের অংশ খেতে থাকে, আক্রান্ত ফল বিকৃত আকার ধারণ করে এবং পচতে শুরু করে। মাছি পোকা দমনের জন্য প্রাথমিকভাবে নিম জাতীয় হার্বাল পেস্টিসাইড আপনি ব্যবহার করতে পারেন। রাত্রবেলা আলোর ফাঁদ দিয়ে তার নিচে বিষ টোপ ব্যবহার করা যেতে পারে। 3-4 দিন পরপর বিষ টোপ পরিবর্তন করতে হবে। এই বিষ টোপও তৈরি করা খুবই সহজ। 100 গ্রাম ফেতলানো মিষ্টি কুমড়া, 0.5 মিলিলিটার ডাইমিথয়েড এবং 1 লিটার পানি একত্রে মিশ্রিত করে নিলেই বিষ টোপ তৈরি হয়ে যায়। এছাড়াও জমিতে কাঁঠালের মোথা ঝুলিয়ে রাখলে স্ত্রী পোকা তাতে ডিম পারে এবং সুবিধামতো ডিম ধ্বংস করতে পারেন। এছাড়া সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করেও পোকা মেরে ফেলতে পারেন। আজকের সবশেষ চিঠিটি পাঠিয়েছেন জনাব মোহাম্মদ আলহাজ আলী শিবচর মাদারীপুর থেকে। জনাব মোহাম্মদ আলহাজ আলী জানতে চেয়েছেন অতি বর্ষার কারণে ভাদ্র আশ্বিন মাসে সবজির মূল্য বেড়ে যাওয়ায় ভোগান্তি সৃষ্টি হয়, এ থেকে উত্তরণের উপায় কি। জনাব মোহাম্মদ আলহাজ আলী, আমাদের দেশে বন্যা, অতিবৃষ্টি এবং পানির জলাবদ্ধতার কারণে খরিফ টু মৌসুমের মাঝামাঝি সময়ে, বিশেষ করে ভাদ্র আশ্বিন মাসে, সবজির উৎপাদন অনেকটাই কমে যায়। কাজেই এ সময়ে সবজির দাম বেড়ে যায়, এ সময়ে অফ সিজন সবজি চাষ করা যেতে পারে। আমরা অফ সিজনে সবজির সরবরাহ বৃদ্ধি এবং অধিক লাভের জন্য বাড়ির আশেপাশের ছায়াযুক্ত স্থান, উঁচু জমির হালকা জলাবদ্ধ স্থান, পুকুরের পার, রাস্তার পাশে, যেখানে অন্য কোনো সবজি চাষ করা যায় না, সেখানে অফ সিজন সবজি, বিশেষ করে কচু, কলমি শাক, পুঁই শাক এবং কিউকারবিট জাতীয় বা কুমড়া জাতীয় সবজি আবাদ করতে পারি। তাহলে প্রয়োজনের সময় এই সবজিগুলো সংগ্রহ করে নিজেরা খেতে পারব এবং বাজারে এ সময় সবজির চাহিদা থাকায় বিক্রি করেও আমরা লাভবান হতে পারি। তাছাড়া বাড়ির আশপাশের কাঠের গাছ, পুকুর পার, রাস্তার পার্শ্ব, উঁচু জমির আইলে লতা জাতীয় সবজি চারা আষাঢ় শ্রাবণ মাসে রোপণের মাধ্যমেও ভাদ্র আশ্বিন মাসে অর্থাৎ অফ সিজনে সবজি সংগ্রহ করে নিজের চাহিদা পূরণ করতে পারেন এবং অবশিষ্ট সবজি বাজারে বিক্রি করে ভালো মুনাফা অর্জন করতে পারেন। জনাব মোহাম্মদ আলহাজ আলী, আমি আশা করছি আপনি অফ সিজনে কি ধরনের সবজি আবাদ করতে পারেন সে বিষয়ে আপনি বুঝতে পেরেছেন। শ্রোতা বন্ধুরা, কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ বিষয়ে যে কোনো সমস্যার কথা জানিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন। আমাদের বিশেষজ্ঞগণ অবশ্যই আপনাদের চিঠির উত্তর দিবেন। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা। প্রযোজক দেশ আমার, মাটি আমার, প্রযত্নে পরিচালক কৃষি বিষয়ক কার্যক্রম, বাংলাদেশ বেতার, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণী, শেরেবাংলা নগর, ঢাকা 1207। আমাদের কাছে ইমেইলেও লিখতে পারেন। আমাদের ইমেইল আইডি betar.krishi@gmail.com। আজকের চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান শেষ করছি।
0: তো শুনলে তো, তো আমাদের বেতার যন্ত্রের সামনে যারা আছেন তারা, আপনারা যারা চিঠিপত্র লিখেছেন এবং আমাদের ওই যে প্রোগ্রামটা হয় ফোন ইন অনুষ্ঠান, আপনারা সবসময় আমাদের সাথে থাকেন, তো এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা চিঠি লিখবেন, আজকে না হোক কালকে নিশ্চয়ই আপনার চিঠিটার উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব, নাকি কও? তো যাওয়ার আগে কিন্তু কয়েকটা জিনিস একটু আমার ভাই বোনে জানানো উচিত। যেমন ছোট মিয়া, ও কিন্তু কয়েকদিন আগেই এই যে পানি বৃষ্টি হলো ওর গাছগুলা কিন্তু বেঁকে গেল, তাই না? পরে কি ইয়ে লাগাইছে, খুঁটি দেওয়ার কথা ছিল,
2: এই যে জরিনাপুর ছোট মামু, হ্যাঁ কইতে পারবো ভালো,
0: খুঁটি দিয়েছে নাকি?
3: খুঁটি না দিয়ে করবে নাকি? তার গাছ তো হেলে পড়ছে, বৃষ্টি হয়েছে, হেলে পড়ছে,
0: খুঁটির
3: সাহায্যে সেটা একটু ঠিকঠাক করছে, এখন সে একটু খুশি আছে। এটা করতে হবে গাছ হেলে পড়লে বা এই বর্ষার কালে। আমাদের কি করতে হবে? আগে গাছও লাগাতে হবে, সে সাথে সাথে ঠেকও দিতে হবে,
0: ঠিকই আছে।
2: তারপরে ওই যে গাছের গোড়ায় একটা ছোট্ট করে নালা কেটে দিতে হবে,
3: এটা তো করতে হবে,
2: পানিটা
3: না জমতে পারে।
1: আবার আরুন ভাই, ও আমি ওই যে দড়ি দিয়ে টানাও দেই যাতে হেললা না পড়ে, গেরও দেই আবার টানাও দেই। আমার গাছগুলি কি সুন্দর লকলক করে বাইরে উঠছে।
0: বাহ বাহ বাহ, খুব ভালো।
2: আর আরেকটার কথা আছে, আরেকখান কথা হলো খালি খোটা দিলেই না, ছাগলে খাই বলে বুঝে, ওই জন্য পারলে ওই বেড়া দিয়ে দিতে হবে।
0: তবে এখন কিন্তু মানুষ, আমার এই গ্রামে গঞ্জে মানুষ কিন্তু এখন অনেক সচেতন। ওই যার ছাগল পালে সে কিন্তু ঘেরার মধ্যে দেয়, আর যখন ছাগলে তোমার ওই যে মাঠে চড়াবি তখন কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে। এই জন্য কিন্তু এখন দেখো ওই যে ওই খোয়ার বলে আর এই জিনিসটা নাই, কারণ হচ্ছে যে এখন খুব সচেতন অবস্থায় আমরা সবাই চলি। আশা করবো যে আপনারাও চলবেন, আপনারা যারা আছেন। ওই আইল নিয়ে ঝগড়া করা যেমন যাবি
1: না,
0: কারোর ক্ষতি না করি, আর ছাগল দিয়ে আরেকজনের গাছ না মুড়িয়ে ফেলে সব দিক নজর রাখতে হবে। সেই জন্য আমি আপনি আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আর হ্যাঁ, এই যে গরম, এই যে ঠান্ডা,
2: হ্যাঁ সাবধানে থাকতে,
0: সাবধানে থাকতে হবে। বৃষ্টিতে ভাল লাগলি যে ভিজবা সেটাও করা যাবে,
3: সেটাও করা যাবে না।
2: আর বাড়ির আশপাশ পরিষ্কার করে রাখতে হবে যাতে মশা না হয়,
1: দুবজার পরিষ্কার করে রাখতে।
0: খুব ভালো কথা কইছো।
1: আর এবার হন হারুন ভাই, এবার সবচেয়ে মজার বিষয় হইলো সব ধরনের গাছ লাগাইছি।
0: বাহ, এই তো তুমি তো আসলে ভালো কাজ করেছো। আমরা সবাই তাই করি, তোমার মতন যাতে করি, অনেক গাছ লাগাই, অক্সিজেন ফ্যাক্টরি বানাই। আর ওই মৃধাক বলো যে সে কিন্তু ওই নালি কাটে না এই গাছের, এটা যাতে করে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার আগে জানাই দিই, কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন, আর প্রযোজনায় ছিলেন হর বিলাস রায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলো উঠা যাক,
1: চলো যাই।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুরু করছি আপনাদের জন্য নিবেদিত অনুষ্ঠান দুরবার।
1: আপনাদের জন্য আজ রয়েছে বিনোদনমূলক অনুষ্ঠান কিছুক্ষণ।
2: প্রিয় শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। শ্যামল শোভিত নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ। নদীর গতি ও স্রোতধারা নেই প্রবাহমান এদেশের সঙ্গীত। এ বহমান ধারায় মিশে আছে আমাদের ঐতিহ্য, চেতনা, বিশ্বাস, আবেগ, আধ্যাত্মিকতা, প্রেম, ভালোবাসা এবং বিরহ। বাংলাদেশের ঋতু পরিবর্তনের বিচিত্র ধারায় বর্ষার আকাশ যখন মেঘে আচ্ছন্ন, তখন আমাদের হৃদয়কে খানিকটা উজ্জীবিত করতে সুর ছন্দের পর্ষা সাজিয়ে আজকের অনুষ্ঠানে গান পরিবেশন করবেন বাংলাদেশ নৌবাহিনীর বানজা শহীদ মোয়াজ্জেমের প্রতিভাবান শিল্পীবৃন্দ। আপনাদের সাথে আছি আমি সাকিবুজ্জামান ওডিউটি, এবং
3: আমি সৌরভ এমিটুইউটি।
2: সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিনোদনমূলক সঙ্গীতানুষ্ঠান দুরবার কিছুক্ষণ।
4: সমুদ্রের উত্তাল ঢেউ পেরিয়ে যারা সতর্ক প্রহরা রক্ষা করছেন আমাদের প্রিয় মাতৃভূমির সার্বভৌমত্ব, সেই সাহসী নৌ সদস্যদের সাংস্কৃতিক প্রতিভার প্রকাশ আজকের এই আয়োজনে। দায়িত্বের পাশাপাশি সঙ্গীতের সুরেও তারা ছড়িয়ে দেন প্রাণের উচ্ছ্বাস ও দেশপ্রেমের বার্তা।
2: শ্রোতা বন্ধুরা, দেশকে ভালোবাসার অনুভূতি প্রতিটি মানুষের হৃদয়ে অমলিন। সঙ্গীত মানুষের প্রাণের ভাষা, আর সেই সঙ্গীত যখন দেশপ্রেমের আবেগে উজ্জীবিত হয় তখন তার হৃদয়কে নাড়া দেয় গভীরভাবে। আজকের অনুষ্ঠানের প্রথম পরিবেশনায় থাকছে একটি দেশাত্মবোধক গান। গানটি পরিবেশন করবে সাদিক বাড়ি অ্যামিটিউটি।

0: তে সংকট তৈরি হয়েছে। বর্তমান সরকার দেশ ও দেশের মানুষকে এই সংকট থেকে রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন। পরে তিনি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ে শহীদ ও আহতদের দশটি পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন। তিনি আজ তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে এ সকল নিয়োগপত্র প্রদান করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান 1971 সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 2024 সালের জুলাই আন্দোলন পর্যন্ত বিভিন্ন সময়ে মানুষের আত্মত্যাগের কথা তুলে ধরে বলেন, এসব আত্মত্যাগের মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলা, যেখানে দেশের মানুষ আরও ভালোভাবে বসবাস করতে পারবে। প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ অভ্যুত্থানের দুই যোদ্ধাসহ তিন ব্যক্তির আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে একটি সিএনজি চালিত অটোরিকশা, দুটি ব্যাটারি চালিত রিকশা ও দুটি প্যাডেল রিকশা উপহার দিয়েছেন। তিনি আজ তাঁর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার তুলে দেন। নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা এবং মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ সিএনজি অটোরিকশা পেয়েছেন। মোহাম্মদ আজিজ শেখ জুলাই গণ অভ্যুত্থানে মিরপুর দশ এলাকায় অংশ নিয়ে গুলিবিদ্ধ হন। তার শরীরে গুলির 36টি স্প্লিন্টার বিদ্ধ হয়। কুষ্টিয়ার মোহাম্মদ গফ্ফারকে দুটি প্যাডেল চালিত রিকশা উপহার দেওয়া হয়। জুলাই গণ অভ্যুত্থানের সময় তিনি রাজধানীর মহাখালী এলাকায় আন্দোলনকারীদের নিয়মিত পানি সরবরাহ করেন এবং নিজের রিকশায় আহতদের হাসপাতালে পৌঁছে দেন। এছাড়া বগুড়ার গাবতলী উপজেলার বাসিন্দা 65 বছর বয়সী আসাদুল হক বিশুকে দুটি ব্যাটারি চালিত অটোরিকশা উপহার দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল দিনব্যাপী সফরে কক্সবাজার ও চট্টগ্রাম যাচ্ছেন। তিনি সকালে কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন। পরে প্রধানমন্ত্রী দুপুরে চট্টগ্রামে যাবেন এবং বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: সরকার গঠনের পর রোববার প্রথমবারের মতো চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলার বাঁশখালী, হাটহাজারী, ফটিকছড়ি ও নগরে তার সফরকে ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মী ও সাধারণ মানুষজন। সফরে বাঁশখালীর বাহারছড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত 100 পরিবারকে ঘর উপহার দেবেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর উপহার পেতে যাচ্ছেন তাই খুশি সর্বস্ব হারানো পরিবারগুলো।
2: মাননীয় প্রধানমন্ত্রী ঘর দিছে, এখন আমি খুশি, অনেক খুশি হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ।
3: আমি বেশি খুশি প্রধানমন্ত্রী। আয় আল্লাহ হাসা হালিও নমাজ পড়ে দোয়া করে দেন আর ঘরখান প্রধানমন্ত্রী।
1: হাটহাজারীতেও বন্যায় ক্ষতিগ্রস্ত 30 পরিবারকে পুনর্বাসনের ঘর প্রদান করবেন প্রধানমন্ত্রী। এদিকে তার এই আগমনকে ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষজন।
4: মাননীয় প্রধানমন্ত্রী ফরিদছড়ি যাচ্ছেন, ফরিদছড়ির বাসের এটা একটা আনন্দের দিন।
5: বিশাল একটি সম্ভাবনাময় সুযোগ রয়েছে আমাদের ইকোনমিক জোন করার জন্য, এই দাবিটুকু আমরা প্রধানমন্ত্রীর কাছে ইনশাআল্লাহ তুলবো।
1: হাটহাজারীতে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির আলমা শাহ আহমদ শফির কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। তার এই সফর চট্টগ্রামের মানুষের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ বলছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
6: নেতাকর্মীদের মধ্যে একটা ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে, উৎসাহ দেখা যাচ্ছে। প্রতিটি অঞ্চলে একটা খুব প্রাণচাঞ্চল্য, তারেক রহমান চট্টগ্রাম আসবে, তারা স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছে।
1: ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্যে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় নগরীতে প্রধানমন্ত্রী যোগ দেবেন এক সাংগঠনিক সভায়। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সব প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন এবং পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী।
7: আইনশৃঙ্খলার পুরো প্রস্তুতি সম্পন্ন করেছি, আমাদের প্ল্যান তৈরি হয়ে গেছে, ডিপ্লয়মেন্ট প্ল্যানও রেডি আছে। আগমন উপলক্ষে কয়েকদিন ধরেই আমাদের প্রিভেন্টিভ যে কার্যক্রম সেগুলো চলছে।
8: মাননীয় প্রধানমন্ত্রীর যে কর্মসূচিগুলো পেয়েছি সেই কর্মসূচি অনুযায়ী আমরা সকল প্রস্তুতি গ্রহণ করছি।
1: প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্তরা ঘুরে দাঁড়ানোর অবলম্বন খুঁজে পাওয়ার পাশাপাশি পুরো জেলার উন্নয়ন কর্মকাণ্ডে গতি আসবে এমনটা আশা করছেন সর্বস্তরের মানুষ। জুবাইর মঞ্জুর, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম।
0: আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন,

0: প্রান্তিক কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতে বাজার সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে 1974 সালের বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে। তিনি আজ ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের পাইকারি হাট ও আড়ত পরিদর্শন শেষে একথা বলেন। মজুতদারদের সতর্ক করে আইনমন্ত্রী বলেন, বিশেষ ক্ষমতা আইনে মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বিধায় তার স্মৃতি বিজড়িত এ বেতার কেন্দ্রের আরও সম্প্রসারণ এবং এর ঐতিহ্যবাহী স্থাপনাগুলো সংরক্ষণে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আজ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: চট্টগ্রাম সফরের অংশ হিসেবে শনিবার কালুরঘাট বেতার কেন্দ্রে যান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। পরিদর্শন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক সেই স্বাধীনতা ঘোষণা কক্ষ সহ বিভিন্ন স্থাপনা। পরে সাংবাদিকদের ব্রিফিং করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ সময় তিনি বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র এমন একটি স্থাপনা যা ঐতিহাসিক গুরুত্ব বহন করে।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহোদয় এই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এটি সংরক্ষণের জন্য কিভাবে আরো সুন্দরভাবে রাখা যায় সেই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করব ইনশাল্লাহ, এবং আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সাথে এই বিষয়ে আমরা আলোচনা করব।
1: এছাড়াও সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে যে কোনো গুজব বন্ধে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী বলেন, মিথ্যা তথ্য ছড়ানো বন্ধে প্রশিক্ষণের মাধ্যমে সচেতন করা হবে সংশ্লিষ্ট ব্যক্তি এবং জনসাধারণকে।
2: আমরা একটি বড় প্রজেক্ট হাতে নিয়েছি নিউ মিডিয়ার মাধ্যমে, এবং মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন, অপতথ্য সঠিক নয় যেগুলো প্রচার হচ্ছে বা প্রচার করার যে প্রবণতা দেখা যাচ্ছে, সেখানে সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার বন্ধ করার জন্য আমরা বিভিন্ন রকম প্রজেক্ট হাতে নিয়েছি।
1: এর আগে প্রতিমন্ত্রী কালুরঘাট বেতার কেন্দ্রে পৌঁছালে বাংলাদেশ বেতারের কর্মকর্তা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় স্থানীয় সংসদ সদস্য এরশাদুল্লাহ সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জুবাইর মঞ্জুর, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম।
0: এদিকে আজ চট্টগ্রামের আঞ্চলিক তথ্য অফিস পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ সময় তিনি বলেন, সরকার ও জনগণের মধ্যে তথ্যের সেতু বন্ধন তৈরিতে তথ্য অধিদপ্তর পিআইডির ভূমিকা গুরুত্বপূর্ণ। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি জিনাত আক্তার। ঢাকা সিলেট মহাসড়কের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে 5 লাখ, পঙ্গুত্ব বরণকারীদের 3 লাখ এবং চিকিৎসাধীন আহতদের 1 লাখ টাকা করে অনুদান দেওয়া হবে। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আজ সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে এই তথ্য জানান। শিল্প বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বগুড়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প এসএমইর ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় প্রায় 400 একর জমির ওপর নতুন শিল্প পার্ক স্থাপনের পরিকল্পনা করছে সরকার। তিনি আজ বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, চলতি শীত মৌসুমে এই প্রস্তাবিত শিল্প পার্কের উন্নয়ন কাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, দেশের উত্তরের জেলা নাটোর সহ দেশের সম্ভাবনাময় প্রতিটি স্থানের পর্যটনকে জনপ্রিয় করতে কাজ শুরু করেছে সরকার। তিনি আজ নাটোরের রানী ভবানী রাজবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। মন্ত্রী বলেন, দেশের 1498টি পর্যটন স্পটকে চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে এসব স্পটগুলোকে আবাসন, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধাসহ পর্যটন হাব হিসেবে প্রতিষ্ঠা করা হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে এবং সরকারের কর্মকাণ্ডে বাধা দেওয়ার চেষ্টা করছে তাদের সম্মিলিত প্রচেষ্টা ব্যর্থ হবে। তিনি আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়ন যাত্রা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার পাঁচ মাসে জনকল্যাণ, জনস্বার্থ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও বিস্তৃত করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করেছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম আজ ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর DGFI কমপ্লেক্সে জয়েন্ট ইন্টারোগেশন সেল JIC পরিদর্শন করেছেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পরিদর্শনের মাধ্যমে প্রাপ্ত তথ্যসমূহ বিচার কাজে প্রতিফলিত হবে। দেশে আজ সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়। সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা রিয়াদ এয়ার আজ ঢাকা রিয়াদ রুটে দৈনিক সরাসরি ফ্লাইট চালু করেছে। আজ ভোরে সংস্থাটির বোয়িং 787-9 ড্রিম লাইনার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মধ্য দিয়ে এ সেবা চালু হয়। সৌদি আরব ড্রিম লাইনার উড়োজাহাজ দিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে প্রতিদিন বিরতিহীন ফ্লাইট পরিচালনা করবে। LDC গ্র্যাজুয়েশন পেছানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা। গ্র্যাজুয়েশন পিছিয়ে গেলে বাজার সুবিধা আরও কিছুদিন ধরে রাখার সুযোগ পাবে বাংলাদেশ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের LDC উত্তরণের সময় নির্ধারিত ছিল। LDC থেকে উত্তরণ মানেই উন্নয়নের নতুন ধাপে প্রবেশ। তবে এর সঙ্গে শেষ হবে স্বল্পোন্নত দেশ হিসেবে পাওয়া বেশ কিছু বিশেষ সুবিধাও। তাই প্রস্তুতির জন্য আরো তিন বছর সময় চাই বাংলাদেশ। অর্থনীতিবিদেরা বলছেন, LDC গ্রাজুয়েশন পিছিয়ে গেলে বর্তমান সুবিধাগুলো ধরে রাখার পাশাপাশি প্রস্তুতির জন্য বাড়তি সময় পাবে বাংলাদেশ। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং গবেষণা প্রতিষ্ঠান CPD-র বিশেষ ফেলো অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান,
6: আমরা যদি পিছাতে পারি তাহলে তো আমাদের এখন LDC হিসাবে যেসব সুবিধা পাচ্ছি, ইন্টারন্যাশনাল সাপোর্ট মেজার্স, এই মেজার্স গুলো আমরা আরো তিন বছর অব্যাহত ভাবে পাবো, বাজার সুবিধা আছে।
5: LDC গ্রাজুয়েশনে বাড়তি সময় পাওয়া গেলে রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো, আন্তর্জাতিক মানদণ্ড পূরণ, পরিবেশ ও জেন্ডার কমপ্লায়েন্স এবং ভর্তুকি সংক্রান্ত প্রস্তুতির উপর গুরুত্ব আরোপের পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ।
6: মেজর যেটা সেটা হলো আমরা আমাদের যে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি আছে সেটার জন্য আমরা আমাদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো, তারপরে বিভিন্ন ক্ষেত্রে মান্য নিশ্চিত করা, এগুলোর জন্য বাড়তি কিছু সময় পেলাম।
5: LDC গ্রাজুয়েশনে বাড়তি সময় পাওয়া গেলেও সেটি স্থায়ী সমাধান নয়, বরং এই সময়কে কাজে লাগিয়ে LDC পরবর্তী বাস্তবতায় রপ্তানি ও অর্থনীতিকে আরো প্রতিযোগিতামূলক করে তোলায় এখন বাংলাদেশের মূল চ্যালেঞ্জ। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের তেহরানের শর্ত মেনে নেওয়ার উপর হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া নির্ভর করছে। IRGC-র মুখপাত্র সর্দার মোহিবি বলেন, এটি ওমানের সঙ্গে কোন চুক্তির অংশ নয় এবং ওয়াশিংটন তেহরানের শর্তগুলো সম্পূর্ণরূপে মেনে নিলেই এর সমাধান হবে। ইরানি আইন প্রণেতারা আরও জানান, ওমানের সঙ্গে সমঝোতার একটি সাধারণ কাঠামোতে পৌঁছানো গেলেও এখনও এতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন। ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রাতভর রুশ হামলায় একটি শিশুসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। স্থানীয় এক কর্মকর্তা জানান, আজ কিয়েভের পূর্বাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সার্বিয়ায় তার প্রথম সফরে দেশটির রাজধানী বেলগ্রেডে পৌঁছেছেন। খেলার খবর ক্রিকেট। আজ ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হাই পারফরমেন্স দল 89 রানে মালয়েশিয়া ক্রিকেট দলকে পরাজিত করেছে। বাংলাদেশ হাই পারফরমেন্স প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারের সবকটি উইকেট হারিয়ে 158 রান করে। জবাবে মালয়েশিয়া দল 16 ওভারে সবকটি উইকেট হারিয়ে 69 রান করতে সক্ষম হয়। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে যশোর, কুষ্টিয়া, পাবনা, কুমিল্লা, টাঙ্গাইল, চট্টগ্রাম এবং ময়মনসিংহ অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং বিদেশ নির্ভরতা কমাতে চিকিৎসা বান্ধব বাংলাদেশ গঠনে সকলের প্রতি প্রধানমন্ত্রী তারিক রহমানের আহ্বান। জীবিকার সংস্থান করতে জুলাই শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের মাঝে চাকরির নিয়োগপত্র এবং জুলাই যোদ্ধাদের মাঝে অটোরিকশা ও রিকশা হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল দিনব্যাপী কক্সবাজার ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারিক রহমান। এবং স্বাধীনতার ঘোষণায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত কালুরঘাট বেতার কেন্দ্র সম্প্রসারণ ও সংরক্ষণে পদক্ষেপ নেওয়া হচ্ছে বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। খবর শেষ হলো।
7: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আল হামরা ইসলাম, পড়ছি হামিম জাবির মিয়াজি। রাজধানীতে আয়োজিত এক সেমিনারে গণতন্ত্রকে দীর্ঘস্থায়ী করতে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের উপর জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে গণতন্ত্রকে শক্তিশালী করতে গণমাধ্যমকে শক্তিশালী করতে হবে। এক্ষেত্রে সরকার, গণমাধ্যম, মালিকপক্ষ, সাংবাদিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সবার সম্মিলিত দায়িত্বশীল ভূমিকায় একটি কার্যকর গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে পারে। টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান আলোচক ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে গণতন্ত্রকে শুধু নির্বাচন নির্ভর কোন ব্যবস্থা নয় বরং একে একটি সংস্কৃতি উল্লেখ করে বলেন, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় সহনশীলতা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক চর্চা জোরদার করতে হবে। কেননা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী করা না গেলে গণতন্ত্র শক্ত ভিত্তির উপর দাঁড়াতে পারবে না। মন্ত্রী বলেন, কোন ধরনের সেলফ সেন্সরশিপ নয়, সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ থাকতে হবে এবং একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, ন্যায্য বেতন ভাতা এবং স্বাধীনভাবে কাজের পরিবেশও নিশ্চিত করতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে গণতন্ত্রকে টেকসই করতে হলে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা, গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশ ঘটানো, মত প্রকাশের স্বাধীনতা, সহনশীলতা ও দায়িত্বশীলতার চর্চা বাড়ানোর উপর জোর দেন এবং বলেন, এর মাধ্যমেই গণমাধ্যম আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখতে পারবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম জনগণের আস্থা অর্জন করবে। এটি একটি প্রতিষ্ঠিত বাস্তবতা যে মুক্ত ও শক্তিশালী গণমাধ্যম গণতন্ত্রের একটি অপরিহার্য স্তম্ভ যা সরকারের জবাবদিহিতা নিশ্চিত করে এবং জনমত গঠনে সহায়তা করে। মূলত মত প্রকাশের স্বাধীনতা শুধু ব্যক্তির স্বাধীনতাই নয়, এটি অন্যের অধিকার সুরক্ষার অন্যতম ভিত্তি। একটি স্বাধীন গণমাধ্যম দেশের প্রতিটি নাগরিকের কণ্ঠস্বরকে শক্তিশালী করে, ক্ষমতার অপব্যবহারের খোলস উন্মোচন করে এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম করে। বস্তুত একটি মুক্ত, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম ছাড়া মানবাধিকার, রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব নয়। আমাদের সংবিধানের 39 অনুচ্ছেদে মুক্ত চিন্তা, বিবেক, গণমাধ্যম ও বাক স্বাধীনতা নিশ্চিত করা আছে। তারপরও সাংবাদিকরা সরকারি বা কর্পোরেট হস্তক্ষেপ, ভয়ভীতি বা সেন্সরশিপ ছাড়াই নির্ভয়ে সত্য, নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে পারেন। এমন ধরনের সংবাদ ব্যবস্থা নিশ্চিত করা নিয়ে চ্যালেঞ্জ রয়েছে। স্বৈরাচার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের আমলে নানা কৌশলে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হতো। সেন্সরশিপ, সাইবার হয়রানি, সামরিক গোয়েন্দা সংস্থাগুলোর চাপ, বিচারিক হয়রানি, একের পর এক দমনমূলক আইন, পুলিশি সহায়তা এবং শাসকদল সমর্থিত বাহিনীর হামলার মাধ্যমে সাংবাদিকতায় নিরবচ্ছিন্নভাবে বাধা সৃষ্টি করেছিল স্বৈরাচার সরকার। কার্যত ওই সময়কালে দেশে সংবাদ গণমাধ্যমের স্বাধীনতা সম্পূর্ণ অনুপস্থিত ছিল। সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে সরকার ও জনগণের মধ্যে আস্থার সেতু বন্ধন গড়ে তুলতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, সাংবাদিক মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে, কারণ সরকার বিশ্বাস করে সাংবাদিক গণমাধ্যমের মালিকপক্ষ ও বিজ্ঞাপনদাতাদের মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা করা গেলে গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিএনপি সরকার একটি দীর্ঘস্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমকে শক্তিশালী ও স্বাধীন দেখতে চায়। সাংবাদিকদের সময়মতো বেতন নিশ্চিত করা এবং অপেশাদার আচরণ থেকে তাদের সুরক্ষা দেওয়া যেমন সরকারের দায়িত্ব, তেমনি গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়াও সরকারের দায়িত্বের অংশ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমের স্বাধীনতা ও গণমাধ্যম কর্মীদের সুরক্ষার বিকল্প নেই। দলের নির্বাচনী ইশতেহারে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার করা আছে, কারণ বিএনপি বিশ্বাস করে গণতন্ত্রকে টেকসই ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে গণমাধ্যমকে স্বাধীনতার বিকল্প নেই। অর্থাৎ একটি স্বাধীন, সার্বভৌম ও পূর্ণ গণতান্ত্রিক দেশে গণমাধ্যম হবে স্বাধীন ও সর্বপ্রকার নিয়ন্ত্রণ ও চাপমুক্ত, যা বহু প্রত্যাশিত একটি টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
4: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান। প্রথম গানের শিল্পী সুবীর নন্দী, গানের কথাগুলো সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান এবং সুরারোপ করেছেন খন্দকার নুরুল আলম।

আপনারা দেশের গান শুনছেন। এবারে গানের শিল্পী ফরিদা পারভীন, গানের গীতিকার চৌধুরী মাহমুদ রহিম এবং সুরকার টিপু সুলতান বাবর।

0: এতক্ষণ দেশের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের উত্তরদানের অনুষ্ঠান সমীপেশু।

0: সুস্থতা মানুষকে কাজ করার ক্ষমতা দেয় আর সময় মানুষকে সুযোগ দেয়। এই দুটির সঠিক মেলবন্ধনই হল একটি সুন্দর ও অর্থপূর্ণ জীবনের চাবিকাঠি। তাই জীবনের ব্যস্ততায় কোনো কিছুর পেছনে ছুটতে গিয়ে নিজের যত্ন নিতে ভুলে যাবেন না। প্রতিদিন নিজের শরীর ও মনকে কিছুটা সময় দিন এবং এই মুহূর্তগুলোতে বেঁচে থাকার আনন্দ উপভোগ করুন। সকলের সুন্দর জীবনের প্রত্যাশায় শুরু করছি আজকের সমীপেশ অনুষ্ঠান। চিঠি ও ইমেল পাঠে রয়েছি আমি জান্নাতুল ফেরদৌস তমা এবং উত্তরদানে রয়েছেন
1: আমি মোহাম্মদ আব্দুল হক।
0: আজ আমরা শুরু করব চিঠি দিয়ে। চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ মুখলেসুর রহমান, বন্ধন ক্লাব, চাঁদপাড়া, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা থেকে। লিখেছেন, বর্ষা মৌসুমে বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান ও শরীরের যত্ন নিন। গত জুন মাসে 6টি চিঠি পাঠিয়েছি সমীপেশুতে, এখনও উত্তর পাইনি। আবারও লিখলাম, সমীপেশুর কাছে জানতে চাই পূর্বের মতো মঙ্গলবারের ধারাবাহিক নাটক কোন মাস থেকে চালু হতে যাচ্ছে, দয়া করে জানাবেন।
1: ভাই মোহাম্মদ মুখলিসুর রহমান, আপনার চিঠির জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর একই সাথে জানাচ্ছি আপনি 6টি চিঠি পাঠালো, আমাদের হাতে এখনো চিঠি এসে পৌঁছেনি। ধারাবাহিক নাটকের ব্যাপারে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না, আমরা নাটক বিভাগকে জানিয়ে দিচ্ছি, আপনারা জানতে পারবেন।
0: আব্দুল ওয়াহাব প্রধান সম্রাট, রেডিও শ্রোতা বন্ধন ক্লাব, কুকি বাজিত, বড়িয়াহাট, মোকামতলা, বগুড়া থেকে লিখেছেন, অভিযোগের সুরে নয়, কেন জানি গত কয়েক সপ্তাহ সমীপেশুতে আমার কোনো লেখা ছিল না, যদিও প্রতি সপ্তাহেই একটি করে ইমেইল সঠিক ঠিকানায় পাঠিয়েছি। জনপ্রিয় ম্যাগাজিন দর্পণ কি আবারও আগের মতো সপ্তাহে 6 দিন করা যায় না? প্রতিদিন সকালে ম্যাগাজিন দর্পণ চাই।
1: ভাই আব্দুল ওয়াহাব প্রধান সম্রাট, আপনার পত্রের জন্য প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে জানাচ্ছি যে আমরা তো ইতিমধ্যে অনেকগুলো ইমেইল আপনার পড়েছি এবং উত্তরও দিয়েছি, হয়তো আপনি কোনোভাবে শোনার সুযোগ পাননি। আর দর্পণের ব্যাপারে যেটা মতামত দিয়েছেন সে বিষয়টি আমাদের পরবর্তী ফিক্সড পয়েন্টে সিদ্ধান্ত আসবে, তবে সেটা এই মুহূর্তে অগ্রিম বলা যাচ্ছে না, সিদ্ধান্ত হলে আপনার অবশ্যই জানতে পারবেন। আপনার পত্রের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, বেলকুচি হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা সংঘ, গাবগাছি, চন্দনগাতি, বেলকুচি, সিরাজগঞ্জ থেকে আপনার দুটো চিঠি পেয়েছি। লিখেছেন, শ্রাবণের বৃষ্টি ভেজা মনোমুগ্ধ করা ভালোবাসার পরম শুভেচ্ছা, ভালো আছেন আশা করি। গত 22 জুলাই দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে, এছাড়াও ফোন ইন অনুষ্ঠান হাত বাড়ালেই বন্ধু আমার খুব প্রিয়। রাত 10টায় নাটক অশান্ত ভালোবাসার গল্প শুনলাম। জীবন চালাতে গিয়ে কত কি আত্মত্যাগ, ধরে ধরে কাজ করতে হয়, কষ্টগুলো মনের অজান্তে রেখে চলতে হয়। নাটক এমন কথাগুলো তুলে ধরে, জীবন চালাতে বাস্তব অভিজ্ঞতার বিশ্বাসে চলতে হয়। অনেক ভালো লেগেছে, বেতার যে মনের কথাগুলোই বলে দেয় তাই তো নিয়মিতই সাথে থাকি।
1: ভাই মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, প্রথমে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ যে আপনার নিয়মিত আমাদের সাথে আছেন এবং আপনি এখানে অনেকগুলো বিষয়ের সাক্ষ্য দিয়েছেন। আসলে আমরা যারা অনুষ্ঠান পরিকল্পনা করি তারা সকলের বিষয়গুলো বিবেচনা রেখেই পরিকল্পনা করে থাকি, যাতে আপনাদের মনকে স্পর্শ করতে পারে। আপনাদের এই মতামত আমাদেরকে আরো সুন্দরভাবে অনুষ্ঠান পরিকল্পনা এবং বাস্তবায়ন করতে উৎসাহিত করবে। আপনার পত্রের জন্য আবারও ধন্যবাদ।
0: শিকদার ইসাক আলী, প্রগতি বেতার শ্রোতা সংঘ, আড়াইসিধা, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার বন্ধু, আপনার 6টি চিঠি পেয়েছি আমরা। প্রত্যেকটাতেই বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে ভালো লাগার কথাগুলোই আপনি লিখেছেন। একটি চিঠি থেকে পড়ছি। লিখেছেন, গত 26 জুলাই প্রচারিত লোকগীতের অনুষ্ঠান মন মনুয়া খুব ভালো লেগেছে। সেদিনের আমন্ত্রিত কণ্ঠশিল্পীর কণ্ঠে অনেক গান শুনতে পেয়েছি, গানগুলো বেশ আকর্ষণীয় ছিল। নিউ মিডিয়া স্টুডিও স্থাপিত হওয়ার ফলে বাংলাদেশ বেতারের মান ও উৎকর্ষতা বৃদ্ধি পেয়েছে। এভাবেই শ্রোতাপ্রিয় অনুষ্ঠান প্রচার করুন, আমরা শ্রোতারা পাশে আছি এবং থাকব।
1: ভাই শিকদার ইসাক আলী, অনেকগুলো পত্র পাঠিয়েছেন এর জন্য আমাদের পক্ষে ধন্যবাদ এবং আমরাও এতে অনেক বেশি উৎসাহিত হয়ে থাকি। নিউ মিডিয়ার ব্যাপারে আপনি যে কথা বলেছেন সেজন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের অবগতির জন্যই জানাচ্ছি, শ্রোতাদের চাহিদা এবং বর্তমান আধুনিক যে কলাকৌশল এগুলো রপ্ত করে শ্রোতাদের কাছে যাতে আমরা সুন্দরভাবে সবকিছু পৌঁছাতে পারি, এ কারণেই নিউ মিডিয়াকে সেকশন তৈরি করা হয়েছে এবং বাংলাদেশ বেতারের কাঠামোতে একজন উপমহাপরিচালক নিউ মিডিয়া পদ তৈরি করা হয়েছে। আশা করি ভবিষ্যতে আমরা আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান দিতে পারব এবং কারিগরি কৌশলের কাছে আমরা আপডেটেড থাকতে পারব। আপনার পত্র সময়ের জন্য আবারও ধন্যবাদ।
0: এবারে আপনাদের পাঠানো ইমেল থেকে পড়ছি। মোহাম্মদ রাসেল শেখ, পূর্ব আর পাড়া, আমডালা, শিবালয়, মানিকগঞ্জের বন্ধু লিখেছেন, একসময় বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে 15-20 মিনিটের উন্নয়নমূলক ও রম্য নাটক নিয়মিত প্রচার করা হতো। এসব নাটক ছিল শ্রোতাপ্রিয় এবং একই সঙ্গে বিনোদনের পাশাপাশি সচেতনতামূলক বার্তাবাহী। সময়ের পরিক্রমায় এ ধরনের নাটক আর প্রচার করা হচ্ছে না, তাই আগামী শীতকালীন অধিবেশনে বিষয়টি সদয় বিবেচনার জন্য কর্তৃপক্ষের কাছে আন্তরিক অনুরোধ জানাচ্ছি। নতুন নাটক প্রচার করা সম্ভব না হলেও বাংলাদেশ বেতারের সমৃদ্ধ আর্কাইভে সংরক্ষিত পুরনো উন্নয়নমূলক ও রম্য নাটকগুলো পুনঃপ্রচার করা যেতে পারে। এতে একদিকে যেমন শ্রোতারা আবারও প্রিয় নাটকগুলো শোনার সুযোগ পাবেন, অন্যদিকে নতুন প্রজন্ম এসব নাটকের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে। আশা করি বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন।
1: ভাই মোহাম্মদ রাসেল শেখ, নাটক সম্পর্কে আপনার মন্তব্য এবং মতামত এবং জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান, যিনি প্রথম চিঠিটা আমরা পড়েছি, প্রায় একই আমরা সংশ্লিষ্ট বিষয়সমূহ নাটক সেশনকে জানিয়ে দিয়েছি। আশা করি আপনারা খুব শীঘ্রই এর প্রতিফলন দেখতে পাবেন। মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোসামত মনিরা খাতুন, নারায়ণপুর, ভাবখালী, নতুন বাজার, ময়মনসিংহ সদর থেকে লিখেছেন, লেখার শুরুতেই জানাই বাংলাদেশ বেতারের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী ও শ্রোতা বন্ধুদের হৃদয় নিংড়ানো ভালোবাসা। বাংলাদেশ বেতারের অনুষ্ঠানগুলো শুনে সত্যি আমি ভীষণভাবে উপকৃত হচ্ছি। বাংলাদেশ বেতার শুনতে কোনো সময়ের প্রয়োজন হয় না, একদিকে কাজ করতে থাকি, আরেকদিকে বাংলাদেশ বেতারের প্রিয় অনুষ্ঠানগুলো শুনতে থাকি। শত ব্যস্ততার মাঝেও আমি বাংলাদেশ বেতারের প্রিয় অনুষ্ঠানগুলো কখনো শুনতে মিস করি না। বাংলাদেশ বেতার কর্তৃপক্ষের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, সমীপেশ অনুষ্ঠানটি ফেসবুক লাইভে প্রচার করা হোক। ফেসবুক লাইভে প্রচার করা সম্ভব না হলে অডিও রেকর্ড হিসেবে ফেসবুক পেজে আপলোড দেয়া হোক।
1: বোন মনিরা খাতুন, আপনার অবগতির জন্য জানাচ্ছি, সমীপেশ অনুষ্ঠানটি ফেসবুকে আপলোড করার উদ্যোগ নেওয়া হয়েছে, আশা করি শুনতে পারবেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: আশিকুল ইসলাম নাইম, বদরখালী, চকরিয়া, কক্সবাজার থেকে লিখেছেন, জানিনা ইমেলটি পৌঁছেছে কিনা, যদি পৌঁছায় প্রাপ্তি স্বীকার আশা করছি। বাংলাদেশ বেতার হল দেশের সবচেয়ে পুরনো বন্ধু। টিভি আসার আগে, মোবাইল আসার আগে, যখন রাতের খাবারের পর পুরো পরিবার একটা রেডিওর চারপাশে গোল হয়ে বসত, তখন সেই নীরবতা ভাঙত শুধু বেতারের কণ্ঠ। এখানে কোন পক্ষপাত নেই, হিন্দু মুসলিম, পাহাড়ি সমতল, ধনী গরিব, সবার জন্য দরজা খোলা। পল্লীগীতি থেকে আধুনিক গান, যাত্রাপালা থেকে বিজ্ঞান ভিত্তিক আলোচনা, সব ভাষা, সব সুরের জায়গা এখানে। বেতারের নাটকের আসর শুনে কত মানুষ অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেছে, কৃষি ও কৃষক শুনে কত কৃষক নতুন ফসলের পথ পেয়েছে, ঘূর্ণিঝড়ের সময় উপকূলের মানুষকে বারবার সতর্ক করা, বন্যায় কোথায় ত্রাণ যাচ্ছে সেই খবর দেয়া, পরীক্ষার রেজাল্টের দিন সবার আগে জানানো, এই দায়িত্বটি বাংলাদেশ বেতার আজও নিষ্ঠার সাথে পালন করে। ইউফোনি অনুষ্ঠানে শিল্পী ন্যান্সিকে আনা যায় কি? ধন্যবাদ।
1: ভাই আশিকুল ইসলাম নাইম, আপনার দীর্ঘ মেইলের জন্য ধন্যবাদ। আর আপনি যে অনুরোধটি করেছেন শিল্পী ন্যান্সির বিষয়ে, সংগীত বিভাগে জানানো হয়েছে, আশা করি আপনার অনুরোধ খুব শীঘ্রই বাস্তবায়ন হবে। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: আবুল কাশেম, বুলনপুর, রাজপাড়া, রাজশাহী থেকে লিখেছেন, গত 20 জুলাই রোগ জিজ্ঞাসা, 21 জুলাই ইসলাম ও জীবন, 22 জুলাই হাত বাড়ালেই বন্ধু ও চলমান মাইক্রোফোন অনুষ্ঠান ভালো লেগেছে। 819 কিলোহার্জের নতুন ট্রান্সমিটার না পাওয়া অবধি 630 কিলোহার্জে নিশুতি অধিবেশন প্রচারের বিষয়টি ভাবা উচিত।
1: ভাই আবুল কাশেম, আপনার পরামর্শের জন্য ধন্যবাদ জানাচ্ছি।
0: মেহেদী হাসান মামুন, আপন বেতার শ্রোতা সংঘ, জিয়নপুর, চড়িডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে লিখেছেন, সুপ্রিয় সুহৃদগণ, শুরুতেই সালাম রইল, সেই সাথে বৃষ্টি ভেজা কদম ফুলের শুভেচ্ছা নেবেন। বাংলাদেশ বেতারের শ্রোতাদের মনের ভাব, আবেগ, অনুভূতি এবং বিভিন্ন অনুষ্ঠান নিয়ে সমালোচনামূলক সবকিছু তুলে ধরা হয় সমীপেশুতে, যা যুগ যুগ ধরে শ্রোতাদের পছন্দের তালিকার শীর্ষে। বর্তমানে সমীপেশু অনুষ্ঠান থেকে মাসে একজন সেরা পত্রলেখক নির্বাচন করা হচ্ছে, যা খুবই প্রশংসার দাবিদার। এজন্য কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই। যারা প্রতি মাসে শ্রেষ্ঠ পত্রলেখক নির্বাচিত হবে তাদেরকে তো বেতার ভবনে ডেকে সাক্ষাৎকার নেওয়া সম্ভব নয়, তাই যে সপ্তাহে সেরা পত্রলেখক ঘোষণা করা হবে তার পরের সপ্তাহে সমীপেশু রেকর্ডিং এর সময় সেরা পত্রলেখককে ফোন করে 4-5 মিনিট তার মতামত অনুভূতি রেকর্ড করে তা প্রচার করার অনুরোধ রাখছি, যা অন্যান্য আঞ্চলিক কেন্দ্র অনেকদিন যাবৎ করে আসছে। সমীপেশুতে এটি চালু হলে শ্রোতারা উৎসাহ পাবে, এতে খুব বেশি পরিশ্রম বা ক্ষতিও হবে না, বরং লাভই হবে। আশা করব প্রস্তাবটি ভেবে দেখবেন। এছাড়াও সেরা পত্রলেখকের পুরস্কার হিসেবে রেডিওর সাথে একটি সনদপত্র, যা পরিচালক অনুষ্ঠান মহোদয়ের স্বাক্ষর সম্বলিত হবে। এটি দিলে খুব ভালো হয়, কেননা এটি একটি বড় অর্জন, যা রেডিও নষ্ট হলেও সনদপত্র আজীবন রেখে দেওয়া যাবে। এ বিষয়ে উপমহাপরিচালক মহোদয়ের সাথে কথা বলেছিলাম, তিনি রাজি হয়েছেন। সমীপেশুর প্রযোজক মহোদয় বিষয়টি গুরুত্ব সহকারে দেখলে কৃতজ্ঞ থাকব।
1: ভাই মেহেদি হাসান মামুন, আপনার সুস্পষ্টভাবে কতগুলো প্রস্তাব রেখেছেন এবং প্রস্তাবগুলো আমাদের কাছে ভালো লাগছে, এটা আপনার প্রস্তাব সময় বিবেচনায় থাকলো, নিয়মিত লিখবেন, আপনার মেইলের জন্য ধন্যবাদ।
0: মোহাম্মদ শহীদুল ইসলাম, শেখ পাড়া, সোনাপুর, বাগাতিপাড়া, নাটোরের বন্ধু লিখেছেন, সমীপেশু পরিবারের সকল কলাকুশলীগণ ও বেতারের প্রাণ সকল শ্রোতাদের জানাই বৃষ্টি স্নাত শ্রাবণের কদম কেয়া ফুলের শুভেচ্ছা। পথ ও পাথে অনুষ্ঠান আমার ভীষণ পছন্দের অনুষ্ঠান। মানব জীবনের পথ চলার ক্ষেত্রে এ অনুষ্ঠান থেকে অনেক অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। এ অনুষ্ঠানে পশু পাখি ও জীবজন্তুর প্রতি ভালোবাসা, সৎকায়ে জারিয়া, তাকওয়া নিয়ে আলোচনা শুনে বেশ ভালো লেগেছে, অনেক কিছুই অবগত হয়েছি। এ অনুষ্ঠানের সময় আরও বৃদ্ধি করার জন্য বিশেষভাবে অনুরোধ জানালাম। আমি 10 মিনিট পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত ও তর্জমা, 25 মিনিট পথ ও পাথে অনুষ্ঠান এবং 5 মিনিট হাম্প নাথ প্রচার করার প্রস্তাব রাখছি। আশা করছি বেতার কর্তৃপক্ষ বিষয়টি সদয় বিবেচনার সাথে ভেবে দেখবেন। আমি বাংলাদেশ বেতারের অব্যাহত কল্যাণ কামনা করি, ধন্যবাদ।
1: ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম, আপনি বাংলাদেশ বেতারের অব্যাহত কল্যাণ কামনা করেন, এজন্য আমাদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনার প্রস্তাবটি আমরা ধর্মীয় সেকশনকে জানিয়ে দিয়েছি, তবে যে সিদ্ধান্ত হয়েছে সেটাও যেভাবে চলতেছে এটা কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা পড়ে এই সিদ্ধান্তের আলোকে অংশ প্রসারিত হচ্ছে, তারপর আপনার মতামতগুলো বিবেচনায় থাকলো, আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: অর্জুন চন্দ্র শীল, গ্রাম বাংলা বেতার শ্রোতা সংঘ, 5 নম্বর পূর্ব গুপ্তি বাজার, ফরিদগঞ্জ, চাঁদপুর থেকে লিখেছেন, শুভ সময়, যুক্ত হলাম সমীপেশু অনুষ্ঠানের সাথে। আমি জানতে চাই দেশ আমার মাটি আমার অনুষ্ঠানে কবে কুইজ দেয়া হয় এবং রবিবার রাত 10টায় প্রচার করা শ্রোতাদের অনুরোধের আসর নিবেদনে আমি ইমেল করে অনুরোধের গান শুনতে পাই না কেন জানতে চাই, কোন দিন ইমেল করলে অনুরোধের গান শুনতে পাব।
1: হাই অর্জুন চন্দ্র শীল, প্রথমে আপনার মেইলের জন্য ধন্যবাদ। আপনার অবগতির জন্য জানাচ্ছি প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ বুধবার সম্ভাবনার কৃষি অনুষ্ঠানে কুইজ দেওয়া হয়, যেটা দেশ আমার মাটি আমার অনুষ্ঠানের অংশ। তারপরও এ বিষয়ে আরও বিস্তারিত জানতে অথবা কোনো মতামত বা পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আপনি দেশ আমার মাটি আমার প্রযত্নের পরিচালক কৃষি বিষয়ক কার্যক্রম মানবতা ঢাকা এই ঠিকানায় পাঠাইতে পারেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ আজমাইন হোসেন, পলাশতলী, মঙ্গলবাড়ি, জয়পুরহাট সদর থেকে লিখেছেন, 26 জুলাই স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত লোকসঙ্গীতের অনুষ্ঠান মন মনুয়া, আমি পুরনো রেডিও সেটে গভীর মনোযোগ আর চরম তৃপ্তি নিয়ে শুনছিলাম। সত্যি বলতে লোকসঙ্গীতের প্রতি এমন দরদ, এমন চমৎকার পরিবেশনা অনেকদিন পর বেতারের তরঙ্গে প্রাণ ভরে উপভোগ করার সুযোগ হল। শিল্পী সুজন রাজার কণ্ঠে লোকসঙ্গীতের মেঠো সুর হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি ও দোলা দিয়ে গেছে। সুরের মাধুর্যে তিনি যেন আবহমান বাংলার রূপ রসকে নতুন করে ফুটিয়ে তুলেছেন। একই সাথে উপস্থাপক ইউরমা শায়ের জাহান এর মার্জিত সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনা পুরো অনুষ্ঠানটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তার কণ্ঠের মিষ্টতা এবং প্রতিটি গানের সাথে সামঞ্জস্যপূর্ণ কথা বলার শৈলী সত্যি প্রশংসনীয়। ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, মোবাইল অ্যাপ এবং ফেসবুক ইউটিউবের মতো ডিজিটাল মাধ্যমে আমাদের শেকড়ের গানকে এভাবে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চমৎকার উদ্যোগের জন্য বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ ও মনমনুয়া দলের সকলকে জানাই আন্তরিক শুভকামনা ও শুভাশিস। ভবিষ্যতেও যেন নিয়মিত এমন ঐতিহ্যবাহী ও মননশীল লোকসঙ্গীতের আয়োজন আমরা বেতারের তরঙ্গে পেতে পারি, সেই প্রত্যাশা রইল।
1: ভাই মোহাম্মদ আজমাইন হোসেন, অবশ্যই আপনার প্রত্যাশা পূর্ণ হবে। আমরা একই সাথে ধন্যবাদ জানাচ্ছি যে মন মনুয়া নিয়ে আমাদের লেখক শিকদার এসাক আলী তিনিও মন্তব্য করেছেন। আপনাদের মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি, নিয়মিত লিখবেন। আপনাদের মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: সম্রাট এমডি ফারুক মুঘল, নলমা, মোঘলবাড়ি, ছনখোলা, ঘাটাইল, টাঙ্গাইল থেকে লিখেছেন, গত 25 জুলাই বরাবরের মতোই সমীপেশু অনুষ্ঠানটি শুনলাম। আমি পারিবারিকভাবে একজন বেতার শ্রোতা, জন্মের পর থেকেই বাংলাদেশ বেতার আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। সমীপেশু আমার কাছে শ্রোতাদের আশা প্রত্যাশার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অসংখ্য শ্রোতা তাদের মতামত পাঠান আর অনুষ্ঠানটি আন্তরিকতার সঙ্গে তা তুলে ধরে, এজন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ। একটি বিষয় জানতে চাই, বাংলাদেশ বেতারে ডিআরএম ডিজিটাল রেডিও মন্ডিয়ালে প্রযুক্তি চালুর কোনো পরিকল্পনা আছে কি? পাশাপাশি বাংলাদেশ বেতার বিটিআরসি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ভবিষ্যতে দেশে বিক্রিত মোবাইল ফোন ডিআরএম সমর্থিত চিপ সংযোজনের কোনো উদ্যোগ বা পরিকল্পনা রয়েছে কি?
1: ভাই সম্রাট এমডি ফারুক মোগল, প্রথমে আপনার মতামতের জন্য ধন্যবাদ। পাশাপাশি আপনি একটি প্রস্তাব রেখেছেন ডিআরএম সমর্থিত চিপ সংযোজন বা ডিআরএম প্রক্রিয়া প্রযুক্তি চালু বিষয়ে আপনি মতামত দিয়েছেন বা জানতে চেয়েছেন। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে ডিআরএম প্রযুক্তির রেডিও সেট বা রিসিভার, এটা খুব ব্যয়বহুল, যা আমাদের শ্রোতাদের রিসিভ করা বা সংগ্রহ করা একটু কঠিন এবং যেহেতু ব্যয়বহুল, তাই শ্রোতাদের কথা চিন্তা করে বর্তমান অবস্থায় এই প্রযুক্তিতে যাওয়ার কোনো পরিকল্পনা বাংলাদেশ বেতারে নেই। যদি বাজারে ডিআরএম প্রযুক্তি রিসিভার সহজলভ্য হয় তখন এই বিষয়ে চিন্তা করা যাবে। আর চিপ সংযোজনের বিষয়টি আসলে মোবাইল কোম্পানির উপর নির্ভর করছে, আমাদের এখানে করণীয় কিছু নেই। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ, রিফ্লেশিয়া বেতার শ্রোতা ক্লাব, পূর্ব ইসদাইর, ফতুল্লা, নারায়ণগঞ্জ থেকে লিখেছেন, সেতু অনুষ্ঠান আমার কাছে খুবই ভালো লাগে। যারা সেতুতে অংশগ্রহণ করে তারা তাদের মনের ভাব প্রকাশ করে মনের আনন্দে। তারা বাড়ি ফেরার সময় যেন হাসি খুশিতে যেতে পারে, এই কামনা করি সবসময়। ইউফোনিয় অনুষ্ঠান আমার অনেক প্রিয় একটি অনুষ্ঠান। এ অনুষ্ঠানে রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, মোহাম্মদ খুরশিদ আলম, আলম আরা মিনু, মোহাম্মদ রফিকুল আলম, আবিদা সুলতানা, ফেরদৌসি রহমান, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, আখি আলমগীরকে আনতে চেষ্টা করবেন। গত 24 জুলাই শুনলাম জাহানারা আহমেদ রচিত ছোবল নাটকটি। এতে বেশি ভালো লেগেছে নাহার ও নাফিদ চরিত্র দুটি, তাদের অভিনন্দন সুন্দর অভিনয়ের জন্য। আগামীতে বেদের মেয়ে নাটকটি শুনতে চাই।
1: ভাই মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ, আপনি অনেকগুলো মতামত দিয়েছেন, অনেকগুলো বলবো এই কারণে যে ইউপিএন অনুষ্ঠানে যত শ্রেষ্ঠ শিল্পী আছে সবাইকে আনার জন্য আপনি পরামর্শ দিয়েছেন এবং আমাদেরও প্রক্রিয়ার ভিতরে আছে এবং তারা এক এক করে আসতে থাকবে। তবুও আপনার এই আগ্রহের জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। আর বেদের মেয়ে নাটকটির বিষয়ে আমরা সেকশনকে জানিয়ে দিলাম, আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: সিরাজুল ইসলাম সৈকত, জিগাতলা, গোবিন্দাসী, ভুয়াপুর, টাঙ্গাইল থেকে লিখেছেন, উত্তরণের নন্দিতজন পর্বে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক এফ আই মানিকের সাক্ষাৎকারটি আমার কাছে অসাধারণ লেগেছে, ধন্যবাদ উত্তরণ কর্তৃপক্ষকে।
1: আপনার ধন্যবাদ আমরা উত্তরণকে জানিয়ে দিলাম, নিয়মিত লিখবেন। আপনার মেইলের জন্য ধন্যবাদ।
0: শ্রীদীপক চক্রবর্তী, ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাব, হাজরাডাঙ্গা, সুন্দরদীঘি, দেবীগঞ্জ, পঞ্চগড় থেকে লিখেছেন, বাংলাদেশের আলোচিত ঐতিহ্যবাহী 200 বছরেরও বেশি পুরনো সূর্যপুরী আম গাছ, এই আম গাছটি নিয়ে শুনতে চাই।
1: শ্রীদীপক চক্রবর্তী, আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। আপনার বাড়ি তো এই আম গাছের খুব কাছাকাছি, আমারও ব্যক্তিগতভাবে এই আম গাছের ওখানে যাওয়ার সুযোগ হয়েছে। আপনার চিঠির সাথে একটি জিনিস সংযোজন করছি, 2008 সালের মে মাসে ওখানে লেখা আছে প্রায় 200 বছরের পুরনো আম গাছ, সেই হিসাবে আমরা এখন 217 বছরের বেশি বলতে পারি। আপনার মেইলের জন্য ধন্যবাদ।
0: মোহাম্মদ জাহিদুল ইসলাম, ভুরুলিয়া, ডুয়েট, জয়দেবপুর, গাজীপুর থেকে লিখেছেন বাংলাদেশ বেতারের জনপ্রিয় ও তথ্য বহুল বেতার বাংলা পত্রিকাটি শ্রোতা ও পাঠকদের মাঝে বেতারের কার্যক্রম, অনুষ্ঠানমালা এবং শিল্প সংস্কৃতির বার্তা ছড়িয়ে দিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে বেতারের বিভিন্ন কেন্দ্রের আওতাধীন শ্রোতা ক্লাবগুলো বেতার ও গণমানুষের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। বাংলাদেশ বেতারের বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রের সাথে সম্পৃক্ত শ্রোতা ক্লাবগুলো তৃণমূল পর্যায়ে বেতারের সক্রিয় প্রচারক এবং নিবেদিত প্রাণ শ্রোতাদের মেলবন্ধন। এই ক্লাবগুলোর মাধ্যমে বেতারের অনুষ্ঠানমালার প্রচার ও শ্রোতা সমাবেশ আরও জোরদার হয়। তবে অনেক সময় প্রত্যন্ত অঞ্চলের এই ক্লাবগুলোর পক্ষে নিয়মিত পত্রিকাটি সংগ্রহ করা সম্ভব হয়ে ওঠে না। তাই অনুরোধ রইল বিভিন্ন কেন্দ্রের জনপ্রিয় শ্রোতা ক্লাবগুলোকে বেতার বাংলা পত্রিকাটির সৌজন্য কপি হিসেবে প্রদান করা যেতে পারে।
1: ভাই মোহাম্মদ জাহিদুল ইসলাম, আপনার মতামতটি আমরা বেতার বাংলা কর্তৃপক্ষকে জানিয়ে দিলাম, নিয়মিত লিখবেন, আপনার মতামতের জন্য ধন্যবাদ।
0: মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া দক্ষিণ টুটপাড়া তালতলা হাসপাতাল রোড খুলনা থেকে লিখেছেন, গত 28 জুলাই প্রচারিত পথ ও পাথে অনুষ্ঠানে ইসলামে সালামের গুরুত্ব ও ফজিলত বিষয়ে কুরআন ও হাদিসের আলোকে জেনেছি। সালাম শুধু একটি সম্ভাষণ নয়, এটি দোয়া, ভালোবাসা, ভ্রাতৃত্ব ও ইসলামী শিষ্টাচারের অন্যতম ভিত্তি। তাই পরিচিত অপরিচিত ছোট বড় সব মুসলিমকে আন্তরিকতার সঙ্গে সালাম দেয়া এবং সালামের যথাযথ জবাব দেয়া আমাদের সবার দায়িত্ব।
1: ভাই মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া, আপনার মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করছি সবাই এই বিষয়ে অভ্যস্ত হয়ে যাবেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: এবারে আপনাদের পাঠানো চিঠি ও ইমেইলের প্রাপ্তি স্বীকার করছি। আলী আহমেদ আরিফ, জননী বেতার শ্রোতা সংঘ, তিলনা, সাপাহার, নওগাঁ থেকে লিখেছেন, বিশ্বনাথ দাস, গছাহার বেতার শ্রোতা ক্লাব, রানীর বন্দর, চিরির বন্দর, দিনাজপুর থেকে লিখেছেন, ফরহাদ হোসেন টুটুল, বন্ধু বেতার শ্রোতা সংঘ, দক্ষিণ গোবিন্দপুর, চাঁপাপুর, আদমদীঘি, বগুড়ার এটিএম আতাউর রহমান রঞ্জু, আলোকিত মানুষ চাই আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব, সৈয়দপুর, পীরগাছা, রংপুর থেকে লিখেছেন, মোহাম্মদ তানভীর সাফি, বিদ্যাধরপুর, দারিয়াপুর, মুজিবনগর, মেহেরপুর, হিরামন শেখ, রেহানা শেখ, চাপড়া, নদিয়া, পশ্চিমবঙ্গ, মনোজিৎ কুমার মণ্ডল, কুঞ্জ বেতার শ্রোতা ক্লাব, পাংশা, রাজবাড়ী, বি এম কৌশিক আহমেদ সুজন, ফয়সাল আহমেদ শিপন, আফিয়া খানম জুলি, মধুমতি বেতার শ্রোতা সংঘ, ঘোড়াদায়ের, সুলতানশাহী, গোপালগঞ্জ, মোহাম্মদ শামীম হোসেন, মাগুরা, গোস্বামী, দুর্গাপুর, কুষ্টিয়া, মোহাম্মদ ইসমাইল হোসেন, বাঘমারা, মোকামতলা, শিবগঞ্জ, বগুড়া। এবারে জানাবো আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা। সমী পেশু, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, ঢাকা, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেল ঠিকানা esomipeshu@gmail.com, esamipeshu@gmail.com। আজকের মতো শুভরাত্রি।
1: শুভরাত্রি।

0: এতক্ষণ শুনলেন শ্রোতাদের চিঠিপত্র ও ইমেলের উত্তর দানের অনুষ্ঠান সমীপেশু। চিঠিপত্র ও ইমেল পাঠিয়েছিলেন জান্নাতুল ফেরদৌস তমা, উত্তর দানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক, সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন খবর ইংরেজিতে।

0: democracy in the country. This said, collective role of media owners, journalists and state institutions is important to build an effective democratic environment. Local government, rural development and cooperatives minister Major Fakhrul Islam Alamgir attended the seminar titled Role of Media in Sustainable Democracy. As the chief guest, while information and broadcasting minister Johiruddin Chopon was the keynote speaker. In his speech, Major Fakhrul Islam Alamgir said, democracy will be strengthened if the media is strengthened, so there is no alternative to an independent, responsible and strong media for establishing sustainable democracy. Terming democracy as not merely an electoral system, rather a culture, local government minister said, tolerance, respect for differing opinions and democratic practices must be strengthened to establish sustainable democracy. Reminding the role and responsibility of media, he said, journalists must remain committed to publishing truthful and objective news. At the same time, he also called for ensuring professional security, fair salaries and benefits for journalists, along with an environment in which they can work independently. In his keynote speech, Information and Broadcasting Minister Johiruddin Chopon made a correlation between democracy and media, saying they are complementary to each other. In his term, an independent and responsible media is essential for establishing sustainable democracy. He said, the government wants to create a media ecosystem where a balance will be established among the interests of media owners, journalists, advertisers, the state and the people, ensuring that journalists can perform their professional duties independently and gain their due dignity and economic security. In modern age, media is called the fourth pillar of the state and society. A free press or an independent media acts as the watchdog of society, ensuring government accountability and informing citizens. Meanwhile, a stable democracy provides the legal and cultural freedom necessary for the media to thrive. In other words, an independent media strengthens the voice of citizens, exposes their views of power, and paves the way for establishing justice, while democracy, human rights, and state accountability cannot be ensured without a free, independent, and responsible media. So it is an established theory that a strong media and sustainable democracy are deeply connected. Article 39 of our Constitution recognizes the freedom of thought, conscience, speech and the press, which imposes a responsibility on the state to ensure an environment where journalists and citizens can express their opinions without fear or apprehensions of harassment. Unfortunately, the nation saw a grave violation of our Constitution during the authoritarian Awami government's 15 years, when the media had been misused extensively, creating self-narratives imposed by them. Sheikh Hasina government used all its machineries to control media outlets, influencing them through various agencies and ministries. In the light of the challenges in the digital age, global tech companies and artificial intelligence, mainstream journalism faces multiple challenges. Pointing to such a complex media ecosystem, the Information and Broadcasting Minister stressed the need for future-oriented policies and institutional reforms considering this changing reality. It is obvious that if freedom of expression, tolerance and responsibility are practiced more widely, the media can play a more effective role. At the same time, by providing truthful and objective news, the media will gain public trust and future strengthen democracy. That is the end of the news commentary.
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
2: সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা, ফ্যাসিস্ট সরকারের পতনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা, প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ উন্নয়ন যাত্রা নামক গ্রন্থের মোড়ক উন্মোচন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে উত্তরাই ক্লিন উইক ও মাসব্যাপী বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল ও ইউটেবের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানের দুবছর পূর্তি উপলক্ষে ফ্যাসিস্ট সরকারের পতনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এমপি বলেন,
3: আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে আমাদেরকে জোরপূর্বক নির্বাসন করা হয়েছে। পলিটিক্যাল কালচার তো আমরা পাল্টাতে চেয়েছি। আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচিত হয়েই শপথ নিয়েই বিরোধী দলের নেতাদের কাছে ছুটে গিয়েছেন, তারই বক্তব্য। আমরা কখনো কারো নামে বিদ্বেষমূলক কোন বক্তব্য দিতে চাইনি, দেইও না। বিতর্ক হবে, গণতান্ত্রিক বিতর্ক হবে, আমরা তো পাল্টাতে চেয়েছি। যে সমস্ত উস্কানি আজকে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিভিন্ন জেলায় গিয়ে দেয়া হচ্ছে, যারা আমি বলেছি আমার কচি বন্ধুরা, তারা ঠিক আছে প্রাইমারি লেভেলের রাজনীতির ছাত্র, তাদের ভুল হতে পারে, কিন্তু উস্কানিমূলক বক্তব্যগুলোর পিছনে কি কোনো ষড়যন্ত্র পাওয়া যায় না? তারা কি এমন একটা আবহ সৃষ্টি করছে না? তারা সংবিধান সংস্কার কমিটি না হলে, পরিষদ না হলে তারা সংবিধান সংশোধন কমিটিতে আসবে না, সেরকম কি কোনো পরিবেশ আমরা সৃষ্টি করেছি? আমরা তো বলেছি সংস্কার সংশোধন সবই এক কথা, যেটা কনস্টিটিউশনে ধারণ করতে হবে সংসদেই আসতে হবে। সেখানে আপনারা আসেন, তারা নাম দেয় না, তার মানে কি সংস্কার তারা চায় না? কিন্তু আমরা অঙ্গীকার করেছি জাতির সামনে, আমরা রাষ্ট্র গণতান্ত্রিক সংস্কার করব, রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করব, সংশোধন করব, আমরা সংবিধানে এমন সংশোধন নিয়ে আসব যে সংশোধনগুলোর মধ্যে দিয়ে মুক্তির সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা যায়, শহীদ জননের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা যায়। আমরা সেই সংবিধানের সংশোধনের মধ্য দিয়ে এমন একটি ধারা প্রবর্তন করতে চাই যাতে বাংলাদেশ আর কোনোদিন সংসদীয় পদ্ধতির মধ্যেও কোনো ফুয়েরার স্বৈরাচার তৈরি না হয়। আমরা প্রধানমন্ত্রীর মেয়াদ যতবারই হোক, যত মেয়াদেই হোক, 10 বছরের বেশি আমরা অনুমতি দেব না সেই সংবিধানে। সেই সরাসরি সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন, সেই পদ্ধতি নিয়ে আসবো আমরা। শিক্ষা আমরা নিয়ে আসবো এমন একটা বিধান, যে বিধানের মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে আপার হাউস লোয়ার হাউসের মধ্যে। যদিও আপার হাউসের আমরা যেহেতু সরাসরি নির্বাচিত নয়, সেখানে সংবিধান সংশোধনের বিষয়টা আমরা দিতে চাই না, কারণ জনগণের সার্বভৌম ক্ষমতার বলে যারা নির্বাচিত তাদেরই ক্ষমতা আছে সংবিধান সংশোধনের ক্ষমতা। আমরা সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা, শহীদের আকাঙ্ক্ষা, গণমানুষের প্রত্যাশা বাস্তবায়ন করতে চাই। আমরা বাস্তবায়ন করতে চেয়েছি কিনা, ইনিশিয়েটিভ নিয়েছি কিনা, সেটাই জনগণ বিচার করবে। আর যদি আমরা তা না করি, বাংলাদেশে আমাদের রাজনীতি করার অধিকার থাকবে না, এটা চূড়ান্ত কথা। কারণ 24 আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। এই গণ অভ্যুত্থান বাংলাদেশের মানুষের চোখ খুলে দিয়েছে, তারা রক্ত দিতে শিখে গেছে। আবু সাইদের মতো জওয়ান যেদিন দুই হাত খুলে বুকের ছাতি খুলে দিয়েছিল, সেদিন আমি নির্বাসিত জীবনে বুঝে নিয়েছিলাম বাংলাদেশের মুক্তি হবে। 16 থেকে 5 আগস্ট বেশি দিন লাগেনি। এখন বিতর্ক হচ্ছে এই জুলাইকার। সেদিন আমি বক্তব্য বলেছি, যদি আমরা জুলাইকার প্রতিযোগিতায় নামি, তাহলে জুলাই আর কারো থাকবে না, তখন জুলাই কলঙ্কিত হয়ে যাবে, চেতনা বিক্রি হয়ে যাবে। জুলাই আপনাদের সবার। এখন যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি, এখন যদি আমরা ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ না থাকি, ভবিষ্যতে এই ছাত্র গণ উত্থান কলঙ্কিত হবে। আমাদের শহীদরা তাদের আকাঙ্ক্ষার মূল্য আমরা দিতে পারবো, জনপ্রত্যাশা আমরা পূরণ করতে পারবো। যে স্বপ্ন নিয়ে 71 মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন, যে আকাঙ্ক্ষা এবং স্বপ্ন নিয়ে আমাদের 24 ছাত্র গণ উত্থান হয়েছে, আমাদের সন্তানরা রক্ত দিয়েছে, জনগণ রক্ত দিয়েছে, তাদের আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়ন করতে পারবো না। সুতরাং আজকে আহ্বান জানাবো, আমরা ফেসিবাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেভাবে আমরা ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যে ইস্পাত কঠিন ঐক্য সৃষ্টি হয়েছিল, সেই ঐক্যকে আমাদের ধরে রাখতে হবে।
2: বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ উল্লেখ করেন,
4: জুলাই নিয়ে আজকের এই আয়োজন, আমি মনে করি যে প্রাচ্যের শ্রেষ্ঠতম বিদ্যাপীঠ, যে বিদ্যাপীঠ একদিকে শিক্ষা, নতুন চিন্তা এবং জ্ঞান বিজ্ঞানের স্পর্শ নিয়ে যে প্রতিষ্ঠানটি, যে আলমা ম্যাটারটি গড়ে উঠেছে, সেখানে গণতন্ত্র, অধিকার, স্বাধিকারের এক উত্তুজ্জ্বল সংগ্রাম ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে, এবং জুলাই তার একটি অন্যতম পরিণতি এই বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে। এখান থেকে যে তরঙ্গটি তৈরি হয়, প্রথমে সেই তরঙ্গটি ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে। 52 তাই হয়েছে, 62 তাই হয়েছে, 69 তাই হয়েছে, 90 তাই হয়েছে, এবং জুলাই তাই হয়েছে। এই একই পুনরাবৃত্তি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নেতৃস্থানীয় ভূমিকা, সেটি অসাধারণ এবং অনন্য। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রদের অবদানেই অনেক সময় এই দেশে যে হিস্ট্রিক্যাল যে ডেভেলপমেন্ট আমরা দেখেছি, সংগ্রাম এবং অধিকারের সংগ্রাম গণতন্ত্রের জন্য, তাদের অবদানের কারণে অন্যান্য দেশ বা এক সময়ের যে পাকিস্তান ছিল, যে অখণ্ড পাকিস্তান, সেখানেও কিছু ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় তখন বেশি ছিল না, ঢাকা, রাজশাহী, চিটাগাং, জামিনগর এই বাইশ বিশ্ববিদ্যালয় ছিল না, তখন তাদের অবদান সেখানেও তরঙ্গায়িত হয়েছে। সেই পশ্চাৎভূমিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্ররা যে অবদান রেখেছেন সেই অবদান মানে ফ্যাসিবাদের প্রচন্ড আক্রমণের মুখে, ফ্যাসিবাদী শাসনে আমরা দেখেছি যে ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানগুলো আক্রমণের শিকার থাকে এবং তাদের প্রতিনিধিরা সেখানে অবস্থান করে। জুলাই যখন শুরু হলো, 5 জুলাই থেকে মোটামুটি বুঝতে পারছি যে অবস্থা খারাপের দিকে যাচ্ছে এবং যে কর্মসূচি ছিল প্রত্যেকটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থন জানানো হয়েছে, সংহতি জানানো হচ্ছে, তীব্রভাবে জানানো হচ্ছে, প্রত্যেকটা রেকর্ড সরঙ্গা আছে এবং আমাদের দলের যে সমস্ত ছাত্র সংগঠন এবং অন্যান্য যুব সংগঠন প্রত্যেকেই তারা রাস্তায় নেমেছে। নাহলে 142 জন ছাত্র দলের ছেলে তার মারা গেল কি করে? ঘটনাগুলো একটার পর একটা হচ্ছে, জুলাই আমাদেরকে বারবার স্মরণ করতে হবে, স্মরণ করলে আমরা বুঝতে পারবো যে আমাদের করণীয় কি, আমাদের স্টেট স্ট্রাকচার কি ধরনের পরিবর্তন হতে হবে, আমরা গণতন্ত্রকে সুসংহত করার জন্য আর কি কি করতে পারি। জুলাই চার্টারের স্পিরিট নিয়ে গণতন্ত্রের বিকাশের জন্য এটা হচ্ছে একটা জাতির মানসিকতার প্রতিফলন। আমাদেরকে সেই জায়গায় যদি আমরা আসতে পারি সব দল মত নির্বিশেষে, তাহলে আমরা আমাদের রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশ আমরা নিশ্চিত করতে পারবো এবং আমাদের যে সামাজিক ভাবে আমাদের যে গণতান্ত্রিক চিন্তা চেতনা এটা বিকশিত হবে, তখনই আমরা যে আইন প্রণয়ন করব সেই আইনটি সুরক্ষা পাবে।
2: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম তার বক্তৃতায় বলেন,
5: আমরা হয়তো বলতে পারি জুলাই কেন আমরা পেয়েছি, জুলাইয়ের দিনগুলির কথা আমরা ভুলতে পারি না, জুলাই একদিনে আসে নাই, জুলাইয়ের আগে 17 বছরে আমরা কেমন ছিলাম এবং তার পরিপ্রেক্ষিতে জুলাই কিভাবে পেলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় যা 1952 সালের ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এমন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের 1971 সালে জাতি সৃষ্টি করেছে, নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে, 90-এ স্বৈরাচার হটিয়েছে, 24-এ ফ্যাসিস্ট হটিয়েছে। আমরা বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের সাথে উত্তরণের উন্নয়নের জন্য আমরা কাজ করি, জাতি ক্রান্তিকালে আমরা কথা বলি, আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী যে চিন্তা যে প্ল্যান সেই প্ল্যান বাস্তবায়নে আমরা সবাই কাজ করব এবং কাজ করলেই
2: বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে অনেকেই সরকারের কাজে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটে প্রধানমন্ত্রী তারেক রহমানের 5 মাসের উন্নয়ন যাত্রা নামক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই কথা উল্লেখ করে আরো বলেন,
6: এই উন্নততর সভ্যতার এই পর্যায়ে আমরা মাইক্রোফোনে কথা বলছি, টেলিভিশন ক্যামেরা আমাদের ছবি নিচ্ছে, অডিও রেকর্ড আমাদের কথা নিচ্ছে, সাংবাদিকরা কলমে লিখছেন আমাদের বক্তব্য, সবগুলোই হচ্ছে বিজ্ঞানের অবদান। এবং এই বিজ্ঞান যে তত্ত্ব থিওরি বিজ্ঞানীরা যেটা লিখেছেন সেটা বই আকারে প্রকাশিত ছিল বলেই উত্তর প্রজন্ম সেগুলো চর্চা করে নতুন নতুন জিনিস আবিষ্কার করছে প্রতি বছর প্রতি শতাব্দীতে। তো সুতরাং বই এর কোনো বিকল্প তৈরি, যদি আমরা কেউ বই পাঠ না করি, আমরা যদি জ্ঞান অর্জন না করি, আমরা যদি ন্যূনতম শিক্ষায় শিক্ষিত না হয়, তাহলে আমাদের মনের জগৎ এবং বিশ্ব জগৎ দুটায় অন্ধকারাচ্ছন্ন থাকে। এই কারণে আমি বলেছি বই হচ্ছে মনের জগতের পাসপোর্ট, এই পাসপোর্ট অর্জন করলেই আপনি অন্ধকার ঘুচাতে পারবেন, সে মনের জগতের অন্ধকার এবং বহির জগতের অন্ধকার আপনার ঘুচাতে পারবেন। এই সরকার এই 5 মাসে কি করেছেন তার একটি পরিসংখ্যান সহ কিছু ঘটনাবলী এই এটাতে তুলে ধরেছেন নাজমুল হাসান সাহেব। এটা জাতির জানা দরকার, জাতি জানে দেখেছে, তারপরেও এটা যদি একত্রিত হয়ে সুগ্রন্থিত থাকে তাহলে এটা একটা বড় দলিল হিসাবে থাকে। এটা তো খুব দুরূহ কাজ, এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, সামনে হেলথ কার্ডেরও প্রতিশ্রুতি, আজকের এই গ্যাস সংকট কেন, এটা মোকাবেলার জন্য প্রধানমন্ত্রী কি কি পদক্ষেপ নিয়েছেন, এটার একটা আমি বিশ্বাস করি একটা সারসংক্ষেপ এখানে দেওয়া আছে। এবং নির্বাচনের প্রাককালে তিনি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলো উনি ক্ষমতাসীন হওয়ার পরের 2-1 দিন পর থেকে উনি বাস্তবায়নের জন্য বাংলাদেশের মাঠে মাঠে হাটে ঘাটে বন্দরে তিনি ঘুরে বেড়াচ্ছেন, দিন রাত ঘুরে বেড়াচ্ছেন, তিনি তার প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে কিনা এটা তিনি দেখছেন। এবং সেক্ষেত্রে কোনো গাফিলতিও তিনি যেমন সেটিকে পাত্তা দিচ্ছেন না বা সেটির বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নিচ্ছেন, যদি কেউ গাফিলতি করে আমলাতন্ত্রের লোক হোক, ব্যুরোক্রেসির লোক হোক, রাজনৈতিক লোক হোক, শক্ত হাতে তিনি সেটা পদক্ষেপ নিচ্ছেন। আবার জনগণকে তিনি তার কথায় তিনি তার বক্তব্যে উদ্বুদ্ধ করছেন, যারা কাজ করছেন তাদেরকে তিনি অনুপ্রাণিত করছেন। তো সুতরাং আমি বিশ্বাস করি এই বইটি পাঠ করলে আপনারা এই পাঁচ মাসে আমাদের সরকার বিএনপির সরকার বা জোট সরকার তারেক রহমানের নেতৃত্বাধীন তার প্রধানমন্ত্রীত্বে তিনি জনকল্যাণে এবং জনস্বার্থে এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরো বিস্তৃত করার জন্য যে উদ্যোগগুলো গ্রহণ করেছেন এবং যে উদ্যোগগুলো এখন বাস্তবায়ন হতে চলছে তার একটা মোটামুটি ভাবে বিস্তৃত বর্ণনা এই বইটির মধ্যে পাওয়া যাবে বলে আমি বিশ্বাস। আমি যতটুকু পাতা উল্টেছি তাতে তাই মনে হয়। তার যে কর্মকাণ্ড এবং তিনি যে জনগণের কাজের প্রতি নিবেদিত সেটার ডাটা স্ট্যাটিস্টিক্স সহ কোনো গ্রন্থ রচিত হলে সেটা একটি দলিল হিসেবে সবার হাতে থাকবে এবং প্রত্যেকেই উপকৃত হবে এবং সবাই ভাববে যে যারা বলছে অপপ্রচার দিচ্ছে এবং ভালো কাজগুলো যেগুলো করছেন প্রধানমন্ত্রী তাকে বাধাগ্রস্ত করার জন্যই তারা সেই অপপ্রচার দিচ্ছে।
2: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ রাজধানীর উত্তরায় ক্লিন উইক ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন,
7: এই ঢাকা শহরে কত মানুষ বাস করে, 2 কোটিরও অধিক জনগণ এখানে বসবাস করে, তারা বসবাস করি সবার শহর। এই শহর থাকবে আধুনিক একটা শহর, এই শহর থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর, যেখানে আবর্জনা থাকবে না, দুর্গন্ধ থাকবে না, যেখানে পরিষ্কারের পরে গাছপালা লাগানো হবে, সেই গাছপালাকে আমরা পরিচর্যা করে গ্রিন একটা শহর উপহার দেব, এমনই পরিকল্পনা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের কাছে আজকের পর থেকে আমরা আহ্বান করব, আসুন যে যেখানে থাকি আমার বাসা বাড়ি আমি নিজে পরিষ্কার করি, সিটি কর্পোরেশন তার কাজ করবে। আপনারা যদি চলার পথে আপনার হাতে থাকা টিস্যু, হাতে থাকা ছোট পানির কন্টেনারটা আমরা একটা নির্দিষ্ট জায়গায় ফেলব, এই কাজটুকু করে যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন আপনারা নিজেই দেখবেন চলার পথে রাস্তার আশেপাশে কোনো টিস্যু থাকবে না, বিচ্ছিন্নভাবে কোনো আবর্জনা। আপনারা
2: কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকা 18 আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন বলেন,
8: আমরা সকলে মিলে যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি ইনশাআল্লাহ এই দেশের প্রত্যাশা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রত্যাশা অনুযায়ী আমরা কাজ করতে পারবো। আমরা শুধু কথায় বড় না হয়ে আমরা কাজে বড় হতে চাই, সেই জন্য আমরা সকলে একটি পরিবার হয়ে একটি দেশের জন্য, একটি শহরের জন্য, একটি শহরকে বাসযোগ্য করার জন্য আমাদের কাজ করে যেতে হবে। আর আমরা ঢাকা শহরে বসবাস করি, এই ছোট্ট একটি ঢাকা শহর, সেখানে প্রায় 2 কোটিরও অধিক মানুষ বসবাস করে, কাজে এই ছোট্ট শহরে যদি আমরা এত মানুষ বসবাসযোগ্য করতে হয় রাখতে হয় তাহলে আমাদের সকলকে সচেতন করতে হবে। আজকে এই 1 নম্বর জোন থেকে যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে এটা শুধু আমরা এখানে সীমাবদ্ধ রাখবো না, এই পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু শুধু আমাদের যে সিটি কর্পোরেশনের কর্মকর্তা আছে কর্মচারীরা আছে তারা একা কিন্তু সেটা করতে পারবে না, এখানে আমরা যারা জনগণ আছি আমাদের সেই জনগণের সম্পৃক্ততা লাগবে।
2: সংবাদ প্রবাহ শেষ হলো, বর্ণনায় চমচমি দেওয়ান, সম্পাদনায় মোহাম্মদ আবুল খায়ের, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হুসাইন। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
9: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে, আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে। শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত বাংলা গানের গবেষণামূলক অনুষ্ঠান, তথ্য ও প্রাসঙ্গিক গান নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান।

শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস প্রযোজিত বাংলা গানের গবেষণামূলক তথ্য ও প্রাসঙ্গিক গান নিয়ে বিশেষ অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান। আজ আপনাদের সাথে আছি আমি করিম হাসান খান। আমাদের আজকের প্রসঙ্গ মলয়া সঙ্গীত। বাংলা সঙ্গীতে যে গান অনন্য উচ্চতায় স্থান করে নিয়েছে, সাধক কবি মহর্ষি মনমোহন দত্ত রচিত গানে সুরারোপ করেছেন আরেকজন সাধক গুণাকর ফকির আফতাবউদ্দিন খাঁ সাহেব, যিনি সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁয়ের বড় ভাই এবং সঙ্গীত গুরু। উল্লেখ্য, মলয়া সঙ্গীত শতভাগ রাগাশ্রয়ী। ফকির আফতাবউদ্দিন খাঁ তাঁর গভীর ধ্যান জ্ঞানে শতভাগ শাস্ত্রীয় আবহে লোকধারার ভাব বৈশিষ্ট্য আবেগ প্রচ্ছন্নভাবে উপস্থাপন করেছেন, যা মলয়া সঙ্গীতকে অন্য সব লোকসঙ্গীত থেকে ভিন্নতা এনে দিয়েছে। আমাদের আজকের মলয়া সঙ্গীত অনুষ্ঠানের প্রথম শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রি। গানের কথা, আমার মন পাখি মিশিতে চায়। গানটি পিলু রাগে সন্নিবেশিত একটি অপূর্ব সঙ্গীত। শুনুন, আমার মন পাখি মিশিতে চায়।

এবার দ্বিতীয় গানটি পরিবেশন করবে নাসিমা শাহিন ফেন্সে। গানের কথা, আমি আর কিছু জানি না, জানি শুধু দুঃখ পেলে। অসাধারণ বাণী সমৃদ্ধ এই গানটি তিলং রাগে সন্নিবেশিত। আমরা গানটি শুনি।

এবারের গান শিল্পী মিরাজুল জান্নাত সোনিয়া, গানের বাণী যেদিন আমার ভবলীলা হবে অবসান। গানটি প্রচলিত বাউল এবং কীর্তন অঙ্গের। এই গানে স্রষ্টার কাছে নিজেকে সমর্পণের অন্তিম আকুতি ফুটে উঠেছে। আমরা গানটি শুনি।

এবারের গান উঠলে পড়তে হবে বলে উপরে উঠি না, একটি ব্যতিক্রম ধর্মী একটি গান, ভাবসঙ্গীত, অসাধারণ একটি গান এবং গানের বাণী। এই গানে কণ্ঠ দিবে মোহাম্মদ শহীদুল্লাহ।

আমাদের আজকের মলয়া সঙ্গীত অনুষ্ঠানের সর্বশেষ শিল্পী ছন্দা চক্রবর্তী। ছন্দা গাইবে আমি তোমার পোষা পাখি ও হে দয়াময়। ভৈরবীর আগে নিবদ্ধ একটি অসাধারণ ভক্তিগীতি আমরা গানটি শুনি।

প্রিয় শ্রোতাবৃন্দ, ট্রান্সক্রিপশন সার্ভিস প্রযোজিত বাংলা গানের গবেষণামূলক তথ্য ও প্রাসঙ্গিক গান নিয়ে বিশেষ অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গানে আজ মলয়া সঙ্গীত নিয়ে আমি করিম হাসান খান আপনাদের মাঝে ছিলাম। আমাদের আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আবারও সময় সুযোগ মতো মলয়া সঙ্গীত নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সেদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সবাইকে শুভেচ্ছা।

0: ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত বাংলা গানের গবেষণামূলক তথ্য প্রাসঙ্গিক গান নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান এখানে শেষ হল। আজকের বিষয় ছিল মলয়া সঙ্গীত। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন করিম হাসান খান, সম্পাদনায় আশরাফুল আলম, তত্ত্বাবধানে ফারজানা এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ সারওয়ার মুর্শেদ। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে শ্রোতাদের অনুরোধের পল্লিগীতির অনুষ্ঠান পরাণের গান।

সুপ্রিয় শ্রোতা, পরাণের গান অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন। প্রিয় বন্ধুরা, এই দুনিয়া এবং মানুষের দেহ হল ভাড়া বাড়ির বাসার মতো। মানুষ এখানে কিছুদিনের জন্য অতিথি মাত্র। মানুষ নিজের বলে যা দাবি করে তার কোনো কিছুই কিন্তু চিরকাল থাকে না। তাই সম্পদের অহংকার যারা করে তারা কিন্তু বোকামি করে। প্রকৃত মালিক হলেন স্রষ্টা, তার ইশারা ছাড়া গাছের একটি পাতাও কিন্তু নড়ে না। একদিন এই ঘর ছেড়ে সবাইকে খালি হাতেই ফিরতে হবে সেই স্রষ্টার কাছে। প্রিয় বন্ধুরা, এমনই অনুভূতির কথা নিয়ে আমাদের প্রথম গান আব্দুল আলিমের কণ্ঠে, গানের গীতিকার এবং সুরকার আব্দুল লতিফ। এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন অব্দা আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে এস এম হোসেন এবং আরও অনেকে। এছাড়া মোহাম্মদপুর শ্যামলী ঢাকা থেকে অনুরোধ করেছেন রুবায়েত ফাতেম, আশফি, মেহমু এবং আরও অনেকে। তাহলে শুনুন, শোনা যাক সেই গানটি।

তোমারও লাগে রে সদাই প্যান আমার, কান্দে বন্ধু রে, প্যানো বন্ধু কালিয়ারে। এই গানটি শুনলে মনে হয় প্রিয় মানুষের প্রতি গভীর এবং নিঃস্বার্থ প্রেমের আকুতি। বিচ্ছেদ জনিত তীব্র বেদনা এবং মনের মানুষের জন্য একনিষ্ঠ অপেক্ষার কথা। প্রিয় মানুষটি যদি দূরে যায় তাহলে তার সান্নিধ্য না পেলে মনের মধ্যে এক অদ্ভুত কষ্ট অনুভব হয়, যে কষ্ট দিয়ে কাউকে পরিমাপ করা যায় না। তখন মন প্রাণ সবসময় সেই প্রিয়জনের কথা কিন্তু ভাবে এবং তার জন্যে অশ্রু ঝরতে থাকে। আর প্রিয় বন্ধুরা, এমনই অনুভূতির কথা নিয়ে আমাদের এবারের গান। গানটির গীতিকার এবং সুরকার কানাই লাল শীল এবং গানে কণ্ঠ দিয়েছেন নীনা হাবিল। এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন চকরিয়া কক্সবাজার থেকে নাইম, মামুন ও আর অনেকে, মানিকগঞ্জ থেকে মোহাম্মদ আকাশ মিয়া, নাটোর থেকে মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ শহীদ এবং আরও অনেকে, ময়মনসিংহ থেকে ইকবাল ও সজীব, এছাড়া দৌলতপুর মানিকগঞ্জ থেকে অনুরোধ করেছেন মেহেদি হাসান মামুন ও আজিজ খান। শুনুন তাহলে গানটি।

গানটি শুনলেন নীনা হামিদের কণ্ঠে। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আপনাদেরই অনুরোধের পল্লীগীতির অনুষ্ঠান পরাণের গান, পরিবেশিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় বন্ধুরা, আপনাদের পাঠানো প্রতিটি চিঠির অনুরোধ আমাদের এই অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত এবং সমৃদ্ধ করে তোলে। আপনাদের কোনো প্রিয় গান শুনতে চাইলে অনুরোধ জানিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা হচ্ছে প্রযোজক পরাণের গান, বাংলাদেশ বেতার, শেরেবাংলানগর, আগারগাঁও, ঢাকা 1207। আমাদের ইমেল ঠিকানা পরাণের গান .bb@gmail.com। বন্ধুরা, মানুষের মনে যখন গভীর দুঃখ জমে তখন মানুষ বুক ফেটে চিৎকার করতে চায়, কিন্তু চরম মানসিক যন্ত্রণায় সে কিন্তু পাথর হয়ে যায়। তখন কান্নার মাধ্যমে মনকে হালকা করতে চাইলেও চোখ দিয়ে কিন্তু এক ফোঁটাও পানি বের হয় না, কারণ মনের দুঃখকে বুকের মধ্যে চাপা দিতে দিতে একসময় চোখের পানিও কিন্তু শুকিয়ে যায়। এরকমই একটি গান বিরহ এবং আবেগঘন অনুভূতির গান, তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দায়া। গানটিতে কণ্ঠ দিয়েছেন রথীন্দ্রনাথ রায়, কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছেন আলাউদ্দিন আলী। এ গানটি শুনতে চেয়ে ইমেল করেছেন উলিপুর কুড়িগ্রাম থেকে ফারুক আহমেদ, লাকি এবং লাবিব, ঘাটাইল টাঙ্গাইল থেকে বাদল বর্মন, টুম্পা এবং সিমরান বিশ্বাস, ভালুকা ময়মনসিংহ থেকে মিলন কুমার মণ্ডল ও নূপুর মণ্ডল, উলিপুর থেকে শুভ্র আহমেদ এবং নাজ আহমেদ। শুনুন তাহলে গানটি।

একটা গানের কথা একটু ভাবুন তো। সেই গান, আমি কেমন করে পত্র লিখির বন্ধু, অনেকেরই প্রিয় গান। এই গানটি প্রিয় মানুষের প্রতি গভীর ভালোবাসা, বিচ্ছেদ এবং মনে লুকানো কষ্টের আবেগ প্রকাশ করে। প্রিয় মানুষের ঠিকানা না জানার কারণে মনের আকুতি প্রিয়জনের কাছে পৌঁছাতে না পারার অপারগতা এবং বেদনা এই গানের মাধ্যমে প্রকাশিত হয়েছে। গানটির গীতিকাব্যকার মনমোহন কবিয়াল এবং গানের সুর করেছেন বিদিৎ লাল দাস। এই গানটি শোনার জন্য ইমেইলে অনুরোধ করেছেন মাইলাগি পাড়া ঘিওর মানিকগঞ্জ থেকে পারভিন আক্তার, পারভিজ পাভেল এবং মেহেদি মামুন। শুনুন তাহলে গানটি।

প্রিয় বন্ধুরা, গান শুনে শুনলেন মিজান মাহমুদ রাজীবের কণ্ঠে। সুপ্রিয় শ্রোতা, পরানের গান অনুষ্ঠানটি মূলত আপনাদের ভালোবাসার এক মিলন মেলায়। তাই আপনাদের পছন্দের শিল্পী এবং প্রিয় গানের কথা জানতে আমাদের কাছে চিঠি লিখতে পারেন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা হচ্ছে প্রযোজক পরানের গান, বাংলাদেশ পিতার ঢাকা, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। এছাড়া আপনারা কিন্তু ইমেল করতে পারেন। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে পরানের গান @bb@gmail.com। প্রিয় বন্ধুরা, আপনাদের প্রতিটি অনুরোধ আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করার একটি বিশেষ অনুপ্রেরণা। বন্ধুরা, আমাদের এবারের পরিবেশনা বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে। এ গানটির গীতিকার এবং সুরকার বাউল সম্রাট শাহ আব্দুল করিম। গানটি শোনার জন্য যারা অনুরোধ করেছেন তারা হলেন দীপক চক্রবর্তী, বিথি চক্রবর্তী, প্রিয়ম চক্রবর্তী, বিকাশ চন্দ্র ঝা, দীপক কুমার এবং আরো অনেকে। শুনুন তাহলে গানটি আশিকের কণ্ঠে।

সুপ্রিয় শ্রোতা, প্রিয়জনের হঠাৎ চিরবিদায় কিংবা আকস্মিক প্রস্থানে মানুষের মনে কিন্তু তৈরি হয় বিচ্ছেদ, বেদনা এবং অন্তহীন এক শূন্যতা। আর আমরা এখন যে গানটি শোনাব সেই গানের মধ্যে কিন্তু ফুটে উঠেছে গভীর বিচ্ছেদের বেদনা, হতাশা এবং আকুতির কথা। এই গানটি শুনতে চেয়ে যারা অনুরোধ করেছেন তারা হলেন গোস্বামী দুর্গাপুর কুষ্টিয়া থেকে সাকিরুল নেসা, উর্মি খাতুন, মুন্নি খাতুন ও আরও অনেকে। গানটির কথা লিখেছেন এবং সুর করেছেন মোহাম্মদ ওসমান খান। গানটি শুনবেন নীনা হামিদের কণ্ঠে।

বোধহয় না চলে যাবো আমাদের সব শেষ পরিবেশও নয়। তবে তার আগে জানিয়ে দিই, আজকের পরাণের গান অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন পপি দাস, উপস্থাপনায় ছিলাম আমি শেখ নজরুল ইসলাম, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মনিরুজ্জামান। প্রিয় বন্ধুরা, আত্মা কিভাবে দেহে আসে এবং কিভাবে জীবন ধারণ করে এবং মৃত্যুর পর তা কোথায় চলে যায়, মানুষের পক্ষে কিন্তু তা অনুধাবন করা একেবারেই অসম্ভব। আর এমনই কথা নিয়ে আমাদের এবারের পরিবেশনা, খাঁচার ভিতর অচেন পাখি কেমনে আসে যায়। গানের গীতিকার এবং সুরকার ফকির লালন শাহ। আর এই গানটি শুনতে চেয়ে ইমেল করেছেন কাশিয়ানি গোপালগঞ্জ থেকে আব্দুর রহমান, আনোয়ার হোসেন এবং লুৎফুজ্জামান। গানটি শুনবেন ফরিদা পারভিনের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন অনুরোধের পল্লীগীতির অনুষ্ঠান, পরাণের গান। কিছুক্ষণের মধ্যে শুনবেন বাংলা সংবাদ।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নেসারউদ্দিন আয়ুব। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যেক মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং উন্নত চিকিৎসার আশায় বিদেশমুখী তার আশে বাংলাদেশকে একটি চিকিৎসা বান্ধব দেশ হিসেবে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এর 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে একথা বলেন। সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসকদের রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাদারিত্বে ব্যাঘাত সৃষ্টি না করে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তারেক রহমান বলেন, কোন বিশেষ প্রতিষ্ঠানকে সুবিধা দিতে পূর্বের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে। বর্তমান সরকার দেশ ও দেশের মানুষকে এই সংকট থেকে রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাষ্ট্র রাজনীতি ও প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা বসে নেই, এই চক্র কৌশলে দেশের জ্বালানি বা বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করতে বেশ সক্রিয় রয়েছে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন। পরে তিনি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ে শহীদ ও আহতদের 10টি পরিবারের সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন। তিনি আজ তেজগাঁওয়ে তার কার্যালয়ে এ সকল নিয়োগপত্র প্রদান করেন। নিয়োগপত্র প্রাপ্ত শহীদ পরিবারের সদস্যরা হলেন শহীদ মোহাম্মদ সোহাগের স্ত্রী সাবিনা আক্তার রিমা, শহীদ মোহাম্মদ শাহরিয়ারের স্ত্রী রাজিয়া খাতুন, শহীদ মোহাম্মদ আবদুল্লাহ কবিরের স্ত্রী আফসানা আক্তার, শহীদ মোহাম্মদ মোস্তফা কামাল রাজুর স্ত্রী আকলিমা আক্তার, শহীদ মোহাম্মদ জুয়েলের স্ত্রী সুমাইয়া আক্তার সুবর্ণা, শহীদ মিরাজের বোন সুমাইয়া সামিয়া ইসলাম পপি, শহীদ আহসান কবিরের স্ত্রী হাফিজা আক্তার হ্যাপি এবং শহীদ ওমর নুরুল আফসারের স্ত্রী ফারজানা আক্তার রানী। এদিকে জুলাই আন্দোলনে গুরুতর আহত মোহাম্মদ আব্দুল মতুনের স্ত্রী সাবিনা আক্তার এবং মোহাম্মদ জুলফিকার আলমের স্ত্রী মোসাম্মদ আরজু আক্তার নিয়োগপত্র পেয়েছেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান 1971 সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 2024 সালের জুলাই আন্দোলন পর্যন্ত বিভিন্ন সময়ে মানুষের আত্মত্যাগের কথা তুলে ধরে বলেন, এসব আত্মত্যাগের মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলা, যেখানে দেশের মানুষ আরও ভালোভাবে বসবাস করতে পারবে। প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই অভ্যুত্থানের 2 যোদ্ধা সহ 3 ব্যক্তির আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে একটি সিএনজি চালিত অটোরিকশা, 2টি ব্যাটারি চালিত রিকশা ও 2টি প্যাডেল রিকশা উপহার দিয়েছেন। তিনি আজ তার তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার তুলে দেন। নড়াইলের লোহাকাড়া উপজেলার বাসিন্দা এবং মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ সিএনজি অটোরিকশা পেয়েছেন। কুষ্টিয়ার মোহাম্মদ গাফফারকে 2টি প্যাডেল চালিত রিকশা উপহার দেওয়া হয়। এছাড়া বগুড়ার গাবতলী উপজেলার বাসিন্দা 65 বছর বয়সী আসাদুল হক বিশুকে 2টি ব্যাটারি চালিত অটোরিকশা উপহার দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল দিনব্যাপী সফরে কক্সবাজার ও চট্টগ্রাম যাচ্ছেন। তিনি সকালে কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন। পরে প্রধানমন্ত্রী দুপুরে চট্টগ্রামে যাবেন এবং বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, প্রান্তিক কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতে বাজার সিন্ডিকেট ও মজুদদারির বিরুদ্ধে 1974 সালের বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে। তিনি আজ ঝিনাইদহের শৈলকোপায় পাট ও পেঁয়াজের পাইকারি হাট ও আড়ত পরিদর্শন শেষে একথা বলেন। মজুদদারদের সতর্ক করে আইনমন্ত্রী বলেন, বিশেষ ক্ষমতা আইনে মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বিধায় তার স্মৃতি বিজড়িত এ বেতার কেন্দ্রের আরও সম্প্রসারণ এবং এর ঐতিহ্যবাহী স্থাপনাগুলো সংরক্ষণে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আজ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। খেলার খবর ক্রিকেট। আজ ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 2 ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ 2 হাই পারফরমেন্স দল 89 রানে মালয়েশিয়া ক্রিকেট দলকে পরাজিত করেছে। আগামী সোমবার বেলা 2টায় একই ভেন্যুতে দুদলের মধ্যে দ্বিতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আগামীকালের ঢাকা ক এর অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ আজমতুল্লাহ। পথ ও পাথে অনুষ্ঠানে ওয়াক্ত মতো নামাজ আদায় সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরকালীন পাহাড়ছড়া সমুদ্র সৈকত সংলগ্ন স্থানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বেলা 12:20। এই অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচার কালীন ঢাকা ক এর পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 মেগাহার্টজে প্রচার হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরকালীন হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বিকেল 5টায়। এই অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচার কালীন ঢাকা ক এর পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 মেগাহার্টজে প্রচার হবে। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল 7:45। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহার 2026 আলোকে আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ সকাল 9:05। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। শিল্পী, গীতিকার ও সুরকারের জীবনভিত্তিক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান সুরের ভবন বেলা 2:20। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান এসো করি ছোট পরিবার বিকেল 4:05। শিক্ষার্থীদের আসর বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10টায়। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।
2: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোন রকম সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, এছাড়া রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ময়মনসিংহে 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুমারখালীতে 24.2 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 85%, সন্ধ্যে 6টায় 69%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 31 মিনিটে, সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা বেজে 36 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ এবং FM 106 মেগাহার্টজে, FM 102 এবং FM 90 মেগাহার্টজে। তিলাওয়াতে কালামে পাক এবং বাংলায় তর্জমা।

0: হে ইমানদারগণ, খোদাকে ভয় করো ঠিক যেমন ভাবে তাকে ভয় করা উচিত। তোমাদের মৃত্যু হওয়া উচিত নয় সে অবস্থা ছাড়া যখন তোমরা হবে মুসলিম। সকলে মিলে খোদার রজ্জু শক্ত করে ধারণ করো এবং দলাদলিতে পড়ো না। সফলতা লাভের জন্য আমাদের দলাদলি পরিহার করে একতাবদ্ধ হতে হবে। সকলেরই উচিত ইমানের উপর দৃঢ় আস্থা পোষণ করা।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: মুফতি তারেক রহমান জুলাই গণ অভ্যুত্থানের দুই যোদ্ধা সহ তিন ব্যক্তির আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে একটি সিএনজি চালিত অটোরিকশা, দুটি ব্যাটারি চালিত রিকশা ও দুটি প্যাডেল রিকশা উপহার দিয়েছেন। তিনি আজ তার তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে এসব উপহার তুলে দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন উপজেলা থেকে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে আয়োজিত এক সভায় একথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, রাষ্ট্রের দায়িত্বে থাকা প্রত্যেকের জন্য মানুষের সেবা করার সুযোগ বড় একটি আমানত ও আল্লাহর নিয়ামত। এই সুযোগকে কাজে লাগিয়ে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ রেখে যেতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল দিনব্যাপী সফরে কক্সবাজার ও চট্টগ্রাম যাবেন। তিনি সকালে কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন। পরে প্রধানমন্ত্রী দুপুরে চট্টগ্রামে যাবেন এবং বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, কালুরঘাট বেতারকেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বিধায় তার স্মৃতি বিজড়িত এ বেতারকেন্দ্রের আরও সম্প্রসারণ এবং এর ঐতিহ্যবাহী স্থানগুলো সংরক্ষণে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আজ চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। খেলার খবর ক্রিকেট। আজ ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল 89 রানে মালয়েশিয়া ক্রিকেট দলকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল।
1: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার, দ্য নিউজ রেড বাই আশিকুজ্জামান। প্রাইম মিনিস্টার তারেক রহমান হ্যাজ কল ফর কালেকটিভ এফর্ট টু মেক বাংলাদেশ আ হেলথ কেয়ার ফ্রেন্ডলি কান্ট্রি বাই এনশোরিং কোয়ালিটি মেডিকেল সার্ভিস ফর অল অ্যান্ড রিডিউসিং কার্ভ ফর ট্রাভেলিং অ্যাব্রড ফর দ্য অ্যাডভান্স ট্রিটমেন্ট। He said this while addressing a function organized on the occasion of the 37th founding anniversary of Doctors Association of Bangladesh DAB at LD Hall of Jatiyo Sangsad Complex today. The Prime Minister said it is not possible to improve the quality of medical care without service-oriented mentality of concerned authority. He said the political involvement of physicians must not hinder their professionalism. Prime Minister said the beneficiaries of fascism remained active in the state politics, governance and administration and out to destabilize the country's power and energy sector by spreading misleading information and creating confusion. Tariq Rahman said previous government's unplanned projects and decisions had placed the country's power and energy sector at risk and the present government was working to protect the country and the people from its consequences. Prime Minister Tariq Rahman has handed over appointment letters to family members of 10th July martyrs and seriously injured persons of July mass uprising. He handed over the appointment letters at his office at Tejgaon in the capital today. Speaking on the occasion, the Prime Minister referred to the sacrifices of people at several movements starting from the Liberation War in 1971 to the July mass uprising in 2024. He said the ultimate goal of the sacrifices was to build a Bangladesh where people can lead better lives. Meanwhile, Tariq Rahman gave 5 rickshaws to 2 July fighters and a 65-year-old man to help them become self-employed and support their livelihoods. Prime Minister Tariq Rahman will visit Cox's Bazar and Chattogram tomorrow for the first time since assuming office through the 13th Jatiyo Shangshad election. He will leave Dhaka by helicopter tomorrow morning and will first visit Madarbari Maheshkhali Upazila of Cox's Bazar. According to Prime Minister's office schedule, Tariq Rahman will inspect the Madarbari deep sea port, the

0: শ্রোতা বন্ধুরা শুনলেন দেশের গান, বাংলাদেশ বেতার ঢাকা। নিশুতি অধিবেশনে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের নাট্যানুষ্ঠানে।
1: আজকের নাটক ভালো মানুষ, রচনা আনোয়ার মেহেদি, প্রযোজনা মাহবুবুর রহমান, নাট্যানুষ্ঠান ভালো মানুষ।

0: শুনছো? এই শুনছো, কি হলো, কথা বলছো না যে? ঘুমিয়ে পড়লে নাকি?
1: না, কান খোলা আছে, কি বলবে বলো।
0: চোখ খোলো।
1: চোখে কি কথা শুনবে?
0: না তাকালে আমার ভাল লাগে না, তাকাও না একটু।
1: বেশ, এই খুললাম। বলো এখন তোমার কি এমন জরুরি কথা? আমার কিন্তু ঘুম পাচ্ছে।
0: শোনো, পাশের বাসার রুস্তম সাহেব তোমার নিচে চাকরি করে না?
1: আমার নিচে চাকরি করতে যাবেন কেন? উনি তো অন্য অফিসে।
0: তা হোক, তোমার নিচের পোস্টে করে কিনা তাই জানতে চাচ্ছি।
1: হ্যাঁ, তা কিন্তু তাতে তোমার কি?
0: তোমার চাকরির বয়স 10
1: আর রুস্তম আলী পাহলওয়ানের 5, তাতে হয়েছেটা কি?
0: চিকনা পাতলা মানুষটার যে ক্ষমতা আছে তার এক কানিও তোমার নেই। শুধু দেখতেই মোটা হলে হয় না, ওই যে কথায় আছে না, মোটা হলেই দারোগা হয় না।
1: এই দেখো, আমার স্বাস্থ্য নিয়ে কথা বলবে না কিন্তু, তাহলে ভালো হবে না। আমি বলে দিচ্ছি
0: 100 বার বলবো, যা সত্যি তা আমি বলবই, তা তোমার কাছে যতই খারাপ লাগে লাগুক।
1: তাহলে তুমি আমার স্বাস্থ্য নিয়ে টকল করবে?
0: হ্যাঁ করবো, 100 বার করবো।
1: সত্যি বলছো?
0: সত্যি সত্যি সত্যি, এই 3 সত্যি কাটলাম।
1: বেশ, তাহলে থাকো তোমার দিমাগ নিয়ে। আমি চলো।
0: কোথায় যাচ্ছ শুনি?
1: যেদিকে দু চোখ যায়।
0: কবে ফিরবে?
1: কখনো ফিরবো না, কোনো দিনও না, আর কোনো দিন আমি এমুখো হবো না।
0: বা বাবা, চমৎকার। তা তোমার ছেলে মেয়ে সামলাবে কে? ওরা খাবে কি? বাড়িওয়ালার ভাড়া দেবে কে? মুদির দোকানের বাকি মেটাবে কে? আর প্রতিদিন থলে নিয়ে বাজার করতে যাবে কে? জবাব দাও, জবাব দাও।
1: আমি জানি না, সেটা তোমার ব্যাপার।
0: কি আমার ব্যাপার? আমার ব্যাপার না, পালতে পুষতে পারবে না তো ছেলে মেয়ে বানিয়েছিলে কেন, আর বিয়ে বা করেছিলে কেন? কি জবাব না দিয়ে পালাচ্ছে? দে দাঁড়াও, মজা দেখাচ্ছি, জবাব দিয়ে দাও। এই খবরদার, তুমি জবাব দাও।
1: আমাকে ধরবে না, আমার গায়ে হাত দেবে না। ছাড়ো, ছাড়ো, ছাড়ো বলছি।
0: ছাড়ো, তেজ দেখাচ্ছ আমাকে? তুমি তেজ দেখাচ্ছ না? আমি কি তোমার পোষার বিড়াল?
1: ছি ছি ছি ছি ছি, আরে তা হতে যাবে কেন? তুমি হচ্ছ কি আমার পোষা অজগর? যখন তখন এই ফুসফুস করো, সুযোগ পেলেই ছোবল মারো, একসঙ্গে 10 গ্রাম বিষ। ওই যে একটা কবিতা আছে না, কি যাতনা বিষে বুঝিবে সে, কিসে কেউ আসিবে সে দংশিনী জানে।
0: কি বললে? আমি অকারণে তোমার সঙ্গে ঝগড়া করি? শেষ পর্যন্ত তুমি আমাকে এই অপবাদ দিলে? এই ছিল তোমার মনে আর এই ছিল আমার কপালে। আল্লাহ রে, কি পোড়া কপাল নিয়ে যে আমি এই দুনিয়ায় এসেছিলাম। স্বামী বলে আপন জন, সেও আমাকে পর ভাবে, আমার কি হবে, আমি কোথায় দাঁড়াবো?
1: কি মুশকিল, এই মেয়ে মানুষের এই এক রূপ। আরে এই ঝগড়া, এই হাসি, এই কান্না, রুস্তম আলী পালোয়ানের কথা
0: শুনি না?
1: শুনছি তো, বলো না কি ছাই ভাষ্য বলবে।
0: রুস্তম সাহেব না গতকাল ফ্রিজ কিনেছে, দেখতে কি সুন্দর, একেবারে বিদেশি মাল। ওগো শোনো না, আমাদের একটা ফ্রিজ কিনবে, তাহলে আর কষ্ট করে তোমাকে রোজ রোজ বাজারে যেতে হবে না। বলো না কিনবে? একটা ফ্রিজের খুব দরকার, কিনবে?
1: গত বছর যখন রুস্তম আলী পালোয়ান রঙিন টিভি কিনলেন, তখন তুমি এমনি করে বায়না ধরেছিলে। আচ্ছা আচ্ছা, তুমি কেন বুঝতে চাও না যে আমার বেতনের টাকায় সংসার চলে না? সেখানে ওসব বিলাস দ্রব্য কেনার প্রশ্ন উঠে কি করে?
0: তাহলে রুস্তম সাহেব এসব কি করে কিনলেন? তিনি কি তোমার চাইতে বেশি মাইনে পান?
1: কি করে কিনেন তা আমি জানি না, তবে আমার চাইতে কম বেতন পান সেটা আমি জানি।
0: তুমি আসলে
1: অপদার্থ।
0: নয় তো কি, নয় তো কি, না এভাবে আর সমাজে বসবাস করা যায় না। স্ট্যাটাস বলতে কি কিছুই নেই আমাদের? আপনি কি এতই নগণ্য? চোখ কান তো বন্ধ করে থাকো, বুঝবে কি করে? তুমি তো একটা কুম্ভকর্ণ, আমার যত হয়েছে জানো আমার। আমি
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, এ ব্যাপারে আমি পরে তোমার সাথে আলাপ করবো। আমার এখন, আমার এখন ঘুম পাচ্ছে, রাত এখন অনেক হয়েছে, প্লিজ।
0: ও মানা করছে কে? ঘুমাও, খুব আরাম করে তুমি ঘুমো, আর আমি জলে পুড়ে মরি, মরেও হয় না আমার। ওই ছেলেটা আবার উঠেছে, এ আরো একজন। এই চুপ চুপ কর, একদম গলাটা কেটে দেবো, চুপ।

0: আসেন আপা, আসেন। আপনি কিন্তু অনেকদিন আমাদের বাসায় আসেন না। আর বলবেন না ভাই, আমার অনেক ঝামেলা, একা একা সব করতে হয়, তো তাই সময় হয়ে ওঠে না।
1: এই নুরীর মা, কোথায় গেলে আবার? এদিক শোনো।
0: আর বলবেন না, কাজের মেয়েদের সঙ্গে বকতে বকতে আমার মাথা ধরে যায়। আমার সাহেব বলেন ও একা না পারে, আরেকজন রাখো। আমি বলি তাতে বরং আরো ঝামেলা বাড়বে, তার চেয়ে এই বেশ, একজনকে সামলাতে হিপশিপ খাচ্ছে। আর আমার সাহেবের ব্যাপার আবার অন্যরকম, কাজের মেয়ে রাখা একেবারেই পছন্দ করে না। উনি বলেন নিজের কাজ নিজে হাতে করাই উচিত।
1: এই নুরীর মা, নুরীর মা।
2: জি ম্যাম সাহেব, আমারে ডাকছে।
0: কোথায় ছিলে এতক্ষণ? আমি এদিকে ডেকে ডেকে খুন, আর উনি ওদিকে হাত পা মেলে তামাশা করছেন।
2: না আপা, আমি তামাশা করি নাই, আমি আপনার শাড়িগুলা দইয়া লাটতেছিলাম। আর
0: চুপ করো, মুখের উপর কথা, জিভ টেনে ছিঁড়ে ফেলবো।
2: আপা আমারে মাফ করে দেন, আর কোনো দিন এরকম হইব না, আমার অন্যায় হয়ে গেছে আপা।
0: মনে থাকে জানো, যাও ফ্রিজ থেকে পায়েস আর পানি নিয়ে এসো।
3: হ্যাঁ, নারকেলের সন্দেশ ওর সঙ্গে নিয়ে এসো। হ্যাঁ আপা, অনেকদিন পর এসেছে।
2: জি আনতাছি।
3: হ্যাঁ, এবার কথায় আসা যাক। আমার সাহেব বলেন অন্য কথা, কাজ কাম করলে নাকি চেহারা নষ্ট হয়ে যায়, তাই উনি কোনো কাজই ছুঁতে দেন না আমাকে,
4: তাই নাকি? আর আমার সাহেব কি বলে জানেন, শারীরিক পরিশ্রম না করলে নানা রকম রোগ ব্যাধি হয়, মানুষ মুটিয়ে যায়, হাই প্রেশার হয়, আরো কি কি রোগ জানি হয়।
3: সেজন্য তো ডাক্তার কবিরাজ বদ্ধি রয়েছে, ওষুধপত্র রয়েছে।
4: তা আছে, কিন্তু
3: থাক আপা, এ নিয়ে আর তর্ক করে লাভ নেই। সবার ধারণা তো আর সমান নয়, আর সবার সাধ্য সামর্থ্য এক নয়।
2: আপা পায়েস আর সন্দেশ আনছি।
3: হ্যাঁ দাও, আপাকে দাও।
4: এত কেন এনেছেন?
3: খান আপা খান, এসব কে খাবে বলুন? কিছুদিন পর হতে ফেলেই দিতে হবে, কারণ আমার কর্তা সবসময় নতুন নতুন জিনিস পছন্দ করেন। তাছাড়া ফ্রিজের জায়গাও তেমন একটা নেই, কি করে থাকে বলুন? সেদিন উনি দশের মাংস, বিশটি মুরগি আর এই বড় এক মাছ এনেছেন, তা 25-30 কেজি তো হবে। আমি বলি এত খাবে কে, কমিয়ে বাজার করো, কিন্তু কে শুনে কার কথা? উনি বলেন বাজারে গেলে অল্প জিনিস কিনতে পারে না, লজ্জা করে। বুঝেন তাহলে ব্যাপারটা
4: কি হলো? আপনি কিছু মুখে দিচ্ছেন না যে?
5: ইয়ে, আপনার কথা শুনছিলাম। আচ্ছা আপা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব।
4: বলুন।
5: কিছু মনে করবেন না তো?
3: না না, মনে করার কি আছে, আপনি নিঃসংকোচে জিজ্ঞেস করতে পারেন।
5: আপনার কর্তা কত মাইনে পান মাসে?
3: তা আমি বলতে পারবো না, তবে প্রত্যেক দিন অফিস থেকে ফিরলে তার পকেটে কোনোদিন 500, কোনোদিন 1000, কোনোদিন 5000, আবার কোনোদিন এরও বেশি টাকা থাকে।
4: তাই নাকি?
3: এই জন্যই তো ওর সঙ্গে আমার গার্জিয়ান বিয়ে দিয়েছেন, নইলে আমাদের মতো ফ্যামিলির মেয়ে ওকে দিতে যাবে কোন দুঃখে?
4: কি হলো বাবা, আপনি অমন করছেন কেন, খাচ্ছেন না যে?
5: না মানে আমার মাথাটা বড্ড ধরেছে আপা, আজও ঠিক এমন, আর একদিন আসবো, অনেক সময় ধরে আপনার গল্প করব, আজকে যাই কেমন?
3: আসবেন কিন্তু আপা, আপনার সঙ্গে অনেক কথা আছে।
5: আচ্ছা আচ্ছা ঠিক আসবো।
3: একের সুখ অন্যের চোখের কাঁটা, জরি না আপা তাই আজ পালিয়ে বাঁচল, আসুক অন্যদিন চোখে ঘোর লাগিয়ে দেব। আমার নাম আসমা আলী, আমার বাপের নাম তমিজউদ্দিন ব্যাপারী, খানদানি বংশের মেয়ে আমি। কিভাবে মানুষ কাবু করতে হয় আমার ভালোভাবেই জানা আছে।
6: কই গো, কোথায় গেলে, এদিকে এসো, আর বাজারে নিচ্ছি তো।
7: আরে বাপ রে বাপ,
8: বলি এত চেঁচামেচি করছো কেন?
6: বাজারে নিচ্ছি, বাজার।
8: তোর আকাশে চাঁদ থলিতে ভরে এনেছেন।
6: বাজারে তো যাও না, বুঝবে কি করে, রোজ রোজ বাজার করা যে কি।
8: কে তোমাকে রোজ রোজ বাজার করতে বলেছে? রুস্তম সাহেব একদিন বাজার করে 10 দিন ধরে।
6: আবার সেই রুস্তম আলী পালোয়ানের কেচ্ছা।
8: আরে কেচ্ছা নয়, কেচ্ছা নয়, চোখে চশমা দিয়ে দেখে শুকে যাও। ফ্রিজের মধ্যে 10-এর মাংস, 20টা মুরগি আর 30-35 কেজির ওজনের এই বিরাট বড় এক মাছ একসঙ্গে বাজারে তো করেছো কখনো?
6: আবার সেই ফ্রিজ, উফ, আমার মাথাটা ধরে গেল। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাটা কাঁদছে, অমন করে কাঁদছে কেন বলতো?
5: খিদে পেয়েছে, খাবার চায়।
6: খেতে দাও।
5: দুধ এনেছো?
6: কই, দুধের কথা তো তখন বলোনি।
5: আমাকে সব বলে দিতে হবে না? আরে সংসারটা কি আমার একার? তোমার কি কোনো দায় দায়িত্ব নেই নাকি?
6: কি মুশকিল! শোনো, ওই টিনের দুধ আমি আর কিনবো না, সুটকি খেয়ে কি লাভ?
5: ওমা, এ আবার কোন ধরনের কথা গো? টিনের দুধ আনবে, তা আবার সুটকির কথা আসছে কেন?
6: বিদেশে দুধ শুকিয়ে পাউডার বানায়, তারপর চালান করে দেয় আমাদের মতো দেশে। ওর মধ্যে কিছুই থাকে না, বুঝলে? ওই সব দুধকে সুটকি ছাড়া আর কি বলা যায়?
5: তাহলে এখন কি করবে?
6: ভাবছি এখন একটা গাই কিনবো।
5: গাই কিনবে? কি কিনবে?
6: গাই।
5: গাই কিনবে? আরে এসব ধনজাট পুষবে কে? তোমাকে মাথা খারাপ হয়ে গেল নাকি?
6: না না না, আমার মাথা ঠিক আছে, বরং আমার মনে হচ্ছে তোমার মাথায় গরমিল দেখা দিয়েছে। টাটকা দুধ খেলে সব ঠিক হয়ে যাবে।
5: ও, আমার সঙ্গে ইয়ারকি না?
6: না না না, ঠাট্টা ইয়ারকি নয়, সত্যি কথা বলছি। তাহলে শোনো, আমাদের দেশ কৃষি প্রধান, অথচ গরুর দুধের জন্য আমরা হাপিত্যেশ করে বসে থাকি। কখন তারা টিনের মধ্যে ওই সুটকি পাঠাবে বলো? এটা লজ্জার কিনা?
5: হ্যাঁ, সে কথা সত্যি, কিন্তু
6: কিন্তু গাই আমি আপাতত কিনছি না। টাকা পয়সা জোগাড় হোক, তারপর দেখা যাবে।
5: কোনো কথা শুনবো না তোমার, কিছুতেই এসব কথা আমি শুনবো না। দেখি বাজার, দেখি বাজার বার করো।
6: দেখো দেখো দেখো, তুমি যা যা আনতে বলেছিলে আমি সব এনেছি। ইলিশ মাছ, চিংড়ি, পুঁই শাক, পটল, এই যে আদা, মরিচ, সোয়াবিন।
5: ও মা, ওগো, এটা কি এনেছো? ইলিশ মাছ না পুঁটি মাছ?
6: এটা কিন্তু ইলিশ মাছ বলে, আজকাল নদীতে মাছ খুব মোটা হচ্ছে না তো, এই না খেয়ে না খেয়ে সব পুষ্টিহীনতায় ভুগছে তাই।
5: থামো, নিজের মুরদ নেই সেই কথা বলো।
6: তোমার কথাটা আংশিক সত্য, তবে মাছের দাম আজ ভীষণ চড়া, মানে একেবারে আগুন।
5: আরে এগুলো কি এনেছো?
6: কেন, চিংড়ি? তুমি তো আনতে বলেছো।
5: ওরে, আমি তো বলেছিলাম গলদা চিংড়ি আনতে, একটু ফ্রাই করব। আচ্ছা এগুলো দিয়ে আমি কি করব বলো তো? এর কোথায় বা আমি ধরবো আর কোথায় বা আমি কুটবো? কি যে বিশ্রী কাণ্ড করেছো!
6: শোনো, আপাতত এগুলো দিয়ে কাজটা ছাড়ো। হ্যাঁ, জানো গলদা চিংড়ি আজকাল তেমন বাজারে উঠছে না, ওগুলো সব বিদেশে চলে যায়। আমাদের দেশের ওই চাইনিজ রেস্টুরেন্ট গুলো আজকাল সব।
5: তাহলে রুস্তম সাহেব পান কোথায়? তোমার কেনার ক্ষমতা নেই সেই কথাটা তুমি স্বীকার করো।
6: আমার রুস্তম সাহেব? হ্যাঁ ঠিকই বলেছো, কিন্তু মানে আমি মানে আমার মতো লোক বড় অসহায়, শুধু নীরব দর্শক, কিছুই করবার ক্ষমতা নেই।

0: কে? উফ, অসময় কে হলো আবার? নিশ্চয় ফকির মিসকিন।
1: আমি আপা, আমি।
0: ও, জোরে না আপা, দাঁড়ান খুলে। কিছু মনে করবেন না আপা, আমি ভেবেছিলাম অন্য কেউ, তাই খুলতে দেরি হলো। আর কলিং বেল টিপলে এমন হতো না।
1: আপনারা কলিং বেল লাগিয়েছেন বুঝতে পারিনি আপা।
0: খুব সুন্দর আওয়াজ, এই দেখুন।
1: সত্যি মিষ্টি আওয়াজ,
0: আমার পছন্দের। উনি আবার অন্য একটা পছন্দ করেছিল। এই দেখুন, দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করছে। আসুন, ভেতরে আসুন, বসুন।
1: সত্যি আপা, আপনার ঘর বেশ সাজানো গোছানো ছিমছাম, আপনার রুচির প্রশংসা করতে হয়।
0: তাই নাকি? আমি আবার দামি ফার্নিচার না হলে ঘর সাজাতে পারিনি, কেমন ঘেন্না করে। স্টিলের আলমারিটা দেখছেন না, কত সুন্দর! দোকানি 10,000 টাকার এক পয়সা কমও দেয়নি। আর এই যে ওয়ার্ড্রপটা 20,000 টাকা নিয়েছে, এক নম্বর টিক কাঠের, বিদেশি স্টাইলের তৈরি। দেখুন কত সুন্দর বার্নিশ, আয়নার মতো চেহারা দেখা যায়।
1: সত্যি তাই।
0: আসুন, আমার গয়নাগাটিগুলো দেখাই।
1: ওরে বাবা, এ যে অনেক, সব সোনার।
0: হ্যাঁ আপা, আমি আবার ইমিটেশনের জিনিস পড়তে পারিনি। এই দেখুন, এই নেকলেসটা 3 ভরি ওজনের, এই বালা 4টে 6 ভরি, আর এই যে 1 ডজন ঝুরু চুড়ি, তা 6 ভরির উপরে তো হবেই। এইসব আমার উনি বানিয়ে দিয়েছেন 3 বছরের মধ্যে। আর বিয়ের গহনাগুলো ওই যে ওই কাছে।
1: থাক আপা থাক, ওগুলো না হয় আর একদিন এসে দেখবো।
0: তাহলে আজ শাড়ি দেখুন, এই আলমারিটাতে শুধু শাড়ি। আসেন এদিকে,
1: এত শাড়ি! রীতিমতো একটা দোকান সাজিয়ে ফেলেছেন যে, এত শাড়ি আপনি পরেন কখন?
0: আর বলবেন না আপা, আমি কত মানা করি কিন্তু কে শুনে কার কথা। প্রতি মাসে একটা করে শাড়ি কেনা তার শখ হয়ে দাঁড়িয়েছে। একবার কোনো জিনিস ওর পছন্দ হলেই হয়, সেটা তিনি না কিনে ছাড়বেনই না।
1: আপনার সাহেব কিন্তু বড় ভালো মানুষ।
0: সত্যি তাই, ওর মতো স্বামী পাওয়া কজন আর হয়ে ওঠে বলুন। ওর আত্মাটা অনেক বড়, আপনাকে ঠিক বোঝাতে পারবো না।
1: জি জি, আমি বুঝতে পেরেছি।
0: এই এই শাড়িটা দেখুন, বিদেশি কাতান, 15,000 টাকা দাম পড়েছিল।
1: এত দাম?
0: এগুলো তো আরো বেশি দামে বিক্রি হয়, কিন্তু আমার সাহেব রেগুলার কাস্টমার বলে একটু কমে পেয়েছেন। এই এই দেখুন, এটা জামদানি, দেশি। দেশি হলে কি হবে, আমার সাহেব স্পেশাল অর্ডার দিয়ে বানিয়েছিলেন। জানেন না, এককালে ঢাকায় মুসলিম পৃথিবীর খ্যাত ছিল, এই শাড়িটা সেই ধরনের।
1: সত্যি অপূর্ব সুন্দর।
2: আপা, সব কাজ কাম শেষ করছি, এখন গোসল করো।
0: বেশ তো, মানা করেছে কে? যাও।
2: গোসল করে পরম কি, কাপড় নাই, কদিন ধরে আপনারে কইতাছি।
0: চুপ করো, মুখের উপর কথা বলার অভ্যেস গেল না। যাও যাও এখান থেকে।
2: যাইতাছি, আজ 3 দিন ধরে গোসল করবার পারি না, এখন কাপড়ের লাগে।
1: এত টাকা পয়সা, এত শাড়ি গহনা, অথচ কাজের মেয়ের পরবার কাপড় নেই, কি আশ্চর্য! এরা কোন ধরনের মানুষ?
0: আপা আপা কি ভাবছে?
1: না না, কিছু না।
0: আর দেখবেন না?
1: না আপা, আজ উঠি, ভালো লাগছে না,
0: আবার আসবেন।
1: আচ্ছা।
3: এক যে ছিল রাজপুত্র, তার নাম ডালিম কুমার। সে এক পঙ্খিরাজ ঘোড়ায় চেপে দেশে দেশে ঘুরে বেড়ায়। আব্বু, পঙ্খিরাজ ঘোড়া কি?
4: যে ঘোড়া উঠতে পারে তাকে পঙ্খিরাজ ঘোড়া বলে।
3: ঘোড়া কি উঠতে পারে আব্বু?
4: ঘোড়া তো উঠতে পারে না, তবে এটা রূপকথা কি না, আসল ঘোড়া তো নয়, কল্পনার ঘোড়া।
3: কল্পনার ঘোড়ার পাখা আছে তাই উঠতে পারে, তাই না আব্বু? এই দেখো ছবি দিয়েছে।
4: দেখি।
3: আচ্ছা আব্বু, সত্যি ঘোড়ার পাখা নেই কেন?
5: ঝর্ণা, তুমি পড়ার সময় বেশি কথা বলো, চুপ করে পড়ো।
4: আহা, তুমি ওকে ধমক দিচ্ছ কেন? ওর দোষ দেখলে কোথায়? শিশুদের মন সব সময় প্রকৃত ঘটনা জানতে চায়, ওরা।
5: তুমি চুপ করো, ওকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছো। ঝর্ণা, তুমি পড়ো।
3: বেড়াতে বেড়াতে সে একদিন এক দেশে এলো। সেই দেশে রাজকন্যা কঙ্কাবতীকে রাক্ষস ধরে নিয়ে।
4: তুমি সবকিছুতে বাড়াবাড়ি করো, আমার একদম সহ্য হয় না। শিশুদের কিভাবে লেখাপড়া শিখাতে হয় সেটা তুমি আজও বুঝলে না, আর বুঝবেই বা কি করে, বিদ্যা তো সে ম্যাট্রিক, তাও টেন টেন।
5: দেখো আমার লেখাপড়া নিয়ে কথা তুললে ভালো হবে না, আমি বলে দিচ্ছি। তুমি তো বিএমএ পাস করেছো, পরে কি করছো? সেই তো কেরানির মতো কলম পেশো।
4: চুপ করো, আমার চাকরিটা কেরানির নয়।
5: ওই হলো জজ ব্যারিস্টার, তার নয়
4: কি মুশকিল?
5: তার চেয়ে ওই যে রুস্তম সাহেব, কেরানির চাকরি করেও অনেক জিনিস করেছেন, অনেক ভালো আছেন তারা। যাও দেখে এসো, কি চোখে ছানি পড়ে যাবে, মানুষটা অনেক ভালো।
4: ও আবার সেই রুস্তম আলী পালোয়ান, ওর সঙ্গে বিয়ে হলে বলে তোমার সব ঠিক হতো।
5: বেশি বাজে বকো না, নিজের মরদ নেই সেই কথা বলো। পারো না, পারো না ওর মতো টাকা আয় করতে? তোমার কিসের অক্ষমতা? বিদ্যা বুদ্ধিতে নাকি তুমি অনেক বড়?
4: সেজন্যই তো পারি না, তুমি বুঝবে না। অতখানি বোঝার ক্ষমতা তোমার কোনোদিন হয়নি, হবেও না।
5: থাক, আমার আর বোঝার দরকার নেই। শোনো, আজ একটা শাড়ি নিয়ে আসবে, বাইরে পড়ে যাওয়ার মতো শাড়ি আমার একেবারে কম।
4: কি আশ্চর্য, অতগুলো শাড়ি থাকতে আবার বলছো নতুন শাড়ি আনতে, এখামাকে টাকা নষ্ট করার দরকার কি?
5: সে তুমি বুঝবে না, ভালো শাড়ি একটা আমার আনবে, এই হলো আমার শেষ কথা। কি টাকা পয়সা নেই নাকি? এখনো তো মাসের প্রথম।
4: আছে আছে, টাকা আছে, আব্বার জন্য এখনো টাকা পাঠানো হয়নি, ভাবছি আজকে পাঠিয়ে দেবো।
5: আচ্ছা, এই মাসে মাসে 500 টাকা ওনার কি দরকার? শাশুড়ি বেঁচে থাকলে না হয় বুঝতাম, লাগে। আর ওই যে ছোট মিয়া, ছোট মিয়া তো একাই জমি জমা ভোগ করছে, আমরা তো আর সেখানে ভাগ আনতে যাই না।
4: কিসের মধ্যে কি কথা, আব্বাকে আমাদের টাকার মুখোপক্ষী, ছোটই তো সবকিছু করছে, আমি তো শুধু কয়টা টাকা দিই, সেও চিকিৎসার খরচ, নইলে কোনো দরকারই ছিল না।
3: আব্বু আমার একটা ফ্রক কিনে দিবে, নতুন কাপড় আমার খুব ভালো লাগে।
4: ঠিক আছে মামনি, আমি তোমার জন্য সুন্দর একটা ফ্রক আজই নিয়ে আসবো। হ্যাঁ,
5: আমার শাড়ি কিন্তু চাই, নইলে।
4: আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পাবে, তুমি যাও এখন, আমার নাস্তা নিয়ে এসো। ঘড়িটা দাও তো মামনি।
3: না
4: বাবা, অনেক দেরি হয়ে গেছে, আজ নির্ঘাত আমার চাকরিটা নট হয়ে যাবে। আর কি হলো, দাঁড়িয়ে আছো কেন? শিগগির যাও না, নাস্তা নিয়ে এসো, আমি কাপড়টা পরে নিই। কোথায় গেলে? আরে শিগগির এসো, দেখো তোমার জন্য কি এনেছি।
5: কি হলো, অফিস থেকে ফিরেই হইচই শুরু করেছো কেন?
4: ওগো মোর রানী, আমি তোমার মন জানি, তাই তো তোমার কাছে হার মানি, তাই তো আনিয়াছি কিনিয়া, আনিয়াছি দেশি তাঁতের টাঙ্গাইলের শাড়ি। সরি, আর মিলাতে পারলাম না।
5: টাঙ্গাইলের শাড়ি কই দেখি?
4: এই নাও দেখো, পছন্দ হয় কিনা, তোমার তো আবার বিদেশি শাড়ি ছাড়া পছন্দ হয় না।
3: আব্বু আমার ফ্রক এনেছো, আমি কিন্তু কাঁদবো, পড়বো না, স্কুলে যাবো না, ভাত খাবো না, বসে বসে শুধু কাঁদবো আর কাঁদবো।
4: আর তোমাকে কাঁদতে হবে না, এই নাও তোমার ফ্রক, দেখো তো পছন্দ হয়েছে না মামুনি?
3: হ্যাঁ খুব সুন্দর, আমার ভারী পছন্দ হয়েছে, আমি ও ঘরে গিয়ে পরে আসি।
4: এসো, কি ব্যাপার, তুমি এমন করে মুখ ভার করে বসে আছো যে? হ্যাঁ, শাড়ি তাহলে পছন্দ হয়নি?
5: না
4: একটু নয়।
5: না
4: কি মুশকিল, আরে যেমন সুতো তেমন রং আর তেমনি জমিন, এরকম শাড়ি আমাদের দেশে তৈরি হচ্ছে। আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারিনি, সত্যি অতুলনীয়, গর্বে আমার বুকটা ভরে উঠেছে। এভাবে চলতে থাকলে আমরা একদিন বস্ত্র শিল্পে।
5: চুপ করো, অমনি বক্তৃতা শুরু হয়ে গেল।
4: আরে না না, বক্তৃতা নয়, সত্যি কথাটা স্বীকার করার মধ্যে একটা গর্ববোধ, মানে একটা অহংকার আছে, আর এই আত্মঅহংকার না থাকলে কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে।
5: তুমি থামবে, একটু সুযোগ পেলেই পায়রার মতো বাকুম বাকুম বাকুম বাকুম শুরু হয়ে যায়।
4: আচ্ছা বেশ, এই এই আমি মুখে কুলু পেটে বসলাম, বলো এবার তুমি কি বলবে, বলো, মানে তোমার বক্তব্য তুমি ব্যক্ত করো।
5: তোমার চয়েস বলতে কিচ্ছু নেই, যাও রুস্তম সাহেবের বাড়ি গিয়ে দেখে এসো শাড়ি কাকে বলে, তার স্ত্রী দুটো আলমারি ভর্তি।
4: আরে আবার সেই রুস্তম পালোয়ানের কেচ্ছা, অসহ্য, আমার মাথাটা খারাপ হয়ে যাবে।
5: না তোমার কিচ্ছু হবে না, মাথা খারাপ হবে আমার, আমি পাগল হয়ে যাবো, এবং সেটা তোমার জন্য।
4: কি আমার জন্য তুমি পাগল হয়ে?
5: হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য, তুমি সবকিছুর মূলে।
4: ইদানিং তুমি বড্ড বেশি বাড়াবাড়ি শুরু করেছো।
5: দেখো সত্যি কথা বলতে গেলে যদি বাড়াবাড়ি হয় তাহলে
4: কে কে সময় আবার কে এলো বিরক্ত।
5: হ্যাঁ একটু এগিয়ে গিয়ে দেখো না, অমন হাত গুটিয়ে বসে থাকলে কি করে জানবে কে এসেছে, যাও না।
4: যাচ্ছি যাচ্ছি, তবে ফিরে এসে আবার আলোচনায় বসবো, ব্যাপারটা নিষ্পত্তি হওয়া একান্ত দরকার।
5: না আর কোনো আলাপ আলোচনা নয়, এ শাড়ি আমি পরবো না।
4: তাহলে তুমি কি করবে?
5: পাল্টে অন্য কোনো ভালো শাড়ি নিয়ে এসো, এবং সেটা আজই।
4: আজই?
5: হ্যাঁ এক্ষুনি।

0: তা বাড়ির সব খবর ভালো তো?
1: ভালো, আমি এবার অনেকদিন থাকবো কিন্তু আপা।
2: অবশ্যই থাকবে, অনেকদিন পর বড় কুটুম পেয়েছি, সহজে কাজ ছাড়া যায় তাকে? হ্যাঁ, তাহলে যে অকল্যাণ হবে।
1: কি ব্যাপার, দুলাভাইকে খুব খুশি খুশি দেখাচ্ছে যে। দুলাভাই, খুশির খবর আছে নাকি?
0: আরে না, সে মুরুদ আছে নাকি তোর দুলাভাই?
1: আপা, শাড়িটা কার, ভারী সুন্দর দেখতে।
0: কি বলছিস তুই?
1: সত্যি আপা, শাড়িটা আনকমন, দুলাভাই এনেছে বুঝি। সত্যি দুলাভাইয়ের চয়েজ আছে বলতে হবে।
2: কিন্তু তোমার আপা ওটা পাল্টে অন্য শাড়ি আনতে বলেছে।
1: না রে আপা, এত সুন্দর শাড়িটা ফেরত দিস না। অন্য যেটা আনবে সেটা যদি এত সুন্দর না হয়, যদি খারাপ হয়।
0: ঠিক আছে ঠিক আছে, তুই যখন বলছিস।
2: যাক, বাঁচা গেল, তুমি এসে ভালোই করেছো ভাই। দীর্ঘজীবী হও বড় কুটুম, তোমার কপালে যেন অন্যরকম মানুষ জোটে, জীবনটা যেন আমার মতো কর্কশ না হয়। প্রার্থনা করি তুমি সুখী হও বৎস।
3: আব্বু আব্বু,
2: কিছু বলবে মামনি?
3: একটু পড়া শিখিয়ে দেবে? ক্লাসে পড়া না পারলে ম্যাডাম মারবেন, যা রাগি সবাই ভয় পায়।
2: এখন তো একটু কাজ করছি, পরে এসো। হ্যাঁ
3: আচ্ছা, আমি যাই।
2: শোনো
3: আব্বু, কিছু বলছো?
2: হ্যাঁ, তোমার আম্মুর কাছে পড়বে। হ্যাঁ, আজ আমার বোধহয় সময় হবে না, কালকে আমি ভালো করে পড়িয়ে দেবো।
3: আম্মু তো তোমার কাছে পড়তে বললো।
2: তোমার আম্মু কি করছেন?
3: বসেছিল।
2: জরিনা শেষ পর্যন্ত আমার সঙ্গে কি শুরু করেছে, অসহ্য। সংসার ধর্ম আর আমার দিয়ে হবে না, পালিয়ে বাঁচতে হবে শেষ পর্যন্ত।
3: অমন করে কি বলছো আব্বু?
2: না কিছু না মা, তুমি যাও, তোমার আম্মুকে পড়াতে বলোগে, আর না হয় তোমার আমাকে একটু দেখিয়ে দিতে বলোগে, যাও। হ্যাঁ
0: কেন, ওর মাই বা পড়াতে যাবে কেন, আর ওর মামাই বা দেখাতে যাবে কেন? বলি ওর মামা কি বাসার প্রাইভেট টিউটর নাকি? দুদিন বেড়াতে এসেছে আর অমনি তোমার চক্ষু শুরু হয়ে গেল।
2: আহা, তা হবে কেন, আমি কি তাই বলেছি?
0: তোমার কথা শুনে তাই তো মনে হচ্ছে। অফিসের কাজ বাসায় এনেছো কেন?
2: হ্যাঁ, কাজের খুব চাপ, অনেক কাজ এরিয়ার পড়ে গেছে, সেই জন্যই।
0: দেখো, তুমি ইচ্ছে করলেই বাসাটা অফিস বানিয়ে ফেলতে পারো না, সে অধিকার তোমার নেই।
2: আমার অধিকার নেই?
0: না, তোমার কোনো অধিকার নেই, কারণ বাসার কাজ আমার কথা মতো চলে এবং চলবে, এখানে কাউকে আমি নাক গলাতে দেব না। আরে কি হলো, চুপচাপ ফাইলের মধ্যে ডুবে গেলে যে, কথা বলছো না কেন?
2: দেখো, আমার সময় নেই, তুমি বলো আমি শুনছি।
0: শোনো, আমার কয়েকটা গহনার দরকার, হাতের দুটো বালা, তা নিদেন পক্ষে দু ভরি হলে হবে, আর গলার একটা হার, দেড় ভরির কম হলে কিন্তু হালকা হয়ে যাবে বলে দিচ্ছি, আর কানের ঝুমকো, সে তোমার ইচ্ছে মতো বানিয়ে দিও। কি দেবে না?
2: হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়।
0: আরে কবে দেবে, কি হলো, কথা বলছো না যে?
2: বললাম তো, তুমি যখন চাইবে তখন দিব।
0: আমার এখনই দরকার, এই দু একদিনের মধ্যেই আমি চাই।
2: আচ্ছা ঠিক আছে, তুমি নানটুকে নিয়ে যাও, আমাকে আর বিরক্ত করো না প্লিজ। ফাইলটা খুব জটিল, কালকের মধ্যে আমাকে ডিসপোজ করতে হবে, নইলে দেখো আমার চাকরিটা কিন্তু নষ্ট হয়ে যাবে।
0: কোন মানে হয় নানটুকে নিয়ে যাব? তুমি কি বলছো বলো তো, ও এসবের কি বুঝবে? আমি কি বলেছি বলো তো, বলো।
2: মানে
0: বলো,
2: আমি আমি ঠিক খেয়াল করিনি, মানে আচ্ছা ঠিক আছে, তুমি এবার বলো। আমি ফাইল রেখে দিলাম।
0: এক কথা আর কতবার বলবো আমি, পোড়া কপাল আমার, আমি আর পারি না।
2: বলো না, আমার একদম সময় নষ্ট করার মতো অবকাশ নেই, প্লিজ।
0: বললাম তো, ভালো করে শোনো, হাতে দুটো বালা, গলার একটা নেকলেস, আর কানের ঝুমকো, শুনতে পেয়েছো?
2: এই একটা কাজ করো তো।
0: কি?
2: এক ব্যাগ আইস নিয়ে এসো।
0: আইস? আইস দিয়ে কি করবে?
2: মানে মাথায় বরফ দেবো, মাথায় মাথায়, যে কোনো মুহূর্তে হাইপারটেনশন অ্যাটাক হয়ে যেতে পারে তো।
0: কেন বলি, কেন?
2: সোনার কত দাম সেটা জানো?
0: আমি কি মার্কেটে যাই? তোমারই তো জানার কথা, ওসব খোঁজ খবর তো পুরুষ মানুষেরাই রাখে।
2: দেখো, আকাশের চাঁদ চাইলে আমি এনে দিতে পারবো, কিন্তু তুমি যা চাইলে তা দেওয়ার ক্ষমতা আমার নেই।
0: ওসব আমি বুঝি না, বাস।
2: আচ্ছা হঠাৎ তোমার এত গহনা কাটির কি প্রয়োজন পড়লো বলো?
0: আমার কি সকালনাথ কিচ্ছু নেই? বিয়ের সময় তো কিচ্ছু দাওনি, তাই বলে এখনো দেবে না? আর কবে দেবে, আমি বুড়ি হয়ে গেলে দেবে?
2: হ্যাঁ, তুমি এত রেগে যাচ্ছ কেন? আর আচ্ছা, আমার দিকটা তো দেখবে, আমার সামর্থ্যের কথাটা তুমি ভাববে না?
0: না, আর ভাববো না। সবাই যদি পারে তাহলে তুমি পারবে না কেন? যাও দেখে এসো গিয়ে রুস্তম সাহেবকে।
2: ওহ, আবার সেই রুস্তম আলী পালোয়ান, তোমার ঘাড়ে ভর করেছে দেখছি রুস্তম আলী পালোয়ান। তোমাকে তোমাকে একটা ফকির কিংবা একটা ওঝা দেখানো খুব দরকার।
0: কি বললে তুমি? অমর কথা মুখে আনতে পারলে? আরে আমাকে কি জিনে বুঝে পেতে নাকি?
2: নয়তো কি?
0: খবরদার খবরদার, মুখ সামলে কথা বলো নইলে ভালো হবে না, কিন্তু আমি অনেক সহ্য করেছি মুখ বুঝে, আর নয়।
1: বন্ধু

0: তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ্ণ কর চিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝে নেক দুর্বৃত্ত।
1: বাহ বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার সংযোজন, একেবারে উপযুক্ত সময়ে, যাকে বলে সোনাই সোহাগা। তাই আমার আদরের শ্যালককে কি আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি, যদি অবশ্য অনুমতি হয়?
0: আবেদন মঞ্জুর। আপনি হলেন গিয়ে আমার বড় ভগ্নিপতি, গুরুজন নমস্য ব্যক্তি, বলুন কি আপনার অভিপ্রায়?
1: তোমার ভগ্নীর মাথাটা সর্বদাই গরম থাকে, আমার কি করা উচিত হবে সেটা একটু বলতে পারবে?
0: নিশ্চয়ই নিশ্চয়ই, আমার ভগ্নীর বায়ু ঊর্ধ্বগতি, তাই মাঝে মধ্যে অমন ব্যবহার করে তোমার সঙ্গে। দুলাভাই, তুমি একটা কাজ করো।
1: বলো কি কাজ করতে হবে, বিলম্ব নয়, তাড়াতাড়ি বলো।
0: বায়ু ঠান্ডা রাখার কবিরাজি তেল কিনে দাও। আর আপা, তুই তিন বেলা গোসলের পর উত্তম রূপে মর্দন করবি, বাস তাহলে সব ঠিক হয়ে যাবে।
1: ঠিক বলেছো হে আমার বড় কুটুম, আরে বিনে পয়সায় এমন পরামর্শ দেওয়ার জন্য তোমাকে একটা ধন্যবাদ।
2: নান্টু, তুই আমার ছোট ভাই হয়ে শেষ পর্যন্ত আমার পেছনে লাগলি, এই দুঃখ আমি কাকে বলবো।
0: আপা, আমি কদিন ধরে লক্ষ্য করলাম তুই সব সময় দুলাভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করিস, এটা কিন্তু মোটেই উচিত নয়। যে দিন কাল পড়েছে, বেচারা খেটে পিঠে সংসার চালাতে হিমশিম খাচ্ছে, আর তুই কি না?
2: চুপ কর, তুই এসবের কি বুঝিস? দেখে দেখে যা।
1: আহা, ওকে অমন করে ধমকাচ্ছ কেন? ও তো কোনো অন্যায় কথা বলেনি, যা সত্যি তাই বলেছে।
2: চুপ করো, তোমরা কেউ কম নয়, শুধু কথা দিয়ে নিজের অক্ষমতা ঢাকতে চাও নাকি? জানো না শুধু কথায় চিড়ে ভেজে না।
1: আবার কে এলো?
2: নান্টু, যা গিয়ে দেখ।
0: হ্যাঁ যাচ্ছি।
1: আজে বাজে কথায় সময় নষ্ট হয়ে গেল, এতক্ষণ আমি ফাইলটা কমপ্লিট করে ফেলতে পারতাম।
2: এসব আজে বাজে কথা না, আর তোমার ওইসব ফাইলের কাজই হচ্ছে মূল্যবান। দাঁড়াও, মজা দেখাচ্ছি, এই ফাইলগুলো আমি আগুনে পুড়িয়ে ফেলবো এবং এক্ষুনি তুলে মেরে দেবো।
1: আরে করো কি করো কি, এই আরে এগুলো নিও না, আরে নিও নিও নিও,
2: ছাড়ো বলছি,
1: নিও না, সমস্যা হয়ে যাবে, চাবি নট হয়ে যাবে,
2: দেই দেবো না, প্লিজ, এই ফাইলগুলো আজ আমি পুড়িয়ে ফেলবো, তবেই আমার শান্তি। এটা তোমার অফিস না, এটা আমার বাসা, আমি যা বলবো তাই হবে। ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো।
1: কি মুশকিল, ছাড়ো, আরে ছিঁড়ে গেল তো।
2: না
1: হ্যাঁ, এসব গুরুত্বপূর্ণ ফাইল, ডিসিশন আছে, লাখ লাখ টাকা এর মধ্যে আটকে রয়েছে।
2: প্লিজ থাক, কিন্তু এই টাকা আমার ঘরে আসবে না। তুমি একটা আস্ত চিনির বলো অপদার্থ, দাও দাও বলছি, দাও দাও।
1: হ্যাঁ দিতে হবে, প্রাণ থাকতে আমি তোমাকে
2: দাও দাও, দেবে না?
1: না না না,
3: কি ব্যাপার, আপনারা ফাইলপত্র নিয়ে টানাটানি করছেন কেন?
2: না না, ইয়ে আপা, মানে আপনি এসেছেন, বসুন বসুন আপা, কি সৌভাগ্য আমাদের। কিন্তু এখানে যে আপনাকে আমি কোথায় বসতে দিই, আমাদের তো আবার সোফা নেই, কি মুশকিল।
3: তা যে কি হয়েছে, আমি এই চেয়ারটাতে বসতে, এখন বলুন আমি এসে আপনাদের কোনো ডিস্টার্ব করলাম না?
2: না না আপা, কি যে বলেন, আমরা খুব খুশি হয়েছি না?
1: আপনি এসে বরং বিপদ থেকে উদ্ধার করেছেন।
3: তাই নাকি? আমি তো কিছু বুঝতে পারছি না।
2: তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কি যাতা বলতে শুরু করছো, উনি কি ভাববেন বলো তো?
1: আপনি আমাদের ইয়ে মানে ওই ফাইল টানা হ্যাচড়াটা মানে আর কিছু কথাবার্তা শুনেছেন তাই না?
3: জি,
1: ব্যাপারটা জানার আপনার খুব আগ্রহ হচ্ছে তাই না?
3: হ্যাঁ, যদি আপনাদের আপত্তি
1: না। না না, আপত্তি কিসের, আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই প্রতি বছর আমাদের অফিসে অ্যানুয়াল ড্রামা হয়,
3: তো
1: এবছর আমাকে ধরে ওরা একটা রোল দিয়ে দিয়েছে। আমি মোটেই রাজি ছিলাম না, কিন্তু ওরা কিছুতেই শুনলো না। অফিসে প্রতিদিন রিহার্সাল হয়, আজকে তো যেতে পারিনি তাই।
3: রিহার্সাল দিচ্ছিলেন তাই বলুন, আমি তো ভয় পেয়েছিলাম, না জানি কি ব্যাপার।
2: না না, সেসব কিছু নয়, রিহার্সাল।
3: তা আপনার রোলটা বুঝি নায়কের?
1: জি ঠিকই ধরেছেন।
3: আর আপনার স্ত্রীর নায়িকার ভূমিকা অভিনয় করছে?
1: না না, মানে ও অভিনয় করছে না, মানে অন্য মানুষ আছে তার জন্য।
2: আর বলবেন না,
1: শুধু আজকের জন্য প্রক্সি দিচ্ছি।
2: আর বলবেন না পা, ও কিছুতেই ছাড়লো না। স্কুল জীবনে কয়েকটা নাটকে অভিনয় করেছিলাম বলে আজ রক্ষে, নাহলে ওর কোনো কাজেই আমি লাগতাম না।
3: বাহ, আপনারা বড় সুখে আছেন, বড় আনন্দে আছেন।
2: খুব আনন্দ,
3: আপনাদের সুখ দেখে আমার ঈর্ষা হচ্ছে। আমার উনিটা যেন কি, টাকা ছাড়া কিছুই বোঝে না। এই যেমন আজকের কথা, বাসায় এসে দুমুটো খেয়ে চলে গেল, নতুন একটা ব্যবসা স্টার্ট দিয়েছে, অনেক পুঁজি খাটিয়েছে, তাই তাকে সেখানেই থাকতে হয়। যা দিনকাল পড়েছে, বিশ্বাস আছে মানুষ দিয়ে?
2: ঠিক বলেছেন আপা, ইনাকে চিনতে পেরেছে তো? এই যে ইনি হচ্ছেন রুস্তম আলী সাহেবের স্ত্রী আসমা আপা।
3: জি জি,
1: আপনাকে আমি চিনি, মানে আপনাকে না দেখলেও আপনার কথা মানে ওর কাছে শুনতে শুনতে আমার কান ঝাড়া পালা হয়ে গেছে।
3: তাই নাকি? সে আমার সৌভাগ্য। তা উনি আমার বদনাম করেন
1: না? আরে না না না না, আপনার প্রশংসায় সর্বদাই পঞ্চমুখ। সত্যি আপনি বড় ভাগ্যবতী।
3: ইয়ে আমি যে জন্য এসেছি আপা, এই নিন কার্ড, আগামী সোমবার আমাদের ম্যারেজ ডে, সন্ধ্যার পর অনুষ্ঠান, আপনারা সবাই আসবেন, কিন্তু না গেলে ভারী অসন্তুষ্ট হব। আপা এখন উঠি।
2: আচ্ছা আপা, সে কি একেবারে শুধু মুখে যেতে পারবেন না, একটু বসুন আপা, আমি এক্ষুনি আনছি।
3: প্লিজ আপা, আর অনুরোধ করবেন না, আমি আরো কয়েকটা বাসায় যাবো তো।
2: কিন্তু তাই বলে
3: অন্য একদিন হাতে সময় নিয়ে আসব, অনেকক্ষণ ধরে গল্প করব। আপনারা সবাই আসবেন কিন্তু, নইলে আমি মাইন্ড করব।
2: আচ্ছা যাবো।
3: হ্যাঁ আচ্ছা আসি।
2: আচ্ছা অমন, হা করে কি দেখছিলে?
1: দেখছিলাম মহিলাকে, বেশ সুন্দরী এবং ধূর্ত,
2: বলো বুদ্ধিমতী, সুখী, কত সুন্দর শাড়ি পরেছিল আর কত দামি দামি গহনা পরেছিল, দেখেছিলে?
1: দেখেছি দেখেছি, সব দেখেছি। তবে তুমি যে কাণ্ড শুরু করেছিলে আজকে, মানে একটা কেলেঙ্কারি হয়ে যেতে পারতো।
2: সত্যি সত্যি গো, সত্যি তোমার বুদ্ধির তুলনা হয় না। তোকে রিহার্সালের কথা না বললে যে কি হতো ভাবতে আমার গা শিউরে উঠছে। তুমি ওটা হয়ে গেলে হিরো,
1: আর তুমি হয়ে গেলে হিরোইন।
2: সেটা তো প্রক্সি।
1: আর তা হোক না, তবু তো আমরা একদিনের জন্য অভিনেতা অভিনেত্রী হয়ে গেলাম।

0: তাহলে ম্যারেজ ডেতে তুমি যাবে না?
1: বললাম তো না।
0: আসমা আপা কি মনে করবেন বলো তো, উনি সেদিন বার বার করে তোমাকে যেতে বললেন আর তুমি শেষ পর্যন্ত যাচ্ছ না, আমার একটুও ভালো লাগছে না।
1: হ্যাঁ, নান্টু যাচ্ছে, ঝর্ণা যাচ্ছে, তুমি যাচ্ছ, আমি না গেলেও তো চলবে।
2: তা প্রেজেন্টেশন কই?
0: এই নে ধর।
3: আম্মু আমার রুমাল পাচ্ছি না।
2: ঠিক আছে চল আমি খুঁজে দেই।
0: তোমার একার জন্য আবার রান্না করবে কে?
1: লাগবে না লাগবে না, দোকান থেকে রুটি আর মাংস আনিয়ে আমি খেয়ে নেবো, তোমরা যাও আর দেরি হয়ে যাচ্ছে, যাও।
2: হ্যাঁ চল আপা, বড্ড খিদে পেয়েছে।
0: কি শুরু করলি তোরা, মনে হচ্ছে কত কাল উপোস রয়েছিস।
1: আহা ওদেরকে বকছো কেন?
0: চুপ করো তো তুমি, চুপ করো, তোমার সবকিছুতেই বাড়াবাড়ি। দাওয়াত কবুল করেও গেলে না, তোমার চালাকি আমি বুঝি না। আসলে ওদের ওখানে গেলে প্রাচুর্য দেখে লজ্জায় তোমার মাথা হেট হয়ে যাবে, নিজের অক্ষমতা প্রকাশ করবে, তাই তোমার এই ফন্দি না।
1: চুপ করো জরিনা, প্লিজ তুমি চুপ করো, নইলে আমি একেবারে পাগল হয়ে যাবো। কি মহিলার হাতে যে আমি পড়েছি, একেবারে জাহান্নামে বসবাস করছি।
0: শোনো, আমি বলে তোমার হাড়ি ঠেলে গেলাম, অন্য কেউ হলে বুড়ো আঙুল দেখি উড়াল দিত, তখন টের পেতে।
2: আপা পেঁচাল রাখতো, দুলাভাই কি আর জ্বালাস নে, রেহাই দিয়ে এবার চল আমরা যাই, হবার আর সহ্য হচ্ছে না, বারবারই হয়ে যাচ্ছে তোর।
0: নে চল চল, তুই এসবের কি বুঝবি?
2: দুলা ভাই কিচ্ছু ভাববে না, তোমার জন্য ঠিক এক প্লেট নিয়ে আসবো। এতগুলো টাকা খরচ করে গিফট কিনেছ আর তুমি থাকবে উপোস? না না না না, সে আমি কিছুতেই হতে দেব না, এই হতবাগা থাকতে তোমার কোনো চিন্তা নাই।
0: তুই বড় বেশি বাচাল হয়েছিস।

0: কি ব্যাপার, তুমি আমার মন মরা হয়ে বসে আছো যে? কোনো অসুখ বিসুখ করেনি তো?
1: না,
0: তাহলে তোমার মুখে অসংখ্য প্রশ্নবোধক চিহ্ন কেন? কি হয়েছে তাই বলো তো।
1: কিছু হয়নি।
0: রুস্তম পালোয়ানের ম্যারেজ ডে থেকে আসার পর থেকে তোমার মাঝে এই পরিবর্তন। তুমি আমাকে কিছু না বললেও আমি কিছু কিছু আঁচ করতে পাচ্ছি।
1: সেটা যদি টের পেয়ে থাকো তাহলে আর জিজ্ঞেস করছো কেন?
0: না, ওই যে বললাম, আঁচ করেছি মাত্র, কিন্তু পুরো বিষয়টা তো অবগত হতে পারিনি।
1: হ্যাঁ গো, আমাদের ম্যারেজ ডে পালন করলে হয় না তো?
0: এই তো এতদিন পর থলের বেড়াল বেরিয়ে পড়েছে।
1: বলো না, পালন করবে?
0: এই একটা বিষয়ে আমি তোমার সঙ্গে একমত হতে পারলাম না, সরি। বার্থ ডে আর ম্যারেজ ডে তে আর যাই বলো না কেন, ওটা আমি পারবো না। ওসব পালন করার কোনো যুক্তি নেই, এবং সে কারণেই ওর প্রতি আমার কোনো আগ্রহ নেই।
1: তাহলে সবাই করে কেন?
0: সবার কথা আমি বলতে পারবো না, তবে হ্যাঁ, কারো কারো জন্মদিন এবং মৃত্যুদিন পালন করা হয়, সেটা আমাদের নিজেদের প্রয়োজনে। সেইসব মহৎ ব্যক্তিদের স্মরণ হওয়ার অনুপ্রেরণা খুঁজি, অথবা নিছক একটা সামাজিক দায়িত্ব পালনের জন্য ওইসব পালিত হয়ে থাকে।
1: তুমি সবকিছুরই অন্যরকম অর্থ খোঁজো, তাই বলে মানুষ একটু আমোদ ফুর্তিও করবে না? কি অমন করে মুখ ফিরিয়ে নিলে যে, কিছু বলো।
0: নদীতে জোয়ার এলে পানি উপচে পড়ে, দুগুলো প্লাবিত হয়, কিন্তু সেটারও একটা সময় আছে।
1: তার মানে তুমি বলতে চাইছো সে সময় আমাদের আসেনি, এই তো?
0: ঠিক তাই।
1: আচ্ছা, এভাবে আর কত কাল আমাকে তুমি জন্তু জানোয়ারের মতো খোয়ারে আটকে রাখবে? আর কত কাল তোমার ইচ্ছে মতো দানা পানি খাইয়ে আমাকে বাঁচিয়ে রাখবে? আমি তো পশু নই, মানুষ। আমারও স্বপ্ন আছে, আকাঙ্ক্ষা আছে। তুমি একটা আস্ত অমানুষ। আমার বাপ মা যে কেন তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করেছেন আল্লাহই জানে। মাঝে মাঝে মনে হয় আমি চলে যাই, যেদিকে দু চোখ যায় আমি চলে যাই, কিন্তু আমি পারি না। কেন যে পারি না সে আমি নিজেও জানি না।
0: জরিনা, জরিনা, তুমি তুমি কেন বোঝো না আমার যা সামর্থ্য নেই সেটা তোমার চাওয়ার নিছক আহাম্ম কি?
1: তুমি যাও, তুমি যাও এখান থেকে, আমার দু চোখের সামনে থেকে তুমি চলে যাও। তুমি আমার দু চোখের কাঁটা, তোমাকে আমি একটু আর সহ্য করতে পারছি না। যাও, প্লিজ যাও। আমাকে আর কত জ্বালিয়ে পুড়িয়ে তুমি মারবে? আমি তো নিঃশেষ হয়ে গেলাম। তুমি আর কি চাও? যাও, যাও এখান থেকে, যাও।

0: ঝর্ণা, কাপড় চোপড় পরে ডাইনিং টেবিলে এসো, আমি রান্নাঘরে যাচ্ছি, দেরি হবে না একটুও। নাস্তা রেডি রেখেছি, শুধু আনতে যেটুকু সময়।
1: আব্বু, তুমি নাস্তা খেয়ে যাবে না, চলে যাচ্ছ কেন? আম্মু তো আনতে গেছে।
2: তোমরা খাও মা, আমার খিদে নেই, আমি যাই।
0: টেবিলে নাস্তা দিয়েছি। ঝর্ণা, তোমার আব্বুকে আসতে বলো।
1: আব্বু নেই।
3: কি কি বললি?
1: আব্বু অফিসে গেছে, তার খিদে নেই, আমাদের খেয়ে নিতে বলেছে।
3: সর্বনাশ, মানুষটা না খেয়ে অফিসে গেল? এত তেজ মরুককে, আমি কি করব? কিন্তু কিন্তু কাজটা কি ঠিক হলো? কোনোদিন তো না খেয়ে যায় না। কাল রাতে ওরকম করে বলাটা বোধ হয় আমার উচিত হয়নি। কি যে হয় মাঝে মাঝে, কাল আমি নির্দয় পাষাণের মতো ওর সঙ্গে ব্যবহার করেছি। কিন্তু আমারই বা কি দোষ, কাহা তো কার মেজাজ ঠান্ডা রাখা যায়? ধৈর্যের তো একটা সীমা আছে, আমার কোনো শখেও আজ পর্যন্ত পূরণ করতে পারল না। কিন্তু কিন্তু আজ যে ও না খেয়ে অফিসে গেল, এটা তো আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমার বুকের মধ্যে কেমন খচখচ করে বিচ্ছে কাটার মতো।
2: কিরে আপা, নাস্তা সামনে করে দাঁড়িয়ে কি করছিস?
3: নান্টু, তোর দুলাভাই না খেয়ে অফিসে চলে গেছে।
2: নিশ্চয় ওর খিদে নেই, আমার ভারী খিদে পেয়েছে। দে আমাকে দে।
3: না রে, খিদে পেয়েছিল ঠিকই।
2: তাহলে নিশ্চয় কোনো অঘটন ঘটিয়েছিস, মানে তোর বকুনি খেয়ে পেট ফেপে তার বদহজম হয়ে আছে, তাই আর নাস্তা খাওয়ার প্রয়োজন পড়েনি।
3: কি করবো বলতো, আজকাল আমার মেজাজটা কিছুতেই ঠিক থাকে না, কখন যে কি বলে ফেলি নিজেই টের পাই না।
2: তুই দুলাভাইয়ের সঙ্গে সবসময় দুর্ব্যবহার করিস, এটা সত্যি ভারী অন্যায়। ঠিক আছে, তুই চিন্তা করিস না, দুলাভাই হোটেল থেকে খেয়ে নেবে। এখন ওগুলো আমাকে দে তো, আমাকে দে, আমি খাই।
3: নে খা।
2: আপা, দুলাভাইয়ের সঙ্গে আর কখনো খারাপ ব্যবহার করিস না।

0: আম্মু আব্বু এখনো আসছে না কেন?
1: আমিও তো সেই কথা ভাবছি, অফিস থেকে ফিরতে কখনো তো এত দেরি হয় না। তাহলে কি আমার পুরো রাগ করে বাড়ি ফিরছে না? তাই যদি হয় তাহলে কি হবে?
0: কথা বলছো না কেন মা? অমন নিঃশব্দে কি বলছো?
1: কিচ্ছু না, তুই যা তো এখান থেকে, যা বলছি।
0: যাচ্ছি বাবা যাচ্ছি, একেবারে মিলিটারি মেজাজ।
2: কিরে আপা, দুলা ভাই এখনো আসেননি?
1: না, তুই জানা ভাই, ওর অফিসে একটু খোঁজ নিয়ে হয় না। আমার লক্ষ্মী ভাই, আমার সোনা ভাই, আমি তোকে
2: লোভ দেখাতে হবে না আপা, আমি যাচ্ছি, তবে একটা শর্ত আছে।
1: বল দাদা ভাই বল, তোর কি শর্ত তুই বল, তুই যা বলবি আমি তাই শুনবো।
2: দুলা ভাই যে তোর উপর রাগ করেছেন আর সে কারণে বাড়ি আসছেন না, তাতে কোনো সন্দেহ নেই। এখন তোকে বলতে হবে, তুই ওর সঙ্গে আর কখনো দুর্ব্যবহার করবি না।
1: ঠিক আছে ঠিক আছে, তাই হবে, তুই এখন যা দেরি করিস নি, দুটো পর্যন্ত অফিস, তিনটের মধ্যেই বাসায় ফিরে, অথচ এখন পাঁচটা পার হয়ে গেছে, আমার একটু ভাল লাগছে না নান্টু।
2: ঠিক আছে, এই আমি যাবো আর আসবো।

0: কত মানুষ এসেছে পার্কে, জরিনাকে এখানে একদিনও আনা হয়নি। হ্যাঁ, আমাদের মতো চাকুরে যাদের পান্তায় নুনের ঘাটতি, তাদের পক্ষে এখানে আনা বিলাসিতার সামিল। বড্ড ক্লান্তি লাগছে, ঘুমও পাচ্ছে। অফিসে না গিয়ে বড়দিন এখানে সেখানে ঘোরাঘুরি কি কম কষ্টের? ধুর ছাই, একটু যে বসবো, নিরিবিলি জায়গা পাওয়া মুশকিল। আগে থেকে এইসব কপোত কপোতিরা দখল করে বসে আছে।
1: বাদে এই চিনে বাদে গরম টাটকা সঙ্গে মশলা,
0: বাদাম এদিকে এসো।
1: কয়টা আর দেবো সাহেব?
0: দাও, 2 টাকা দাও।
1: এইলাম,
0: ঠিক আছে, এই 9 টাকা।
1: চাই বাদে টাটকা গরম চিনে বাদে বাদে।
0: ওই গাছটার পাশে গিয়ে বসি গে। জায়গাটা একটু নিরিবিলি মনে হচ্ছে। এবার একটু শান্তি লাগছে, এখন একটু বসে বসে বাদাম চিবই, তারপর সন্ধ্যা হলে কোথায় যাব? না না না, আমি আর বাসায় ফিরে যাব না। আমি তো জরিনার 2 চোখের কাঁটা, ও আমাকে আর একটু সহ্য করতে পারছি না। তাহলে তাহলে আমি কোন আশা নিয়ে ফিরবো? দেখেছ কি প্রাণ খোলা হাসি ওদের, বড় সুখের হাসি, হৃদয়টা জুড়িয়ে গেল আমার ওদের দেখে। আমরা ওদের মতো হাসতে পারিনি, কেন কেন কেন?
2: সন্ধে উতরে গেল, রাত গভীর হলো, তবু মানুষটা আসছে না কেন? নানটুই বা কি করছে আমি যে কিছুই বুঝতে পারছি না। ওই ওই বুঝি এলো, যাই দরজা খুলে দেই গে। কি রে তুই একা, তোর দুলা ভাই কই?
3: পেলাম না, কোথাও পেলাম না খুঁজে।
2: অফিসে গিয়েছিলি?
3: হ্যাঁ, অফিসে তখন কোনো স্টাফ ছিল না, তবে একজন দারোয়ান বলল দুলা ভাই আজ অফিসে যায়নি।
2: সে কি, তাহলে কোথায় গেল? আমি এখন কি করবো বলতো? হায় আল্লাহ, একি মুসিবতে আমায় ফেললে আল্লাহ।
3: কাদিসনি আপা, আগামীকাল আবার আমি খুঁজতে বেরোবো, দুলা ভাইকে আমি ফিরিয়ে আনবই। তুই কিচ্ছু ভাবিস নি আপা, দেখিস আমি আমি ওটাকে ঠিক খুঁজে বের করবো।
4: আব্বু কোথায় গেছে বলো না? আম্মু বলো, আব্বু বাসায় আসে না কেন? আমি আব্বুর কাছে যাব, আমাকে আব্বুর কাছে নিয়ে চলো।
2: চুপ করো মা, চুপ করো, তোমার মামা খুঁজতে গেছেন, তোমার আব্বুকে সাথে করে নিয়ে আসবে। ও ওই ওই বুঝি তোমার আব্বু এসছে, যাই দরজাটা খুলে দেই গে। আপা, আমার সর্বনাশ হয়ে গেছে, এখন আমি কি করব? আমার স্বামীকে একটু আগে পুলিশ থানা নিয়ে গেছে।
5: কেন কেন থানা নিয়ে গেছে কেন? উনি কি করেছিলেন
2: তা বলতে পারবো না, তবে কিসের নাকি কেস আছে। আপা, আপনার স্বামীকে একটু ডেকে দিন, থানা গিয়ে ওকে ছাড়িয়ে আনতে পারে যদি। প্লিজ আপা, দেরি করবেন না।
5: যাকে আমি ভালো মানুষ ভাবতাম, যাদের সংসারের প্রাচুর্য দেখে, সুখ দেখে আমি আমার স্বামীর প্রতি অবিচার করেছি, দুর্ব্যবহার করেছি, অবহেলা করেছি, আর আজ সেই মানুষটি ক্রিমিনাল, অসৎ উপায়ে অর্থ রোজগার করে। ছি ছি ছি ছি ছি, আমি কি শুনলাম,
2: আপা আপা আপনি কথা বলছেন না কেন? প্লিজ চুপ থাকবেন না, ওনাকে একটু ডেকে দিন।
5: উনি এখন বাসায় নেই আপা।
2: ও আচ্ছা, যাই দেখি খালিক সাহেব বাসায় আছেন কিনা, কি বিপদে যে পড়েছে।
0: আজ 3 দিন হয়ে গেল বাসায় যাইনি, আমি একটু স্বস্তি পাচ্ছি না, শান্তি পাচ্ছি না। ওদের জন্য আমার মনটা কেমন জানি করে। আচ্ছা ঝর্ণা, ঝর্ণা এখন কি করছে? জরিনা এখন কি করছে? ওরা কি আমার জন্য ভাবছে না কি জানি, কিন্তু কিন্তু আমি ওদের কথা ভাবছি কেন? জরিনার জন্য না, জরিনার জন্য বড় মায়া হয়, করুণা জাগে। সত্যি আমি ওর প্রতি অবিচার করেছি। ও আমার সংসারে এসে একটু সুখ স্বাচ্ছন্দ্যের মুখ দেখেনি, একটু আমার ফুর্তি করতে পারেনি। আমার কষ্ট, হ্যাঁ আমার কষ্ট হলে ওর গহনা আমি বানিয়ে দেবো, টাকা পয়সা গুছিয়ে প্রতি বছর ম্যারেজ ডে পালন করবো, ছেলে মেয়েদেরও বার্থডে পালন করবো। এভাবে আর ভালো লাগে না, যাই বাসায় ফিরেই যাই, সেটাই বুদ্ধিমানের কাজ। কারণ ক্রোধ কখনো মঙ্গল কিছু উপহার দেয় না, বরং সকল অনিষ্টের কারণই হচ্ছে ক্রোধ।
5: ওই বুঝি এলো, যাই দেখি কে। তুমি এসেছো? ওগো ওগো তুমি এসেছো, এসো ভেতর এসো। এই কতদিন কোথায় ছিলে গো? তোমার চিন্তায় আমরা সবাই পাগল হয়ে গেছি, আর একদিন দেরি করলে ঘর বাড়ি ছেড়ে আমরা সবাই তোমার জন্য রাস্তায় বেরিয়ে যেতাম। কি ভোগান্তি যে ভুগিয়েছ, এসো।
0: এই যে সম্পূর্ণ আলাদা মানুষ, জরিনার এত পরিবর্তন হলো কি করে? তাহলে তাহলে কি ও সত্যি আমাকে ভালোবাসে?
5: কি ভাবছো, কথা বলছো না যে?
0: জরিনা, আমি আমি ভেবে দেখলাম তোমাদের ছাড়া আমার একদিনও চলবে না। একটা প্রকাণ্ড বৃক্ষের শিকড় যেমন মাটির গভীরে প্রবেশ করে, তাকে সহজে উপড়ে ফেলা যায় না, আমারও ঠিক তেমনি অবস্থা। ঠিক ঠিক তোমাকে আমি ব্যাপারটা বোঝাতে পারবো না।
5: আমাকে আর বোঝাতে হবে না গো, আমাকে আর বোঝাতে হবে না, আমি বেশ ভালো করেই বুঝতে পেরেছি তুমি আমাদের কত প্রয়োজন। আমি তোমার সঙ্গে আর কখনো খারাপ ব্যবহার করবো না, কখনো ঝগড়া করবো না। তোমার কথা মতোই এখন থেকে সব হবে। এখন থেকে আমার নিজস্ব মতামত বলতে সে তুমি।
0: সব কেমন গোলমাল ঠেকছে,
5: অমন করে কি ভাবছ?
0: হ্যাঁ ভাবছি এখন থেকে তোমার সব ভালো ভালো শাড়ি আমি কিনে দেবো, প্রয়োজনীয় সব গহনা তোমাকে গড়িয়ে দেবো, আর বছর বছর ম্যারেজটা করবো, বাচ্চাদের বার্থডে আমি পালন করবো।
5: না ওসবের আর কোনো দরকার নেই, ওসব মামুলি ব্যাপার, নিতান্তই তুচ্ছ। জানো রুস্তম আলী সাহেব এখন থানায় পুলিশের হেফাজতে।
0: কেন কেন কেন, অমন ভালো মানুষটাকে পুলিশে ধরে নিয়ে গেল কেন?
5: ভালো না ছাই, উনি অফিসের টাকা আত্মসাৎ করেছিলেন, আর চোরাই কারবারিদের সঙ্গে যোগ সাজশ ছিল, সবই ধরা পড়েছে।
0: তাই নাকি?
5: হ্যাঁ আসলে না, আসলে তুমি কিন্তু খুব ভালো মানুষ,
0: সত্যি
5: সত্যি তোমার কোনো তুলনা হয় না, সত্যি তুমি আমার গর্ব।
0: জরিনা
5: তুমি আমার ঐশ্বর্য, তুমি আমার অহংকার, তোমার কাছে আমার আর কিচ্ছু চাইবে না।
0: শান্তি।

ভালো মানুষ নাটকের অভিনয় শুনলেন। রচনা আনোয়ার মেহেদি। বিভিন্ন চরিত্রে ছিলেন আসমা, ওয়াহিদা, নান্টু, দিল মুহাম্মদ, ঝর্ণা, মিতু রহমান, নুরির মা সেতারা আহমেদ, বাদামওয়ালা রতন কুমার সরকার। মনসুর এবং জরিনার ভূমিকা ছিলেন এস এ আবুল হায়াত ও রওশনারা মণি। নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবুর রহমান।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতামণ্ডলী, নিশুতি অধিবেশনে আমাদের এবারের আয়োজন আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। প্রথম গানটি শুনবেন অভিজিতদের কণ্ঠে, গীতিকার খন্দকার আব্দুল মোতালেব এবং সুরকার দীপক কুমার দে।

সুপ্রিয় শ্রোতামণ্ডলী, এবার আমরা আপনাদেরকে গান শোনাব মোহাম্মদ আকবর হোসেন ইন্নার কণ্ঠে, গীতিকার এস এম হেদায়েত, সুরকার লাকি আকন্দ, এবং পরের গানটি শিল্পী রোকেয়া সিদ্দিকা, গীতিকার আব্দুল হাই আল হাদি এবং সুরকার স্বপন কুমার সাহা।

শ্রোতা বন্ধুরা, নিশ্চিতই অধিবেশনে আপনারা শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। এবারের গানটি শুনবেন কে এম আবদুল্লাহ আল মুর্তজা মোহিনের কণ্ঠে। গানের গীতিকার মোহাম্মদ মাহবুবুল ইসলাম এবং সুরকার মোহাম্মদ আব্দুর রাজ্জাক। পরের গানটি শুনবেন পুপি পালের কণ্ঠে, গীতিকার হীরেন্দ্রনাথ মৃধা এবং সুরকার আনিসুর রহমান।

শ্রোতা বন্ধুরা, নিশুতি অধিবেশনে আপনারা শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। এবার সব আধুনিক গানের শেষ গানটি শুনবেন তারেক এম এস সৈয়দের কণ্ঠে, গীতিকার ইউনুস আলী মোল্লা এবং সুরকার আলী আফতাব লোনি।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, বাংলাদেশ বেতার ঢাকা। নিশুতি অধিবেশনে আপনাদের জন্য এবারে আমাদের আয়োজন মিশ্র গানের অনুষ্ঠান রংধনু। প্রথম গানটি শুনবেন নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কণ্ঠে, গীতিকার মুন্সী ওয়াদুদ এবং সুরকার খন্দকার নুরুল আলম।

আপনারা শুনছেন মিশ্র গানের অনুষ্ঠান রংধনু। এবারে গানটি শুনবেন সাজিয়া সুলতানা পুতুলের কণ্ঠে একটি নজরুলসঙ্গীত, এবং পরের গানটি একটি ছায়াছবির গান, কণ্ঠে আছেন ইমরান ও কুনাল।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মিশ্র কানের অনুষ্ঠান রংধনু। এবারে কানে শুনবেন মোহাম্মদ আব্দুল মতিন খানের কণ্ঠে। গানটির গীতিকার এবং সুরকার মুজিব পরদেশি, এবং শেষ গানটি শুনবেন মনীষা সরকারের কণ্ঠে একটি

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন মিশ্র গানের অনুষ্ঠান রংধনু।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, নিশ্চিতই অধিবেশনে আমাদের এখনকার পরিবেশ শোনায় দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা। অনুষ্ঠানের প্রথমে শুনবেন একটি দেশের গান, কণ্ঠ দিয়েছেন সুমন রায়, গীতিকার হুমায়ুন খালিদ, গানে সুর করেছেন মোহাম্মদ হাসান আলী। তারপর শুনবেন ইংরেজি গান বাস্কেট বয়েজের পরিবেশনায়, এবং তারপর শুনবেন লালন গীতি, কণ্ঠ দিয়েছেন লতিফা হেলেন।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা। এবার আপনাদেরকে শোনাবো একটি ব্যান্ডের গান, শিল্পী জেমস, ব্যান্ড নগর বাউল। এর পরের গানটি শুনবেন আলিসা রানীর কণ্ঠে একটি নেপালি গান, এবং তারপর শুনবেন জা খালিবের কণ্ঠে একটি রাশিয়ান গান।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা। এবারে গানের শিল্পী বিদিতলাল দাস, গীতিকার এবং সুরকার হাসন রাজা, এবং এর পরের গানটি শুনবেন লিঠু রানী মণ্ডলের কণ্ঠে। গানটির গীতিকার এবং সুরকার রাধা রমন দত্ত।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা। এবারে আপনাদেরকে শোনাব একটি ছায়াছবির গান, শিল্পী রিজিয়া পারভিন এবং অ্যান্ড্রু কিশোর, ছায়াছবি প্রাণের চেয়ে প্রিয়। এর পরের গানটি একটি রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সঙ্গীত।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা। এই অনুষ্ঠানের সর্বশেষ গানটি শুনবেন বিপুল ভট্টাচার্যের কণ্ঠে, গীতিকার আবিদ আনোয়ার এবং সুরকার হাবিবুল আলম।

এতক্ষণ শুনলেন দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা, বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা, আপনাদের জন্য এবারের আয়োজন একটি নজরুল সঙ্গীত, শিল্পী মাহবুবা বেগম নিনা।

নজরুলসঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার আজ সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। শ্রোতাবন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী অধিবেশনে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ আজমতুল্লাহ। পথ ও পাথেয় অনুষ্ঠানে ওয়াক্তমত নামাজ আদায় সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টা বেজে 50 মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7টা বেজে 20 মিনিটে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরকালীন বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন স্থানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বেলা 12টা 20 মিনিটে। এই অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টস, FM 90 মেগাহার্টস, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্বনির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 মেগাহার্টসে প্রচার হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরকালীন হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বিকেল 5টায়। এই অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টস, FM 90 মেগাহার্টস, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্বনির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 মেগাহার্টসে প্রচার হবে। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল 7টা বেজে 45 মিনিটে, ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8টা বেজে 30 মিনিটে। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহার 2026-এর আলোকে আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ সকাল 9টা বেজে 5 মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11টা 30 মিনিটে। শিল্পী, গীতিকার ও সুরকারের জীবনভিত্তিক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান সুরের ভুবন বেলা 2টা বেজে 20 মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান এসু করি ছোট পরিবার বিকেল 4টা বেজে 5 মিনিটে। শিক্ষার্থীদের আসর বিকেল 5টা বেজে 10 মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালি ফসল সন্ধ্যে 6টা বেজে 5 মিনিটে। সন্ধ্যে 7টা বেজে 5 মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7টা বেজে 30 মিনিটে। রাত 8টা বেজে 10 মিনিটে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9টা বেজে 5 মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10টায়। এবার শুনবেন FM এর অনুষ্ঠান সূচি। FM 92 মেগাহার্টসে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান।
FM 106 মেগাহার্জে সকাল 6টা থেকে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 মেগাহার্জে সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের নিশুতি অধিবেশন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার ঢাকা, সকাল ছটা. আজ রবিবার, 25শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 25শে সফর 1448 হিজড়ি, 9ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ. সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা. শুরু হল আমাদের আজকের অধিবেশন.
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, FM 90, FM 106 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজে. বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এ অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে. প্রথম পালার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে মোহাম্মদ আব্দুল্লাহেল মাহমুদ সেতু এবং আমি তানিয়া সুলতানা, প্রকৌশল দায়িত্বে মেজবাহ চৌধুরী.